আজ সোমবার 28শে বৈশাখ 1948 শকাব্দ, 18ই মে 2026 খ্রিস্টাব্দ, 3রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:58:09, সূর্যাস্ত সন্ধ্যা 6:07:13। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57:20।

0: পশ্চিমবঙ্গে নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: ইন্দ্রিয়গ্রাম সংযত এবং মনকে সদ্বতভাবে বশীভূত করিয়া অনাসক্ত চিত্তে নিয়ত কার্যানুষ্ঠান করিতে শাস্ত্রের উপদেশ। ইহাতে প্রবৃত্তি এবং নিবৃত্তি উভয়েরই সামঞ্জস্য বিধান হওয়ায় দুঃখের হ্রাস, চিত্তের প্রাসর্য এবং বুদ্ধির প্রাখর্য জন্মে। ইহাই ঐহিক এবং পারমার্থিক উভয় শ্রেয়ের সাধন উপায়। ঐহিক সাধনের প্রকৃত পথ পারমার্থিক সাধনের প্রকৃত পথ হইতে ভিন্ন নহে, কিন্তু শাস্ত্রের মত এইরূপ পরিষ্কার, বিশুদ্ধ এবং প্রশস্ত হইলেও আমাদিগের দেশে কতকটা ভিন্নরূপ ব্যবহার প্রবর্তিত হইয়া গিয়াছে। প্রবৃত্তির পথ এবং নিবৃত্তির পথ এই দুইটিকে মিলাইয়া যে উভয় লোক হিতকরী ব্যবহার পদ্ধতি জন্মে, তাহা এখন আর তেমন যত্নপূর্বক দেখিয়া লওয়া হয় না। প্রবৃত্তি এবং নিবৃত্তি বাহ্যজগতের আকর্ষণ এবং বিপ্রকর্ষণের ন্যায় পরস্পর বিপরীত হইলেও যে যুগপথ কার্যকারী তাহা একেবারে বিস্মৃত। এবং তাহার ফল এই হইয়াছে যে যাহারা প্রবৃত্তির পথে যাইতেছে তাহারা ক্রমে অধগত হইয়া পাপপঙ্কে নিমগ্ন হইতেছে, আর যাহারা নিবৃত্তির পথে যাইতেছে মনে করে তাহারাও অনেকে ভ্রষ্টাচার এবং স্বার্থপর হইয়া পড়িতেছে। মানুষ পথ চলে কেমন করিয়া? একটি পা স্থির থাকে, অপরটি অগ্রসর হয়, আবার সেইটি স্থির হয় পূর্বের

0: অগ্রবর্তী হয়। অতএব গমনরূপ একটি কার্যের মধ্যে স্থিরভাব এবং চলভাব দুইটি বিদ্যমান থাকে। জীবনবর্তের চলনেও ঐরূপ হওয়া বিধেয়। প্রবৃত্তি প্রভাবে অয়ন, নিবৃত্তি প্রভাবে বিশ্রাম। প্রাণী শরীর জীবৎ থাকে কিরূপে? হৃদকোষ সংকুচিত হয়, তাহা হইতে শোণিত ধারা নির্গত হইয়া সমুদায় দেহে সঞ্চারিত হইয়া পড়ে। আবার হৃদকোষ প্রসারিত হয়, তাহাতে প্রত্যাবর্তিত শোণিত ধারা আসিয়া প্রবেশ করে। অতএব রক্ত প্রবহন ব্যাপারে সংকোচন এবং প্রসারণ রূপ বিপরীত উভয় কার্যের সম্মিলন হইয়া থাকে। আধ্যাত্মিক জীবনরক্ষা ওই প্রকারই হইয়া থাকে। জাগতিক যাবত পদার্থের বিভূতি জ্ঞানময় কোষে প্রবিষ্ট হয় এবং সেই জ্ঞানময় কোষ হইতে কর্মরূপে বহির্ভাগে আইসে। ফলত জগতের সকল বস্তুতেই পরস্পর বিপরীত শক্তির যুগপথ আবির্ভাব থাকে। আকর্ষণ না থাকিলে বিপ্রকর্ষণ বা তাপের প্রভাবে পরমাণু সকল পরস্পর বিচ্ছিন্ন হইয়া সমস্ত আকাশ পরিব্যাপ্ত হইত। আবার বিপ্রকর্ষণ বা তাপ যদি কিছুমাত্র না থাকে, তাহা হইলে কোনো দ্রব্যের বিস্তৃতি সম্ভবে না। সংঘাতের অশেষ বলে সকলেই একেবারে রূপবিহীন হইয়া পড়ে। অতএব দুইটি বিভিন্ন এবং বিপরীত শক্তির যুগপথ অবস্থানে জগতে প্রতীয়মান হয়। একমাত্র শক্তির কার্য কোথাও স্থূল দৃষ্টিতে দৃশ্যমান হয় না। কিন্তু বেষ্টিভূত জগতের নিয়ম এইরূপ হইলেও শাস্ত্রকারেরা দেখিয়াছেন যে প্রবৃত্তি এবং নিবৃত্তি এই উভয় শক্তির মধ্যে সাধারণত প্রবৃত্তির বলই অধিক। ভগবান ইন্দ্রিয়গণকে বহির্মুখ করিয়াই সৃষ্টি করিয়াছেন, সেই জন্য তাঁহাদিগের উপদেশে নিবৃত্তি শিক্ষাই অধিকতর হয়। প্রবৃত্তি প্রবলা, নিবৃত্তি দুর্বলা। শাস্ত্রকারীরা উহাদিগের সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে যেটি দুর্বলা উপদেশাদি দ্বারা সেইটি সহায়তা করিতে প্রবৃত্ত হয়েন।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি শুনবেন চন্দ্রা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই ইমেল আইডিগুলির যে কোনো একটিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবার ফোন নম্বর 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ 18 মে 2026 সোমবার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে ধান কাটার পর অবশিষ্টাংশের সঠিক ব্যবহার সম্পর্কে বলবেন মাধব চন্দ্র ধারা। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস নিয়ে বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা অয়ন্তিকা ঘোষ ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেয়াশিনী ঘোষের কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর, রচনা অপরাজিত বন্দ্যোপাধ্যায়। 8:05 আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। 8:20 বাংলা কথিকা, লোক সংস্কৃতির আনাজ কানাজ। বাংলার ডিঙ্গি নৌকার ইতিহাসে বলাগড় বলবেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই বাজিয়ে শোনাবেন হাসান হায়দার খান। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানে অনুষ্ঠানের শেষ অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা, উপস্থাপনায় রাহুল আচার্য ও সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 নজরুল গীতি শুনবেন মৈত্রী সিনহার কণ্ঠে। লোকগীতি পরিবেশন করবেন ছবি চৌধুরী 12:15। 12:35 গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:50 মহিলা মহল অনুষ্ঠানে শুনবেন আইনের দর্পণে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:30 বাংলা ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনা করবেন মিত্র ইনস্টিটিউশন মেনের প্রধান শিক্ষক সায়ন্তন দাস এবং সঙ্গে থাকবেন 2 জন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন বিজ্ঞানের অনুষ্ঠান, বিজ্ঞান নিয়ে সচেতনতা, এ বিষয়ে সত্যেশ্বর মুর্মুর সাক্ষাৎকার। 6:35 লোকগীতি পরিবেশন করবেন কালুরাম সরেন ও কমলাকান্ত হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে গ্রীষ্মকালীন ডাল চাষ, এ বিষয়ে আলোচনা করবেন ডক্টর কাজল সেনগুপ্ত, কৃষক বন্ধু জীবনানন্দ শীল এবং রামরঞ্জন দাস রায়। পরে গবাদি প্রাণী পালনে প্রযুক্তি বিপ্লব নিয়ে রানা প্রতাপ চট্টোপাধ্যায় সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা,
রাত আটটায় স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান। গরমে সুস্থ থাকুন এ বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার অনির্বাণ দলুই, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎবাজি শোনাবেন সোমা ভট্টাচার্য। 9:30 বাজে 30 মিনিটে

0: 30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার, 10:45 আধুনিক গান শুনবেন শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে সানাইবাজি শোনাবেন হাসান হায়দার খান, পরে খেয়াল পরিবেশন করবেন পল্লব ভদ্র রায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে, 6:35 রামচরিত মানস আজ পর্ব 114, 6:45 ভজন শিল্পী পাপিয়া ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 8:30 নজরুলগীতি শিল্পী মৈত্রী সিনহা, 8:45 আধুনিক গান শুনবেন শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে, 9:10 রাসধারা, 10:15 আঞ্জুমন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী সোমা ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, 7:10 শিক্ষা সংলাপ, কর্মজীবীদের মানসিক স্বাস্থ্য নিয়ে ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন শিল্পী অভিজিৎ পাল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, একটু পরে খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন, সেদেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ, কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 2027 সালের জনগণনার প্রথম ধাপে 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসবে। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস ফোরস্টরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আগামীকাল তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রযুক্তি উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলো ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য অত্যন্ত গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মান ভারত ও সুইডেনের বন্ধুত্বকে সুদৃঢ় করবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারের নতুন দুজন পূর্ণমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য দুজন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দুজন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএম

দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণের দপ্তরের দায়িত্বে থাকছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন। কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জনই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস, জোসেফ, আরএসপি, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি একটি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছেন, তিরুবাঞ্চু রাধাকৃষ্ণন স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র 2 দিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশে 60 দিনের অশোধিত তেলের মজুত রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যেই শুধু বিশ্বাস করতে অনুরোধ করেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসবে। এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য BSF কে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ BSF এর অন্যান্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE, ICSE পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটিতে আগুন লাগে। সংযুক্ত আরব আমিরশাহীর বারাকা পারমাণবিক কেন্দ্রে আক্রমণের গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের তরফে সংযম রক্ষা করার পাশাপাশি অবিলম্বে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। মস্কো এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের বড় মাপের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ 4 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সেভানিন জানিয়েছেন রাতভর এই আক্রমণে 12 জন জখম হয়েছেন। রুশ কর্তৃপক্ষের দাবি, মস্কোকে লক্ষ্য করে 81টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি এই ড্রোনে হামলার সত্যতা স্বীকার করে একে ন্যায্য বলে দাবি করেছেন। রাশিয়ায় ভারতীয় দূতাবাস থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে এক ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন, 3 জন জখম। ভারতীয় আধিকারিকরা আক্রমণস্থল ঘুরে দেখেছেন এবং আহত শ্রমিকদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেছেন। কিয়েভের উপর বড় মাপের রুশ ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিনের মধ্যে ইউক্রেন এই ড্রোন হামলা চালালো।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনেভায় আয়োজিত 6-দিনব্যাপী এই সমাবেশের এবারের থিম বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ, শেয়ার্ড রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির

0: মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। উল্লেখ্য, এই সমাবেশে 165টিরও বেশি দেশের স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একত্রে মিলিত হবেন বলেও জানান তিনি। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন। তার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিকই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করার পর ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গো ও ইউগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাষ্ট্রসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গোর বেশ কিছু এলাকায় গত শনিবার পর্যন্ত অন্তত 246 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। IPL ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ধান কাটার পর অবশিষ্টাংশের সঠিক ব্যবহার। এ বিষয়ে বলছেন চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের প্রাক্তন যুগ্ম কৃষি অধিকর্তা মাধব চন্দ্র ধারা।
1: নমস্কার কৃষক বন্ধুগণ, আপনারা বোরো বা আমন ধান তোলার পর এখন সবাই প্রায় অনেকেই যেটা করেন যে ধান কাটা মেশিনের ধারে ধান কাটেন। এতে একদিকে আপনার খরচ কমান এবং শ্রমিকের যে খরচ সেটার থেকে বাঁচার জন্য খুবই ভালো উপায় এবং প্রাকৃতিক যে দুর্যোগ সেখান থেকে বাঁচার জন্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা আমরা অনেক জায়গায় দেখতে পাই, চাষিরা ধান কাটার পর যে অবশিষ্টাংশ মাঠে পড়ে থাকে ধান কাটার পর হারভেস্টার মেশিন দিয়ে সেগুলো আগুন ধরে দেন, মাঠের মধ্যে আগুন ধরে দেন। এর বিশাল ক্ষতি আছে। বিশাল ক্ষতি বলতে এইটাই বলছি যে এক হেক্টর জমি থেকে যে খড় উৎপাদন হয় সেই খড় উৎপাদন করতে গিয়ে মাটি থেকে যে পরিমাণ কার্বন, জৈব কার্বন নিঃসৃত হয় তার পরিমাণ প্রায় 400 কেজি। তাহলে বুঝতে পাচ্ছেন এই 400 কেজিকে আপনি ম্যাক্সিমামটা আপনি পুড়িয়ে নষ্ট করে দিলেন। এই এক নম্বর জৈব কার্বন, দ্বিতীয় হচ্ছে মাটির জৈব যে জিনিসগুলো সেগুলো নষ্ট হয়ে গেল এবং মাটির উপাদান, খাদ্য উপাদান যেগুলো আছে বিশেষ করে এই যখন আগুন ধরাচ্ছেন সেই তাপে অনেক নষ্ট হচ্ছে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের উপকারী জীবাণু সেগুলো মারা যাচ্ছে। যে উপকারী জীবাণুগুলো মাটিতে থাকলে আমরা যে সার দিই সেটাকে গাছের উপযোগী খাওয়ার করে তুলে সেটা নষ্ট হয়ে যায়, তাহলে গাছের খাবারটা সহজে তৈরি হবে না। এইভাবে আপনারা বিপুল সম্পদ নষ্ট করেন। সেখানে বাঁচার উপায় এই যে আপনারা ধান কাটা মেশিন দিয়ে ধান কাটছেন, কাটার পর উপরি অংশ যেগুলো সেগুলোকে আপনারা বেলান যন্ত্র দিয়ে জড়িয়ে যেটা টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনি নিয়ে চলে আসেন তার সব পরিমাণ উপরের খড়গুলো সব সংগ্রহ হয়ে যাবে। সেই খড়গুলো দিয়ে আপনারা মাশরুম তৈরি করতে পারেন, ঘর ছাউনিতে ব্যবহার করতে পারেন, জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন, বা বিভিন্ন যে ফসল চাষ করছেন তার ময়েশ্চার বা রস ধরে রাখার জন্য আচ্ছাদন হিসাবে, কভার হিসাবে ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন সেখান থেকে আপনারা একটা বিপুল সম্পদ রক্ষা করতে পারছেন।

0: এইবার নাড়াগুলো খড়সহ যদি আপনারা মাঠের মধ্যে পচাতে চান তাহলে কি করবেন, যে পুষা ডিকম্পোজার এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, এই চারটে ট্যাবলেট একটা ক্যাপসুল হিসাবে, চারটে ক্যাপসুল একসঙ্গেই পাওয়া যায়, এটা এক হেক্টর জমি আপনার খড়গুলো পচানোর জন্য। কি করবেন, প্রথমে 5 লিটার জলে 150 গ্রাম ঝোলা গুড় দিয়ে গরম করবেন, ফুটাবেন, তারপর তা ঠান্ডা করবেন, ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে 50 গ্রাম ছোলার ছাটুর গুঁড়ো মিশিয়ে দেবেন, তারপরে কি করবেন ওই চার ট্যাবলেটটি একসঙ্গে ওই জলের মধ্যে মিশিয়ে দিলেন, 5 লিটার জলের মধ্যে একটা বড় পাত্রের মধ্যে করবেন, মিশিয়ে দিলেন, মিশিয়ে দেওয়ার পর সেটাকে আপনি 4 দিন রাখবেন। 4 দিন রাখার পর আবার কি করবেন, ঠিক একইভাবে ওই 5 লিটার অতিরিক্ত 5 লিটার জল এবং তার মধ্যে গুড় এবং ছাতু যে পরিমাণ পড়লাম একই প্রসেসে করে করে ঠান্ডা করে আবার ওই যে 5 লিটার প্রথমে তৈরি করেছেন তার উপর ঢেলে দিবেন। এইভাবে প্রথম 4 দিন পর করলেন, এবার দ্বিতীয়বার করলেন, আবার একইভাবে 2 দিন পর পর মোট 4 বার করবেন, মানে 4 বারে হচ্ছে 4×5=20 লিটার, আগের 5 লিটার মোট 25 লিটার দবন আপনার তৈরি হয়ে গেল। এই দবনটা যে তৈরি হয়ে গেল, এই দবনটাকে আপনি 475 লিটার জলের সঙ্গে মিশিয়ে দেবেন, তারপর এইটা পুরো 1 হেক্টর জমিতে স্প্রে করে দেবেন খড়ের উপর, যা কিছু খড় আছে সবগুলো, এবং সেখানে যদি প্রপার ময়েশ্চার না থাকে জমির মধ্যে তাহলে ইরিগেশন দিতে হবে, দিয়ে রোটাভেটার মেশিন দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, যেগুলো আমরা এখন কাস্টম হায়ারিং সেন্টার থেকে পাওয়া যায় এবং পরে অনেককেই চাষিকে সাবসিডি হিসাবে দিচ্ছি এইসব মেশিনে ব্যবহার করার জন্য, সেই মেশিনের দিয়ে আমরা ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এবং পুরোটা কভার করে দেবেন ভালোভাবে মিশিয়ে। এইভাবে যদি করে দেওয়া যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার 20 থেকে 21 দিন পর পুরো মাটিতে পচে ওই যে নাড়াগুঁড়ো যা ছিল বা খড়গুলো যা ছিল সবই কিন্তু পচে যাবে এবং পচে একটা ভালো পরিমাণ জৈব মাটির মধ্যে মিশে যাবে, সেইটা একটা জৈব সার হিসাবে কাজ দেবে, এটাও করতে পারেন। এইভাবে যদি করা যায় তাহলে বিপুল পরিমাণে আপনারা প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পারবেন। এছাড়া ওই যদি বেলান যদি উপরের খড়গুলোকে যেগুলো কেটে ফেলে দিয়েছে সেগুলো নিয়ে গিয়ে যদি আপনারা ট্রাইকোডার্মা ভিটি দিয়ে জল স্প্রে করে পচান সেখান থেকেও একটা জৈব শক্তি পাবেন। এইভাবে আপনারা প্রাকৃতিক সম্পদকে নষ্ট করতে পারবেন। আপনারা যেটা পুড়াচ্ছেন এটা বিশাল ক্ষতি করছেন, বিশাল ক্ষতি করছেন, এর কারণ এইগুলো যখনই পুড়াচ্ছেন মাটির যেমন উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে কি হচ্ছে, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই গ্যাসগুলো সব বের হচ্ছে, যে গ্যাসগুলো প্রকৃতিকে আমাদের যে পরিবেশ সেটাকে নষ্ট করছে। আপনারা শুনছেন যে কলকাতা দিল্লি বিভিন্ন জায়গায় এই শীতকালে ধোঁয়া হয়ে সবাই অন্ধকারের মধ্যে বাস করছে, এর মানে আমাদের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, সেজন্য এই কাজটা আর করবেন না। এই সম্বন্ধে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের বিভিন্ন প্রত্যেক ব্লকে যে এডি অফিস, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসারের যে অফিস আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার তার যে অফিস আছে সেখান থেকে, সাব ডিভিশনাল লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এগ্রিকালচার অফিস আছে সেখান থেকে ডিটেলস জানতে পারে, কী কী সাহায্য পাওয়া যায় সেগুলোও জানতে পারবেন। এছাড়া আমাদের চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্র, বিভিন্ন গবেষণা কেন্দ্র, বিভিন্ন ধরনের KVK, বিভিন্ন ধরনের CADC বিভিন্ন জায়গায় আছে, সেখানেও যোগাযোগ করবেন, সেখান থেকেও আপনারা এই কীভাবে করবেন, কী না করবে, কীভাবে ব্যবহার করবেন সব তথ্য পেয়ে যাবেন। এইভাবে যদি করেন অন্নদাতাগণ তাহলে আপনারা নিজেদের সম্পদকে রক্ষা করতে পারবেন তথা পরিবেশকেও রক্ষা করতে পারবেন।
1: এতক্ষণ শুনলেন ধান কাটার পর অবশিষ্টাংশের সঠিক ব্যবহার, এ বিষয়ে বললেন প্রাক্তন যুগ্ম কৃষি অধিকর্তা চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র মাধবচন্দ্র ধাড়া।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাগুলিতেও কিছু কিছু এলাকায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় বলা হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

0: এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়েরও সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে দু একটি জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রপাতের সম্ভাবনা আছে। আজকে চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: নমস্কার, আমি ডক্টর পার্থসারথী ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আজ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বলছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল।
1: প্রত্যেক বছর মে মাসের 18 তারিখ পালন হয় ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে হিসাবে। কিন্তু কেন এই দিনটি এই নামে পালিত হয় তার একটা খুব আকর্ষণীয় ইতিহাস আছে। সাধারণত আমরা একটা দিন যখন সেলিব্রেট করি, কোনো একটা অ্যাচিভমেন্টকেই আমরা তুলে ধরতে চাই, যেমন কোনো একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বা কোনো একটা অসুখ আবিষ্কার হয়েছে, সেই দিনটিকেই আমরা কমেমোরেট করি। কিন্তু আজকের দিনটিতে যে কথাটা আমরা বললাম ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, সেই ভ্যাকসিন কিন্তু এখনো আবিষ্কার হয়নি এবং এখন সায়েন্সের রিসার্চ যে স্টেজে আছে তাতে যে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি হয়ে মানুষের প্রাণ বাঁচাবে সেই সম্ভাবনাও নেই। তাহলে যে ভ্যাকসিন তৈরি হয়নি বা যে ঘটনা ঘটেনি তার জন্য আজকের দিনটি সেলিব্রেট হচ্ছে, এটা আপনাদের নিশ্চয়ই শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? এরকম দিন অন্তত হেলথ সায়েন্সে বোধহয় আর নেই যে কোনো একটা ঘটনা ভবিষ্যতে ঘটবে তার কথা ভেবেই একটা দিন পালন হচ্ছে। আসলে এই দিনটি পালন করার তাৎপর্য অন্য, কোনো অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা না, বরং যে জিনিসটা দরকার সেটা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই দিনটি সেলিব্রেট করা। তাহলে আপনারা বলতে পারেন যে এরকম তো অনেক অসুখ আছে, হয়তো লিটারালি 500 অসুখ আছে যাদের ভ্যাকসিন এখনো তৈরি হয়নি, ইনক্লুডিং ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া এক্সেট্রা, সেগুলোও তৈরি হলে মানুষের প্রাণ বাঁচবে। তাহলে সেগুলোর ভ্যাকসিন দিয়েও আমরা তো এইভাবে সেলিব্রেট করতে পারি যে এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হলে ভালো হয়। সেটা করা হয় না, এটা ঠিক, কিন্তু এইচআইভি ভ্যাকসিন ডে সেলিব্রেট করা হয় এটা বোঝানোর জন্য যে এই অসুখের প্রিভেনশনের জন্য ভ্যাকসিন কতটা দরকার। এবং এটা ঠিক যে শুধু যে এই অসুখের কথাই বলা হবে তা তো নয়, যখন এই এইডস ভ্যাকসিন ডে সেলিব্রেট করা হয় তখন ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ যাদের এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাদের কথাও কিন্তু আমরা মনে করি। এই দিনটিতে আমরা সেই সব সায়েন্টিস্ট, হেলথ ওয়ার্কার, ডক্টর এবং কমিউনিটি ওয়ার্কার, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এনজিও সবাইকে সম্মান দিতে চাই যারা এইচআইভি এপিডেমিকের জন্য কাজ করছেন। আপনারা জানেন যে কোভিড প্যান্ডেমিক আসার আগে সবথেকে মারাত্মক এপিডেমিক ছিল এইচআইভি এপিডেমিক। 1980 সালের শুরু থেকে এপিডেমিকটি শুরু হয়, সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে, যদিও আফ্রিকা, কিছুটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাই সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল এবং প্রচুর মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু এইচআইভি ঠিক কোভিডের মতো ছিল না।

0: হলে ইনিশিয়ালি এটা নিয়ে যতটা হইচই ছিল তার কিছুদিনের মধ্যেই এটা নিয়ে আকর্ষণ বা বলতে পারেন ইন্টারেস্ট লোকের চলে যায়। এই যে ভাইরাস আবিষ্কার হয়, অবশ্যই এর ওষুধও আবিষ্কার হয় এবং সেই ওষুধের ফলে বহু লোকের প্রাণও বেঁচেছে, কিন্তু কোভিড যেমন 1 থেকে 2 বছরের মধ্যে ভ্যাকসিন নিয়ে এসে প্যান্ডেমিকটাকে পুরোপুরি তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, এইচআইভির ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়নি। এইচআইভির ওষুধ আছে, সেই ওষুধ খেলে খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব, কিন্তু সেই ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয় এবং সেই ওষুধ বন্ধ করলেই ভাইরাসের প্রকোপ আবার বৃদ্ধি পেয়ে ইমিডিয়েট মৃত্যুর সম্ভাবনা আসে। সুতরাং এইচআইভির প্যান্ডেমিকের বিরুদ্ধে আমরা যে সাকসেসটা পেয়েছি সেটা পার্শিয়াল বলা যায়। হ্যাঁ, লোককে আমরা বাঁচিয়ে রাখতে পারছি, কিন্তু প্রিভেন্ট আমরা করতে পারছি না। মানে এইচআইভি হবে না এই জায়গাটা, যেটা মিজলস বা ডিপথেরিয়ার ক্ষেত্রে আমরা জোর গলায় বলতে পারি, এইচআইভির ক্ষেত্রে সেই জায়গাটায় এখনো আমরা পৌঁছতে পারিনি। সুতরাং আজকের দিনটি সেলিব্রেট করার মাধ্যমে এই কথাটাও মনে করিয়ে দেওয়া হয় যে সায়েন্স যথেষ্ট অ্যাডভান্স হয়েছে এবং আমাদের প্রাণ বাঁচিয়ে রাখার ব্যাপারে সায়েন্সের অবদানের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু এখনো অনেক কাজ বাকি এবং এইচআইভির মতো একটা ভয়ঙ্কর ইনফেকশন কিন্তু এখনো রয়েছে, যে কাউকে যে কোনো সময় সেই ইনফেকশন আক্রমণ করতে পারে, তার বিরুদ্ধে ভ্যাকসিন দরকার। এই ভ্যাকসিন তৈরির জন্য সারা পৃথিবীতে বহু ইউনিভার্সিটি বা প্রাইভেট ফার্মা কোম্পানিতে কাজ চলছে, বিভিন্ন লেভেল অফ সাকসেস এখন অবধি পাওয়া গেছে, কিন্তু ওই যে বললাম এখন অবধি এই জায়গাটায় আমরা পৌঁছতে পারিনি যে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে বা অদূর ভবিষ্যতে তৈরি হবে, এইটা আমরা জোর গলায় বলতে পারবো। সুতরাং আজকের দিনটি আমরা এক অর্থে বলতে পারি যে বিজ্ঞানীদের এবং পলিসি মেকারদের প্রায়োরিটি ঠিক করার দিন। এই দিনটি আবার স্মরণ করিয়ে দেওয়া হয় যে অনেক অসুখের মধ্যে এইচআইভিও আছে এবং তারও ভ্যাকসিন দরকার।
1: ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ বললেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল, আকাশবাণী কলকাতা।

0: সত্যমেব জয়তে। আমরা এই সত্যের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছি, এক বুক ভরসা, এক বুক আলো, প্রতিদিন সকালে মেলো চোখ মেলো, ইতিহাস থেকে গাঁথা কথা কত শত, তুমি আমি জুড়ে জুড়ে থাকি অবিরত। আসুন শুরুতেই চোখ রাখি ক্যালেন্ডারের পাতায়।
1: এক একটা দিন আসে হারানোর সুর নিয়ে, আজ যেন তেমনই একটি দিন। অন্তত নীলরতন সরকারের কথা মনে পড়লে সে কথাই মনে হয়। নীলরতন সরকার জয়নগর থেকে এন্ট্রান্স এবং ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করে বের হবার পর সাব অ্যাসিস্ট্যান্ট সার্জনের চাকরি পান। আবার মেট্রোপলিটন কলেজ থেকে এফএ ও বিএ পাশ করার পর কিছুদিন চাত্রা হাইস্কুলে প্রধান শিক্ষকের ভূমিকাও পালন করেন। তিনি মেডিকেল কলেজ থেকে এমবি হন, পরবর্তীকালে এমএ এবং এমডি উপাধিও লাভ করেছিলেন। খুব অল্প দিনের মধ্যেই সুচিকিৎসক হিসেবে খ্যাতি লাভ করেন এবং 1893 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের ফেলো উপাধি পান। রাধাগোবিন্দ কর ও সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে মিলিত

হয়ে তিনি বেসরকারি প্রতিষ্ঠান বেলগাছিয়া মেডিকেল কলেজ স্থাপন করেন। বছর দুই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাঁকে DCL ও LLD সম্মানসূচক উপাধিতে ভূষিত করেন। যাদবপুর যক্ষ্মা হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেন। জাতীয় শিক্ষা পরিষদের সম্পাদক হিসেবে আমাদের দেশে বৃত্তিগত প্রশিক্ষণের চেষ্টা করেন। বেঙ্গল টেকনিক্যাল স্কুল, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রভৃতি প্রতিষ্ঠান গঠনেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। ক্যাম্বেল মেডিকেল স্কুল অর কলেজ রূপান্তরিত হয়ে তাঁরই নামাঙ্কিত হয়। 1943 সালের 18 মে আজকের দিনে তিনি প্রয়াত হন।

কোনো কোনো গান শুনলেই আপনাদের মনে পড়বে যার কথা। তিনি সকালে অবশ্য স্মরণীয় এক ব্যক্তিত্ব।

চারণ কবি মুকুন্দ দাস। তাঁর আনুষ্ঠানিক শিক্ষা বেশি দূর ছিল না। বাবার দোকানে বসা ও পল্লীর অশান্ত ছেলেদের নিয়ে দামালপনা করা তার প্রধান কাজ ছিল। পরবর্তী সময়ে তিনি নিজেই একটি কীর্তনের দল গড়ে তোলেন। তাকে স্বদেশ মন্ত্র দীক্ষা দিয়ে চারণ কবিতে পরিণত করেন বরিশালের অদ্বিতীয় নেতা অশ্বিনী কুমার দত্ত। বিভিন্ন দেশ ও নেতা ও রবীন্দ্রনাথ স্বয়ং তার গান শুনে চমৎকৃত হন। বিদেশি দ্রব্য বর্জন আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেন। মুকুন্দ দাসের রচিত ছিল ধান গোলা ভরা, সে তিঁদুরে করল সারা, চোখেরই চশমা জোড়া, দেখ না তোরা খুলে, এই গানটির জন্যে তাঁর 3 বছর কারাদণ্ড ও জরিমানা হয় 1934-এর আজকের দিনে। প্রয়াত হন মুকুন্দ দাস। আমরা ভুলিনি, ভুলব না তাঁকে। আজ তাঁর প্রয়াণ দিবসে রইল তাঁর প্রতি শ্রদ্ধা।

দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। এখন আবহাওয়া সম্পর্কিত একটি বিশেষ খবর আপনাদের জানিয়ে রাখি। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে আপনাদের জন্য ছিল প্রতীক্ষার প্রহর। হ্যাঁ, আমাদের জীবন জুড়েই তো থাকে নানান প্রতীক্ষা, তার সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও কখনো ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা সংক্ষিপ্ত, আবার কোনোটা বা দীর্ঘ, বড় দীর্ঘ। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? বিষয় প্রতীক্ষার প্রহর, আর তাই নিয়ে আপনারা এই মে মাসের দ্বিতীয় পক্ষে চিঠি লিখেছেন। আপনাদের চিঠি হাতে নিয়ে বসে আছি আমরা দুজন, কথা বলবো তাই নিয়ে পড়বো আপনাদের চিঠি। তবু যারা এখনো চিঠি পাঠাননি তাদের বলি, আপনারা মেল করতে পারেন চিঠি লিখে। মেল আইডি চিঠির ঝাঁপি @gmail.com, chithirjhanpi@gmail.com। আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।
2: প্রতীক্ষার প্রহর। জানালার শিক ধরে আজও দ্বিখণ্ডিত ছায়ামূর্তি হয়ে মা নিঃশব্দ দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। কিছু তো বলা যায় না, যদি তার একমাত্র ছেলেটি আজ মাঝরাতে হঠাৎ ফিরে আসে, যদি হঠাৎ মা ডাক শোনা যায়, তবে তাকে এ বাড়ির কাউকে না জাগিয়ে চুপি চুপি নিচে নেমে সদর দরজার খিল খুলে দিতে হবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার এই পংক্তিগুলি দিয়ে চিঠি শুরু করেছেন সঞ্জয় রায়, দানিশ শেখলেন হাওড়া থেকে। সেই সব মায়েরা হয়তো আজও ছেলেদের প্রতীক্ষায় দিন গোনে। কাল অন্তহীন, রাত্রিদিন আসে আর যায়, সময়ের হাতে প্রতীক্ষার পরশ অসীম। কবি বলেছেন, শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার তরে চলে তব ধীর আয়োজন। অনন্ত প্রতীক্ষার সময়কাল মানব জীবনে ক্ষণিকের, ক্ষণস্থায়ী ইহকালে মানব সমাজ অসহিষ্ণু, তবুও অধীর হয়ে ওঠা মন জুড়ে ব্যর্থতার পরশ মায়া ছড়ায়। সবুরে মেওয়া ফলে মাভই মন্ত্রে উদ্দীপিত হয় প্রতীক্ষার অবশ্যম্ভাবী আসা যাওয়া জীবন জুড়ে। অরুণা শানবাগের মৃত্যু হয়েছিল 42 বছর কোমায় থাকার পর। সেই দুঃসহ অভিঘাতের হাত ধরেই দেশের নিষ্

0: প্রতি মৃত্যুর স্বীকৃতি। হরিশ রানা 13 বছর কোমায় থাকার পর জীবন থেকে ছুটি পেল। আদালতের আদেশে হরিশের মৃত্যু বাবা মায়ের প্রতীক্ষার অবসান ঘটাল। এমন কত শত মন আমাদের সমাজ সংসার জুড়ে অধীর আগ্রহে প্রতীক্ষারত। চাতকের তৃষ্ণা বুকে নিয়ে অপেক্ষমান চাষি ভাই একটুকরো মেঘের আশায় আকাশপানে চেয়ে থাকে। কর্মরতা জননীর বাড়ি ফেরার অপেক্ষায় সন্তান, আবার ঝড়ের বিভৎসতায় দুরু দুরু বুকে অপেক্ষারত গ্রামবাসী, কিংবা ভরা কোটালে ভেসে যাওয়ার তীব্র আতঙ্কে ফি বছর দিন গোনে নদী তীরের হতভাগ্যের দল। অতিমারির দহনে পরিযায়ীর ঘরে ফেরার প্রতীক্ষায় প্রসিত ভর্তৃকা, রিক্সাওয়ালা সওয়ারির, দোকানি খদ্দেরের, ভিখারিনী শূন্য পাত্র ভরে ওঠার আশায়, কিংবা কবির দল অনাগত রূপকের আশ্রয় খুঁজে পেতে, গল্পকার গল্পের খসড়ার খোঁজে, কখনো কখনো ব্যর্থতায় ভরা জীবন নিয়ে সাফল্যের প্রত্যাশায় আত্মহননের পথ বেছে নেওয়া মানুষের দল ধৈর্যের পরীক্ষায় হার মেনে নেয়। হয়তো সে জানতেই পারেনি যে আর কয়েক পা দূরেই তার প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাফল্যের পাত্রটি একেবারে কানায় কানায় পূর্ণ হতে চলেছিল। তবুও দুর্মর আশাবাদ গ্রীষ্মের কঠোর কঠিন রুক্ষতায় আকাশপানে একটুকরো ধূসর মেঘের প্রত্যাশায় চেয়ে থাকে। যুদ্ধক্লিষ্ট ভূখণ্ডের অনাহারে মৃতপ্রায় শিশুর দলও তো শূন্য পাত্র হাতে সভ্যতার মুখের দিকে চেয়ে প্রতীক্ষার প্রহর গোনে। অন্তহীন সময়কালের হাত ধরে দিন রাত্রির আসা যাওয়ার আধারেই আমার অসহিষ্ণুতা নতুন ভোরের কুসুম কমলে বিলীন হয়। অশান্ত বিশ্বের তীব্র দহন জ্বালা প্রতীক্ষার অবসানে শান্তির বারিধারা সিঞ্চনে হয় শান্ত। লিখলেন সঞ্জয় রায়, দানিশ লিখলেন হাওড়া থেকে।
1: প্রতাপ চন্দ্র দাস নবদ্বীপ নদিয়া থেকে লিখেছেন। চারপাশের অন্ধবিশ্বাস, কুসংস্কার আর ধর্মীয় বিভাজন যখন মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, তখন বুকের ভেতর আরও গভীরভাবে এক বিজ্ঞান মনস্ক সমাজের স্বপ্ন জেগে ওঠে। আমি সেই স্বপ্ন নিয়েই প্রতীক্ষার প্রহর গুনছি। এমন এক সমাজের অপেক্ষায় আছি যেখানে মানুষ ভয় নয়, যুক্তি দিয়ে চিন্তা করবে, অন্ধ আনুগত্য নয়, প্রশ্ন করার সাহস অর্জন করবে, যেখানে ধর্মের পরিচয়ের আগে মানুষ নিজের মানবিক পরিচয়কে বড় করে দেখবে এবং বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখবে, যেখানে শিশুরা ছোটবেলা থেকেই মুক্ত চিন্তা, বিজ্ঞান চেতনা, মানবিকতার শিক্ষা নিয়ে বড় হবে এবং সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলবে। সেই লক্ষ্য নিয়েই আমি পৌঁছে যাচ্ছি গ্রামে, শহরে, চায়ের আড্ডায়, সভায়, সামাজিক মাধ্যমে কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা আলোচনায়। আমি চাই মানুষ ভাবুক, আমি চাই মানুষ প্রশ্ন করুক এবং অন্ধ অনুসরণ থেকে নিজেদের মুক্ত করুক, যুক্তি দিয়ে বিচার করুক। কারণ প্রশ্নহীন সমাজ কখনোই মুক্ত সমাজ হতে পারে না। আজও সমাজের বহু মানুষ কুসংস্কার, অলৌকিক বিশ্বাস, ধর্মীয় বিভাজনের শিকার। অসুখ হলে অনেকেই চিকিৎসকের বদলে ঝাড়ফুঁক বা তাবিজে ভরসা করেন, আবার ধর্মের নামে মানুষে মানুষে বিদ্বেষ ছড়ানো হয়। এই পরিস্থিতি বদলাতে হলে প্রয়োজন বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা এবং মুক্ত চিন্তার চর্চা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে। আমি চাই শিশুদের ছোটবেলা থেকেই বিজ্ঞান চেতনা, মানবিক মূল্যবোধ ও স্বাধীনভাবে ভাবার শিক্ষা দেওয়া হোক। সমাজে এমন পরিবেশ তৈরি হোক যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভিন্ন মতকে শত্রু মনে করা হবে না। বই পড়া, বিজ্ঞান চর্চা, যুক্তি নির্ভর আলোচনা মানুষের জীবনের অংশ হয়ে উঠুক। আমি জানি এই পরিবর্তন একদিনে আসবে না, তবুও আমি আশাবাদী। কারণ অন্ধকার যত গভীরই হোক, জ্ঞানের আলো একদিন ছড়িয়ে পড়বেই মানুষের মন ও সমাজ জুড়ে। সেই আশাতেই আমি বিজ্ঞান মনস্ক সমাজের প্রতীক্ষার প্রহর গুনছি। শুভেচ্ছা সহ প্রতাপ চন্দ্র দাস, নবদ্বীপ, নদিয়া থেকে ছিল আপনার চিঠি।
0: পরের চিঠি লিখছেন অভিজিৎ মণ্ডল, শশা পোতা, খানাকুল, হুগলি থেকে। প্রতীক্ষার প্রহর যে এতটা রঙিন হয় তা আগে জানতে পারিনি। তাহলে গোড়া থেকেই বলি, সেবার পুরী ভ্রমণ সেরে ফেরার পথে ধবলগিরি মন্দিরে উঠেছিলাম। মন্দিরে ভিড় থাকার কারণে মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আমি। এমন সময় আমার দৃষ্টি আকর্ষণ করল এক যুগলপ্রসাদ। সে তার ব্যাগ থেকে কয়েকটা কাঁঠাল ও আমের বীজ ধবলগিরির পাহাড়ি মাটিতে পুঁতে দিচ্ছিল। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই কয়েকটা কৃষ্ণচূড়ার বীজ সে আমার হাতে দিয়ে বলল, এগুলো তুমি লাগিও। আমি ওকে কোনো প্রশ্ন না করে বীজগুলো পকেটে খুব যত্নে রেখে ভাবতে লাগলাম, আমার গ্রামের কোথাও কৃষ্ণচূড়া গাছ আছে কি না। সত্যি তো, কোথাও তো নেই। বাড়ি ফিরে বীজগুলো পুঁতে দিলাম আমার বাগানের মাটিতে। কয়েকদিনের মধ্যে তিনটে চারা হলো, তার একটি লাগালাম আমার বাড়ির উঠোনে। কয়েক মাসের মধ্যে আমার সমান হয়ে গেল সে। প্রতি বছর তার গোড়ায় নতুন মাটি, গোবর সার দিয়ে একেবারে তকতকে করে দিই। দেখতে দেখতে তার বয়স যখন 5 বছর হয়ে গেল, আমার দোতলা বাড়ির সামনে যেন সে এক সবুজের রানী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রতি বছর প্রতীক্ষায় থাকি তার ফুলের। পাড়া প্রতিবেশীরা তার দিকে তাকিয়ে আমায় বলে, দেখো এ গাছ কোনোদিনও ফুল দেবে না, তোমার এত যত্ন করাটাই বৃথা, উল্টে এ গাছ বেয়ে হনুমান, সাপ, ইঁদুর তোমার বাড়িতে ঢুকবে, এ গাছ অশুভ, বাড়ির সামনে রাখা উচিত নয়, কেটে ফেলা উচিত। আরও কত কি কুৎসা রটাতো তার নামে। আমি কারো কথা না শুনে আরও বেশি বেশি যত্ন করতে থাকলাম তার, আর প্রতীক্ষার প্রহর গুনতে থাকলাম। এবছর 6 বছর বয়স পূর্ণ হলো তার। এবছর আমার সতেজ বন্ধু তার সবুজ পাতার ফাঁকে ফাঁকে গুচ্ছ গুচ্ছ সিঁদুর রাঙা ফুল ফুটিয়েছে, ঘুচিয়েছে তার বদনাম, আমারও প্রতীক্ষার অবসান হয়েছে। এখন নতুন কেউ আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে প্রতিবেশীরা দেখিয়ে দেয় সোজা পূর্ব দিকে যেখানটাতে কৃষ্ণচূড়া লালে লাল হয়ে ফুটেছে, ঠিক সেখানটাতে। লিখলেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে।

ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতা দিয়ে শুরু করেছেন চিঠি উমা পাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

যাপিত জীবনের সমস্ত পথ জুড়ে থাকে ছোট বড় কত না প্রত্যাশা, আর সেই প্রত্যাশা থেকেই সৃষ্টি প্রতীক্ষার। প্রথম মা হওয়ার অনন্য অনুভূতি আস্বাদনের প্রতীক্ষার প্রহর শুভারম্ভ। মনের মধ্যে অসম্ভব ভালো লাগার সঙ্গে ভয়ও মিশ্রিত ছিল। দীর্ঘ সময়ের যাত্রা শুরুটা ছিল বেশ কষ্টদায়ক। যেসব খাবার আমার খুব খেতে ইচ্ছে করত, সেসব একটু খেলেই বমির ফলে শরীরে কষ্ট হতো। বিশেষ যত্ন ও সর্বদা আমায় আগলে রাখার মধ্যে দিয়ে মনে হতো সারা বাড়ির আকর্ষণীয় কেন্দ্রীয় চরিত্র যেন আমি। সর্বক্ষণ বড়দের অনুশাসন, সাবধানতার সঙ্গে এটা করো না ওটা করতে নেই ইত্যাদি ইত্যাদি। বুঝেছিলাম এই সময়টা আমার যা ইচ্ছে করার স্বাধীনতা নেই। তবে একটা সংশয় কাজ করত, ছেলে হবে না মেয়ে? কত নাম ঠিক করা, আবার সন্তান যাই হোক সুস্থতার প্রার্থনা। সে সময় থেকেই নব উত্তরসূরিকে নিয়ে নানান স্বপ্ন দেখতাম, মাঝে মাঝে নতুন প্রাণের অস্তিত্ব শরীরে টের পেতাম। তখন থেকে কি কি শেখাবো, কেমনভাবে মানুষ করব, নানা পরিকল্পনাও করতাম। দিনগুলো কাটাতাম গান শুনে, গল্পের বই পড়ে, আনন্দের মধ্যে। আবার ডাক্তারের মুখে সিজারের কথা শুনে ভীষণ ভয়ও লাগত, ভাবতাম যদি শেষে আমার কিছু হয়। অবশেষে নমাস দশ দিনের সফর শেষে ফুটফুটে কোমল পুতুলের মতো কন্যা সন্তানের উষ্ণ স্পর্শে স্বর্গীয় সুখ অনুভব করলাম। মুহূর্তেই হৃদমাঝারে অনুরণিত হয় বহে নিরন্তর ও অনন্ত আনন্দধারা। ষোলো বছর পূর্বের প্রতীক্ষার দিনগুলি আজও আমার স্মৃতির মণিকঠায় বিরাজমান। মধুরও তোমার শেষ জেনা পাই, প্রহরও হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। উমাপাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখেছেন চিঠি, আপনার মা হওয়ার প্রতীক্ষার প্রহর।

রাজা বাগচি লিখছেন গ্রাম ডাক গুপ্তিপাড়া জেলা হুগলি থেকে। সুপ্রিয় প্রাত্যহিকী, সময় এগিয়ে যাচ্ছিল, সন্ধ্যার শুরুতেই ওরা জড়ো হয়ে যে যার সুবিধা মতো জায়গায় নিজের মতো জায়গা নিয়ে নিচ্ছিল। রাত বাড়ছিল, তবুও সীমাহীন ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছিল ওরা। এখনকার সময়টাও হঠাৎ করেই বদলে গেছে, চেনা সে প্যান্ডেলের অস্তিত্ব বিলুপ্ত হয়ে এসেছে লজ, একই ছাতের তলায় সব কিছু আয়োজনের ব্যবস্থা, কত কত রক্ষী, তাদের দৃষ্টি এড়িয়ে কাজ হাসিল করাটাও অত্যন্ত চাপের। তবু অসম সাহসী ওরা দুর্মর আশাবাদী মন নিয়ে খাবার পরিবেশনের জায়গায় পৌঁছে যায়। বাধা আসলে কাকুতি মিনতি কিংবা একটু উদার মনোভাব সম্পন্ন আয়োজকের প্রশ্রয় মিশ্রিত ভর্ৎসনা, সবটুকু নিয়েই ওদের যাপন। অতিথি অভ্যাগতদের বেঁচে যাওয়া উচ্ছিষ্ট ডাস্টবিনে ফেলবার আগের সময়ের যে ভগ্নাংশ, ওটাই ওদের জিতে নেওয়ার ময়দান। আধখাওয়া মাছ মাংসের টুকরো, মিষ্টি আইসক্রিম, সন্দেশ ওদের কাছে অমৃত। সঙ্গে থাকা ব্যাগে পটাপট ভরে নিতে পারলেই দু চার দিনের অবাধ স্বাধীনতা। একটা বিয়ে, একটা পৈতে, একটা অন্নপ্রাশন বাড়ি ওদের কাছে এক একটা লাইফ লাইন। ওরা দলবদ্ধভাবে একে অপরকে খবর দেয়, খাবার সংগ্রহতেও সুচিন্তনের ছাপ রেখে যায়, ডাস্টবিন পর্যন্ত যায় না। ওরাই কেউ কর্ণ, কেউ সুজয়, কেউ ভোম্বল। ওদের যত ধৈর্য, যত তিতিক্ষা, তার অবসান ঘটে না। অনুষ্ঠান বাড়িগুলোর আলো ঝলমলে পরিবেশের বিপ্রতিপে অন্ধকার ঘুপচিতে এক একটা খাবারের ব্যাচ শেষ হতে যাওয়ার আর নতুন ব্যাচ শুরু হওয়ার ব্যবধান ওদের কাছে মাঝে মাঝে আলোক বর্ষ দূরত্ব মনে হয়।

0: পরিবর্তন হয় না। লিখলেন রাজা বাগচি, গ্রাম ও ডাক গুপ্তিপাড়া, জেলা হুগলি থেকে।
1: আলোক কুমার পাল মাহাতাপুর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, প্রতীক্ষার প্রহরগুলো যেন সময়ের এক মন্থর বয়ে চলা নদী। এটি এমন এক অনুভূতি যেখানে প্রতিটি সেকেন্ড অনন্ত মনে হয়। প্রতীক্ষা মানে কেবল সময়ের জন্য বসে থাকা নয়, প্রতীক্ষা হল হৃদয়ের গভীর এক ধৈর্য যা ভালোবাসার মানুষকে বা কাঙ্ক্ষিত মুহূর্তকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয়। যখন আমরা কারোর জন্য অপেক্ষা করি, তখন ঘড়ির কাঁটার শব্দ যেন একঘেয়ে সুরের মতো কানে বাজে। জানালার পাশে বসে বাইরের ধূসর পথের দিকে তাকিয়ে থাকা কিংবা ফোনের স্ক্রিনে বারবার চোখ রাখা, এই সবটুকুই এক অদ্ভুত দহন। প্রতীক্ষার প্রহরগুলোতে মনের ভেতরে চলে হাজারো জল্পনা কল্পনা। কখনো আসে সংশয়, কখনো বা একপুক আশা। তবে এই অপেক্ষারও একটা নিজস্ব সৌন্দর্য আছে। দীর্ঘ প্রতীক্ষার পর যখন সেই মুহূর্তটি আসে, তখন প্রাপ্তির আনন্দ যেন বহুগুণ বেড়ে যায়। ঠিক যেন তপ্ত মরুভূমি পার হওয়ার পর বৃষ্টির এক ফোঁটা জল চাতক পাখির কাছে অমৃতের মতো। আসলে যেখানে ভালোবাসা গভীর থাকে, সেখানেই প্রতীক্ষা সার্থকতা পায়। এই বিরহ আর অপেক্ষাই আমাদের শিখিয়ে দেয় যে প্রিয় মানুষের মূল্য আমাদের জীবনে ঠিক কতটা। প্রতীক্ষা হলো এক অদৃশ্য সেতু যা বর্তমানকে ভবিষ্যতের সুন্দর এক মুহূর্তের সঙ্গে যুক্ত করে। অপেক্ষা করা কঠিন, কিন্তু অপেক্ষার ফল যখন মধুময় হয়, তখন পথের ক্লান্তি এক নিমেষেই মিলিয়ে যায়। লিখলেন আলোক কুমার পাল মাহাতাপুর মেদিনীপুর থেকে।
0: বিশ্বরূপ দলপতি লিখছেন হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী, ছোটবেলায় ভাবতাম বাবার মতো কবে বড় হব, কবে টাকা রোজগার করব, নিজের পছন্দ মতো জিনিস কিনব, আমাকে আর কারো অনুমতি নিতে হবে না, মায়ের অনুমতিও নয়। আজ অনেকটা সময় কেটে গেছে, দীর্ঘ প্রতীক্ষার পরে বাবার মতো বড় হয়েছি। বাবা কোলে পিঠে মানুষ করে লেখাপড়া শিখিয়েছেন, একটা চাকরি পেয়েছি ভিন রাজ্যে। দীর্ঘ প্রতীক্ষার প্রহর কাটিয়ে বছরে মাত্র একবারই গ্রামের বাড়িতে ফেরা হয়। সামান্য কিছু রোজগার, তার মধ্যে কিছু চলে যায় বাড়ি ভাড়ায়, কিছু খাওয়া দাওয়ায়, আর যতটুকু পারি পরিবারের জন্য সঞ্চয় করি। প্রতিবারই ভাবি নিজের জন্য কিছু কিনব। থাক, আর এক মাস অপেক্ষা করি, আগামী মাসে দেখা যাবে। কিনতে আর পারি না। প্রতিবারই ভাবি ব্যাস আর একটা বছর, আগামী বছর বাড়িতে গিয়ে বাবা মার কাছেই থাকব। পারি না, বাড়ি ফেরার প্রতীক্ষা থেকে যায় বছরের পর বছর। দায়িত্ব বেড়ে যায়, কমে যায় নিজের ছোট ছোট ইচ্ছেগুলি। প্রতীক্ষা শুধু একটু স্বাধীন হওয়ার। প্রতীক্ষায় থাকি একটা সন্ধ্যার, যে সন্ধ্যায় বাসায় ফেরা পাখিদের মতো আমিও নিজের বাড়িতে ফিরে যেতে চাই, নিজের মাটিতে ফিরতে চাই। জানি না এই প্রতীক্ষা কত দীর্ঘ হবে। আসলে পৃথিবীর সব ক্লান্তি শেষে মানুষ নিজের ঘরকেই খোঁজে। লিখলেন বিশ্বরূপ দলপতি হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: আর এই চিঠি দিয়েই শেষ করলাম আজকের প্রাত্যহিকীর পত্রপাঠ। কিন্তু প্রতীক্ষার প্রহর আমাদের জীবনে জারি থাকুক, এটুকু তো কামনা আমরা করতেই পারি। যেতে যেতে ভুলে যাই আপনাদের আকাশ বাতাসের খবরাখবর। অংশ তো মেঘলা আকাশ আজ থাকবে, আর ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিছু অঞ্চলে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 এবং 28 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8, স্বাভাবিক। সর্বনিম্ন 29.,, অর্থাৎ স্বাভাবিকের থেকে 2.3 বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 89 এবং 63%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি এবং মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে

0: কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের দিকে কিছুটা 2-3 ঘন্টার মধ্যে একটু প্রতি ঘন্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাবধানে থাকবেন সবাই। প্রাত্যহিকের দ্বিতীয় পক্ষে চিঠি লিখুন, চিঠির অপেক্ষায় থাকব আমরা।
1: আজ সঙ্গে ছিলাম দেবজ্যোতি লাহিড়ি,
0: অয়ন্তিকা ঘোষ। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গারস্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সে দেশে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সে দেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগের আওতায় ভারতে তাদের উপস্থিতি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কিছু সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় শ্রী মোদী উৎপাদন শিল্প, গ্রিন হাইড্রোজেন শিল্প, পরিচ্ছন্ন জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন। সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি সঙ্গে বৈঠক করবেন তিনি। কেন্দ্র বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মানে ভারত ও সুইডেনের বন্ধুত্ব সুদৃঢ় হবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। আগামী 19 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদ্দলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের 26তম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল 112 এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদ্দলপুরে অমর বাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় তিনি লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠান বস্তার কে সঙ্গে যোগ দেবেন। উল্লেখ্য, ছত্তিশগড় রাজ্যকে নকশালমুক্ত ঘোষণা করার পর এটি শ্রী শাহের প্রথম সে রাজ্য সফর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারে নতুন 2 জন পূর্ণমন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন 2 জন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প, MSME দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন।
কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস জোসেফ, আরএসপি, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি একটি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছে, তিরুবাঞ্চু রাধাকৃষ্ণন স্পিকার হিসেবে এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনার প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র 2 দিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে এই নতুন তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে দেশে 60 দিনের অশোধিত তেলের মজুত রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যই শুধু বিশ্বাস রাখতে অনুরোধ করেছে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেল তরফে জানা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোর স্টেশনের মাঝামাঝি ট্রেনটিতে আগুন লাগে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, তেহরান এর আগে অরমুজ প্রণালী দিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান এবং পেশাদারি ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনিভায় আয়োজিত 6 দিনব্যাপী এই সমাবেশের এবারের মূল ভাবনা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ, শেয়ার্ড রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটে বসেছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 12 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স লীগ তালিকায় তৃতীয়, চেন্নাই 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে 2 দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আজ দ্বিতীয় বৈঠকে বসছে। ধনধান্য অডিটোরিয়ামে আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষার কৃতীদের সম্বর্ধনা দেবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি গতকাল 1-1 শেষ হয়েছে। যুব ভারতীতে মেসি কাণ্ডে বঞ্চিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করবে বলে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন। আসছি বিস্তারিত সংবাদে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্গ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানোর কথা। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অডিট শাখা তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর, গ্রুপ বি পদে তা বেড়ে হয়েছে 44 বছর, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 45 বছর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসব পদে ইতোমধ্যে 41 বছরের বেশি বয়সসীমা কার্যকর রয়েছে সেখানে আগের নিয়মে বহাল থাকবে। পাশাপাশি রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের বাইরে হওয়া নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 45 বছর হল। 11 মে 2026 থেকে এই সিদ্ধান্ত কার্যকর ধরা হবে। এদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে 2013 ব্যাচের WBCS অফিসার বিশ্বনাথ চৌধুরীকে। বর্তমানে তিনি হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। কলকাতায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া পার্কিং করলে দিতে হবে জরিমানা। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং বন্ধ করা হবে। পার্কিংয়ের নিয়ম নেই এমন জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না বলেও স্পষ্ট জানান তিনি। এদিকে পুর দপ্তরের তরফে বার্তা পাওয়ার পরই 27টি ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং ইস্যুতে বিশেষ অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। দখলদার সরানোর জন্য অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে গতকাল কলকাতার পার্ক সার্কেল 7 পয়েন্ট ক্রসিং এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করলে পুলিশ ও আধাসামরিক বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়, নামানো হয় র্যাফ। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইটের আঘাতে

0: আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। বেআইনি জমায়েত হঠাৎই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে কলকাতা পুলিশের এসিপি অশেষ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন।
1: एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरुद्ध करने के लिए, पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है, पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है और बाद में के जो लीगल एक्शन है हम लेंगे। कल से कुछ बाहर से भी हम लोग के पास ऐसे इंटेलिजेंस आया हुआ है, वी आर इन द प्रोसेस ऑफ वेरीफाइंग ऑल दोस नेम्स। हम लोग ऑलरेडी कुछ अरेस्ट किया है, केस तो हुआ ही है, अरेस्ट किया है हम लोग, बहुत स्ट्रांग लीगल एक्शन।
0: কোচবিহারের দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান দুর্নীতি মামলায় পুলিশ পৌরসভার বিল্ডিং বিভাগের কর্মী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। 2024 সালে দিনহাটা পৌরসভার বিরুদ্ধে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠায় কয়েকজন পুর কর্মচারী গ্রেপ্তার হয়, যদিও পরে তারা জামিন পায়। সম্প্রতি পুলিশ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। দিকনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ওই তৃণমূল কংগ্রেস নেতাকে গতকাল কৃষ্ণনগর আদালত 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে যোধ শ্রীরাম পঞ্চায়েতের সদস্য তপন মালিক ও তৃণমূল কংগ্রেস কর্মী রফিকুল ইসলাম ওরফে মিন্টুকে গ্রেপ্তার করেছে। গতকাল তাদের বর্ধমান আদালতে তোলা হয়। হুগলির আরামবাগের একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তাজা বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। এদিকে জেলার বৈদবাটি পুরসভা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রাজু পারুই ওরফে চণ্ডেকে পুলিশ গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় 3 কর্মী সমর্থকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আহতদের সন্দেশখালীর খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর দলের জেলা পরিষদ সদস্যদের সঙ্গে গতকাল বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। কালীঘাটে তাঁর বাড়িতেই বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। এরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের মোট 10 নেতা প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সরানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছে আধিকারিকদের একটি প্রতিবেদন।
2: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসির ইব্রাহিম। হাওড়ার উলুবেড়িয়ার গরুহাটা মোড়ের কাছে ঝোপ থেকে কালো ট্রলি ব্যাগে এক প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে, দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে গতকালের ম্যাচটি নাটকীয়ভাবে 1-1 গোলে শেষ হয়। 84 মিনিটে এডমন্ডের দেওয়া গোলে ইস্টবেঙ্গল 1-0 এগিয়ে যায়। 89 মিনিটে জেসন কামিন্স গোল করে মোহনবাগানকে খেলায় সমতায় ফেরান। ডার্বি ম্যাচে ড্র করে ইস্টবেঙ্গল ISL খেতাব জয় দৌড়ে অনেকটাই এগিয়ে গেল।

0: যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে যেসব দর্শক বঞ্চিত হয়েছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন।
1: যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত।
0: সরকার যুবভারতীর বাইরে তৃণমূল সরকারের আমলে বানানো মূর্তিটিকেও সরিয়ে দেবে বলে তিনি জানান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আজ দ্বিতীয় বৈঠকে বসছে। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে গতকালের ম্যাচটি এক এক গোলে শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেয়াশিনী ঘোষ।

0: দেয়াশিনী ঘোষের কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা।
1: বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। প্রথম ভারতীয় মহিলা হিসাবে দ্য মেটিওরিটিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হলেন অধ্যাপক কুলজিৎ কৌর মারহাস। গুজরাতের আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির গ্রহবিজ্ঞান বিভাগের অধ্যাপক কুলজিৎ কৌর মারহাসকে চলতি বছরে ফেলো নির্বাচিত করা হল। মহাকাশ এবং গ্রহবিজ্ঞান চর্চার ক্ষেত্রে ভারতের একটা বড়সড় সাফল্য বলেই মনে করছেন অনেকে। গ্রহবিজ্ঞান নিয়ে আলোচনা ও পর্যালোচনার ক্ষেত্রে মেটিওরিটিক্যাল সোসাইটি বিশ্বের প্রথম সারির একটি সংস্থা। 1993 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ওই সোসাইটি প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন নামী বিজ্ঞানী ও অধ্যাপকদের ফেলো হিসেবে নির্বাচন করে। সংস্থার ইতিহাসে দুই ভারতীয় বিজ্ঞানী দেবেন্দ্র লাল, জে এন গোস্বামীর পর কুলজিৎ কৌরই তৃতীয় ভারতীয়। সৌরজগৎ কীভাবে তৈরি হয়েছিল তা বোঝার জন্য অধ্যাপক কুলজিৎ কৌর কয়েক দশক ধরে গবেষণা করে আসছেন। ফেলো নির্বাচিত হওয়া প্রসঙ্গে অধ্যাপক কুলজিৎ কৌর জানান, এই ঘটনা আমাদের দেশে গ্রহবিজ্ঞান সংক্রান্ত গবেষণার বিপুল সম্ভাবনার একটা প্রমাণ মাত্র। ব্যক্তিবিশেষে ডেঙ্গু কেন প্রাণঘাতী হয়ে ওঠে, চিকিৎসকদের মধ্যে চলতে থাকা এই প্রশ্নের উত্তর দিতে কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সের বিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন। ইন্দো ইউরোপীয় হরাইজন ইউরোপ প্রোগ্রামের আর্থিক আনুকূল্যে ডেঙ্গুর মারণ ক্ষমতা নিয়ে শুরু হল আন্তর্জাতিক ওই গবেষণা। ভারত সরকারের জীব প্রযুক্তি বিভাগ এই গবেষণা প্রকল্পের নাম দিয়েছেন কমব্যাট। কমব্যাট প্রকল্পে রয়েছেন কল্যাণীর গবেষক অরিন্দম মৈত্র, ড সাগর সেনগুপ্ত, ড অনুপ মজুমদার। ইউরোপের তরফে গবেষণায় যোগ দিচ্ছেন সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের অধ্যাপক উজ্জ্বল নিয়োগী, ফরিদাবাদের রিজিওনাল সেন্টার ফর বায়োটেকনোলজি, মণিপাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকদের সঙ্গে প্রকল্পে যোগ দিয়েছেন দিল্লির ম্যাক্স ও গুরুগ্রামের আর্টেমিস হাসপাতালের চিকিৎসকরা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এখন শীত প্রধান দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মারণ ক্ষমতা বাড়তে থাকায় এখন ডেঙ্গু নিয়ে দারুণ ভীতি পশ্চিমী দেশে। তাই আগত দিনে ডেঙ্গু মহামারী রুখতে চালানো হচ্ছে এই আন্তর্জাতিক গবেষণাটি। যেসব হাসপাতালে গুরুতর রোগী ভর্তি হন সেখান থেকে প্রথমে রক্তের নমুনা সংগ্রহ করা হবে, তারপর ডেঙ্গুর বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষাতন্ত্রের সক্রিয় হওয়ার কারণ খোঁজা হবে। এআই প্রযুক্তি ব্যবহার করে একটি পূর্বাভাসমূলক মডেল তৈরি করার চেষ্টা চালাবেন বিজ্ঞানীরা। এই মডেল রোগের তীব্রতা ও রোগীর অবস্থা মূল্যায়ন করতে সহায়ক হবে। প্রকল্পের অন্যতম মুখ্য বিজ্ঞানী অরিন্দম মৈত্র জানিয়েছেন, শুধুমাত্র রোগী নয়, রোগীর শরীরের কোষের অভ্যন্তরে ভাইরাস কি পরিবর্তন ঘটায় তা বিশ্লেষণ করা হবে। সেই সঙ্গে ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করার পাশাপাশি প্রতিটি কোষের ভিতরে একক কোষের জিন প্রকাশ বা জিন এক্সপ্রেশন খুঁজে বার করা হবে। এতে ডেঙ্গুর

0: চিকিৎসা আরও সহজ হবে, নতুন দিশা পাবে চিকিৎসা বিজ্ঞান। ২০০৬ সালে গ্রহই ছিল, কিন্তু হঠাৎই প্লুটো হয়ে গেল বামন গ্রহ। এরপর কেটে গেছে দুই দশক, আর ফেরেনি প্লুটোর কুলীনত্ব। এবার সৌরজগতের ওই প্রান্তিক বাসিন্দার অবস্থান পুনর্বিবেচনার পক্ষে সওয়াল করলেন নাসার সিনিয়র কর্তা আইজ্যাক ম্যান। প্লুটোকে গ্রহ বলার বিস্তর কারণ রয়েছে। প্রথমত, সেও সূর্যকে চক্কর কাটে। দ্বিতীয়ত, তার আকার মূলত গোলাকার। কিন্তু বিজ্ঞানীরা দাবি করেছিলেন কক্ষপথ থেকে ধ্বংসাবশেষ অপসারণ করার মতো পর্যাপ্ত মহাকর্ষীয় শক্তি নাকি প্লুটোর নেই, আর সেই কারণেই শেষমেশ বামন গ্রহ হিসেবে প্লুটোকে চিহ্নিত করা হয়। এবারে খোদ মার্কিন সেনেট কমিটির সামনে নাসার কর্তা আইজ্যাক ম্যান আবেদন করে জানান, আমি আবারও প্লুটোকে গ্রহ হিসেবে স্বীকৃতির পক্ষে। আইজ্যাক ম্যান জানিয়েছেন, নাসা এই নিয়ে কিছু গবেষণা করেছে, সেসব তথ্যকে বৈজ্ঞানিক মহলে উপস্থাপিত করতে চায়। ওই গবেষণা ফের প্লুটোকে গ্রহের পক্ষেই সওয়ালে সাহায্য করবে। ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে প্রস্তাবিত বাজেট বিষয়ক একটি শুনানির সময়ই এই প্রসঙ্গটি টেনেছিলেন আইজ্যাক ম্যান। তিনি ওই অধিবেশনে এক ঘণ্টারও বেশি সময় ধরে সাক্ষ্য দেন, আর এরপর সেনেটের জেরি মোরান তাকে প্লুটো প্রসঙ্গে প্রশ্ন করেন। সেই সময় তিনি জানান, প্লুটোকে গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। প্লুটো ১৯৩০ সালে আবিষ্কৃত হয়। এর ব্যাস প্রায় ২৩৭৬ কিলোমিটার। এটি পৃথিবীর চাঁদের চেয়েও ছোট। এর উপরিভাগ অত্যন্ত শীতল ও বরফাচ্ছন্ন, যেখানে নাইট্রোজেন ও মিথেন গ্যাসের পাতলা বায়ুমণ্ডল রয়েছে। পরবর্তী সাত দশক গ্রহ হিসেবে টিকে থাকলেও আপাতত বামন হয়েই রয়েছে প্লুটো। এবার প্লুটোর তকমা ফেরে কিনা সেটাই দেখার। বিজ্ঞানের খবর এই পর্যন্তই। সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়,
1: আকাশবাণী কলকাতা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী।

প্রণব রায়ের কথায়। গানটি শুনলেন শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে, আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। লোকসংস্কৃতির আনাচ কানাচ এই পর্যায়ে আজ শুনবেন কথিকা, বাংলার ডিঙি নৌকার ইতিহাসে বলাগড়। বলছেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়।
1: হুগলি জেলার নৌশিল্প প্রসঙ্গে ওমালি সাহেব ট্রাপ সাহেবরা দুটি জায়গায় নৌকো তৈরি হতো বলে উল্লেখ করেছেন, একটি বলাগড়ের শ্রীপুর এবং অপরটি কোন্নগর। এখন আর নৌশিল্পের চিহ্নমাত্র নেই কোন্নগরে। শ্রীপুরে এখনও এই শিল্পধারাকে এগিয়ে নিয়ে চলেছেন এলাকার নৌশিল্পীরা। তবে এই কাজে যুক্ত অনেকেই পেটের তাগিদে অন্য কাজে বাইরে চলে গেছেন। বর্তমান শ্রীপুরে একসময় রঘুনন্দন মিত্র মুস্তাফি বসবাস শুরু করেন। তিনি অঞ্চলের নাম আটিশেওড়া বদলে রাখেন শ্রীপুর। এই মুস্তাফিদের একটা অংশ একসময় কোন্নগরে থাকতেন। অনুমান করা হয় হয়তো তাদের দ্বারাই সেখানে নৌকো তৈরির প্রচলন হয়েছিল। এখন প্রশ্ন হল, বলাগড়ে এই নৌশিল্প গড়ে ওঠার কারণ ঠিক কি? বলাগড়ের মানচিত্র বলছে এই অঞ্চলটি ভাগীরথীর তীর ঘেঁষে। একসময় বলাগড়ের দক্ষিণে ছিল সরস্বতী নদী, পশ্চিমে বেহুলা, বেহুলার মোহনা ছিল বলাগড়ের উত্তরে, আর পূর্বে ভাগীরথী। এই বলাগড় ছিল তখন জলাভূমি। এখানকার বেশিরভাগ মানুষ ছিলেন মৎস্যজীবী। এদের নদীতে মাছ ধরার একমাত্র বাহন ছিল এই ডিঙি নৌকো। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে সপ্তগ্রাম বলাগড়ের খুব কাছে। সপ্তগ্রাম বন্দরের ব্যবসা বাণিজ্য পরিচালনা হতো বড় বড় নৌকোয়, আর সেগুলো তৈরি হতো এই বলাগড়ে। ইতিহাস ঘাঁটলে জানা যায়, পর্তুগিজেরা বাংলায় আসে সম্রাট আকবরের আমলে। এই পর্তুগিজ জলদস্যুরা হুগলির নানা প্রান্তে ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন বলে কথিত আছে। বলাগড়ের অদূরে জিরাটে সিদ্ধেশ্বরী মন্দিরকে ঘিরে এ প্রসঙ্গে ডাকাতির লোককাহিনীও বেশ প্রচলিত। এরা গঙ্গা পথে ডিঙি নৌকোয় ডাকাতির মাধ্যমে হয়তো বলাগড়ের নৌশিল্প গড়ে ওঠার পৃষ্ঠপোষকের কাজ করেছিল। একদা বলাগড়ের ডাকাতির ইতিহাসে ত্রাস ছিলেন বিশু ডাকাত, যার ডাকাতির প্রধান বাহন ছিল বলাগড়ের এই ডিঙি নৌকো। শোনা যায় কৃষ্ণনগরের ভবানন্দ মজুমদার মানসিংহকে বিরাট নৌবহর দিয়ে যশোরের প্রতাপ রায়কে পরাস্ত করতে সহযোগিতা করেছিলেন। কৃষ্ণনগরের রাজাদের সম্পত্তি বলাগড়ে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন তাদের নৌবহর তৈরি হয়েছিল এই বলাগড়েই। নবাব সিরাজ যখন বাগবাজারে ইংরেজ ঘাঁটি গুড়িয়ে দেন, তিনিও ব্যবহার করেছিলেন বলাগড়ের এই ডিঙি নৌকো। এ কথা কারোর অজানা নয়, বন্যা কবলিত অঞ্চল এই বলাগড়। মানুষ বন্যা থেকে বাঁচার তাগিদেই নৌশিল্পকে বাঁচিয়েছেন একসময়। এলাকার বেশিরভাগ বাড়ির দুয়ারেই থাকত একটি করে নৌকো বন্যায় আত্মরক্ষার্থে। বলাগড় প্রবহমান সময় জুড়ে যে নৌকোর জন্য পরিচিত সেটি হল ডিঙি নৌকো। প্রচলিত একটি ছড়া এই ডিঙি নৌকো প্রসঙ্গে উল্লেখ করা যায়। হাত নেই কো, পা নেই কো, পিঠ দিয়ে সে চলে, চাঁদ নেই কো, সূর্য নেই কো, রাত্রি দিন জলে। বলাগড়ের নৌকো বানান রাজবংশী আর নিকারি সম্প্রদায়ের মানুষেরা। রাজবংশীদের দুটি ভাগ, এক হেলে এবং দুই জেলে। চাষবাস করেন হেলেরা, মাছ ধরেন আর নৌকো বানান জেলেরা। অন্যদিকে নৌশিল্পের সঙ্গে যুক্ত মুসলিম শিল্পীরা হলেন নিকারি সম্প্রদায়ের। নৌকো বানাতে বানাতে নৌশিল্পীরা কখনো গেয়ে ওঠেন, দেখ না রে মাঝি ভাই, কাঠের ডোঙা।

0: সোনা লইয়া যাই, ঢেউয়ে ঢেউয়ে ডোঙা নাচে উথাল পাথাল মন, আর কতক্ষণে জামু দেশে দেখুম চাঁদ বদন। এই গানে কোনো দুঃখ নেই, আছে শুধু আনন্দের অন্বেষণ। এখানে নৌকো আর শুধু নৌকো থাকে না, হয়ে ওঠে দেহ নৌকোর প্রতীক। বলাগড়ের গঙ্গায় নৌশিল্পীদের যারা মাছ ধরতে যান, মাছ ধরা তাদের পেশা নয়, নেশা। তবে ঘন বর্ষায় এক হয়ে যায় তাদের পেশা আর নেশা। সেই সময়ের একটি ভাটিয়ালি লোকগীতির উল্লেখ করা যায়। মন মাঝি তোর বৈঠা নেড়ে, আমি আর বাইতে পারলাম না। সারা জনম উজান বাইলাম, ভাটির নাগাল পাইলাম না, আমি আর বাইতে পারলাম না। সত্যি তো, নৌশিল্পীদের ভাটার জীবনে কোনো দিন উজান আসে না, তাদের জীবন বয়ে যায় কোনো রকমে বেঁচে থাকার মধ্যে দিয়ে। বলাগড়ের অঞ্চল জুড়ে নৌকো নিয়ে অনেক ধাঁধাও শোনা যায়, যেমন এক শালিকের দুই মাথা, শালিক গেল কলিকাতা। এই ধাঁধায় নৌকোর গঠন এবং গন্তব্য দুটোই আলোচিত হয়েছে। আবার সন্ধ্যায় বলাগড়ের পাড়ায় পাড়ায় যে কীর্তনের আসর বসে, সেখানেও আছে নৌকোবিলাস। নৌকোবিলাস পর্যায়ের কিছু গানের প্রথম কয়েকটি চরণ অনেকটা এইরকম: বহু দূরে একখানি তোরই দেখা যায়, অথবা তোরা কে গো খঞ্জন নয়নি, আবার ডুবলো ডুবলো তোরি। এখানকার কীর্তনের আসরের অতি প্রিয় একটি অধ্যায় হল নৌকোবিলাস। নৌশিল্পীদের মেজাজের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এই আসরটি শ্রোতাদের সবচেয়ে কাছের। আবার বলাগড় অঞ্চলের স্বাধীনতার লড়াই নৌশিল্পীদের মনের মধ্যে আগুনের শিখার মতো জ্বলছে আজও। এখানকার মানুষের রক্তের সঙ্গে মিশে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধাবোধ। 1946 আগে নেতাজির ডাকে যে নৌবিপ্লব ঘটেছিল 1942, বলাগড়ের নৌবিপ্লবী সুনীল কুমার মুখোপাধ্যায়কে তার চরমপন্থী মনোভাবের জন্য সেখানে শহীদ হতে হয়েছিল। আজও বলাগড়ের বয়স্ক মানুষের কাছে গল্প শুনতে গেলে স্বাধীনতা এবং তার পরবর্তী সময়ের মৎস্য আন্দোলন এবং তেভাগা আন্দোলনের কথা শোনা যায়। অনেকেই মনে করেন এখানে যে তেয়াটি ভাগ আন্দোলন হয়েছিল, আসলে সেটাই ছিল তেভাগা আন্দোলনের বীজ। সেই স্বাধীনতার বাণীকেও নৌশিল্পীরা ধরে রেখেছেন গানের মাধ্যমে। স্বাধীনতা আনতে হলে বাইচের নাও নিও, সুভাষবাবু হলো কাণ্ডারি তাকে হাল ধরিয়ে দিও, জিন্না গান্ধী মধ্যে বসে বলবে হিয় হিয় রে ভাই, বলবে হিয় হিয়। এই গানের মধ্যে ধরা পড়েছে একটি সময়ের ইতিহাস যা ধ্বনিত হয়েছে নৌকোর রূপকে। আসলে পূর্ববাংলার মানুষেরা এই গান গাইতেন, আর নৌকোসূত্রে এই একই গান বলাগড়ে এসে পৌঁছতেও দেরি করেনি। কিন্তু আজ বলাগড়ের নৌশিল্পের সুদিন আর নেই। সড়কপথ রেলপথ ভুটভুটি নৌকোর বিস্তারে বলাগড়ের ডিঙি নৌকোর চাহিদা আজ অনেকটাই কমে গেছে। তবে একটা খুশির খবর, এই শিল্পীদের স্বীকৃতির জন্য একটা সমবায় সমিতি গঠিত হয়েছে। জিআই ট্যাগের জন্য আবেদন করেছেন শিল্পীরা। পরিশেষে বলা যায় যে বলাগড়ের ডিঙি নৌকো তৈরির খটখট শব্দে ভরে থাকত শ্রীপুরের রাজবংশীপাড়া, আজ সে শব্দ অনেকটাই মৃদু। ভয় হয় মৃদুতম এই আওয়াজ অদূর ভবিষ্যতে থেমে যাবে না তো।
1: লোকসংস্কৃতির আনাচ কানাচ এই পর্যায়ে শুনলেন কথিকা, বাংলার ডিঙি নৌকার ইতিহাসে বলাগড়। বললেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়।
2: নমস্কার, আমি ডক্টর পার্থসারথি ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে, এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু, এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: আকাশবাণী কলকাতা, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বিলাবল রাগে শুনবেন সানাই বাদন, শিল্পী হাসান হায়দার খান। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন সমীর নন্দী। শিল্পী হাসান হায়দার খান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিলাওয়াল রাগে শানাই বাদন, শিল্পী হাসান হায়দার খান। তাকে তবলায় সঙ্গত করলেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা।

0: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক। নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

0: পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। কখনো মেঘ ছবি থেকে প্রথমে আরতি মুখোপাধ্যায়, পরে মান্না দে।

ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন আহামরি। ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন।

0: উচ্ছেদ করনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এবারে ছবি জয় জয়ন্তী, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।
2: বাহ, ছড়াটা তো বেশ। তারপরে কি? এটুকুতে মন ভরে কি? কি হলো কার যে মুখে

প্রান্তে। এবার আমার ছড়াটা কেমন? কি হলো কারো যে মুখে কথা সারে না, চোখের পলক আর কেন পড়ে না? হা হা হা হি হি হি।

এ পটল তুলতে গিয়ে আন্টি ভুলে, এই কলার খোসাটা ভাই ফেলেছে তুলে। এত কি সহজ সে হার মানে রে, তোড়লে উঠতে হবে সে জানে রে। এত কি সহজ সে হার মানে রে, তোড়লে উঠতে হবে সে জানে রে। পথটা যতই হোক হাজার পিছল, ভাগ্যের শিরে বেয়ে জল উঠে যায়। ওরে আন্টি রে ধর গলা।

0: বাংলা ছায়াছবির গান নিয়ে গানে গানে প্রথম পর্ব এই পর্যন্তই। আবার শুনতে পাবেন সকাল 9:30 থেকে গানে গানের দ্বিতীয় পর্ব।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
2: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, 5 দিন সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ে পৌঁছবেন। সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ভি ডি সতীশন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভায় দ্বিতীয় বৈঠকে বসছে। 20,000 মেট্রিক টন এলপিজি সহ একটি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতের কান্ডলা বন্দরে পৌঁছেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 26 তারিখ কেরালামে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসুম বিভাগ। আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরে চতুর্থ পর্যায়ে নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড এবং রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেছেন শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দিয়েছেন। আমাদের প্রতিনিধি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কয়েকটি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। শ্রী মোদী ভারতীয় শিল্পে বিনিয়োগের জন্য সংস্থাগুলিকে আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইটালি যাবেন। সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। সুইডেনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিকরা ভারতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। গত কয়েক বছরে ভারতের ধারাবাহিক অর্থনৈতিক সংস্কারের ফলে যে রূপান্তর ঘটেছে তার ভূয়সী প্রশংসা করেন তারা। সুইডেনের গোথেনবার্গের শিল্প বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চল সচিব সিবি জর্জ এ কথা জানান।
3: Which was attended by a large number of key companies in Europe. I would like to highlight that in his meetings today with the CEOs and other senior leaders from the business, they all highlighted about their interest. You know, they have been observing India for last few years. They have been investing in India for last few years. What they have seen is a complete transformation in India in the last few years. They emphasized that.
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল 112 এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রেরও উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা।

এরপর শ্রী শাহ জগদলপুরে অমর বাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী কার্যকলাপে ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী 19 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের 26তম বৈঠকে পৌরোহিত্য করবেন। কংগ্রেসের ভিডি

0: মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবেন বলে তিনি জানান। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML পেয়েছে 5টি মন্ত্রিত্ব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে পশ্চিমবঙ্গ সরকার আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্গ ভাতা প্রদানের মতো নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE, ICSE পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিরাজের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সিরাজের সরকারে নতুন 2 জন পূর্ণমন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে CBI মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে CBI এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন LPG নিয়ে একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাতের কান্ডলায় দীনদয়াল বন্দরে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ MV সাইমি কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের 13 তারিখ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুত 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। তেহরান আমেরিকার এই শর্তাবলীকে সম্পূর্ণভাবে খারিজ করে পাল্টা কয়েকটি শর্ত আরোপ করেছে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতোমধ্যেই তুলকালাম চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেবেগৌড়াকে প্রকৃত অর্থেই মাটির সন্তান বলে অভিহিত করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চলতি মাসের 26 তারিখ কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করেছেন। IPL ক্রিকেটে আজ চেন্নাইয়ের AMA চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। গান্ধীনগরে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত একটি রূপো, 9টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক নিয়ে অভিযান শেষ করেছে। মহিলাদের 53 কেজি স্ন্যাচ ইভেন্টে ভারতের হয়ে একমাত্র রূপো পেয়েছেন জ্ঞানেশ্বরী যাদব। রোমে আয়োজিত ইতালিয়ান টেনিস ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে 6-4, 6-4 সেটে পরাজিত করে জানিক সিনার খেতাব জয় করেছেন। এই জয়ের সুবাদে 1976 সালের আদ্রিয়ানো পানাত্তার পর সিনারই প্রথম ইতালীয় পুরুষ খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের শিরোপা জিতলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ে পৌঁছবেন। সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেরালামের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন VD সতীশন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা।

0: সমীক্ষা। শিরোনাম প্রকৃতি ধ্যানী পদ্মশ্রী ইয়ঞ্জন। লিখেছেন চন্দনা চৌধুরী। পাহাড়ের গাছগাছালি, ভেষজ উদ্ভিদ, জীববৈচিত্র্য নিয়ে আজীবন গবেষণার জন্য, পরিবেশ সংরক্ষণে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার গম্ভীর সিং ইয়ঞ্জনকে 2026 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। তিনি কালিম্পং কলেজের প্রাক্তন অধ্যক্ষ। একজন প্রখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী হওয়া ছাড়াও তিনি একজন দায়িত্বশীল সমাজকর্মী। তিনি হিমালয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। হিমালয়ের জীববৈচিত্র্যে ঔষধি উদ্ভিদ নিয়ে একাধিক গ্রন্থও রচনা করেছেন। এর মধ্যে রয়েছে নেপালি ভাষায় তাঁর লেখা হাম্রো পর্যাবরণ। গম্ভীর সিং কালিম্পংয়ের সিনজি বস্তিতে জন্মগ্রহণ করেন 1939 সালের 17ই নভেম্বর। তাঁর জীবন শুরু হয় পূর্ব হিমালয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও অপূর্ব প্রাকৃতিক পরিবেশে। দার্জিলিংয়ের গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি অনার্স পাশ করেন। 1964-তে তিনি এমএসসি পাশ করেন। এরপর তিনি দার্জিলিং সরকারি কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি প্রথম পাহাড়বাসী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1976 সালে পিএইচডি করেন। বর্তমান পৃথিবী যতই একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে এগিয়ে চলেছে, অন্যদিকে সারা বিশ্বসহ ভারতেও জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে। হিমালয়ে হিমবাহ গলে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদনদী, জীব বৈচিত্র্য রক্ষা করা দুষ্কর হয়ে উঠেছে, ভেঙে পড়ছে বাস্তুতন্ত্র। এই সময় দাঁড়িয়ে মূল ভাবনা, প্রকৃতিকে কিভাবে রক্ষা করা যায়। হিমালয়ান অঞ্চলে অসংখ্য ভেষজ উদ্ভিদ গাছপালা রয়েছে, যার সংরক্ষণ তিনি করে চলেছেন দীর্ঘ বছর নিরলসভাবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে, এই যেন তাঁর জীবনব্রত। গভীর তাঁর জ্ঞান, অথচ সহজ সরল, অত্যন্ত পরিশীলিত জীবনযাপন, যেন এক অরণ্যে বসবাসকারী প্রকৃতির ধ্যানরত সাধু। তাঁর চিন্তায় মননে কেবলমাত্র প্রকৃতিকে রক্ষা করার প্রবল ইচ্ছা পরিস্ফুট। তিনি মনে করেন আরও অনেক কাজ বাকি রয়েছে তাঁর। গত 2-3 দশক ধরে পাহাড়ে গড়ে উঠেছে বহুতল বাড়িঘর, পাহাড়ে গিজ গিজ করছে যানবাহন, জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে পাহাড় ভেঙে পড়ছে, নষ্ট হচ্ছে মহামূল্য সব ভেষজ উদ্ভিদ গাছ, হারিয়ে যাচ্ছে বাস্তুতন্ত্র জীববৈচিত্র্য। উদ্ভিদ কীটপতঙ্গ জীব বৈচিত্র্য ধ্বংস হলে মানব সভ্যতাও হারিয়ে যাবে একদিন। আশু প্রয়োজন প্রকৃতি পরিবেশ রক্ষা করা। ইয়ঞ্জন একজন উদ্ভিদ বিজ্ঞানী, শিক্ষাবিদ। 1986 সালে সিঙ্গালীলা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য রক্ষায় যা অত্যন্ত সহায়ক। তিনি হিমালয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে পরিবেশগত সচেতনতা, বিজ্ঞান চেতনা প্রসারে কাজ করে যাচ্ছেন। হিমালয়ের ঔষধি গাছ, অর্কিড, উদ্ভিদ, মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করে চলেছেন তিনি। স্থানীয় কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ঔষধি গাছের উপর অজস্র কর্মশালার আয়োজন করেন তিনি। এইসব উদ্ভিদ চাষ করে কৃষকরা কিভাবে তাদের আয় বাড়াতে পারবেন, পাশাপাশি ভেষজ উদ্ভিদের সংরক্ষণ কিভাবে করবেন, এই প্রশিক্ষণ তিনি আজও চালিয়ে যাচ্ছেন। 87 বছর বয়সের ইয়ঞ্জন আজও কাজ করে চলেছেন, যেন প্রকৃতির সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে। তাঁর সঙ্গে আলোচনা করলে নানা কীটপতঙ্গ গাছগাছালির জীবন নিয়ে অনবরত বলে যেতে পারেন, হাতের তালুর মতো চেনেন, জানেন তাদের। 1993 সালে প্রথম নেপালি ভাষী গোর্খা হিসেবে ভারতে ইউনাইটেড স্টেটস এডুকেশনাল ফাউন্ডেশন থেকে তাঁকে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফেলোশিপ দেওয়া হয়। এই পুরস্কার তাঁর বৈজ্ঞানিক প্রতিভা ও আন্তর্জাতিক স্বীকৃতির এক অনন্য নিদর্শন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন চন্দনা চৌধুরী।
1: আকাশবাণী কলকাতা। একটু পরেই শুনবেন বাংলা ছায়াছবির গান নিয়ে গানে গানে দ্বিতীয় পর্ব।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: গানে গানে ছায়াছবি

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন গানে গানে দ্বিতীয় পর্ব। গান শোনার ফাঁকে জানিয়ে দিই, 136তম ডাক আদালত সম্পর্কে ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 12-তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগ লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি এবং ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এসসি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 12, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। ইমেল করবেন cpmg_wv@indiapost.gov.in অথবা adpgcowv@gmail.com অথবা pg.wv@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। আরও বিশদভাবে জানার জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নাম্বার 03322120250, 2212061222120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। টেলিফোন নম্বরগুলি আবার বলি, 03322120250, 2212061222, 2212050 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত এই শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। শুনলেন 136তম ডাক আদালত সম্পর্কিত ঘোষণা। গানে গানে দ্বিতীয় পর্বে পরের গান।
1: হায় হায় হায়,

ফুলেশ্বরী ছবির গান শুনছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে শুনলেন এই গান। এবার ফুলেশ্বরী ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়।

ফুলেশ্বরী ছবির গান শুনলেন। এবার বন পলাশির পদাবলী। প্রথম গানটির শিল্পী উৎপলা সেন।

গানে গানে দ্বিতীয় পর্বে প্রথমে ফুলেশ্বরী, তারপর বন পলাশির পদাবলী ছবির গান শুনলেন, সবশেষে ময়না ছবির একটি গান। এই গানটি শুনতে শুনতেই গানে গানে দ্বিতীয় পর্ব শেষ করব শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। গানের ভেলা বিজ্ঞাপনের পর
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুনি কি?
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে

0: ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আজ সোমবার, গানের ভেলায় মন ভালো করা গান, মন থিতু করার গান, মনকে ঊর্ধ্বমুখী করার গান। আজ হরে কৃষ্ণ নাম।

হরি হরি বল। বৃন্দাবন সে কি অনেক দূরে? আজ গানের ভেলাই বৃন্দাবন, যেখানে কৃষ্ণ নাম, যেখানে রাধা নাম, তাই তো বৃন্দাবন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম।

এই যে ষোলমাত্রার মহামন্ত্র, কেউ কেউ বলেন তারক ব্রহ্ম নাম মন্ত্র, এই মন্ত্রের মধ্যে দেখুন তিনটি শব্দ রয়েছে, হরে কৃষ্ণ আর রাম। এই তিনটি শব্দের অর্থ কি? অর্থ অনেক। হরে অর্থাৎ ঈশ্বরকে, ঈশ্বরকে জানি না, ঈশ্বরের ব্যাখ্যা কি জানি না, তবে ঈশ্বর একটা অনুভব, উপলব্ধি, একটা শক্তি। ভক্তি ভাব থাকলে মনে শক্তি ভাব আসে, ভক্তি থেকে শক্তি, যে ভক্ত সে শক্ত হতে পারে, সে কখনো নেতিয়ে পড়ে না। ফলে ভক্তি আমাদের কি দেয়? ভক্তি আমাদের শক্তি দেয়। ভারতীয় জীবনে অধ্যাত্ম শাস্ত্রে তাই ভক্তিবাদের একটি বড় ভূমিকা রয়েছে। যাপিত জীবনে ভক্ত হওয়া চারটিখানি কথা নয়, ভক্ত কখনো অসৎ হয় না, ভক্ত কখনো মিথ্যে বলে না, ভক্ত কখনো কামাসক্ত হয় না, ভক্ত আপন ভক্তিতে অবিচল থাকে, ভক্ত কখনো ভণ্ড হয় না। এই যে হরে, যে করুণাময় শক্তিকে আপন হৃদয়ে আহ্বান করছে, আমাকে তোমার দিকে টেনে নাও ওগো ঈশ্বর, হরে কৃষ্ণ কৃষ্ণ ওগো, তুমি আমাকে তোমার অভিমুখে নিয়ে চলো, কৃষ্ণকে কৃষ্ণ আনন্দ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ শব্দের গভীর অর্থ হচ্ছে যিনি আমাকে আকর্ষণ করেন।

প্রতি মুহূর্তে টানছেন, আপন অভিমুখে টানছেন। গীতায় কৃষ্ণ কি বলছেন? তুমি সবকিছু আমাকে সমর্পণ করো। এখানে আমি মানে কোনো ব্যক্তি নয়, আমি মানে ওই রকম দেখতে একজন ক্যালেন্ডারে ছবি আঁকা অথবা প্রতিমা অথবা মূর্তির যে কৃষ্ণ আমরা দেখি, সেই কৃষ্ণ তো আমার অর্থাৎ শিল্পীর চৈতন্য দিয়ে, সেই কৃষ্ণ তো আমি আমার মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছি। আসলে কৃষ্ণ এক মহা চৈতন্য, যাকে বিজ্ঞান বলছেন কনসাসনেস, সুপার কনসাসনেস কৃষ্ণ। আর রাম, রাম হচ্ছে শান্তি। মনে যখন শান্তি থাকে তখন আমি রাম, মনে যখন আনন্দ থাকে তখন আমি কৃষ্ণ, আমি যখন চৈতন্যময় থাকি তখন আমারই মধ্যে ঈশ্বর অনুভব। মানুষের মধ্যেই তো ঈশ্বর, মানুষের মধ্যেই সে আদি শক্তি, আমার গীতা মনে থাকে। তাহলে আমি পিছলে পড়ি কেন? তাহলে আমি অবসন্ন হই কেন? তাহলে আমার মন খারাপ করে কেন? তাহলে আমি অন্যের ওপর রুষ্ট হই কেন? তাহলে আমি কামে জর্জরিত হই কেন? তাহলে আমি লোভী হয়ে উঠি কেন? মিথ্যে বলি কেন? অসৎ হই কেন? আমি এমন একটা সমাজ তৈরি করে কেন যেখানে অসততা, মিথ্যাচার, দুর্নীতি? ভক্তি থাকলে, ভক্ত হয়ে উঠলে, আপন জীবন শুদ্ধ হয়ে উঠলে পরিবার সমাজ শুদ্ধতায় ভরে ওঠে, পাক থাকবে। আমি কি পদ্ম হয়ে ফুটতে পারি নাকি সবসময় অন্যের দিকে আঙুল তুলে অন্যকে দোষারোপ করি? আমার মধ্যেই পদ্মের প্রস্ফুটন যদি আমি ভক্ত হয়ে উঠতে পারি। কেমন করে ভক্ত হতে হয়? না কাঁচা লোহাকে যেমন করে চুম্বকে পরিণত করা যায়, চুম্বকে কাছাকাছি নিয়ে এসে, তেমনি করে রত্নাকর বাল্মীকি হয়ে উঠতে পারেন। আমারই মধ্যে রত্নাকর, আমি এগোব বাল্মীকি অভিমুখে, গানে গানে, গানের ফেলায় আত্ম উন্মোচন।

পাবি মুখ্য ধাম, তাই নাকি? নাম জপ করলে মুখ্য পাওয়া যায়, সে তো আপনি আমি সাধারণ ধুলোমাখা মানুষ, অজ্ঞ মানুষ, তারাই ভক্তিমান নাম জপের কথা বলবে। আর দুপাতা পড়াশুনো করে যারা পণ্ডিত হয়ে উঠেছেন, যারা এই সমাজ পরিচালনা করেন, বিভিন্ন দপ্তর পরিচালনা করেন, তারা বলবেন এসব দুচ্ছাই, ঘোড়ার ডিম পাবে, তাই না? এবং সে কারণেই দেখুন শিক্ষা বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, সভ্যতা নাকি টকবক টকবক টকবক টকবক করে এগিয়ে চলেছে। আর সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে মানুষ মানুষকে বেশি করে মারছে, আরও আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে, আরও সূক্ষ্ম দুর্নীতি হচ্ছে যাতে ধরতে না পারা যায়। এমন করে মিথ্যে বলবো, লাই ডিটেক্টর দিয়েও ধরতে পারবে না, তাই না? যত শিক্ষিত তত পাকা মিথ্যেবাদী, ব্যতিক্রম থাকতে পারে কিন্তু চাতুরী। সাধারণ মানুষ দুদশ টাকার দুর্নীতি, আর যারা অনেক এগিয়ে থাকা প্রযুক্তিতে, শিক্ষায়, আর যারা এই নামগানকে শুধু আফিম আফিম বলে চটকায়, তারা দেখবেন কোটি কোটি টাকার দুর্নীতি করছে। তার মানে কি? তার মানে ওই যে ভেতরের শুদ্ধতা, নামগান যেটা দেয় কি করে, বলছে অস্থির একটা পুকুর, সেই পুকুরে ঘোলা জল, বর্ষার বৃষ্টিতে চারপাশ থেকে জল এসে ঢুকেছে, ঢেউ, তারপর ভাদ্র একটু একটু ঘোলা থাকে, আশ্বিনে সেই জল স্বচ্ছ। পুকুর যেভাবে, ঘোলা জল যেভাবে নিজেকে একটু একটু করে থিতু করে, কেউ বাইরে থেকে করে দেয় না, তার ভেতর থেকে থিতু হতে থাকে, সমস্ত পলি জলে মিশে থাকা সেগুলো নিচে কাদা হয়ে জমা হয়, পুকুরের পাঁক হয়ে জমা হয়, আর জল স্বচ্ছ হতে থাকে, পানযোগ্য হয়ে ওঠে।

এই কৃষ্ণ নাম ভক্তিমান মানুষকে, অস্থির চিত্ত মানুষকে থিতু করে, অস্থির মানুষকে স্থির করে, শক্তিহীন মানুষকে শক্তি দেয়, কামাতুর মানুষকে, লোভী মানুষকে, অসৎ মানুষকে।

বিশ্বাস, বিশ্বাসে কি হয় না, সব হয়। আগে বিশ্বাস করতে হবে, সেই বিশ্বাস থেকেই আসে আত্মবিশ্বাস। যার বিশ্বাস নেই তার আত্মবিশ্বাসও নেই। তাহলে এই আত্মবিশ্বাস না থাকলে আত্মশক্তিও নেই, আত্মশক্তির প্রকাশও নেই। যদি নিজের শক্তিকে চিনতে পারো তাহলে অর্ধেক পৃথিবী তোমার পায়ের তলায়, বলতেন বিবেকানন্দ। নাম জপ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, যেখানে নাম গান হচ্ছে ঠাকুর চলে যাচ্ছেন এবং তালি দিয়ে নাম গান করছেন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই যে তালি দিয়ে দিয়ে নাম গান, কি হয় তাতে? না, মনের মধ্যে তো অনেক কোলাহল থাকে, থাকে না? এই যে আপনি চুপটি করে গান শুনছেন, মন কি স্থির, মন কি নীরব, বাইরের কোলাহল নয়, মনের মধ্যে কি কোলাহল আছে না নেই? ওই ঘোলা জল, মনের কোলাহলই ঘোলা জল। পুকুরের ঘোলা জল একটু একটু করে থিতু হয়। নাম গান করলে কি হয়, ওই মনের ভেতরে কোলাহল কমে আসে, তখন মনের ভেতরের শব্দ একটু একটু করে কমে নীরবতা তৈরি হয়। একা থাকতে তখন আর অস্থির অস্থির লাগে না, ভালো লাগে, ভেতর কেমন যেন একটু শান্ত হয়ে আসে। চ্যালেঞ্জ করে বলছি, ভেতর খুব অস্থির, হরে কৃষ্ণ বলতে হবে তার কোনো মানে নেই, যে কোনো চ্যাটিং।

যাতে সরব থাকে, এই সরবতার মধ্য দিয়ে দেখবেন আস্তে আস্তে নীরবতা আসবে। আর অহং, এই আমি, এই অহংকার কমে গিয়ে একটু একটু করে কৃতজ্ঞতা আসবে। কার প্রতি? প্রকৃতি বলুন, প্রকৃতির প্রতি, চারপাশের প্রতি, ঈশ্বরের প্রতি, বিশ্ব চরাচরের প্রতি। তখন মন শান্ত হবে। শুধু বিনোদনের জায়গা থেকে শুনলে হবে না, আজকে এই নাম গান শুনুন ব্যবহারিক জীবনে, ব্যবহারিক পদ্ধতিতে, প্রয়োগগত পদ্ধতিতে। তখন দেখবেন এই এক ঘন্টার গানের ফেলার পর মন ওই আশ্বিনের স্বচ্ছ পুকুরের মতো নির্মল।

শুধু ঠোঁট দিয়ে উচ্চারণ করলে হবে না, হৃদয় দিয়ে বলতে হবে, অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। তাই আজকের গানের ভেলায় ফোন করা থেকে নিবৃত্ত থাকুন। আমি এখনও ফোন নাম্বার বলিনি, কিন্তু ফোনের আলো জ্বলছে, আমি আপনাকে আহ্বান করব। দশটা বেজে, এখন দশটা বেজে সাতাশ মিনিট হয়ে চোদ্দ সেকেন্ড, আরও ঠিক কুড়ি মিনিট পরে দশটা বেজে সাতচল্লিশে আপনি ফোন করবেন, তখন ফোন নাম্বার বলব। এমন ততক্ষণ শ্রবণ এবং অনুভবের জায়গায় থাকুন। মন কি অস্থির, দেখুন না এই কুড়ি মিনিটে মন কোন জায়গায় পৌঁছয়। হরে কৃষ্ণ রাম, হরে, কেউ বলছেন হরা বা হরি থেকেও এই হরে শব্দ আসে। আসলে হরি আসছে কোথা থেকে? হরি ধাতু থেকে, হরি, হয় রি, হরি মানে হরণ।

কি হরণ করে, না হরি আমার অহং হরণ করে, আমার যাবতীয় কালো তা হরণ করে আলো করে দেয়, ঘোলা জলকে স্বচ্ছ করে তোলেন হরি। কিভাবে? কৃষ্ণ হরি আমার জীবনের দুঃখ ভয় অহংকার অজ্ঞানতা তা সমস্ত কিছুকে শেষ করে কার কাছে নিয়ে যায়? কৃষ্ণের কাছে নিয়ে যায়। কৃষ্ণ আনন্দ, হে কৃষ্ণ আমি পথ হারিয়ে ফেলেছি, আমি তো সৎ শুদ্ধ পবিত্র শিশু হয়ে জন্মেছিলাম, তারপর এই সভ্যতায় এই সংসারে এই সমাজে থাকতে থাকতে আমি কেমন একটা অসৎ মিথ্যাবাদী আগাপাশতলা ধান্দাবাজ হয়ে উঠেছি। আমাকে দেবশিশুর মতো পবিত্র করে তুমি এই মর্ত্যধামে পাঠিয়েছিলে, তারপর আমি কেমন দুঃখী হয়ে উঠতাম, আমি কেবল খিলখিল করে হাসতাম, শৈশবে আমার হাসি দেখে লোক থমকে দাঁড়িয়ে যেত। আমি এক অপরিচিত শিশু যখন হেসে উঠি রাস্তার পাশে যিশু হয়ে, তখন সকলে থমকে দাঁড়িয়ে আমার হাসি দেখেছে, সেই আমি এখন দুঃখে কেমন ম্রিয়মান হয়ে আছি। এত দুঃখ এত বিষাদ এত ক্লান্তি আমার এলো কোথা থেকে? হে কৃষ্ণ তুমি আমাকে যে শিশু করে পাঠিয়েছিলে তেমনি সে আনন্দময় করে তোলো। তোমাকে আমার বিনম্র নিবেদন কৃষ্ণ, তুমি আমাকে তোমার দিকে আকর্ষণ করো। কৃষ্ণ আকর্ষণ করা, টেনে নেওয়া, কৃষ্ণ ন হচ্ছে আনন্দ, তুমি আনন্দময় কৃষ্ণ আমার হাত ধরো। তোমার হাত ধরলে আমি সেই প্রশান্তি পাব, নেবে আমাকে তোমার দিকে। আমি তাই এক মনে বলছি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে, তুমি আমার দুঃখ মোচন করো হে কৃষ্ণ। বিষাদগ্রস্ত হতাশাগ্রস্ত অর্জুন যে শৈশব থেকে বিশ্বখ্যাত তীরন্দাজ হতে চেয়েছে, এই তার জীবনের লক্ষ্য, যে কেবল তীর ছুঁড়বে যুদ্ধ করবে জয়ী হবে, সেই অর্জুন যুদ্ধক্ষেত্রে তীরধনুক নামিয়ে রাখছে, হতাশ বিষাদ এসে গ্রাস করছে, আমি এ যুদ্ধ করব না। তাই কৃষ্ণ তার পিঠে হাত রাখছেন এবং অর্জুন বিষাদগ্রস্ত অর্জুনকে আবার ধীরে ধীরে উঠে দাঁড়াতে সাহায্য করছেন। দেখুন গীতার 18টি অধ্যায়, প্রতিটি অধ্যায় কিন্তু যোগ, বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, তাই না? অর্থাৎ যুক্ত থাকা, আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তোমার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছি বলেই আমার এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা, আমি কেবল আপন অহং নিয়ে আছি। কৃষ্ণ সেই যুক্ততার কথা মনে করিয়ে দিচ্ছেন, আর কোথায় পৌঁছে দিচ্ছেন? বিষাদ যোগ থেকে মোক্ষ যোগে। ওই যে একটু আগে একটি গানে শুনলাম মোক্ষ, মোক্ষ কি? আনন্দ। যে আনন্দের কোনো ব্যাখ্যা নেই, একটি বাচ্চা মেয়ে সে একটি টাকা চাইছে, যাবে রথের মেলায়, আছে না রবীন্দ্রনাথের লেখায়, টাকা নিয়ে কি করবে, মেলায় যাব, মেলায় গিয়ে কি করবে, বাঁশি কিনবো, বাঁশি কিনে কি করবে, বাজাবো, বাঁশি বাজিয়ে কি হবে, আনন্দ হবে, ব্যাস প্রশ্নের শেষ। কেউ আর জিজ্ঞেস করে না আনন্দ হয়ে কি হবে। ফলে মনের মধ্যে যদি তিলমাত্র বিষাদ থাকে, সেই বিষাদ থেকে মোক্ষে পৌঁছিয়ে দিতে পারে কৃষ্ণ, হাত ধরো তার, হরে কৃষ্ণ বলে সমর্পিত হও, হবে বলো, হৃদয় দিয়ে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। উন্নাসিকতা ছাড়ো,

বিদ্বান পণ্ডিত। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, তুমি দুপাতা পড়ে আমি দুপাতা পড়ে সব জেনে গেছি। অস্বীকার হলো জীবনের দুঃখের প্রথম ধাপ।

0: আমাদের দৃষ্টি খুলে দেয়। কিন্তু বুকিশ নলেজ কেবল অক্ষরকে চেনা আর মুখস্থবিদ্যার শিক্ষা আর ডিগ্রির শিক্ষা কি করে, আমাদের অন্ধ করে, আমাদের বিশ্বাসকে অনুভবকে চুরমার করে দেয়। কেননা সেই শিক্ষা তো কেবল প্রমাণে বিশ্বাস করে, দেখো প্রমাণ দাও। শান্তির সঙ্গে কি শান্তির প্রমাণ, কি আনন্দের প্রমাণ, কি ধর্মের প্রমাণ, কি অধর্মের প্রমাণ, কি সততা অসততা, পাপ পুণ্য প্রশান্তি, এগুলো কোন সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায়? উপলব্ধি, অনুভূতি, ভালোবাসা, তার পরিমাপ, আসলে আমাদের দুটো চোখের দৃষ্টি আর অন্তর্দৃষ্টি, গতানুগতিক শিক্ষা, ডিগ্রি পাওয়ার শিক্ষা, কুড়েকম্মে খাওয়ার শিক্ষা, ধান্দা পূরণের শিক্ষা, যে ধান্দা কুড়েকম্মে খাওয়া দিয়ে আমাদের এই আধুনিক সমাজ তৈরি হয়েছে, কেউ কাউকে বিশ্বাস করে না, হাত মেলানোর আগে কোনোই এগিয়ে দেয় গুঁতো মারার জন্য, তাই না? এই তো সভ্যতা। মানুষ ক্রমশ একা হচ্ছে, যত সভ্য হচ্ছে, যত এগিয়ে যাচ্ছে, যত নিরাপদ হচ্ছে আপন জীবন, তত বিচ্ছিন্ন হচ্ছে সকলের কাছ থেকে, আর যত বিচ্ছিন্নতা তত বিষাদ। সব আছে কিন্তু কিছু নেই, মুখের হাসি নেই, বুকে প্রশান্তি নেই, আনন্দ নেই, এমন তোমার কথা ছিল না, আসলে ওই বিশ্বাসটা নেই। আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়েছি, উপলব্ধি থেকে বিচ্যুত হয়েছি, অনুভূতি থেকে আবার বিচ্যুত হয়েছি, অনুভূতি উপলব্ধি এসব আবার কি হে গোল গোল, প্রমাণ দাও। আমরা এই প্রামাণ্য শিক্ষা দিয়ে কেবল দুর্নীতি করতে শিখেছি, তাই না? সিঁড়ি ভাঙার বদলে লিফট দিয়ে বং করে কত উপরে উঠে চলে যাওয়া যায়, সেই শিক্ষা শিখেছে। তাই আমার পাশের মানুষটি কেবল আমার প্রতিযোগী হওয়ার কথা ছিল, সহযোগী, সেটা হলো না। তাই এই ঘোলা মুহূর্তে বেশি করে তো জুড়ানোর দরকার। তাই এই সেই সময় মানুষ যখন অস্থির হচ্ছে, দেখছেন না বিদেশে একটা বাচ্চা ছেলে, স্কুলে পড়া ছেলে, সে গাট গাট গাট গাট গাট গাট গাট গাট করে গুলি চালিয়ে মেরে ফেলছে, কি না এটাই আনন্দ, আসলে হতাশায় ভুগছে, বিশ্ব জুড়ে ফ্রাস্ট্রেশন বাড়ছে, কাদের মধ্যে? শিক্ষিত মানুষের মধ্যে, অর্থবান মানুষের মধ্যে। এখন সমীক্ষা বলছে সারা পৃথিবীতে আত্মহত্যা, নিজের জীবনকে শেষ করে দেওয়া, নিজের প্রতি ভালোবাসা নেই, সে আবার অন্যকে ভালোবাসবে। এই যে যারা আত্মহত্যা করছে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শিক্ষিত এবং অর্থবান মানুষ, অর্থকষ্টে আত্মহত্যা করছে তা নয়। অর্থাৎ বাঁচার যে আনন্দ, সেই আনন্দটাই নেই। এই আধুনিক শিক্ষা, আধুনিক জীবন আমাদের সেই আনন্দটা কেড়ে নিয়েছে। সনাতন ভারতবর্ষ আবার সেই আত্মমুখী হতে বলছে, নিজেকে চেন বরাবরের সেই জিজ্ঞাসা, কে আহম, আমি কে, এই জিজ্ঞাসা ধরে এগিয়ে যাওয়া, আমি তাঁর অংশ, আমি সমগ্রের অংশ। আজকে বিজ্ঞান বলছে যে বিশ্বে প্রতিটি কণার সঙ্গে প্রতিটি কণার সম্পর্ক আছে, কেন না সেই বিগ ব্যাং থিওরি, ওই যে মহাবিস্ফোরণের সময় যে শক্তি ছিল এখনো বিশ্ব জুড়ে, বিশ্ব চরাচর জুড়ে সেই একই শক্তি, সেই একই শক্তির অংশ আমরা প্রত্যেকে। ভারতীয় দর্শন বলছে ব্রহ্ম থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তুমিও ব্রহ্মের অংশ। বিশ্বাস করি কি করি না, তাই নিজেকে এত দুর্বল লাগে, অসহায় লাগে। ভারতীয় দর্শন শিক্ষা দিচ্ছে রাজার কাছ থেকে বিতাড়িত হয়ে, ওই ধ্রুবের মা যখন জঙ্গলে ধ্রুব তার বাবাকে খুঁজতে যাচ্ছে, কিন্তু জঙ্গলের এত বড় পথ কেমন করে সে পার হবে, মা তাকে শিক্ষা দিচ্ছে, বাবা তোমার তো মধুসূদন দা আছে, তুমি যখন ভয় পাবে তখন মধুসূদন দাকে ডাকবে। ধ্রুব বিশ্বাস করেছে মায়ের কথায়।
1: আমরা এখন কোনো কথাই বিশ্বাস করি না, দাও প্রমাণ দাও।
0: তাহলে ওই অন্ধকার জঙ্গলের মধ্যে সাপ আছে, বাঘ আছে, মত্ত হাতি আছে। ধ্রুব এগিয়ে চলেছে, মধুসূদন দা, মধুসূদন দা, মধুসূদন দা। ঝড় বৃষ্টি বিদ্যুৎ সে এগিয়ে চলেছে তার পিতৃদেবকে খোঁজার জন্য। এইসব কাহিনী আপনারা জানেন। তাহলে ধ্রুবের মধ্যে শুধু মা বলে দিয়েছে তোমার মধুসূদন দা আছে। হুইজ মধুসূদন দা? ঈশ্বর আছেন। ধ্রুব প্রমাণ চায়নি, মার কাছে শুধু বিশ্বাস করেছে। এই বিশ্বাস থেকে সে অসীম শক্তি পেয়েছে এগিয়ে যাওয়ার জন্য। হিরণ্যকশিপু চেষ্টা করেছেন মেরে ফেলতে প্রহ্লাদকে, তাই না? নদীতে ছুঁড়ে ফেলেছেন, মত্ত হাতির সামনে ছুঁড়ে ফেলেছেন, কিন্তু তার মুখ থেকে হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শেষে হিরণ্যকশিপু বলছেন, ওই পাথরের স্তম্ভ সেখানেও কি তোমার দেবতা আছেন, তোমার হরি আছেন? প্রহ্লাদ জোর হসতে বলছেন, হ্যাঁ পিতা, হরি রয়েছেন সর্বত্র। এ কাহিনী আপনারা জানেন, এগুলো আমরা গল্প কাহিনী হিসেবে পড়েছি, বিশ্বাস করিনি। তাই আমাদের আত্মবিশ্বাস উধাও। নামগান কি করে, সেই অনুভবে যদি আমি আপন হৃদয়কে জাগাতে পারি তাহলে আত্মবিশ্বাস তৈরি হয়। আর আত্মবিশ্বাস কি করে, আত্মবিশ্বাস আমার ভেতরের আত্মশক্তিকে জাগিয়ে তোলে। যাবে নাকি সেই অমৃত ধামে?

0: 0332231342 0332231342 টেলিফোনে আপনার সঙ্গে কথা হবে। আর সুরের প্রথম বন্ধু কে এসছেন ফোনে?
1: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি স্যার।
0: হ্যাঁ বলুন।
1: যে গল্পগুলো করলেন তা ওগুলো ছোটবেলা থেকে দিদার কাছে শুয়ে শুয়ে এই গল্পগুলো শুনেছি, এখনো সেইগুলি চর্চা করি। তা আমি বলতে চাইছি, কৃষ্ণ বলেছেন যে হয় আমার দাস আমি করি তারই সর্বনাশ, আর যে হয় আমার দাসের দাস আমি হই তারই অনুদাস। তা কৃষ্ণের দাস ছিলেন রামকৃষ্ণদেব, তার কাছে তো সবাই গিয়েছেন, তার দর্শনও পেয়েছেন, তার বাণীও শুনেছেন, তার লেখা নয় মুখের কথা, সেরকম দাস কোথায় পাই? আকাশবাণী থেকে যা শুনি সেই দাসকেই হচ্ছে প্রণাম জানাই। এখান থেকে যেসব অনুষ্ঠানগুলো হয় তা সেটাই মানে গ্রহণযোগ্য যদি মন দিয়ে শুনি। তা শুনছি স্যার, নমস্কার,
0: ভালো থাকবেন, আনন্দে থাকুন। আরেকজনের অনুভবের কথা শুনবো, টেলিফোনে কি আছেন? হ্যালো,
2: হ্যালো, আমি তমলুক পূর্ব মিনাপুর থেকে জগন্নাথ মাইতি বলছি।
0: হ্যাঁ জগন্নাথ বলুন।
2: হ্যাঁ, আপনার অনুষ্ঠান শুনে আমার খুবই ভালো লাগছে। আমার বয়স 74, আমি রামায়ণ মহাভারতকে একদম ভাবতাম যে ভালো নয়, কিন্তু এখন বুঝে যাচ্ছে রামায়ণ মহাভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এই পুষ্পরথ বলুন, তারপরে বিশ্বদেব বলছিল আমাকে পাতালের জল খাওয়াও, তারপরে শব্দবিধি মান মারছিল দশরথ, সেগুলো ছিল আগে মন্ত্র, এখন হচ্ছে যন্ত্রের। আপনাকে ধন্যবাদ এইসব অনুষ্ঠান করার জন্য, আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন,
0: ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে। দশটা বেজে 50 মিনিট হয়ে 42 সেকেন্ড, আরেকজনের অনুভব যদি শুনি। কে আছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো,
3: হরে কৃষ্ণ,
0: হরে কৃষ্ণ, কে আছেন?
3: আমি নদিয়া জেলা বেতলি থেকে সত্যজিৎ সাহা বলছি।
0: হ্যাঁ সাহু বলুন।
3: বলছি শুনলাম তো বলো তাই, কিন্তু এটা তো 1 ঘন্টা জিনিসটা যেটা প্রশক্তি প্রহরে শেষ করা যায় না, সেটা 1 ঘন্টায় আর কি করব, তবে ওই আর কি সব নামে দিল আশারা তুইল এই আর কি।
0: ভালো থাকবেন। আসলে কি হয় জানেন তো, ওই যে বীজ তাকে একটু অঙ্কুরিত করে তোলা, অঙ্কুরোদ্গম যদি হয় তাহলে ওই চারাগাছটি একদিন মহাবৃক্ষ হয়ে ওঠে। 1 ঘন্টা গানের ভেলা, সে কি আপনার অন্তরে ওই বীজটুকু বপন করতে পারল? অথবা যে বীজ ছিল তাকে একটু ওম দিয়ে অঙ্কুরিত করতে পারল? আমাদের 1 ঘন্টার কাজ সেটুকুই। তারপর যদি একবার ভেতরে ছানা তৈরি হয়ে যায়, রবীন্দ্রনাথ বলছেন ছানা বড় হলে সেই ঠুকরে ঠুকরে ডিম ভাঙবে, তখন আর ডিম চেষ্টা করে ভাঙতে হয় না। এখানেই আমাদের 1 ঘন্টা সার্থকতা। আপনার অনুভবের কথা শুনবো, আরেকজন বন্ধু কে আছেন? হ্যালো,
4: হ্যালো দাদা,
0: নমস্কার।
4: বলছি আমি বীরভূম থেকে বলছি, শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায়।
0: আচ্ছা চট্টোপাধ্যায় বাবু বলুন।
4: আমার আপনাকে এত ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, আমি একদম মনোযোগ সহকারে বিছানার মধ্যে বালিশ দিয়ে আর হালকা করে সঙ্গে দিয়ে এত সুন্দর লাগছে, আর আপনাকে মানে এত আবেগ হচ্ছে না বলতে পারছি না, যে এত ভালো লাগছে, খুব সুন্দর। আমি আর একটু ওই গান বাজনা লাইনে আছি, তো আমি একটু তবলা বাজাই, ঢোল বাজাই, তার জন্য বেশি বোঝে চলো বোঝে সরো।

0: ভালো থাকবেন ভাই, গৌতম ভালো থাকবেন, আর হরে কৃষ্ণ নাম শুধু নিজের মধ্যে নয় ছড়িয়ে দিন, দেখবেন নাম প্রথমে নিজের ভেতরে হয়, তারপর যেভাবে গাছের কুঁড়ি ফুটে ফুটে ফুল হয় তেমনি করে ছড়িয়ে দিতে ইচ্ছে করে। 10:53 হয়ে 34 সেকেন্ড আমি আরেকজনের অনুভবের কথা শুনি। কে আছেন ভাই টেলিফোনে? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, শুধু ঠোঁটের উচ্চারণ নয়, হৃদয় যেন মনের কথা বলতে পারে। 10:54 হয়ে 8 সেকেন্ড আমি কি আরেকটা ফোন নিতে পারি? আমি জানি আজকে অনেকেই আপনাদের মনের কথা বলতে চাইছেন, আমি আরেকটা ফোনে গেলাম। বলুন কে আছেন?
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দাঁড়িহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ সুজয়, বলুন।
2: এই যে হরে কৃষ্ণ, এই নামে কিন্তু সকালবেলায় যদি এই নামটা শোনা যায় আমাদের যে মন, সেই মনটা কিন্তু সুমধুর হয়ে যায়, এবং মনের মধ্যে যে কুভাবনা কুচিন্তা এগুলো কিন্তু আসে না। মনে হয় সারাটা দিন যেন আমরা ঠিকভাবে চলি, ঠিকভাবে আমাদের মনটাকে মানে বিকশিত করে ফেলি।
0: তাই তো, এই বিকশিত ভাবে এগিয়ে চলাই তো জীবন, সেই জীবনে আলোকিত জীবন। তাতে হয়তো বৈভব থাকে না, মানে বস্তুর বৈভব, কিন্তু আনন্দ থাকে, প্রশান্তি থাকে, তখন তখনই মন বলে ওঠে রাধা কৃষ্ণ বল রে মন, হরে কৃষ্ণ বল।

0: বৃন্দাবনের আজকের আসরে শিল্পীরা ছিলেন নানান সময় রথীন ঘোষ, গৌর সুন্দর গায়েন, মাধুরী চট্টোপাধ্যায়, অনুপ চলোটা, সন্ধ্যা মুখোপাধ্যায়, মহেশ রঞ্জন সোম। সারাদিন বাইরে হয়তো সুযোগ থাকবে না, কিন্তু অন্তরে ওই নাম গান যেন থাকে। মোটে তো ষোলো মাত্রা, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। গানের ভেলা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে 11:06 যুবাণীর অনুষ্ঠান বিজ্ঞাপনের পর।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুন কি।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা, উপস্থাপনায় রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী।

0: কেমন আছো বন্ধুরা? মানে ঘড়িতে তো আপাতত 11:01, আর তার মানে সময়টা যুববাণীর। আর প্রত্যেক দিনের মতো আমরা তোমার যুববাণীর বন্ধুরা চলে এসেছি আজকের বিজ্ঞান বার্তার আড্ডায়। রয়েছি সম্পূর্ণা এবং
1: আমি রাহুল। এবং এই যে সম্পূর্ণা প্রথমেই বললো যে এক একদিন এক একটা জিনিস নিয়ে আমরা কথা বলি, তো এই যে এক একটা জিনিস নিয়ে কথা বলতে বলতে তো আমাদের মনে হলো যে ঠিক আছে, আজ বিজ্ঞান বার্তায় কি নিয়ে কথা বলা যায়।
0: এটাই,
1: এবার যারা পোস্টার দেখেছো তারা জানো যে অব্যর্থ দাওয়াই। তো এই দাওয়াইটা কি? এবং এই যে সবসময় আমরা বলি যে এমন কিছু কিছু জিনিস থাকে যা আমাদের মনে হয় যে আছে অথচ আমরা দেখতে পাই না,
0: হ্যাঁ,
1: এবং সেগুলো কিন্তু অদৃশ্য যোদ্ধার মতো কাজ করে।
0: একদমই। আর আমাদের শরীরে সেই যে যোদ্ধা সৈন্যবাহিনী, তাদের কথা আজকে শুরুতে একটু তোমাদের বলবো। কিন্তু এই যে রাহুল বলল অব্যর্থ দাওয়াই, তো সেই বিষয়টা কেন, এই নামটা কেন, সেটার আগে বলে দিই। কারণ আজকে আমরা কথা বলবো ভ্যাকসিন নিয়ে, এবং যে সকল ভ্যাকসিন আমাদের যুগান্তকারী আবিষ্কার হয়ে থেকেছে, মানে আমাদের প্রতিদিনের জন্য রয়েছে, এবং আমাদের যে একসময় হয়তো দেখা যেত ওই অসুখে আমরা মরে যাচ্ছি বা

0: ধীরে ধীরে মানুষটা জীবন হারিয়ে ফেলছে, সেখানে এই ভ্যাকসিনটা এসে তাকে নতুন জীবন দিচ্ছে।
1: একদম একদম। এবং এই যে পৃথিবী পাল্টে দেওয়া ভ্যাকসিনগুলো, যার গল্প আমরা বারবার ছোটবেলা থেকে বিভিন্নভাবে পড়ে এসেছি, জেনে এসেছি, সেটা স্কুলের মধ্যে দিয়ে হোক কিংবা রিয়েল লাইফে, মানে আমার কিন্তু এখনও মনে আছে যে যখনই রবিবার হতো, তা ফেব্রুয়ারি মাসের রবিবারগুলোতে অমিতাভ বচ্চনের একটা অ্যাড সবসময় আমরা দেখতে পেতাম যে বাচ্চাদের নিয়ে কিন্তু পোলিও বুথে আপনারা যাবেন। তো এই যে একদম আমাদের ছোট থেকে যত জ্ঞান হয়েছে, তখন থেকে ওই যে রবিবার গেলে পোলিও বুথে কি অদ্ভুত একটা স্বাদের একটা ড্রপার করে একটা
0: আমার খুব ভালো লাগতো।
1: না, আমার যেটা ভালো লাগতো, তারপরে আমাদের একটা পার্লেজির বিস্কুটের প্যাকেট দিত,
0: হ্যাঁ কিছু একটা গিফট দিত। তো সেই বিষয়টা তো রয়েছে, কিন্তু আজকে আমরা কথা বলবো সেই সব ভ্যাকসিন নিয়ে, সেই সব দাওয়াই নিয়ে, ওষুধ নিয়ে। তো তার আগে যে কথাটা একটু আগে রাহুল বলছিল যে আমাদের শরীরে এমন কিছু অদৃশ্য যোদ্ধা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, যাদের কথা না বললেই নয়, এই ভ্যাকসিনগুলো যাদের মাধ্যমে কাজ করছে আমাদের শরীরে। তো আমাদের বডির যে ইমিউন সিস্টেম, সেটার কথাই আমরা বলছি। যে এই ইমিউন সিস্টেমটা জানো তো রাহুল, এমন যে ঠিক ওই হয় না একটা দুর্গর বাইরে সেনাবাহিনীরা সব দাঁড়িয়ে থাকে, পাহারা দেয় যে কেউ বাইরে থেকে আক্রমণ করলে পাল্টা আক্রমণটা করবে।
1: এবং শুধু তাই নয়, যে আক্রমণ করছে, ধরো কেউ একটা এলো তোমার কাছে, ঠিক আছে, সে কিন্তু আগে যাচাই করে নেবে যে আচ্ছা তুমি কে, তুমি কি এই দুর্গেই থাকো নাকি তুমি বাইরের কেউ।
0: বাইরের কেউ, যদি বাইরের কেউ হয়,
1: যদি তোমার কাছে আইডি কার্ড না থাকে
0: তাহলে তো তোমাকে একদম ওই ঢিস ঢিস করে একদম মেরে ফেলা হবে, ধ্বংস করে দেওয়া হবে। তো ঠিক সেরকমই কাজ করে আমাদের বডির ইমিউন সিস্টেম। তো এই যে ইমিউন সিস্টেম বা অনাক্রম্যতা, এর দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অ্যান্টিজেন, একটা হচ্ছে অ্যান্টিবডি। তো এই দুটো বিষয় কি না, ঠিক ওই এই দুটো হচ্ছে ওই গোটা দুর্গটার মেন দুজন সৈন্যবাহিনী।
1: একদম, যেমন আজকে রাহুল এবং সম্পূর্ণ, সেরকম অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি,
0: অ্যান্টিবডি দুজন সেনা দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে, মানে অ্যান্টিজেন তো বাইরের সেই তোমার হচ্ছে শত্রু যে ভিতরে শরীরে ঢুকছে, এবং অ্যান্টিবডি সেই অ্যান্টিজেনটাকে ধরে নিয়ে একদম শেষ করে দিচ্ছে।
1: এবং কিছু কিছু লোক থাকবে দেখবে, ধরো তোমার দুর্গে কেউ একটা খারাপ লোক আগে এসেছিল, ঠিক আছে, এবার সেই খারাপ লোকটা না ওই বাইরের আরো অনেক খারাপ লোকের ব্যাপারে জানে।
0: হ্যাঁ,
1: তো তোমার বডি কি করছে, আচ্ছা তুই অনেক কিছু বাইরের কথা জানিস না, ঠিক আছে আমি তোকে রেখে দেবো, তোকে আমি হস্টেজ করে রেখে দেবো,
0: তুই যাতে বাইরের লোকদের যখন অন্য কোন শত্রু আসবে তুই যাতে সেখানে আক্রমণ করতে পারিস।
1: একদম।
0: তো সেরকমই কিছু অ্যান্টিবডি কাজ করে, অ্যান্টিজেনকে নিয়ে রাখে, নিয়ে রেখে যদি অন্য কোনো অ্যান্টিজেন সেই ধরনের বা অন্য রকমের যদি কোনো অ্যান্টিজেন বা তোমার হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এরা আসে, তো তখন যাতে আক্রমণটা ঠিকঠাক ভাবে করা যায়, চিনে নিয়ে একদম কারেক্ট পজিশনে, যাতে একদম ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একদম যেন আক্রমণ করা যায়।
1: একদম। এবং এই যে আক্রমণ করা, তুমি যে বলছো চিনে নিয়ে, চিনে নেওয়াটা খুব জরুরি, কারণ এই চিনে নেওয়াতে যদি ভুল হয় তখনই আমরা দেখি যে অটো ইমিউন ডিজিজ হয়ে যায়, মানে শরীর বলছে আচ্ছা আমি দেখতে যাবো না তুমি কি বাইরের লোক না ভেতরের লোক, তুমি যদি এক্সিস্ট করো আমি তোকে মার,
0: হ্যাঁ তুমি যদি, মানে আমার যদি তোমাকে দেখে মনে হয় তুমি আমার কেউ নয়, তুমি শরীরের কেউ না, তোমাকে আমি মেরে দেবো,
1: আমি তোমাকে চেক করতে যাবো,
0: হ্যাঁ চেক করতে যাবো না, তো সেখানে কিন্তু অটো ইমিউন ডিজিজ হয়, এবং সেটা কিন্তু খুব খারাপ বিষয়। তো এই যে যাতে অটো ইমিউন ডিজিজ না হয় এবং আমাদের শরীরে যাতে বিভিন্ন ভাইরাস যে ঢুকছে সেগুলোও যাতে প্রিভেন্ট করা যায়, আটকানো যায়, তার জন্যই কিন্তু রয়েছে ভ্যাকসিন।
1: একদম। এবং এই যে আমি জানি আমাদের কাছে ভ্যাকসিনটা আমরা খুব ইজিলি ইউজ করি শব্দটা, কিন্তু আসলে এর পেছনে অনেক অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক অনেক বছরের বিজ্ঞান চর্চা রয়েছে, যে কারণেই আজ বিজ্ঞান বার্তায় আমরা ভ্যাকসিনকে বেছে নিয়েছি একটা টপিক হিসেবে। তো এই যে টপিক হিসেবে আমরা বেছে নিয়েছি রাহুল এবং সম্পূর্ণ, আমরা একা থাকলে তো হবে না,
0: না তোমাদেরও তো থাকতে হবে, আমাদের ফোন করো 03322131342 এই নাম্বারে, আর আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে তোমরা আজকের পোস্টারের তলায় কমেন্ট করে জানাও যে তোমাদের মনের কথা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান, কিছু যদি বলার থাকে সেটা জানাও আমাদের।
1: একেবারে। তাহলে ভালো থাকার ভ্যাকসিন, যেটা নিয়ে আমরা বারবার কথা বলতে চাই, সেই অব্যর্থ দাওয়াই, সেই পৃথিবী পাল্টে দেওয়া ভ্যাকসিন, সেই গল্পে আমরা ঢুকবো। তবে তার আগে কবির সুমনের গলায় এই গানটা শুনে ফিরে আসছি রাহুল এবং সম্পূর্ণা।

0: সে চলে গেল তো? না না না, এখনো যায়নি।
1: আমরা রয়েছি,
0: আমরা রয়েছি রাহুল এবং সম্পূর্ণ আজকে রয়েছি বিজ্ঞান বার্তা নিয়ে। এবং বিজ্ঞান বার্তা ভ্যাকসিনের কথাই যদি আমরা শুরু করি, তাহলে ভ্যাকসিনের একদম শুরুতে চলে যেতে হবে,
1: একদম।
0: আর ভ্যাকসিনের একদম শুরুতে যেতে হলে একজনকে স্মরণ করতেই হবে। এই ধরো তুমি রাস্তাঘাটে যাচ্ছ, ঠিক আছে, কিংবা তুমি বন্ধুদের সাথে গল্প করছো, তুমি হয়তো ভুল করে কিছু একটা একটু বোকা কথা বলে ফেললে, বন্ধুরা তোমাকে বলবে তুমি গরু নাকি? তখন তুমি তাদের বলবে না ভাই, গরু বলে ছোট করবি না, এই যে ভ্যাকসিন তার শুরুতেই কিন্তু গরু আছে।
1: একদম, এর যে শুরুটা সেটাও কিন্তু ওই মানে গরুর থেকেই, মানে তোমরা ভাবে গরুর থেকে কি করে না, শুরুটা একটু অদ্ভুত জানি, কিন্তু 1796 সাল ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ডাক্তার এডওয়ার্ড জেনার, তখন তিনি দেখছেন চারিদিকে অদ্ভুতভাবে বসন্ত রোগের প্রকোপ, গুটি বসন্তের প্রকোপ বাড়ছে এবং মানে আটকানো যাচ্ছে না, মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে, মানুষকে বাঁচাতে পারছেন না তিনি। তখন তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, ওই যে একটা কথা বলে না যে যখন তুমি লক্ষ্য করবে, যখন তুমি দেখবে, তখন তুমি বুঝতে পারবে কি হচ্ছে বিষয়টা, নোটিস করো, বোঝো। ঠিক সেরকমই তিনিও লক্ষ্য করলেন যে ধরো যারা এই গরু দুধ দুইছেন বা গরু পুষছেন, গরু নিয়ে সারাদিন যাদের কাজ, তাদের কিন্তু শরীরে কাউপক্স বা গু বসন্ত হচ্ছে, কিন্তু ওই যে মারাত্মক গুটি বসন্ত সেটা হচ্ছে না।
0: হ্যাঁ, এবং এই যে গুটি বসন্ত যেটা আমাদের সবার কাছে অত্যন্ত ভয়ের ছিল এককালে, যেই কারণে এই যে শীতলা পূজো এলেই যে একটা ধুম পড়ে, সেটা কিন্তু তার জন্মটাই কিন্তু সেই গুটি বসন্ত।
1: হ্যাঁ, একদমই একদমই,
0: ঠিক আছে। এবং গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত সেই। তো তারপরে এডওয়ার্ড জেনার, তুমি যে বললে যাদের কাউপক্স তাদের কিছু হচ্ছে না, তো ওনার বাড়িতে একজন মহিলা এরকম দুধ নিয়ে এসেছেন, দেখছেন তো, তখন উনি দেখলেন যে ওই মহিলার হাতে এরকম একটা ফোসকা পড়েছে হাতের তালুতে। তখন উনি জিজ্ঞাসা করলেন যে আরে তোমার হাতে কি হয়েছে? তখন সে বলল যে আসলে গরুদের তো কাউপক্স হয়, তো সেখান থেকে আর কি আমার হাতে একটু জাস্ট ইনফেকশন মতো হয়েছে। এবার অফকোর্স ইনফেকশন উনি বলেননি, কারণ ইনফেকশন টার্মটা তখন ছিল না, তো কিছু একটা হয়েছে, একটা ফোসকা মতো হয়েছে,
1: গো বসন্ত আর কি।
0: তো তখন উনি কি করলেন, ওই যে পুঁজটা,
1: হ্যাঁ,
0: সেখান থেকে খানিকটা তরল বার করে নিলেন, এবং উনি তখনই বুঝলেন যে আচ্ছা, তার মানে এদের গোবসন্তের জীবাণু যে শরীরে ঢুকেছে, তার ফলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যে কারণে
1: তাদের ওই গুটি বসন্ত হচ্ছে না।
0: এক্স্যাক্টলি।
1: এবং এই যে গুটি বসন্ত হচ্ছে না, তিনি যখন এটা লক্ষ্য করলেন এবং সেই পুঁজটা তিনি বার করে নিলেন, এবং সেখান থেকেই কিন্তু তৈরি হলো প্রথম ভ্যাকসিনের ধারণা, প্রথম ভ্যাকসিন। এবং তিনি তো তৈরি তো কর মানে ভাবলেন, তৈরি করলেন, এবারে ব্যাপার হচ্ছে হবে কি করে, তিনি বুঝবেন কি করে আদৌ তার এই আবিষ্কার কাজ করছে কিনা, আদৌ তিনি ঠিকঠাক বলছেন কিনা, বুঝছেন কিনা। তো তখন কি হলো না, জেনারের এই যে হাইপোথিসিস, এটা তিনি সর্বপ্রথম তার যে তার ঘরে যে কাজ করতেন মালি, তার 8 বছরের ছেলে জেমস ফিলিপের উপর পরীক্ষা করলেন। কেন না, তার তখন গুটি বসন্ত হয়েছে, বাট তার বাঁচার আশা নেই, তো সেক্ষেত্রে হয় বলা চলে মানে কিছু একটা তো করতে হবে, সে এমনি হয়তো তার কোনো একটা কিছু হবে, তার থেকে আমি চেষ্টা করি। ওই চেষ্টা করে তিনি দেখলেন সেই গোবসন্তের থেকে যে পুঁজ নিয়ে যে তৈরি যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন তিনি প্রয়োগ করলেন তার সেই মালির ছেলের উপরে, জেমস ফিলিপের উপরে, এবং সেখান থেকে তিনি দেখলেন জেমস ফিলিপ কিন্তু বেঁচে গেলেন।
0: এবং এটার একটা মানে আমরা যে বলি না এখন ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে ওষুধের এই ভ্যাকসিনের, এটাই কিন্তু সেই হিসেবে প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল।
1: একদম একদম।
0: এবং সেটা কিন্তু এখন যে আমরা অনেক সিকিউরিটি মেনে, অনেক এথিক্স মেনে যে ল্যাবে করি, ল্যাব র‍্যাটসদের উপরে বা গিনিপিগসদের উপরে, তখন কিন্তু প্রথম কোনো তার আগে অভিজ্ঞতা নিয়ে একটা মানুষের উপর প্রয়োগ করার জন্য অনেক সাহস দরকার।
1: সত্যি কথা, যে আমি জানি না এরপরে কি হবে।
0: এক্স্যাক্টলি। এবং এখানে একটা এথিক্যাল প্রশ্ন ওঠে যে আচ্ছা তার মানে কি আমি যার তার উপরে এরকম চালিয়ে দিতে পারি?
1: না, একদমই নয়। এখন সেই এথিক্সটা রয়েছে যে তুমি যার তার উপরে সেই জিনিসটা করতে পারো না, কিন্তু তখন সেই বিষয়টা হয়ে ওঠেনি, মানুষ জানতো না, যে তখন তারাও দেখেছে যে না কিছু একটা করি যদি বাঁচানো যায় ছেলেটিকে। তো তার জন্য কিন্তু এই ভ্যাকসিনের প্রথম প্রয়োগ করা হয় এবং সাকসেসফুল হয় তারা। এবং এই যে আমরা বলছি ভ্যাকসিন, মজার ব্যাপার জানো, এই যে ভ্যাকসিন শব্দটা, এটা কিন্তু এসেছে ল্যাটিন শব্দ ভ্যাকা থেকে, ভিএসিসিএ, এবং যার অর্থ হলো গরু।
0: আচ্ছা, তার মানে একদম ওখান থেকে নামটা চলে এসেছে, কারণ যেহেতু গরু থেকেই প্রথম ওই কাউপক্স থেকে স্মল পক্স এর টিকা, এবং ওই যে স্মল পক্স এর টিকা আবিষ্কৃত হলো, তারপর তো আরো বেশ কিছু চেঞ্জেস এর মধ্যে দিয়ে গেছে ভ্যাকসিন গুলো, তারপরে দেখা গেল স্মল পক্স ইজ ইরাডিকেটেড। স্মল পক্স এই মুহূর্তে পৃথিবীতে নিশ্চিহ্ন, আমেরিকাতে দেখা গেল যে 1977 এর পর স্মল পক্স এর কোনো অস্তিত্বই নেই, এবং এই যে একটা রোগকে পুরো নির্মূল করে দেয়া গেল
1: একটা ভ্যাকসিনের মাধ্যমে,
0: কিন্তু
1: মানে এখানেই কিন্তু ওই বিষয়টা যে অব্যর্থ দাওয়াই।
0: এবং আমরা দেখতে পাচ্ছি ফোন লাইনে চলে এসেছেন বন্ধু, শুনে নি কি বলছেন।
1: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: পূর্ব বর্ধমান বেলগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
1: বলুন।
2: বহু শ্রোতাই শুনছে অনুষ্ঠানটা, বহু শ্রোতারই উপকার হবে। ভ্যাকসিন আছে বলে মৃত্যুর হার একদম নাই,
0: তারাও কিন্তু অলরেডি ভ্যাকসিনেটেড, এবং তারা ভ্যাকসিনেটেড বলে তাদের অনেক কিছু রোগ হচ্ছে না, ফলে তারা বেঁচে আছেন, ফলে তারা শুনছে।
1: একদম একদম,
0: তো ভ্যাকসিনের
1: কাজ রয়েছে, কারণ ভ্যাকসিন ছাড়া তো তুমি ধরো না, স্মল পক্স এর কথাই ধরো, আমরা যে বলছি স্মল পক্স কি নির্মূল হতে পারতো যদি ভ্যাকসিন থাকতো না, তো সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা ওই

0: যে আমাদের যে ওই সেনাবাহিনীটা সেটা কিন্তু কনস্ট্যান্ট কন্টিনিউয়াস কাজ করে চলেছে।
1: এবং এই যে স্মল পক্সের ভ্যাকসিনের কথা আমরা বলছি, স্মল পক্সের ভ্যাকসিনের পাশাপাশি আমরা কিন্তু আরেকটা ভ্যাকসিনের কথা খুব মানে আমরা জানি,
0: মানে শুনে এসেছি, দেখেও এসেছি।
1: সেটা হচ্ছে, ধরো তুমি রাস্তাঘাটে যাচ্ছ, আচমকা একটা কুকুর এসে তোমাকে কামড়ে দিল, কুকুর আসিয়া এমন কামড় দিল পুথিকের পায়, কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। তো এই যে ধরো কুকুরে কামড়ালো, বেড়ালে আছড়ালো, যাদের বাড়িতে কুকুর বেড়াল আছে তারা তো জানেই যে একটা বেড়াল কতবার
0: কতবার আছড়াতে পারে। তো সেই যে এই বেড়ালের আছড়ানো বা কুকুরের কামড়ানো, আগে কিন্তু এই কুকুর কামড়ালে অবধারিত মৃত্যু ছিল,
1: পাগলা কুকুর স্পেসিফিক্যালি,
0: হ্যাঁ পাগল কুকুর যদি কামড়ায় অবধারিত মৃত্যু ছিল। এবং সেখান থেকেই কিন্তু আর একটা মানে সেই বলে না যুগান্তকারী আবিষ্কার, আমাদের বিজ্ঞানের জগতে মহাতারকা স্টার লুই পাস্তুরের আসা, এবং 1885 সালে এই ঘটনা, যেটা গোটা বলা চলে এই যে মানে মানে গোটা বিজ্ঞানকে, গোটা যে ভ্যাকসিনের জগৎ, গোটা মেডিকেল সায়েন্স সবটাকে উলটপালট করে দিল।
1: এবং মজাটা হচ্ছে, আমরা শুনলাম এডওয়ার্ড জেনারের কথা, এডওয়ার্ড জেনার কিন্তু একজন চিকিৎসক ছিলেন, কিন্তু পাস্তুর কিন্তু ডাক্তার ছিলেনই না, তিনি একজন রসায়ন বিজ্ঞান কেমিস্ট ছিলেন। তো উনি দেখলেন যে জলাতঙ্ক বা রেবিস যেটাকে আমরা বলি, তো যে কুকুরটা বা যে বেড়ালটা আমাকে কামড়াচ্ছে তার যদি রেবিস থাকে সে কিরকম একটা মানে পাগল হয়ে যাচ্ছে, তার মুখ দিয়ে লালা পড়ছে, এবং তার সেই ফ্লুইড যদি আমার শরীরে ঢোকে তাহলে কিন্তু সে সরাসরি আমার নার্ভাস সিস্টেম, আমার স্নায়ুতন্ত্রকে আক্রমণ করছে
0: একদমই।
1: এবং তখন কিন্তু তিনি খরগোশের যে মেরুদণ্ড স্পাইন, সেই স্পাইনাল ফ্লুইড থেকে অ্যান্টিবডি নিয়ে একটা ভ্যাকসিন তৈরি করলেন।
0: এই যে একটু আগে তোমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা বললাম, যে অ্যান্টিজেন হচ্ছে বাইরের সেই শত্রু যেটা আমার বডির ভিতরে আছে, শরীরের ভিতরে আছে, এবং অ্যান্টিবডি আমার বডিতে তৈরি থাকছে, বসে রয়েছে, যে শত্রুটা এলেই আক্রমণ করবে যাতে আমাদের শরীর ভালো থাকে
1: একেবারে।
0: তো তখন কি করলেন না, এই যে তখন ওই মেরুদণ্ড থেকে ওই অ্যান্টিবডিটা নিলেন, কেন না খরগোশের শরীরে তো অলরেডি রয়েছে সেই মানে ভাইরাসটা, যেটা আমাদের বডিতে যদি দেওয়া হয় তো আগের থেকেই সেই অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকবে আমাদের শরীরে, যাতে পরে যদি ওই ভাইরাস আসেও সে আগের থেকেই চিনে নেবে, তৈরি হওয়ার সময়টা দেবে না, আগের থেকেই তৈরি হয়ে রয়েছে, একদম ডাইরেক্ট অ্যাটাক করতে পারবে।
1: তুমি একটা শত্রুকে চিনে তারপর তাকে আক্রমণ করাচ্ছ, যদি তুমি আগে থেকে স্পাই লাগিয়ে তার ব্যাপারে জেনে রাখো তাহলেই তো তোমার সুবিধা,
0: একদম ঠিক এই কাজটাই কিন্তু করে ভ্যাকসিন
1: একদম। এবং আগের বার আমরা যখন শুনলাম এডওয়ার্ড জেনারের গল্প, সেখানে আমরা শুনলাম ফিলিপের কথা, এখানে জোসেফ মেস্টার নামের এক 9 বছরের ছেলেকে যখন একটা পাগল কুকুর কামড়েছিল তখন কিন্তু পাস্তুর একটু মানে দ্বিধায়
0: কনফিউশনে ছিলেন যে আদৌ করব করব না, এবং যেটা বললাম এথিক্সের ব্যাপারটা চলে আসে যে এটা কি।

0: তারপরে হচ্ছে মানে তারপরে কিন্তু মানে আমাদের আর পিছন ফিরে তাকাতে হলো না,
1: মানে ওটা কবে হয়েছে বলো, 19th সেঞ্চুরি তো 1885 কথা আমরা বললাম, তারপর থেকে সেই যে শুরু হয়েছে জলাতঙ্কের একটা মুশকিল হচ্ছে, জলাতঙ্ক হচ্ছে 100% তার মর্টালিটি রেট, তোমার যদি একবার জলাতঙ্ক হয় তুমি মরে যাবেই, তোমাকে কেউ বাঁচাতে পারবে না এক্সসেপ্ট যদি না তুমি
0: ভ্যাকসিনেটেড থাকো,
1: সময় অবশ্যই সময় যদি ভ্যাকসিনেটেড থাকো, যে কারণে তুমি দেখো আজকে যদি তোমাকে কুকুরে কামড়ায়, তোমাকে বিড়ালে আছড়ায়, বলা হয় তোমাকে 72 ঘন্টার মধ্যে প্রথম ডোজ অফ ভ্যাকসিনটা নিতেই হবে, এবং তারপরে ওই যে থাকে 4, 7, 14, 18 এরকম সময় অনুযায়ী তোমাকে যে 5টা করে ডোজ নিতে হয়, টেটানাস নিতে হয় তোমাকে একদম শুরুতে, তো সেইগুলো কিন্তু আছে বলেই আজকে আমরা সুস্থভাবে বেঁচে আছি, কারণ তুমি
0: অবহেলা করো না, ওই যে একটু স্ক্র্যাচটা হলো, একটু রক্তটা বেরোলো, ওই রক্তটা বেরোনো মানেই কিন্তু তোমার কিন্তু সেই জলাতঙ্কের ঝুঁকিটা রয়ে গেল
1: ভীষণ ভাবে, এবং সেই জন্যই যে মানে জলাতঙ্ক সেখান থেকে ধনুষ্টঙ্ক করা আরো অনেক যে একদম মৃত্যু অবধারিত সেখান থেকে কিন্তু
0: বাঁচিয়ে আনতে পারে এই র‍্যাবিস ভ্যাকসিন,
1: এবং এবং তুমি ভেবে দেখো আমরা ছোটবেলায় শুনতাম যে যা বিড়ালের কাছে যাস না কে 14টা ইনজেকশন নিতে হবে, এবং নাভির কাছে নাকি ইনজেকশন নিতে হতো,
0: এখন সেটা বদলে গেছে,
1: বদলে গেছে, এবং এই যে ভ্যাকসিন নিয়ে গবেষণা হয়েছে বলেই না সেখান থেকে
0: বদলেছে, অনেকটা উন্নত হয়েছে, আরো সহজ হয়ে গেছে বিষয়টা, হয়তো তখনকার মতো এতটা জটিল আর এখন নেই বিষয়টা,
1: তুমি ভাবো যদি লুই পাস্তুর যদি ভাবতেনই না যে ঠিক আছে কুকুরে কামড়েছে মরে গেছে ঠিক আছে মরে যাক, এরকম যদি
0: একটা এইটাই মানে ভাবনাটা কিন্তু ইম্পর্টেন্ট, ওই নোটিস করছে তারপরে আমি ভাবছি এবং ভেবে আমি কিছু একটা করছি, এই করার থেকেই কিন্তু এই ভ্যাকসিনগুলোর আবিষ্কার,
1: এবং যদি আমরা লুই পাস্তুরি আটকে যেতাম তাহলেও কিন্তু আজকে আমাদের 14টা করেই ভ্যাকসিন নিতে হতো, তারপরেও কিন্তু গবেষণা এগিয়েছে বলে না আজকে আমরা 4টে কিংবা 5টাতে এসে থেমেছি, হয়তো দেখা যাবে 1টাতে হয়ে যাবে কোনো একদিন,
0: নিশ্চয়ই সেটা তো হতেই পারে।
1: শুনেনি ফোন লাইনে কি এসেছেন,
0: হ্যালো হ্যালো
2: জয়ালোকনাথ
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: এটা কি কলকাতা?
0: হ্যাঁ
2: হ্যাঁ বলছি, আপনারা এই যে ভ্যাকসিনের কথা বলছেন, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
2: বলছি এই যে ভ্যাকসিন গুলো হচ্ছে, আমি হোমিওপ্যাথি ডাক্তার বলছি, এগুলোতে ভ্যাকসিন গুলো ব্যবহার হয় অ্যালোপ্যাথি মতে? আজকে দেখুন এই যে বসন্তের টিকাটা বের হচ্ছে, এটা কিন্তু ওই সিমিলার সোর্স থেকেই করা হচ্ছে।
0: আচ্ছা সঙ্গে থাকুন, বুঝতে পেরেছি আমরা বিষয়টা।
1: আমাদের আজকে যে ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি এর মধ্যে বিভিন্ন রকম ইনপুট পাচ্ছি আমরা, এবং আমার যেটা মনে হচ্ছিল যে ধরো এই যে আমরা জলাতঙ্কের এবং আমরা যেটা স্মল পক্স তো আমরা কেউ দেখিনি ভাই, ঠিক আছে, কিন্তু আমরা রেবিস টিকাটা আমরা কিন্তু সবাই
0: দেখেছি, হয়তো অনেকে নিয়েছে,
1: আমি তো নিয়েছি, ঠিক আছে, আমাকে হাস্কিতে কামড়ে দিয়েছিল,
0: বাহ
1: সাইবেরিয়ান হাস্কি খুব সুন্দর একটা, সে আমাকে কামড়ে দিয়েছিল,
0: তারপরে তুমি র‍্যাবিসের ইনজেকশন নিলে,
1: একদম।
0: তো দেখো বন্ধুরা, এই যে যখন মানে রাহুল কিন্তু সেই সময় যে বাড়ির কুকুর বা আমাকে কামড়ে দিয়েছে আমি মানে র‍্যাবিসের ভ্যাকসিন নেব না, সেটা কিন্তু করেনি, এটা তোমরাও করো না, যদি মনে হয় তোমরা কিন্তু ভ্যাকসিনটা নাও,
1: একদম। এবং ভ্যাকসিন যে কেবল মানুষের ক্ষেত্রে কাজে লাগে তা কিন্তু নয়,
0: হ্যাঁ পশু পাখি আমরা যাদের
1: পুষছি, হ্যাঁ তাকে যদি তুমি ভ্যাকসিনেট করে দাও হয়তো তার থেকে আর রোগগুলো বাইরে
0: ছড়াবে না, সেও অনেকটা বেশি প্রোটেক্টেড থাকবে বাইরের ভাইরাস বলো জীবাণু বলো সেগুলোর থেকে।
1: আমরা তো আরও অনেক ভ্যাকসিন নিয়ে কথা বলবো, অনেক দুনিয়া বদলে দেওয়া ভ্যাকসিনের গল্প করব। রাহুল এবং সম্পূর্ণা যেহেতু বিজ্ঞান বার্তায় আজ রয়েছি, তবে ফিরে আসছি আমরা এখন একটা মিষ্টি গানের উপরে।

0: দুজন দুজনের প্রেমে পড়েছে, অথচ কেউ কাউকে বলতে পারছে না। মেয়েটা যদি আকবরকে প্রপোজ করে, হাঙ্গামা মনে হবে?
1: একটা মন ফুরফুর করে দেওয়া গান শুনে ফিরে এলাম বিজ্ঞান বার্তায়। রয়েছি আজকে রাহুল এবং সম্পূর্ণা, এবং আমরা যে টিকাগুলোর কথা বলছিলাম, একটার পর একটা টিকা যদি আমরা দেখি, ধরো একদম শুরু করলাম আমরা স্মলপক্স দিয়ে,
2: তারপরে এলাম আমরা র‍্যাবিস,
1: একদম, এবং তারপরে আরেকটা রোগ যেটা সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের কাছে বিভীষিকা হয়ে ফিরে ফিরে আসে,
2: এখনো আসে
1: বিভিন্ন, একদম, তো লিঙ্গ নির্বিশেষে এবং বিভিন্ন লৈঙ্গিকতার মানুষদের কাছে সেটা ফিরে ফিরে আসে একটা বিপর্যয়ের মতো, এবং সেই নিয়ে অনেক গবেষণা চলছে, কাজ চলছে, এবং সেই জিনিসটাকে সেলিব্রেট করার জন্যই আজকে একটা স্পেশাল দিনও বটে, তাই না?
2: একদম, এইচআইভি ওয়ার্ল্ড ভ্যাকসিন ডে,
1: একদম।
2: তো এই যে এইচআইভি, এটার ভ্যাকসিনের থেকেও যেটা বড় কথা, প্রিকশনটা কিন্তু মেন,
1: ভীষণ জরুরি।
2: ভ্যাকসিনটা তো জরুরি আমরা জানি, কিন্তু তার থেকেও বেশি
1: যেটা,
2: একদম একদম, প্রিকশনটা নিতেই হবে। আর এই যে ওয়ার্ল্ড এইচআইভি ভ্যাকসিন ডে, সেই বিষয়ে অদ্রিজা, তোমাদের যুববাণীর বন্ধু অদ্রিজা কিন্তু তোমাদের কিছু বলবে। চলো শুনে আসি অদ্রিজা কি বলছে।
3: মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। একদমই তাই, ভালো মন্দ নিয়েই জীবন, সব নিয়েই আমাদের জীবনে এগিয়ে চলতে হয়। থেমে থাকলে চলে না, তবে শরীরের সঙ্গে কখনোই আপোষ করা চলে না। শরীরকে যত্ন করে ভালো রাখার চেষ্টা করতে হয়, আর শরীর ভালো রাখা মানেই হলো রোগ মুক্ত রাখা। আর এর জন্যেই আমরা এখন আগে থেকে টিকা নিয়ে শরীরের মধ্যে আগাম প্রতিরোধ করার চেষ্টা করি। আজ কথা বলবো এইডসের টিকা নিয়ে। এই টিকা জনগণকে এখন অনেকটাই এইডস মুক্ত করেছে, এইডসের মতন কঠিন রোগকেও সহজ করে দিয়েছে। আজ বিশ্ব এইডস টিকাকরণ দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিনেশন ডে, যা এইচআইভি টিকা সচেতনতা দিবস নামেও পরিচিত। প্রতি বছর এই দিবসটি আজকের দিনে, অর্থাৎ 18ই মে পালিত হয়। এইচআইভি সংক্রমণ ও এইডস প্রতিরোধের জন্য এই টিকার প্রয়োজনীয়তা তুলে ধরেই এই দিনটি পালন করা হয়। বিশ্ব এইডস টিকা দিবস এই বিষয়টি নিয়ে প্রথম ভেবেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, এবং সবার সামনে তুলে ধরেছিলেন 1997 সালের 18ই মে মর্গান স্টেট ইউনিভার্সিটিতে একটি সমাবর্তনের ভাষণে। ক্লিনটন বিজ্ঞান ও প্রযুক্তির এই উদীয়মান যুগে বিশ্বকে নতুন লক্ষ্য নির্ধারণ করতে এবং আগামী এক দশকের মধ্যে একটি এইডস টিকা তৈরি করার জন্য আহ্বান জানিয়েছিলেন, এবং বলেছিলেন শুধুমাত্র একটি সত্যিকারের কার্যকর প্রতিরোধমূলক এইচআইভি টিকাই এইডসের হুমকিকে সীমিত করতে এবং অবশেষে নির্মূল করতে পারে। ক্লিনটনের সেই ভাষণের বার্ষিকী স্মরণে প্রথম বিশ্ব এইডস

0: পুস্তিকা দিবস 1998 সালের 18 মে পালন করা হয় এবং এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ে বিশ্ব এইডস টিকা দিবসে এইডস টিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে, এইচআইভি প্রতিরোধ ও এইডস টিকার গবেষণা সম্পর্কে সম্প্রদায়কে শিক্ষিত করতে এবং এই মহামারী মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় সাধারণ মানুষ কিভাবে অংশ নিতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা ধরনের কার্যক্রমের আয়োজন করে থাকে। এই পুরো বিষয়টি নিয়েই যাতে আমরা সকলে আরও সচেতন হতে পারি, তাই তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা স্টুডিওর বাইরে চলে গেছিলাম ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস মহাশয়ের কাছে। শুনে নি তিনি কি বলছেন এই বিষয়ে।
1: নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, আমি প্রফেসর ইন জেনারেল মেডিসিন। তো সকলকে আমি আন্তরিক অভিবাদন জানাই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। আজ আমি বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস উপলক্ষে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন প্রতি বছর 18 মে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড এইড ভ্যাকসিন ডে বা বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস পালন করা হয়। এই দিনটির মূল উদ্দেশ্য হল এইচআইভি এইডস সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারের জন্যে বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টাকে সম্মান জানানো। তো আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু বিস্তারিতভাবে জেনে নিই। এইচআইভির পূর্ণরূপ হল হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যখন এই ভাইরাস শরীরে দীর্ঘদিন অবস্থান করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে যায়, তখন আরও বিভিন্ন রকম ইনফেকশনের সম্মুখীন হয়ে যায় আমাদের শরীর এবং সেই অবস্থাকে এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম বলা হয়। এটি একটি মারাত্মক অবস্থা যেখানে রোগীর শরীরের বেশ ভালো মতনই ক্ষয়ক্ষতি তৈরি হয়। তো এই রোগ শুধুমাত্র একটি শারীরিক অসুস্থতা নয়, এটি অনেক সময় সামাজিক ভয়, কুসংস্কার এবং বৈষম্যের কারণও হয়ে দাঁড়ায়। বহু মানুষ আজও এইচআইভি রোগে আক্রান্ত ব্যক্তিদের ভুল বোঝেন, তাদের থেকে দূরে থাকেন কিংবা সমাজ তাদের আলাদা চোখে দেখে, আলাদা করে দেয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তিরা আমাদের মতনই নর্মাল মানুষ, তাদেরও ভালোবাসা, সম্মান এবং সহানুভূতির প্রয়োজন যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এইগুলো আমাদের ভুলে গেলে চলবে না। এইচআইভি মূলত কয়েকটি নির্দিষ্ট উপায়ে আমাদের মানবদেহে ছড়ায়, আসুন সেগুলো জেনে নিই। অসুরক্ষিত যৌন সম্পর্ক, সংক্রমিত রক্তগ্রহণ, একই সুচ বা সিরিঞ্জ ব্যবহার করা এবং আক্রান্ত মায়ের থেকে সন্তানের শরীরে প্রবেশ করা, এই উপায়গুলিতেই এই রোগ ছড়ায়। কিন্তু আরও জেনে নিই যে হাত মেলানো, একসাথে বসে খাওয়া দাওয়া করা, কথা বলা, পাশাপাশি বসা, এইগুলোর মাধ্যমে কখনোই কিন্তু এইচআইভি ছড়ায় না, সংক্রমণ হয় না। তাই অযথা ভয় না পেয়ে আমাদের সঠিক তথ্য সঠিকভাবে জানা এবং সবাইকেই সচেতন করা এবং সবাইকেই জানানো উচিত। আসলে আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এইচআইভি আক্রান্ত মানুষ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন আশা দেখেন। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা ARTর মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। আসুন এবার আমরা জেনে নিই কেন আমাদের এইচআইভি ভ্যাকসিন নিতে হবে। এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়ার জন্যে এই ভ্যাকসিনটি খুবই গুরুত্বপূর্ণ। শরীরকে এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করতে সাহায্য করবে ভ্যাকসিনটি এবং সংক্রমণের ঝুঁকিও কমাবে। মারাত্মক রোগ প্রতিরোধ করার জন্যও ভ্যাকসিনটি প্রয়োজনীয়। এইচআইভি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়, ভ্যাকসিন এই গুরুতর অবস্থার হাত থেকে মানুষকে রক্ষা করতে পারবে। পরিবার এবং সমাজকে নিরাপদ রাখার জন্য অতি আবশ্যক। যদি বেশি মানুষ ভ্যাকসিন নেয় তাহলে এইচআইভির সংক্রমণ সমাজে কমে যাবে এবং সবারই সুরক্ষা মিলবে। চিকিৎসার খরচ কমানোর জন্য খুবই উপযোগী। এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়, ভ্যাকসিন সংক্রমণ কমালে চিকিৎসার খরচও কমবে। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনও খুবই প্রয়োজনীয়। ভ্যাকসিন

0: মানুষকে ভয় ও অনিশ্চয়তা থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপন করতে সাহায্য করবে। আর সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা আমাদের সকলেরই কর্তব্য। ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এইচআইভির ঝুঁকি থেকে রক্ষা করা অবশ্যই সম্ভব হয়ে উঠবে। বিশ্বব্যাপী এইডস নিয়ন্ত্রণ করার জন্যে এইচআইভি ভ্যাকসিনের ব্যবহার করা খুবই আবশ্যিক এবং এইচআইভি সংক্রমণের হারও এতে কমবে এবং বিশ্ব এইডস নির্মূল করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং হয়তো সাফল্য অর্জন করব সুদূর ভবিষ্যতে। তে আসুন আমরা সবাই মিলে সচেতন হই ভ্যাকসিনের পক্ষে এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন উপযোগিতা শুনে এবং বুঝে আমরা সবাই ভ্যাকসিন প্রয়োগে উদ্যোগী হই ভবিষ্যতে, যাতে আমরা এইডস মুক্ত একটি পৃথিবী, এইচআইভি মুক্ত একটি পৃথিবী গড়ে তুলতে পারি। তবুও আজও এমন একটি কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করা যথাযথভাবে সম্ভব হয়নি যা সম্পূর্ণভাবে এইচআইভি প্রতিরোধ করতে সক্ষম। এই কারণেই বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞানীরা, গবেষকরা, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা সবাই মিলে প্রতিনিয়ত নিরন্তর কাজ করে চলেছেন একটি নিরাপদ ও কার্যকর এইডস ভ্যাকসিন তৈরি করার জন্যে। পৃথিবীর বিভিন্ন দেশে গবেষণা চলছে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা আশাবাদী একদিন অবশ্যই বিজ্ঞান এই চ্যালেঞ্জ জয় করে সম্পূর্ণভাবে একটি এইডস ভ্যাকসিন আমাদের সামনে উপস্থাপন করতে পারবে। তবে শুধুমাত্র বিজ্ঞানীদের উপরই কিন্তু দায়িত্ব ছেড়ে দিলে চলবে না, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে সচেতন হওয়া, সঠিক তথ্য জানা এবং অন্যদেরও সচেতন করা। বিশেষ করে যুব সমাজের দায়িত্ব ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের তরুণরাই আগামী দিনের সমাজ গড়বে। তাই আমাদের উচিত স্বাস্থ্য সম্পর্কে সঠিক শিক্ষা গ্রহণ করা, নিরাপদ জীবনযাপন করা, রক্ত দেওয়ার আগে পরীক্ষা নিশ্চিত করা এবং কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা থেকে সম্পূর্ণ রকম বিরত থাকা এবং সেগুলোকে দূর করার প্রচেষ্টা গ্রহণ করা। কেননা একটি সচেতন সমাজই পারে এইচআইভি এবং এইডসের বিরুদ্ধে লড়াই করতে, এইচআইভি এবং এইডস মুক্ত সমাজ গড়ে তুলতে। তো আমাদের এই আজকের বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস উপলক্ষের একটি থিম রয়েছে, সেটা হলো রিথিঙ্ক, রিবিল্ড অ্যান্ড রাইজ। রিথিঙ্ক মানে পুনরায় বিবেচনা করা, পুনরায় ভাবনা চিন্তা করা, যাতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের মধ্যে থাকতে পারে। রিবিল্ড আমাদের যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে নতুনভাবে সেটি পুনর্নির্মাণ করা, আধুনিকীকরণ করা। এবং রাইজ মানুষকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক এবং পেশেন্ট কেন্দ্রিক আমাদের চিকিৎসা ব্যবস্থাকে বা চিকিৎসাকে ত্বরান্বিত করা, যাতে আমরা আরও ভালোভাবে তাদের সচেতন এবং চিকিৎসা প্রদান করতে পারি। তাই আসুন আমরা যদি এই এইডস আক্রান্ত মানুষদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াই, তাহলে তারাও নতুন করে বাঁচার সাহস পাবে। মানবিকতা, সচেতনতা এবং বৈজ্ঞানিক মনোভাব, এই তিনটি শক্তিই পারে এইচআইভি এইডসের বিরুদ্ধে জয় আনতে। তো সবার শেষে আমি বলতে চাই, এইডস নয়, অজ্ঞতাই মানুষের সবার সবচেয়ে বড় শত্রু। তাই আসুন সকলে মিলে আমরা সচেতন হই, অন্যদেরও সচেতন করে তুলি, একটি সুস্থ, সুন্দর ও বৈষম্যহীন সমাজ সবাই মিলে গড়ে তুলি, যাতে আমরা এইচআইভি এবং এইডস মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি। কেননা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই একটি ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাই এই বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস উপলক্ষে আমি সকলকে অভিবাদন জানাই এবং সকলকে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য আহ্বান করি। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
1: অসংখ্য ধন্যবাদ জানাই ডাক্তার বোধিসত্ত্ব বিশ্বাস মহাশয়কে। এতক্ষণ তো তোমরা শুনলে, তাহলে বুঝতেই পেরেছ এই এইডসের টিকাকরণ ঠিক কতটা জরুরি। এই পুরো অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে নিয়েছিলাম, তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা।

আজ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এবং সেই উপলক্ষে আমরা কিন্তু শুনলাম অনেকটা কথা, আমরা জানতে পারলাম এবং সত্যি এই ভ্যাকসিনটা যে কতটা জরুরি, কত লাখ লাখ মানুষের প্রাণ বেঁচে যাবে, এবং শুধু যে এটা জরুরি তা নয়, এটা কিন্তু মানবিকতার স্বার্থে খুব জরুরি। কেন আমি ভাবছি, ঠিক আছে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে তো ভালো, কিন্তু বিজ্ঞান কার কাজে লাগবে? সাধারণ মানুষ, তোমার আমার সবার লাগবে।

0: সবার
1: একদম। এবং এই যে আমরা ছোটবেলা থেকে আমরা যখন জানি যে ওই যে আমি তখন বলছিলাম অমিতাভ বচ্চন যে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোর কথা,
0: পোলিওর কথা,
1: এক্স্যাক্টলি, তো তখন আমার মনে পড়ছিল যে সেই পোলিও ভ্যাকসিনের কথা। তো এই যে ভয়াবহ একটা রোগ পোলিও, হাজার হাজার শিশু পঙ্গু হয়ে যাচ্ছে, সেই সময় ত্রাতা হয়ে এলেন জোনাস সক।
0: একদমই, আর সকের কথা তো না বললে নয়, আজকে ভ্যাকসিন নিয়ে যখন কথা বলছি, 1955 সাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার তিনি করলেন, কিন্তু তার পেটেন্ট কিন্তু তিনি নেননি। মানে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আদুপে এর পেটেন্ট কার, এটার আবিষ্কর্তা কে, মালিক কে, তখন তিনি বলেছিলেন এটা জনসাধারণের। মানে আমরা যে আমরা সূর্যকে যেমন পেটেন্ট করতে পারি না, তো যেহেতু পোলিও ভ্যাকসিন সবার, আমরা একেও পেটেন্ট করতে পারি।
1: একদম একদম। এবং এই যে ভ্যাকসিনটা, এই যে ধরো তো পেটেন্ট যদি করে দেওয়া হতো, তাহলে দেখা হতো যে সাধারণ মানুষ তাদের কাছেই হয়তো পৌঁছতো না।
0: একদমই একদমই।
1: এবং শুধু যে সেটা তা নয়, তারপর সেটা হলো ওরাল পোলিও ড্রপ।
0: হ্যাঁ, আগে
1: তুমি বাচ্চাকে প্রতিদিন যদি ইনজেকশন দিতে যাও প্রত্যেক সপ্তাহে,
0: ভীষণই সমস্যার সেই বিষয়টা। তো তারপরে এটা এই ওরাল ব্যাপারটা চলে এলো।
1: হ্যাঁ হ্যাঁ। এবং অ্যালবার্ট সাবিন, তিনি কিন্তু যে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, সেটা আবিষ্কার করলেন এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং খুব ইজিলি, মানে কারোর মনে ভয় নেই যে আচ্ছা ইনজেকশন দেওয়া হচ্ছে আমার বাচ্চাকে, বা একদম সাধারণ একদম নিচু লেভেলে গিয়ে কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে।
0: একদমই, ওই যে সুচের ভয়, সিরিঞ্জের ভয়, আমার এত ছোট, মানে পোলিও তো অনেক ছোট বাচ্চাদের দেওয়া হয়, তো সেক্ষেত্রে তাদের যে একটা মনের হয় সেই বিষয়গুলোই আর থাকলো না। আমার মুখে দুটো ড্রপ দিয়ে দেওয়া হলো, আমি সেখান থেকে ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছি, এবং আমার কিন্তু আর পোলিও হওয়ার ভয়টা কমে যাচ্ছে।
1: একদম। এবং সেখানে কিন্তু একটা নিয়ম করে দেওয়া যে ফেব্রুয়ারি মাসের প্রত্যেক রবিবারে তোমাকে গিয়ে যেতে হবে, জাস্ট ওখানে গিয়ে বাচ্চা থাকলে সেখানে গিয়ে করে এসো।
0: একদম একদম,
1: খুব ইজি ব্যাপারটা। এবং এই যে ধরো ওই যে ভ্যাকসিন আমার শরীরে ঢুকছে, একটা ট্রেনিং সেশন তো তৈরি হচ্ছে তখন, মানে শত্রু সৈন্যদের একটা ডামি বা পুতুলকে আমি ঢুকিয়ে দিলাম, যা ভাই তুই গিয়ে একটু লড়াই কর, ওদের প্র্যাকটিস হোক, যাতে ওরা পড়ে।
0: হ্যাঁ, ওই প্র্যাকটিস ম্যাচের মতো।
1: একদম।
0: তো ঠিক এই ভ্যাকসিনেশনও কিন্তু সেরকম, মানে ওই প্র্যাকটিস ম্যাচটা খেলা হয়। আগে কি করা হতো না, এই কোন মানে ধরো একটা কোনো দুর্বল ভাইরাস বা জীবাণুকে আমাদের শরীরে ঢোকানো হচ্ছে, এবং আমাদের অ্যান্টিবডি কি করছে না, তার রেসপেক্টে একটা যে ইমিউনিটি তৈরি করছে, এবং মানে তাকে চিনে রাখছে, লড়াই করছে, এবং তারকে ধ্বংস করে দিচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে না, সে কিন্তু আগের থেকেই তৈরি হয়ে আমাদের বডিতে বসে রয়েছে যে আমি রয়েছি।
1: এবং আমি যেটা বলছিলাম যে ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু গবেষণা অনেক এগিয়েছে,
0: ফলে
1: সেক্ষেত্রে ওই যে আচ্ছা আমি একটা ভাইরাসকে মেরে বা একটু হাফ মেরে,
0: হ্যাঁ বা নির্জীব, হ্যাঁ একটা ভাইরাসকে আমি ঢোকাচ্ছি, জীবাণুকে আমি আমার বডিতে ঢোকাচ্ছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার বা যে কোনো রকম রোগ হওয়ার ভয় থাকছে।
1: একদম। এবং সেক্ষেত্রেই কিন্তু আমাদের কাজে লাগে mRNA ভ্যাকসিন, যেটা আমরা COVID-19 এর সময় প্রায় শুনেছি, এবং ডক্টর ক্যাটলিন কারিকো এবং ড্রু ওয়াইসম্যানের কয়েক দশকের পরিশ্রমের ফল হচ্ছে এই প্রযুক্তি। এবং এখানে কিন্তু সম্পূর্ণ আসল জীবাণুটা দেয়াই হচ্ছে
0: না,
1: সেই যে জীবাণু তার একটা ইনস্ট্রাকশন কোড, মানে আমি আসল লোকটাকে পাঠাচ্ছি না,
0: একটা মেসেজ, মানে বার্তা পাঠিয়ে দিচ্ছি, মেসেজ পাঠিয়ে দিচ্ছি,
1: আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে লোকটার আধার, লোকটার পাসপোর্ট, আমি লোকটার সব কিছু পাঠিয়ে দিচ্ছি, তুমি লোকটাকে ভালো করে চিনে নাও, ঢুকলেই কিন্তু একদম ধরে মারতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে শরীর তখন নিজেই প্রোটিন বানিয়ে ইমিউনিটি তৈরি করে নিচ্ছে।
0: একদমই। তো কি করা হচ্ছে না, এটাকে কিন্তু বলা হয় ম্যাজিক মলিকিউল, মানে এমন একটা মলিকিউল যেটা আমাদের বডিতে আদৌ ঢুকছেও না, তার হয়তো একটা, তাকে আমরা যেমন বলি না মানুষকে চেনানোর সময় বা রাস্তা চেনানোর সময় যে মানুষটাকে এরকম দেখতে, তার চুলের রং এরকম, তাকে সে এতটা লম্বা, তার চোখের রং এরকম, ঠিক সেরকমই ওই ভাইরাস বা ওই জীবাণুর একটা কোড, ইনস্ট্রাকশন, একটা মেসেজ আমাদের শরীরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে কি হচ্ছে না, আমাদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আমাদের mRNA গুলো তৈরি হচ্ছে, এবং চিনে রাখছে তাকে যে এ এলে এবার আমরা একে অ্যাটাক করবো, আগের থেকেই তৈরি থাকছে, এবং আমাদের ওই ইনফেকশনের ভয়টা থাকছে না।
1: একদম ঠিক। এবং এই যে ইনফেকশনের ভয় থাকছে না, সেখান থেকে mRNA ভ্যাকসিন যে কত বড় যুগান্তকারী আবিষ্কার, আমরা
0: আলাদা করে
1: বুঝতে পারি না অনেক সময়, তাই না, যে আমরা ভাবি যে ঠিক আছে এটা তো আচ্ছা কিছু একটা ব্যাপার না, আচ্ছা ভ্যাকসিন হলো। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিএনএ সেখান থেকে আরএনএ তৈরি হচ্ছে, সেখান থেকে mRNA, আরএনএ তো তিনটে ভাগ, mRNA প্রবাবলি, সেখান থেকে mRNA যে প্রোটিন তৈরি করছে, এই যে পেছনে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করছে, আমরা দেখতেই পাচ্ছি না, আমরা তো খালি প্রোডাক্টটা ইউজ করছি, তাই না,
0: পেছনে যে ল্যাবে কত দিন, কত মাস, কত বছরের একটা কাজ চলছে, সেটা তো আলাদা করে বলার কিছু রাখেই না।
1: খুব ভালো একটা এক্সাম্পল ধরো, একজন খুনি, সে খুন করে পালিয়েছে, ঠিক আছে।

0: আছে, এবার তাকে কেউ একজন দেখেছে, ঠিক আছে? তখন তাকে আনা হলো, তাকে বলা হলো এর বিবরণ দাও, এবং সেই অনুযায়ী তার একটা স্কেচ তৈরি করা হলো। সেই স্কেচটা সবাইকে পাঠানো হলো, পুলিশ ডিপার্টমেন্টকে পাঠানো হলো, যাতে সেখান থেকে তাকে শনাক্তকরণ করা যায়
1: এবং চেনা যায় এবং তাকে ধরা যায়। ঠিক এই কাজটাই কিন্তু এই ম্যাজিক মলিকিউল বা এমআরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়।
0: একদম একদম। এবং আমরা আজকে বলছি যে ঠিক আছে যে অনেক রকম ভ্যাকসিন তো আসছে এবং সেগুলো অনেক রকম ভাবে কাজ করছে, মানে আমরা সেই ছোটবেলায় বিসিজি টিকা কিংবা দেখবে ছোটবেলায় আমাদের বলা হতো যে আচ্ছা আপনি সদ্য মা হয়েছেন বিসিজি টিকা অবশ্যই নেবেন, বাচ্চাদের দেবেন, কিংবা ডিপিটি টিকা, বিভিন্ন রকমের টিকা যেগুলো আমাদের ছোটবেলায় দেওয়া হতো এবং বলা হতো যে তার একটা বুস্টার ডোজ আছে,
1: ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিউবারকিউলোসিস,
0: এবং সেগুলো 10 বছর বয়স, 14 বছর বয়স এবং
1: বারবার একটা নির্দিষ্ট বয়স রয়েছে
0: এরকম আমাদের দিতে হতো। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে এমআরএনএ ভ্যাকসিন সেইগুলো কিন্তু যুগান্তকারী। অনেক সময় দেখা হচ্ছে যে এমআরএনএ ভ্যাকসিনের হয়তো একটা বা দুটো ডোজেই
1: কাজ হয়ে যাচ্ছে, যেমন আমাদের কোভিড এর ক্ষেত্রে।
0: এক্স্যাক্টলি। তো সেই যে ইমিউন সিস্টেমকে অন্যরকম ভাবে মেসেজ পাঠিয়ে সেটা করা হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে, সেটাই কিন্তু আমাদের কাছে একটা অন্যতম বিষয়ের ব্যাপার। এবং এই বিষয়ের ব্যাপার বলতে বলতে আমাদের কাছে আরো অনেক মাথায় জিনিসপত্র খুলছে, কিন্তু আস্তে আস্তে সেগুলোকে খুলতে দিতে হবে।
1: আর এই যে আমরা এই ভ্যাকসিনের কথা বলছি, ভ্যাকসিন কিন্তু একটা কথা বলে যে আর বলা যাবে না যে না আমার শরীর ভালো নেই, শরীর ভালো রাখতেই হবে। আর আপাতত অনুপম রায়ের কণ্ঠে শরীর ভালো নেই।

সম্পূর্ণা বলেই দিয়েছে শরীর ভালো নেই, এই কথাটা বলাই যাবে না। এবং যেটা বলা যাবে সেটা হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিন, এটা নিয়েও কিন্তু গবেষণা চলছে যে রোগটাকে আমরা একদম মানে জমের মতো ভয় পাই, কারণ তার কাজও জমের।

0: মতোই যে এসে টপ করে নিয়ে তোমাকে চলে যাবে মৃত্যুর
1: ওপারে, এবং ভালো কোষগুলোকেও খারাপ করে দেবে।
0: একদম একদম,
1: যে শুধু খারাপ কোষগুলো রয়েছে সেটা কাজ করে বেরিয়ে গেল সেটা নয়, ভালো পাশের ভালো যে সারাউন্ডিং এর কোষগুলো আছে সেগুলোকেও খারাপ করছে, গোটা বডিতে ছড়াচ্ছে এবং নিমেষের মধ্যে ছড়াচ্ছে। এবং এই যে ক্যান্সার, এই ক্যান্সারের ফলে যে আমরা এখন যেটা থেরাপিগুলো হয়, কেমোথেরাপি বলো বা রেডিয়েশন বলো, এগুলো যখন আমরা করছি এগুলোরও কিন্তু মানে সাইড এফেক্ট রয়েছে।
0: মানে কেমোথেরাপি বা রেডিয়েশন তুমি যাই বলো না কেন, আফটার অল সে তো আর তুমি একটা কেমিক্যাল পাঠাচ্ছ অথবা রেডিয়েশন দিচ্ছ, ফিজিক্যাল একটা জিনিস অথবা কেমিক্যাল একটা জিনিস, সে তো আর বুঝতে পারছে না যে এই কোষটা খারাপ বা এই কোষটা ভালো।
1: একদমই একদমই,
0: তো সে কিন্তু কোষ নির্বিশেষে সবাইকে ধ্বংস করছে।
1: হ্যাঁ, এই জায়গাটায় রয়েছে আমি পাশের ভালো কোষগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি।
0: একদম,
1: কিন্তু এই যে রেডিয়েশন বা বলো কেমোথেরাপি বলো, এইগুলো যাতে আর মানে আমাদের খারাপ বা ক্ষতি করতে না পারে তার জন্যই কিন্তু আস্তে আস্তে এই যে একটু আগে ম্যাজিক মলিকিউলের কথা আমরা বলছিলাম, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ এর কথা যে বলছিলাম, ঠিক এর মাধ্যমেই কিন্তু এমন ভ্যাকসিন বা মেডিকেশন বলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে ধরো আমি তোমাকে বলে দিলাম তুমি এই সোজা আমার বাড়ির থেকে সোজা বেরো, বেরিয়ে ডান দিকে গিয়ে একটা দোকান পাবে, সেই দোকানে এই জিনিসটা পাবে, নিয়ে আসবে, তো তুমি সেই দোকানে গিয়ে নিয়ে আসতে পারবে। এবার আমি যদি তোমায় বলে না দিই যে এই দোকান থেকে আনবে, তুমি যে কোনো দোকানে যাচ্ছ, যে কোনো দোকান থেকে যে কোনো জিনিস তুলে আনছো, তো এই বিষয়টা যাতে না হয় তার জন্যই কিন্তু এই মেডিকেশন বলো বা ভ্যাকসিনেশনটা ক্যান্সারের জন্য তৈরি করার চেষ্টা হচ্ছে।
0: উদাহরণ তো তুমি রামায়ণে দেখো না, ওকে বলেছিল যে বিশল্যকরণে তুলে আনো,
1: তুলে আনো,
0: ও পুরো পাহাড়টা তুলে নিয়ে চলে এসেছে। যে কারণে এখন কিছু আমরা ধরো বাড়িতে কিছু এরকম হয়, যদি কেউ আমরা কিছু জামা কাপড় আনতে পারলাম না, মা বলছে তুই পুরো গন্ধমাদনটাই
1: তুলে আনলি। হ্যাঁ, তো সেই বিষয়টা যাতে না হয়, যাতে ওই টার্গেটেড মেডিকেশনটা করা যায়, টার্গেটেড সেলে নিউক্লিয়াসে গিয়ে যাতে কাজটা করা যায়, যাতে ওই সেলটাই একমাত্র ধ্বংস হয়, সারাউন্ডিং এর যে পাশাপাশি যে সেলগুলো রয়েছে, কোষগুলো ভালো কোষগুলো রয়েছে সেগুলো যাতে ক্ষতি না হয়, তো সেই মাধ্যমেই কিন্তু এটার তৈরি করার চেষ্টা চলছে।
0: এবং ওই যে এমআরএনএ কিন্তু কোষের নিউক্লিয়াসে ঢোকে না, যেখানে ডিএনএটা থাকে সেখানে ঢোকে না, সেটা কাজ শেষ করে নিজেই আবার শরীর থেকে ধ্বংস
1: হয়ে যায়, ও নিজের মতো চলে যাচ্ছে,
0: ডিলিট ফর এভরিওয়ান।
1: হ্যাঁ হ্যাঁ, ওই মেসেজের মতো আমরা হোয়াটসঅ্যাপে করি না, আমরা পাঠিয়ে দিলাম, ইমা পাঠিয়ে দিলাম, দেখতে পাইনি তো ডিলিট করে দিই, ঠিক সেই মতো আমি গেলাম আমার কাজ হয়ে গেল,
0: এরকম না। মানে ধরো তোমার গ্রুপের মধ্যে কোনো একজনকে স্পেসিফিক তোমাকে একটা কথা বলার ছিল, তুমি
1: সে দেখে নিয়েছে,
0: তাকে ট্যাগ করে পাঠিয়ে দিলে, ঠিক আছে, সে দেখলো, ব্যাস তুমি ডিলিট,
1: এবার এভরিওয়ান ডিলিট, ঠিক সেই এরকম মতো কাজটা কিন্তু করবে এই ক্যান্সারের যদি মেডিকেশনটা আনা যায়, ঠিক সেরকম ভাবেই করবে যে আমার এই কোষটাকে দরকার, আমি এই কোষটায় যাচ্ছি গিয়ে কাজটা করছি, করে আমি আবার ধ্বংস হয়ে যাচ্ছি।
0: একদম একদম, এবং কারণ আমরা দেখেছি যে কেমোথেরাপি বা রেডিয়েশনে তার যে পরবর্তীকালে যে এফেক্ট গুলো হয়, অনেক মানুষের চুল পড়ে যায় এবং আরো অনেক রকমের রোগ তৈরি হতে থাকে, এবং ফলে দেখা যায় একটা মানুষ যখন একটা জিনিস থেকে সুস্থ হচ্ছে সে আদৌ সুস্থ হচ্ছে না, সে আরো অনেকগুলো শারীরিক ব্যাধিকে নিয়ে তাকে সারা জীবনটা বাঁচতে হচ্ছে।
1: একদম, আরো সারাউন্ডিং এর অনেক ব্যাধি রোগ আমার সঙ্গে জুড়ে যাচ্ছে, সেই বিষয়গুলো হচ্ছে। এবং এই রেডিয়েশনের কথাই ধরো না, রেডিয়েশন থেকেও তো আরো ক্যান্সারের যে মানে প্রসারটা সেটা কিন্তু আরো বেড়ে যায়।
0: একদম একদম, এবং তুমি ভেবে দেখো যে আজকে শুধু ক্যান্সার বা এইডস এর মতো রোগ নয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি এর ভ্যাকসিন তৈরি হচ্ছে, বহু মানুষ বাঁচছেন, এবং এমন একটা মাসে আমরা আছি যখন PCOS কে PMOS
1: বলা হচ্ছে,
0: তো সেখানে এরকম সার্ভিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, সেগুলোর জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
1: এটাই হয়তো আমরা মানে পরবর্তীকালে দেখতে পাবো যে PCOS বা PMOS, এটা এখন প্রায় বলতে গেলে 10টা মেয়ের মধ্যে একটা মেয়ের হচ্ছে, এখানেও হয়তো কোনো ভ্যাকসিনেশন বা কোনো মেডিকেশন হয়তো আসবে।
0: এবং এই যে এককালে সেই যে গো বসন্ত বা কাউপক্স থেকে যদি আমরা এতদূর এগোতে পারি, তার মানে আমরা আরো কতটা এগোতে পারি।
1: একদম, আর আমরা এগিয়ে যাব সেটাও আমরা জানি। আর আপাতত ঘড়ির কাঁটা বলছে না, বিজ্ঞান বার্তা থেকে রাহুল সম্পূর্ণাকে তো বিদায় নিতেই হবে। হ্যাঁ, আর কিন্তু আপাতত আগামীকাল তোমাদের সঙ্গে এই আসরে থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে ব্রতদীপ আর সায়নী, আর ততক্ষণের জন্য কানে রাখতে হবে যুববাণী। আর আপাতত যেতে যেতে অনুপম রায়ের কণ্ঠে আমি জানি রইল তোমাদের জন্য, আর আমি আর রাহুল আপাতত বলছি টাটা, বাই বাই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন দুপুর ১২:০৫। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মৈত্রী সিংহ।

স্টুডিও ঘড়িতে এখন দুপুর 12টা বেজে 15 মিনিট। এখন শুনবেন লোকগীতি শিল্পী ছবি চৌধুরী।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ বেলা 11টা নাগাদ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্য সদস্যরা উপস্থিত আছেন। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটা তার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার শুরু করেছেন। সল্টলেকের বিজেপি কার্যালয়ে আজ তিনি চাকরিপ্রার্থীদের অভাব অভিযোগ শোনেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় জনতার দরবারে যারা অভিযোগ জানাবেন, দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন। জনতার দরবারে যারা অভিযোগ জানাবেন তাদের নাম নথিভুক্তকরণের কাজ আজ সকাল থেকেই শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর দলের জেলা পরিষদ সদস্যদের সঙ্গে গতকাল বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। কালীঘাটে তাঁর বাড়িতে এই বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। দলীয় সূত্রের খবর, আগামী দিনে কাজকর্মের রূপরেখা নিয়ে জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মুর্শিদাবাদ জেলায় 22 জন বিধায়কের মধ্যে 20 জনকে নিয়ে গতকাল জেলাশাসক আর অর্জুন জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেছেন। অনুপস্থিত 2 বিধায়কের সঙ্গে পরে বৈঠক হবে।

0: জেলা শাসক জানিয়েছেন, নির্বাচনের পর জেলা প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকে নবনির্বাচিত বিধায়করা নিজ এলাকায় কোন কাজগুলিকে অগ্রাধিকার দিতে চাইছেন সে নিয়ে আলোচনা হয়। আগামী দিনে উন্নয়নের রূপরেখা নিয়েও কথা হয়েছে বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান রক্ষা কবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের হওয়ায় তিনি সুরক্ষার জন্য আদালতে এসেছেন বলে আবেদনে জানানো হয়েছে। আইনজীবী কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান। আজ দুপুর দুটোয় এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র অভিক ওরফে অর্ঘ মণ্ডল সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল গভীর রাতে লালবাটি এলাকায় বেআইনি জমায়েত এবং অস্ত্র রাখার অভিযোগে তাদের আটক করা হয়। ধৃত সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মীকি ও সন্দীপ সেন সহ পাঁচজনই পৈলানের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার পশ্চিম দন্ডির মাঠ এলাকায় টাকি রোডের ওপর সিমেন্ট বোঝাই একটি লরির ধাক্কায় আজ এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পেছন দিক থেকে পাশ কাটানোর সময় লরিটি মোটর বাইককে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। লরির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের নবগ্রাম এলাকা থেকে গত শনিবার রাতে আলাউদ্দিন গাজী নামে বছর চল্লিশের এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। রাতেই পুলিশ আলাউদ্দিনের খুড়তুতো ভাই আশিক গাজীকে গ্রেপ্তার করে। পরিবার ও স্থানীয় সূত্রের খবর, আশিকের সঙ্গে আলাউদ্দিনের স্ত্রী নাজিরা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শনিবার নাজিরার বাপের বাড়িতে দুপক্ষের উপস্থিতিতে এই নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে আলাউদ্দিন সেখান থেকে বেরিয়ে গেলে তার পিছু নিয়ে আশিক ফাঁকা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ চালায় বলে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বীরভূম পেয়ারাতলায় অভিযান চালিয়ে পুলিশ ৪৬০ বোতল বেআইনি বাংলা মদ আটক করেছে। এই ঘটনায় মদন গোপাল পাল নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বেআইনি পাথর ও বালি পাচার বন্ধে পুলিশি অভিযানে গত দুদিনে মুর্শিদাবাদের ফারাক্কা ও সাগরদিঘিতে ছটি ট্রাক ও ট্রাক্টর আটক করেছে পুলিশ। চারজনকে ধরা হলেও দুজন পালিয়ে যায়। গত বৃহস্পতিবারও দিনভর ফারাক্কা, সুতি ও সাগরদিঘি জাতীয় সড়কে অভিযান চালিয়ে ১৩টি গাড়ি আটক করে উদ্ধার হয়েছে ৫৬০০০ কেজি পাথর, ধরা পড়েছে ১৬ জন। বাঁকুড়া জয়পুর থানার হেতিয়া পঞ্চায়েত এলাকায় দ্বারকেশ্বর নদের বালিখাদান থেকে বালি তোলাকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন দুষ্কৃতী বালি বোঝাই লরির ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী ২৮ মে রাজ্যজুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসের ইব্রাহিম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ৭ দিন শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে মুর্শিদাবাদের পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের হুকারহাট এলাকায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নারায়ণ হেমরম নামে ওই যুবক জমি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর ১২:৫০।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোনো কোনো এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। উনো জমির দুনো ফসল বিজ্ঞাপনের পর
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
5: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুজমির তনু ফসল। আজকের এই অনুরোধের আসরে প্রথম যে গানটির অনুরোধ রয়েছে সেই গানটি অনুরোধ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে আমাদের একেবারে নিয়মিত শ্রোতা বন্ধু দীপঙ্কর, সুব্রত, দেবাশিস ও রিকিমাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এই গানটি।

এরপর যে গানটির অনুরোধ রয়েছে সেই গানটি শুনতে চেয়েছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন, অখিল ও সনদ বসাক, এবং শুনতে চেয়েছেন আমাদের আরও এক নিয়মিত শ্রোতাবন্ধু কৃষ্ণ প্রামাণিক। আপনাদের অনুরোধের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

পরের গান শিল্পী কিশোর কুমার, আর এই গানটি শুনতে চেয়েছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী, এবং সেই সঙ্গে মাঝের চর কল্যাণী নদিয়া থেকে স্বপ্না কুণ্ডু ও রুমা চক্রবর্তী। আপনাদের পছন্দের গানটি তাহলে শুনিয়ে দিই।

শুনছেন উনজমির দোনো ফসল, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। জানিয়ে দিই যে বন্ধুরা আমাদের চিঠি লিখছেন, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলের জন্য আমাদের ঠিকানাটা একবার জানিয়ে দিই। উনজমির দোনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যে নতুন বন্ধুরা এখন আমাদের ইমেল করে আপনাদের পছন্দের গানের অনুরোধ জানাচ্ছেন তাদের জন্য ইমেল আইডিটা AIRKOL, অর্থাৎ AIRKOL@gmail.com। এই ইমেল আইডিতে আপনার পছন্দের গান বা পছন্দের শিল্পী লিখে আমাদের চটপট পাঠিয়ে দিন, আর সেই গান নিশ্চয়ই আমরা আপনাদেরকে শুনিয়ে দেব। পরের অনুরোধ আমাদের যিনি জানিয়েছেন, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু, সুচিত্রা, সুজয়, সোমা, সুপেন ও রুশিকা বসাক, আপনাদের পছন্দের শিল্পী হৈমন্তী শুক্লা।

পরের গানের অনুরোধটি এসেছে রাজবলহাট হুগলি থেকে, আর অনুরোধ জানিয়েছেন রুমা, তুলি, কুমারেশ, আরজা, আরোহী, আরাত্রিকা ও আশিস ভর। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

শুনছিলেন অনুজমির দুনো ফসল, কৃষক বন্ধুদের অনুরোধ করা গানের অনুষ্ঠান। প্রতি সোমবার দিন 12:35 থেকে আপনাদের অনুরোধের গানের টালি নিয়ে সঙ্গে থাকি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আসলে সময় তো শেষ হয়ে যায়, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। ইচ্ছে তো করেই যে আপনাদের আরও আরও অনুরোধের গান আপনাদেরকে শুনিয়ে দিই, কিন্তু ওই যে পরের সপ্তাহের জন্য কিছুটা জমিয়ে রাখতে হবে। আর সেই সঙ্গে এটাও বলার যে যা যা গান আপনাদের শুনতে ইচ্ছে হয় সেই গানের নাম বা শিল্পীর নাম লিখে আমাদেরকে চিঠি লিখুন বা আমাদেরকে ইমেল করুন। আর সেই সঙ্গে বলি প্রত্যেকে প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। কথা হবে আবারও আগামী সোমবার ঠিক এই অনুষ্ঠানে, আপনাদের পছন্দের অনুষ্ঠান অনুজমির দুনো ফসল। আজকে তাহলে এখানেই বিদায় বলতেই হচ্ছে। আসছি বন্ধুরা, সকলে ভালো থাকবেন।

শেষ হলো অনুজা মিথুন ফসল, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন দুপুর একটা বেজে 10 সেকেন্ড। শুরু হচ্ছে নির্বাচিত লোকগীতির আসর। আসরের প্রথম গানটি শিল্পী পরীক্ষিত পালা।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনছেন নির্বাচিত লোকগীতি অমর পালের পর শিল্পী আকাশ ফকির।

নির্বাচিত লোকগীতি আসরের শেষ গানটির শিল্পী সনজিৎ মণ্ডল।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। শ্রী মোদী সুইডেন সফরকালে সেদেশের কোম্পানিগুলিকে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ দ্বিতীয় বৈঠকে বসে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এমাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করার সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। শ্রী মোদী রাজা হ্যারল্ড ও

0: তিনি সঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরও থাকবেন। শ্রী মোদী তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইটালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতের পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশ নেবার অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপর তিনি জোর দেন।
1: ভোডাফোন, এরিকসন, নোকিয়া, ওরাঞ্জ জেসি কম্পানিয়ন কা ভারত মে বিশাল অনুভব হ্যায়। ভারত 5G সে 6G ট্রানজিশন, AI enabled networks, secure connectivity और digital inclusion में बड़ा partner बन सकता है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের লক্ষিমপুর ফেরির দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের লক্ষিমপুর ফেরির কাছে আজ সকালে একটি দ্রুতগামী ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুদ 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ MV সাইমি কাতার থেকে যাত্রা করে চলতি মাসের 13 তারিখে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আলোচনা করবেন। ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতে শ্রী সিং সেখানে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাওতে গতকাল এক বায়ুসেনা ঘাঁটিতে এয়ার শো চলার সময় দুটি ফাইটার জেটের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। তবে 4 জন ক্রু সদস্যের সকলেই সংঘর্ষের আগে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষের কারণ অবশ্য কর্তৃপক্ষ জানায়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেরালামে প্রবীণ কংগ্রেস নেতা VD সতীশনের নেতৃত্বে নতুন UDF মন্ত্রিসভা আজ তিরুবনন্তপুরমে শপথ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। কেরালার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, সনি জোসেফ, কে মুরলীধরন এবং IUML নেতা PK কনহারি কুট্টি নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কেরালামে 21 সদস্যের মন্ত্রিসভা আজ শপথ নিল। প্রধানমন্ত্রী শ্রী সতীশনকে কেরালামের মুখ্যমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রায়পুরে 400টি নেক্সট জেন ডায়াল 112 গাড়ির যাত্রার সূচনা করলেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা উপস্থিত ছিলেন। ডায়াল 112 পরিষেবাটি ছত্তিশগড়ের 16টি জেলায় উপলব্ধ ছিল। রাজ্য সরকার এখন এই পরিষেবাটিকে রাজ্যের 33টি জেলায় সম্প্রসারিত করেছে। এরপর শ্রী শাহ বস্তারের উদ্দেশ্যে রওনা দেন।

সেখানে তিনি নেতানাল গ্রামে অবস্থিত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ক্যাম্প চত্বরে স্থাপিত একটি জনসেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের সরকারি ও ডিজিটাল পরিষেবাগুলি সহজে পেতে সহায়তা করবে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে সিবিআই মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে সিবিআই এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে এই একই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পুনের বাসিন্দা মনীষা মান্ধারেকে 14 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। গত শনিবার এই মামলার তদন্তে তাকে গ্রেপ্তার করে সিবিআই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণ যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি এ মাস পর্যন্ত চলবে, পরের মাস থেকে তা বন্ধ করা হবে। সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় কর্ণাটক এবং কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আইএমডি। মধ্য আফ্রিকার কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে 80 জনের ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিহারের সাসারাম রেল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চলছে বলে ভারতীয় রেল জানিয়েছে। আজ ভোরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খালি সাসারাম পাটনা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অলসোয় গিয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সেডিশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে দ্বিতীয় বৈঠক। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর এখনই কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক পুত্রসহ পাঁচজন গ্রেপ্তার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা। গরমে নাজেহাল সাধারণ মানুষ। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্যে সরকারি বাস

0: মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
1: অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2026 সালের পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে।
0: সংরক্ষণ তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলেও অগ্নিমিত্র পল জানিয়েছেন। প্রতিশ্রুতির অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার শুরু করেছেন। সল্টলেকের বিজেপি কার্যালয়ে আজ তিনি চাকরি প্রার্থীদের অভাব অভিযোগ শোনেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। জনতার দরবারে যারা অভিযোগ জানাবেন তাদের নাম নথিভুক্তকরণের কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের জেলা সফরে যাচ্ছেন। আগামী বুধবার সকালে কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক এবং বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকার খাদ্য সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে 2016 ব্যাচের WBCS এক্সিকিউটিভ আধিকারিক কৌশিক কুমার মাইতিকে নিয়োগ করেছে। বর্তমানে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিকল্পনা আধিকারিক পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর প্রধান সচিব হিসেবে 2016 ব্যাচের WBCS আধিকারিক কৃষ্ণচন্দ্র মুন্ডাকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি বাঁকুড়ার খাতড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে কর্মরত রয়েছেন। জাতীয় শিক্ষানীতি বাংলায় কার্যকর করার ব্যাপারে আজ বিকাশ ভবনে বৈঠক করেছেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত ও শঙ্কর ঘোষ। বৈঠকে শিক্ষা সচিব বিনোদ কুমার সহ অন্য আধিকারিকরা হাজির ছিলেন। শিক্ষা দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করেন তারা। মূলত জাতীয় শিক্ষানীতি রাজ্যে কিভাবে কার্যকর করা যাবে তার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর আপাতত কোনো স্থগিতাদেশ দিলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। অগস্টের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। ইতোমধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন। কারণ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল সিবিআই তদন্তে দুর্নীতির বা অনিয়মের প্রমাণ মেলেনি। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছে। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর অবশেষে আজ সে হাজিরা দেয়। আর্থিক প্রতারণা ও তোলাবাজি সহ অসংখ্য বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গেও সে বিভিন্ন বেআইনি কাজে যুক্ত ছিল বলে ইডি আধিকারিকদের দাবি। সিজিও কমপ্লেক্সে তার জেরা চলছে। এদিকে তোলাবাজি, হুমকি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে আসানসোল উত্তর ব্লকের তৃণমূল সভাপতি রাজু আলুওয়ালিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে এই তোলাবাজি চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে আজ আসানসোল আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র অভিক ওরফে অর্ঘ্য মণ্ডল সহ 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল গভীর রাতে লালবাটি এলাকায় বেআইনি জমায়েত এবং অস্ত্র রাখার অভিযোগে তাদের আটক করা হয়। ধৃত সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মিকী এবং সন্দীপ সেন সহ 5 জনই পৈলানের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে অভিযান চলাকালীন 2টি আগ্নেয়াস্ত্র এবং 1টি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনা

0: ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান রক্ষা কবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের হওয়া তিনি সুরক্ষার জন্য আদালতে এসেছেন বলে আবেদনে জানানো হয়েছে। আইনজীবী কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। আজ দুপুরে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া পার্কিং করলে দিতে হবে জরিমানা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে, পার্কিং এর নিয়ম নেই এমন জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না বলে স্পষ্ট জানান তিনি। আসানসোলে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবরডিহি চেকপোস্টে এক পথ দুর্ঘটনায় রমেন সাহা নামে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে চেকপোস্টে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করার সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান ওই সিভিক ভলেন্টিয়ারকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আগামী 28 মে রাজ্যজুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পরে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসের ইব্রাহিম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 7 দিন শুষ্ক অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে দু একদিন, তবে অস্বস্তি কমবে না। কলকাতা ও তার আশপাশ অঞ্চলে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বিশেষ কোনো হেরফের হবে না আগামী কয়েকদিন। পারদ ঊর্ধ্বমুখী মহানগরী কলকাতাতেও আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় গোটা সপ্তাহই অল্প বিস্তর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো দিন ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন গোটা উত্তরবঙ্গে দমকা হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায়। শেওড়াফুলির তরুণ সংঘের উদ্যোগে গতকাল সারা বাংলা আমন্ত্রণমূলক দেহ সৌষ্ঠব ও মেন্স ফিজিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5টি ওজন বিভাগে 150 প্রতিযোগী অংশ নিয়েছিলেন। হাওড়ার অভিষেক গুপ্তা চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স আপ হয়েছেন নদিয়ার অভিজিৎ বিশ্বাস। মেন্স ফিজিক বিভাগে শুভজিৎ দাস বিজয়ী হয়েছেন। প্রাক্তন মিস্টার ইন্ডিয়া দামোদর চ্যাটার্জি, অঞ্জন মিত্র, তাপস দত্ত প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনে জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর এখনই কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
4: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এখন মহিলা মহল উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

দুপুর সেথি মহিলা মহিলির প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রখর রোদ আর অসহ্য গরম, এই দুটোকেই উপেক্ষা করে যারা এই মুহূর্তে কানে কানে সঙ্গী হয়েছেন আমার, তাদের সকলকে আজকের মহিলা মহলে স্বাগত জানাই। এই মুহূর্তে বসে কেন জানি না দুটি কবিতার কয়েকটি লাইন ভীষণ মনে পড়ছে। প্রথম কবিতাটি রজনীকান্ত সেনের লেখা সেই বিখ্যাত কবিতা, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আর পরের কবিতাটির যে দুটি লাইন ভীষণভাবে মনে পড়ছে তা হলো, ছোট ঠাকুমা সারা জীবন আফসোস করে গেলেন, আমাদের নিজস্ব একটা বাড়ি হলো না, কদমতলা থেকে বকুলতলা, বকুলতলা থেকে বড়পার পুকুর, অন্যের বাড়ি সাফ বাথরুম পরিষ্কার, আবার কদিন পরে সব ছেড়ে টেম্পো কিংবা ট্রলি, আবার অন্য কোথাও। আসলে এই কবিতা দুটি আমাদের বাস্তব জীবনের সঙ্গে বড়ই মেলে। আমাদের শহর অঞ্চলে কিংবা শহরে বসবাসকারী মানুষজনের একটা বড় অংশই ভাড়া বাড়িতে থাকে, বাড়ি হোক অথবা ফ্ল্যাট, যেভাবেই বলি ভাড়াটিয়া। জীবন জীবিকার সন্ধানেই বা কারণেই হোক অথবা সন্তানের লেখাপড়া বা আরও নানান কারণে নিজের বাড়িঘর ছেড়ে বাধ্য হয়েই অন্যের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে হয় বহু মানুষকে। বাড়ির মালিক এবং ভাড়াটিয়া উভয়েরই দায়িত্ববোধ এবং ভালো ব্যবহারেই গড়ে ওঠে একটি সুন্দর সম্পর্ক, কেটে যায় দীর্ঘ সময়। আবার ঠিক উল্টো কারণেই প্রায়শই এই দুটি সম্পর্কের মধ্যে বিবাদ বাধে। আজকের মহিলা মহলের আইনের দর্পণে অনুষ্ঠানে এই বিষয়টিকে, এই সমস্যাকে মাথায় রেখেই আমরা বিস্তারিতভাবে জানব, বিস্তারিতভাবে আলোচনা করব বাড়িওয়ালা ভাড়াটিয়া আইন বিষয়ে। আর এই বিষয়ে যিনি জানাবেন তিনি আইনজীবী দেবারতী মুখোপাধ্যায়। চলুন কথা বলি তাঁর সঙ্গে।

0: শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমরা রয়েছি আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মহিলা মহলে আইনের দর্পণে অনুষ্ঠানে। আর আজকের আইনের দর্পণে অনুষ্ঠানে আমরা কথা বলবো বাড়িওয়ালা ভাড়াটিয়া আইন এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে সম্যক ধারণা দিতে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আইনজীবী দেবারতী মুখার্জি। ম্যাডাম, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
0: একেবারে শুরুতেই একটু জানতে চাইব, এই আইন অনুসারে ভাড়া বাড়িতে থাকতে গিয়ে ভাড়াটিয়ার অধিকার ঠিক কতটা?
1: এই আইন অনুসারে ভাড়া বাড়িতে থাকতে গিয়ে ভাড়াটিয়ার অধিকার কতটা সেই ক্ষেত্রে বলতে হলে, এইটা অনেকেরই ধারণা যে বাড়িওয়ালা যেহেতু বাড়ির মালিক তাই তিনি যখন খুশি ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বলতে পারেন, কিন্তু আইন সেই ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়েছে। একজন ভাড়াটিয়া যদি নিয়মিত ভাড়া দেন, বাড়ির সঠিক ব্যবহার করেন এবং কোনো বেআইনি কাজে জড়িত না থাকেন, তাহলে তাকে আইন যথেষ্ট সুরক্ষা দেয়। ভাড়াটিয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধিকার হলো শান্তিপূর্ণভাবে বসবাস করা, অর্থাৎ বাড়িওয়ালা ইচ্ছে মতো ঘরে ঢুকে পড়তে

0: পারেন না, বা জোর করে তালা লাগিয়ে চলে যেতে পারেন না, বা ভয় দেখিয়ে ঘর ছাড়তে বলতেও পারেন না। অনেক সময় দেখা যায় ভাড়া নিয়ে যদি কোনো বিবাদ হয় তখন বাড়িওয়ালা জল বা বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেন, কিন্তু আইন অনুযায়ী অত্যাবশ্যক পরিষেবা বন্ধ করা বেআইনি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, ভাড়াটিয়া ভাড়া দেওয়ার পর রসিদ পাওয়ার অধিকারী, কারণ ভবিষ্যতে যদি কোনো বিরোধ হয় তাহলে এই রসিদ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে। তাই ভাড়াটিয়াদেরও উচিত সবসময় ভাড়ার প্রমাণ সংরক্ষণ করা। অনেক সময় বাড়িওয়ালা ইচ্ছাকৃতভাবেও ভাড়া নিতে চান না, পরে আবার বকেয়া ভাড়ার অভিযোগ তোলেন। এই পরিস্থিতিতেও আইন ভাড়াটিয়াকে সুরক্ষা দিয়েছে। নির্দিষ্ট পদ্ধতিতে ভাড়া জমা দেওয়ার সুযোগ রয়েছে, তবে শুধু অধিকার নয়, ভাড়াটিয়ারও কিছু দায়িত্ব রয়েছে, যেমন সময় মতো ভাড়া দেওয়া, বাড়ির অপব্যবহার যাতে না করা হয়, অনুমতি ছাড়া অন্য কাউকে বসতে না দেওয়া, এবং বাড়ির কোনো বড় ধরনের পরিবর্তন না করা। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে আইন উভয় পক্ষের স্বার্থ রক্ষার করারই চেষ্টা করেছে।
1: আচ্ছা বেশ, এবার একটু বলুন যে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া দুজনের মধ্যে যে সমীকরণ, দুজনের মধ্যে যে সম্পর্ক, সেখানে বাড়িওয়ালার কি কি ক্ষমতা থাকে?
0: বাড়িওয়ালা বা সম্পত্তির মালিকের আইনি ক্ষমতা জানাটা খুবই জরুরি, কারণ অনেক সময় আলোচনায় শুধু ভাড়াটিয়ার অধিকারের কথাই বলা হয়, কিন্তু বাড়িওয়ালারও কিছু গুরুত্বপূর্ণ আইনগত অধিকার রয়েছে, কারণ তিনিও তার সম্পত্তি আইন অনুযায়ী ব্যবহার ও সুরক্ষার অধিকার রাখেন। প্রথমত, বাড়িওয়ালা নিয়মিত ভাড়া দাবি করতে পারেন। ভাড়াটিয়ার দায়িত্ব সময় মতো ভাড়া দেওয়া। যদি দীর্ঘদিন ভাড়া বকেয়া থাকে তাহলে বাড়িওয়ালা আইনগত ব্যবস্থা নিতে পারেন। দ্বিতীয়ত, বাড়িওয়ালা দেখতে পারেন যে তার বাড়ি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ বাসার জন্য বাড়ি ভাড়া নিয়ে সেখানে অনুমতি ছাড়া ব্যবসা শুরু করেন তাহলে বাড়িওয়ালা আপত্তি জানাতে পারেন। তৃতীয়ত, বাড়ির ক্ষতি করা বা সম্পত্তির মালিক তার অনুমতি ছাড়া যদি পরিবর্তন করা হয় সেটাও সমস্যার কারণ হতে পারে, যেমন দেওয়াল ভেঙে ফেলা বা অতিরিক্ত কিছু নির্মাণ করা বা বাড়ির গঠন বদলে দেওয়া। এই সব ক্ষেত্রে বাড়িওয়ালার আইনগত প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। এছাড়াও বাড়িওয়ালার নিজের প্রয়োজনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি সত্যি তার নিজের বা পরিবারের থাকার জন্য বাড়িটি দরকার হয় তাহলে তিনি আদালতের মাধ্যমে উচ্ছেদের আবেদন করতেই পারেন। একইভাবে পুনর্নির্মাণ বা বড় ধরনের মেরামতের প্রয়োজন হলেও আইন সেই সুযোগ দিয়ে রেখেছে। তবে বাড়িওয়ালার ক্ষমতারও সীমা রয়েছে, তিনি নিজের হাতে আইন কখনোই তুলে নিতে পারেন না। অনেক সময় রাগের মাথায় তালা লাগিয়ে দেওয়া, জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া বা জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার এরকম ঘটনা ঘটেই থাকে। এইগুলো আইন বিরুদ্ধ এবং এর জন্য বাড়িওয়ালার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাই সব ক্ষেত্রেই আদালতের মাধ্যমে আইনসম্মত পদ্ধতি অনুসরণ করে চলা উচিত।
1: বেশ বেশ, আচ্ছা ম্যাডাম, একজন বাড়িওয়ালা একজন ভাড়াটিয়াকে কোন কোন কারণে বাড়ি ছেড়ে দিতে বলতে পারেন?
0: সম্পত্তির মালিক বা বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে কোন কোন কারণে বাড়ি ছেড়ে দিতে বলতে পারে, আইনে স্পষ্টভাবে সে কারণগুলো উল্লেখ করা হয়েছে, যেগুলির ভিত্তিতে বাড়িওয়ালা উচ্ছেদের আবেদন করতেই পারেন। সব থেকে সাধারণ কারণ হলো দীর্ঘদিন ভাড়া বকেয়া রাখা। যদি ভাড়াটিয়া নিয়মিত ভাড়া না দেন তাহলে বাড়িওয়ালা আদালতের সাহায্য নিতেই পারেন। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া অন্য কাউকে বাড়িতে বসানো বা পুনরায় ভাড়া দেওয়া, এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। কারণ অনেক সময় দেখা যায় একজন ভাড়াটিয়া নিজে না থেকে অন্য কাউকে ভাড়া বসিয়ে দিয়েছেন, অথচ বাড়িওয়ালাকে কিছুই জানাননি। তৃতীয়ত, বাড়ির অপব্যবহার, যেমন বাসার জন্য ভাড়া নেওয়া বাড়িতে অবৈধ ব্যবসা চালানো বা শব্দ দূষণ সৃষ্টি করা বা প্রতিবেশী যারা বসবাস করছেন আশেপাশে তাদের অসুবিধা করা, এই সব ক্ষেত্রেও আইন বাড়িওয়ালাকে প্রতিকার পাওয়ার সুযোগ করে দিয়েছে। এছাড়া যদি ভাড়াটিয়া দীর্ঘদিন বাড়ি তালাবদ্ধ করে রেখে অন্যত্র থাকেন তাহলেও সেটি সমস্যা হতে পারে, কারণ অনেক সময় বাড়িওয়ালারা সম্পূর্ণ

0: অযত্নে পড়ে থাকার অভিযোগও করে থাকেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়িওয়ালার নিজের প্রয়োজন, অর্থাৎ যদি তার নিজের বা তার পরিবারের থাকার জন্য বাড়িটি সত্যিই দরকার হয়, তাহলে তিনি আদালতের মাধ্যমে উচ্ছেদের আবেদন করতেই পারেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু মুখে বলে দিলেই কাউকে উচ্ছেদ করা যায় না, লিখিতভাবে জানানো এবং আদালতের মাধ্যমে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।
1: ম্যাডাম, এবারে একটু জানতে চাইব, ভাড়াটিয়া যদি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে বাড়িওয়ালার আইনি দায় কতটা এবং তিনি কি কি আইনি পদক্ষেপ নিতে পারেন?
0: একজন বাড়িওয়ালার আইনি দায় কতটা? যদি কোনো ভাড়াটিয়া বেআইনি বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তখন বিষয়টি শুধু বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে আর সীমাবদ্ধ থাকে না, সমাজের নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে পড়ে। যেমন মাদক ব্যবসা, জুয়া, অপরাধমূলক কার্যকলাপ বা এমন কোনো কাজ যা জনশান্তি নষ্ট করছে। এই ধরনের পরিস্থিতিতে বাড়িওয়ালার উচিত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া। সবার প্রথমে বিষয়টি যাচাই করা খুব জরুরি, কারণ শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে দোষী বলা ঠিক নয়। কিন্তু বাস্তব তথ্য বা অভিযোগ যদি থাকে, তাহলে প্রয়োজন পুলিশকে জানানো। অনেক সময় প্রতিবেশীরাও অভিযোগ করে থাকেন, সেই ক্ষেত্রেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা খুব দরকার। এরপর বাড়িওয়ালা লিখিতভাবে সতর্ক করতে পারেন, কিন্তু তাও যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে আদালতের মাধ্যমে উচ্ছেদের আবেদন করা যেতেই পারে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, বাড়িওয়ালার উচিত সমস্ত প্রমাণ সংরক্ষণ করা, কারণ ভবিষ্যতে তাকে প্রমাণ করতে হতে পারে যে তিনি কোনো বেআইনি কাজকে সমর্থন করেননি। তবে এখানে কোনো পরিস্থিতিতেই বাড়িওয়ালা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। মারধর করা বা জোর করে তালা লাগানো বা ভয় দেখানো, এগুলো কোনোটি আইনসম্মত নয়। এই ধরনের ক্ষেত্রে ভাড়া বাড়ি আইন ছাড়াও ফৌজদারি আইনও প্রযোজ্য হতে পারে।
1: এই কথার সূত্র ধরেই একটু জানতে চাইবো যে একজন বাড়িওয়ালা যখন একজন ভাড়াটিয়াকে ঘর ছেড়ে দিতে বলেন, কিন্তু ভাড়াটিয়া ঘর ছাড়েন না কিছুতেই, অথবা অন্য কাউকে বসিয়ে তিনি অন্যত্র চলে যান, তখন বাড়িওয়ালা কি করবেন এবং কিভাবে ভাড়াটিয়াকে তুলবেন?
0: এই ধরনের সমস্যা বাস্তবে খুবই সাধারণ। অনেক সময় দেখা যায় ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বলা হয়েছে, কিন্তু তিনি কিছুতেই ঘর ছাড়তে রাজি নন। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় ভাড়াটিয়া নিজে অন্যত্র চলে গিয়েছেন, অন্য কাউকে বসিয়ে দিয়ে গেছেন। এই পরিস্থিতিতে বাড়িওয়ালার প্রথম কাজ হলো আইনগতভাবে লিখিত সতর্ক বার্তা দেওয়া, ভাড়াটিয়াকে বিজ্ঞপ্তি জারি করা, কারণ ভবিষ্যতে এইগুলোই আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে যে বাড়িওয়ালা প্রথম থেকেই আইনগতভাবে এগিয়ে চলছেন। এর পরেও যদি ভাড়াটিয়া ঘর না ছাড়েন, তাহলে আদালতে উচ্ছেদের মামলা করতে হয়। আদালতের নির্দেশ ছাড়া কাউকে উচ্ছেদ করা যায় না। অনেক সময় মানুষ ভাবেন পুলিশ ডেকে সঙ্গে সঙ্গে কাউকে বের করে দেওয়া যাবে, কিন্তু বিষয়টি এত সহজ নয়, আইনি প্রক্রিয়া মেনেই এগোতে হবে। যদি ভাড়াটিয়া অনুমতি ছাড়া অন্য কাউকে বসিয়ে দেন, তাহলেও সেটি উচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে, কারণ বাড়িওয়ালার অনুমতি ছাড়া অন্য কাউকে ভাড়া দিয়ে বসানো আইনসঙ্গত একেবারেই নয়। অনেক সময় রাগের মাথায় বাড়িওয়ালারা তালা লাগিয়ে দেন বা জল বিদ্যুৎ বন্ধ করে দেন, কিন্তু এই ধরনের কাজ আইন বিরুদ্ধ এবং এর জন্য বাড়িওয়ালার বিরুদ্ধেও অভিযোগ হতে পারে। তাই এই ক্ষেত্রে সবসময় ধৈর্য ধরে আইনসম্মত পথ অনুসরণ করাই সব থেকে নিরাপদ উপায়।
1: ম্যাডাম, স্বল্প সময়ে আজকের এই আলাপচারিতার একেবারে শেষে এসে যে কথাটি জানতে চাইব, তা হলো বাড়ি ভাড়া দেওয়ার সময় চুক্তিপত্র করা কতখানি প্রয়োজনীয় এবং সেই চুক্তিপত্রে আইনসঙ্গতভাবে কি কি বক্তব্য রাখা উচিত, এটা যদি একটু বলেন।
0: এই ক্ষেত্রে বলতে চাই, চুক্তিপত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ, কারণ ভবিষ্যতে কোনো বিরোধ বা কোনো আইনি সমস্যা তৈরি হলে এই চুক্তিপত্রই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বা তথ্য হিসেবে কাজ করে। অনেক সময় দেখা যায় পরিচিত মানুষের মধ্যে বিশ্বাসের উপর ভাড়া দেওয়া হয় এবং এটাও দেখা গেছে যে এই কারণে কোনো লিখিত কাগজ তারা তৈরি করেনি। কিন্তু পরে যখন সমস্যার সৃষ্টি হয় তখন কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। এই জন্যে একটি ভালো চুক্তিপত্র করে রাখা সবসময় ভালো এবং একটি ভালো চুক্তিপত্রে সাধারণত বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার পূর্ণ নাম ও ঠিকানা, বাড়ির বিবরণ, ভাড়ার পরিমাণ, অগ্রিম টাকা, কতদিনের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, ভাড়া দেওয়ার সময় কি, বিদ্যুৎ ও জলের বিলের দায়িত্ব কাদের মধ্যে বিভাজিত হয়েছে, কিভাবে হয়েছে, বাড়ি ছাড়ার নিয়ম কি এবং সেটা লিখিতভাবে জানানোর সময়সীমা, সবকিছুর উল্লেখ থাকা উচিত। এছাড়া অন্য কাউকে পুনরায় ভাড়া দিয়ে বসানো যাবে কিনা সেটিও পরিষ্কারভাবে লিখে রাখা খুব দরকার। অনেক সময় এই বিষয়টি স্পষ্ট না থাকার কারণেই পরে বিরোধ তৈরি হয়। সম্ভব হলে চুক্তিপত্র নথিভুক্ত করানো খুবই ভালো, কারণ এতে ভবিষ্যতে আইনি সুরক্ষা আরো শক্তিশালী হয়ে ওঠে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি পরিষ্কার ও আইনসম্মত চুক্তিপত্র ভবিষ্যতের অনেক ভুল বোঝাবুঝি, বিবাদ এবং মামলা এড়াতে সাহায্য করে।
1: আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটির একেবারে শেষ প্রশ্নে যাব। বাড়িওয়ালার কোন কোন আচরণের বা কি ধরনের আচরণের কারণে একজন ভাড়াটিয়া পুলিশ প্রশাসনের বা আইনের দ্বারস্থ হতে পারেন?
0: এই প্রশ্নটির উত্তরে আমি বলতে চাই, যেটা আমি আগেও বললাম, আইন অনুযায়ী বাড়িওয়ালা ইচ্ছে মতো অতিরিক্ত টাকা দাবি করতে কখনোই পারেন না এবং অনুমতি ছাড়া অতিরিক্ত অগ্রিম ভাড়াও নেওয়া যায় না। একইভাবে ভাড়াটিয়াও চুক্তির বাইরে গিয়ে বাড়ির ব্যবহার করতে পারেন না। তাই একটি পরিষ্কার ও বিস্তারিত চুক্তিপত্র ভবিষ্যতের ভুল বোঝাবুঝি, আর্থিক বিরোধ এবং উচ্ছেদ সংক্রান্ত সমস্যাকে অনেকটাই কমিয়ে দেয়। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ভাড়া বাড়ি আইন অনুযায়ী বাড়িওয়ালা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। তিনি জোর করে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারেন না। ঘরে তালা লাগিয়ে দেওয়া বা জল বা বিদ্যুতের মতো অত্যাবশ্যক পরিষেবা বন্ধ করা বা ভাড়াটিয়াকে হুমকি দেওয়া ও হেনস্থা করা, এগুলো বাড়িওয়ালা কখনোই করতে পারেন না। অনুমতি ছাড়া বারবার ঘরে প্রবেশ করা বা ভাড়াটিয়ার শান্তিপূর্ণ বসবাসের অধিকারে বাধা দেওয়াও আইন বিরুদ্ধ হতে পারে। এছাড়া আইনসম্মত কারণ ছাড়া অতিরিক্ত টাকা দাবি করা বা ভাড়ার রসিদ না দেওয়াও সমস্যার কারণ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে ভাড়াটিয়া পুলিশ প্রশাসন বা আদালতের সাহায্য নিতে পারেন এবং আইনগত প্রতিকার চাইতে পারেন। তাই আইনগত দিক থেকে বলা যায় একটি লিখিত ও সুস্পষ্ট চুক্তিপত্রের উভয় পক্ষের অধিকার, দায়িত্ব ও সুরক্ষার নিশ্চিত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
1: এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
0: আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা শ্রোতাদের কিছুটা হলেও উপকারে আসবে ও সচেতন করবে। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
2: বাড়িওয়ালা ভাড়াটি আইন, এই বিষয়ে বিস্তারিত জানলাম আইনজীবী দেবারতী মুখার্জির কাছ থেকে। সে তো জানলাম, কিন্তু সূর্যি মামার প্রচণ্ড অগ্নিবাণে আমরা সকলেই কম বেশি নাজেহাল, হৃদয় তৃষ্ণার্ত। অনেকক্ষণ কথার পরে মন চাইছে একটু গান শুনতে। শোনাবো এই গানটি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীতটি। তবে হ্যাঁ, গান শুনতে শুনতে কাগজ কলম রেডি রাখবেন প্রত্যেকে, কারণ গানের ওপারে এসে বলবো এ মাসের চিঠির বিষয়। এবারে রইল শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

যেমন কথা তেমন কাজ, বলেছিলাম গানের ওপারে ফিরে এসে বলবো এ মাসের চিঠির বিষয়। আর আপনারাও নিশ্চয়ই গান শুনতে শুনতে কাগজ কলম নিয়ে একেবারে প্রস্তুত। তাহলে চলুন বলি প্রথমে এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা এবং প্রমোদা চরিত্র, এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের 150 শব্দের মধ্যে। কিভাবে লিখবেন আপনারা আমাদের মেইল করতে পারেন, আমাদের মেইল আইডি mohilamahol.eirkolkata@gmail.com। মেইল না করলে যদি মনে করেন আমাদের চিঠি পাঠাবেন, তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখুন অথবা মেইলি করুন, পাঠানোর শেষ তারিখ 23 মে 2026, আর শব্দ সংখ্যা 150। যত শব্দ সংখ্যার মধ্যে থাকবে আপনার চিঠি, তত বেশি সংখ্যক বন্ধুর চিঠি আমরা পড়ে উঠতে পারব। তাই আর দেরি না করে ঝটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন এই ঠিকানায়।

এবারে এ মাসের আমার কলমের বিষয়, এ মাসের আমার কলমের বিষয় কোলাহল পেরিয়ে মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, বাস্তবের উপায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছের মধ্যে কখনো মনে হয় পালিয়ে যাই কয়েক দিনের জন্য।

চোখে নিজের মতো করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা ও ফুরান নিজেদের সেই ছোট্ট ছুটির ঠিকানার গল্প। আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে, এই শিরোনামে, শব্দ সংখ্যা 150। আর আমাদের ঠিকানা, আমাদের মেইল করেও লিখতে পারেন আপনার অনুভূতি। আমাদের মেইল আইডি আপনাদের সকলের জানা, তাও আর একবার বলি, mohilamahol.eirkolkata@gmail.com। আর বাকি রইল আমাদের ঠিকানা, সে ঠিকানাও আপনাদের সকলের জানা। আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখুন অথবা মেইলি করুন, তা পৌঁছনোর আমাদের হাতে এসে পড়ার। শেষ তারিখ 23 মে 2026। দুটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের চিঠির বা মেইলের প্রতীক্ষায় থাকব আমরা, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। অনেকক্ষণ চিঠি লেখার পরে, চিঠির বিষয় লেখার পরে চোখ একটু তৃষ্ণার্ত, চোখ প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত, চোখ একটু বিরাম চাইছে জানি, তাই ছোট্ট করে রইল এই গানটি।

আজকের মতো মহিলা মহল এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়ম করে মহিলা মহলের সঙ্গে থাকুন।

0: centimeters, very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed reaching 50 to 60 kilometers per hour, and lightning likely to occur at one or two places over Jharkhand and Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed reaching 40 to 50 kilometers per hour, and lightning very likely to occur at one or two places over Bihar, Orissa, and all the districts of Sub-Himalayan West Bengal and East and West Burdwan, Birbhum, Murshidabad, and Nadia districts of Gangtok, West Bengal. Thunderstorm and lightning very likely to occur at one or two places over Sikkim. Heat wave very likely to occur at one or two places over Bihar. Hot and humid conditions very likely to prevail at one or two places over Orissa. Forecast for Kolkata and neighbourhood, partly cloudy sky with possibility of thundery developments. Maximum and minimum temperatures most likely to be around 37 degrees Celsius and 28 degrees Celsius respectively. There is no weather warning for fishermen for West Bengal coast, weather warning for fishermen for Andaman and Nicobar coast due to squally weather with wind speed reaching 40 to 50 kilometers per hour, occasionally gusting to 60 kilometers per hour, likely to prevail along and off Andaman and Nicobar coast from today, that is 18th of May 2026 to 22nd of May 2026. Fishermen are advised not to venture along and off Andaman and Nicobar coast. LC3 hoisted at Sri Vijayapuram port. Please stay tuned for the next update.
1: শুনবেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু এক জায়গায়। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সিকিম ও ওড়িশার দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড, বিহারে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং কোচবিহারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জায়গায়। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিহারের দেহরিতে 43.4 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার সিকিমের তারাঙে 26 ডিগ্রি সেলসিয়াস। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা সিকিমের বেশিরভাগ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সিকিমের কোথাও কোথাও। বিহারের কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ওড়িশার কোথাও কোথাও গরম ও অস্বস্তিকর আবহাওয়া পরিলক্ষিত হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজকের আকাশ অংশত মেঘলা। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 22 তারিখ পর্যন্ত ঝোড়ো হাওয়ার কারণে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা রয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

এতে একটু পরেই শুনবেন বাংলা ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীতে ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সায়ন্তন দাস এবং দুইজন শিক্ষার্থী। সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে লোকগীতি, ছটা বেজে চল্লিশ মিনিটে কৃষি কথার আসর। রাত আটটায় স্বাস্থ্য জিজ্ঞাসা, গরমে সুস্থ থাকুন, অতিথি ডক্টর অনির্বাণ দলুই। নটায় শাস্ত্রীয় সঙ্গীত শরৎ, শিল্পী সোমা ভট্টাচার্য। সাড়ে নটায় আবৃত্তির আসর, কাজী নজরুল ইসলামের কবিতা কৌশিক সেনের কণ্ঠে। নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সময়ের আয়নায়। দশটায় বাংলা ছায়াছবির গান, সাড়ে দশটায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরালী নায়ার। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত। সঞ্চয়িতায় আড়াইটে শাস্ত্রীয় সঙ্গীত শরৎ, শিল্পী সোমা ভট্টাচার্য। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরালী নায়ার। পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী। সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা। ছটা বেজে তিরিশ মিনিটে গুলগুলশান। সাতটা বেজে দশ মিনিটে শিল্প সংলাপ। সাড়ে সাতটায় শুনবেন দর্পণ। রাত আটটায় হিন্দি ছায়াছবির গান। আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান। নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট। সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন ছায়াছবির গান। ছায়াছবির গানে প্রথমেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে স্ত্রী ছায়াছবি থেকে এই গানটি।

শুনলেন স্ত্রী ছায়াছবি থেকে। এবারের গান অ্যান্টনি ফিরিঙ্গি থেকে, মান্না দে এবং রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে।

বর্ষাকালে ওই ব্যাং ডাকিলেই, বর্ষাকালে ব্যাং ডাকিলেই রাধার পোয়া বারো।

0: শুনে রাখো সর্বজনে, আমার দোষ দিও না শেষে। ফিরিঙ্গিটা বেজায় ঘেটা আমার জ্ঞান দিচ্ছে এসে।
1: আরে অন্য কথা বলিস কেন, অন্য কথা বলিস।

শুনলেন অ্যান্থনি ফিরিঙ্গিছায়া ছবি থেকে মান্না দে ও রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে গানটি। এবারের গান আবারও অ্যান্থনি ফিরিঙ্গিছায়া ছবি থেকে মান্না দের কণ্ঠে, আমি যে জলসা করে।

এবারে দ্বৈত কণ্ঠের গান। মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে রইল এবারের গানটি।

শুনছেন ছায়াছবির গান। এবারের গান চিরদিনের ছায়াছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দির দ্বৈত কণ্ঠে।

শুনছেন চিরদিনের ছায়াছবি থেকে গান। এবারের গান মান্নাদের কণ্ঠে, চিরদিনের ছায়াছবি থেকেই এই গানটি।

0: এবারের গান দেয়ানি আছে ছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে।
1: জীবন খাতার প্রতি পাতায়।

ছায়া ছবির গান শুনলেন এতক্ষণ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 42 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন 5:06। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

তো প্রথমেই চোখ রাখবো খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে এক নজরে। এক নজরেতে আজকে কিন্তু প্রথমেই চোখ থাকবে আমাদের আইপিএল এর দিকে, অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেদিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। তো সেখানে কিন্তু গতকাল পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 222 রান করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে 199 রান করতে পারে পাঞ্জাব কিংস। আইপিএল এর আরও খবর, দিল্লি ক্যাপিটালস 5 উইকেটে হারালো রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটের বিনিময়ে 193 রানে শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 4 বল বাকি থাকতেই 5 উইকেটে 197 রান তুলে দেয় দিল্লি ক্যাপিটালস। এবার ক্রিকেট মাঠ থেকে চোখ রাখবো ফুটবল মাঠের দিকে, আইএসএল ডার্বি, সেই ডার্বি যেদিকে তাকিয়ে থাকে গোটা বাঙালি। তো সেই ডার্বি কিন্তু 1-1 গোলে ড্র হলো, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যেকার সেই ঐতিহাসিক ম্যাচ। ম্যাচের 85 মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন এডমন্ড, 90 মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে গোল শোধ করেন কামিংস। এই ড্রয়ের ফলে কিন্তু প্রথমবার আই লিগ জয়ের পথে এগিয়ে থাকল ইস্টবেঙ্গল। আইএসএল থেকে চোখ রাখবো এবার আই লিগের দিকে, আই লিগের জয়ী হল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। গতকাল টেম্পোর সঙ্গে খেলা 1-1 ফলে ড্র হয় এবং তার ফলেই এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে যায় ডায়মন্ড হারবার। এই জয়ের ফলে পরের বার আইএসএলে খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকে। এবার চোখ রাখবো ঘরোয়া ফুটবল থেকে ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে, এশিয়ান।

0: চ্যাম্পিয়ন্স লিগ টু, সেই এসিএল টু এর ফাইনালে কিন্তু রোনাল্ডোর টিম আল নাসার 0-1 গোলে পরাজিত হল জাপানের গাম্বা ওসাকার কাছে। এদিকে এমএলএস এর খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, সেখানে ইন্টার মায়ামি 2-0 গোলে হারালো পোর্টল্যান্ড টিম্বার্সকে। ম্যাচে LM10 অর্থাৎ মহাতারকা লিওনেল মেসি একটি গোল করেন এবং আরও একটি গোল করান। বিশ্বের অপর প্রান্তে ঘটে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতা লা লিগা, সেখানে রিয়াল বেতিসকে 3-1 গোলে হারালো বার্সেলোনা। এই ম্যাচের পরেই বার্সা ক্লাব থেকে বিদায় নিলেন রবার্ট লিওনডস্কি। এদিকে লা লিগায় অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ 1-0 গোলে হারালো জিরোনাকে। এবার কিছু টেনিসের খবর। ইটালিয়ান ওপেন জিতলেন ইয়ানিক সিনার, ফাইনালে ক্যাসপার রুডকে 6-4, 6-4 গেমে হারান তিনি। এদিকে ভারতীয় ক্রীড়া জগতের জন্য কিন্তু একটি দুঃসংবাদও অপেক্ষা করে রয়েছে, প্রয়াত হলেন অলিম্পিয়ান জেনিফার পেজ। কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের মা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন জেনিফার, অবশেষে এই মারণ রোগের কাছে তাকে হার মানতে হল। এবং যে কথা আপনারা প্রত্যেকেই জানেন, আজকে সোমবার অর্থাৎ হ্যালো ক্রীড়াঙ্গনের দিন, তো আজকে আমাদের সঙ্গে খেলা নিয়ে আড্ডা দিতে কিন্তু উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রবীন্দ্রনাথ চৌধুরী এবং আমাদের আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগের প্রযোজক সৌর্য চৌধুরী। সৌর্যদা, রবীন্দ্রনাথ দা, দুজনকেই স্বাগত।
1: রবীন্দ্রনাথদাকে আমরা জয়দা বলেই বেশি চিনি ময়দানে, এবং আপনারাও কিন্তু এই আলোচনায় যুক্ত হতে পারেন, অর্থাৎ ফোন করে যেভাবে হ্যালো ক্রীড়াঙ্গনে আপনারা যুক্ত হয়ে থাকেন আমাদের সঙ্গে। এটা বেশ ঘটনাবহুল উইকেন্ড গেছে
0: একদম। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332231342, আরও একবার বলছি 0332231342
1: একদম। এবং জয়দা, কালকে কিন্তু সেই বহু প্রতীক্ষিত ডার্বি মাঠে আমরা দুজনেই উপস্থিত ছিলাম, এবং সেই ডার্বিতে কিন্তু একটা খুব এন্টারটেইনিং ম্যাচই আমরা পেলাম।
2: অনেকদিন পরে ডার্বিটা ডার্বির মতো হলো
1: এবং স্টেকসটাও খুব হাই ছিল, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো কিরম দেখলে খেলাটা? যদি ইস্ট বেঙ্গলের এখনও আইএসএল এ মোহনবাগানকে হারানো হলো না, কিন্তু এবারে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কিন্তু তার অনেকটাই এগিয়ে গেল কালকে রেজাল্টের পর।
2: এগিয়ে যেরকম গেছে, ইস্ট বেঙ্গলের কতগুলো ফ্যাক্টর এখানে রয়েছে। আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে অঙ্ক করছি, মোহনবাগানকে নিয়েও অঙ্ক করছি, কিন্তু এর পাশাপাশি কালকের ম্যাচটা ড্র হওয়াতে, যেহেতু খাতায় কলমে কিন্তু পাঞ্জাব এবং মুম্বাইয়ের দরজাও কিন্তু খুলে গেছে
1: একেবারে
2: কোনোভাবে। আমি এই জন্যই বলছি যে হাই স্টেক ম্যাচ, ইন্টার কাশি মোহনবাগানকে রুখে দিয়েছে। সন্তোষপুর স্টেডিয়ামে খেলাটা হবে, অ্যাও ম্যাচ। যুব ভারতীর মতো ওখানে এত দর্শক ইস্টবেঙ্গলে থাকবে না। আমি যতদূর খবর নিয়েছি এই স্টুডিওতে আসার আগে, টিকিটের প্রাইস খুব বেশি হচ্ছে, হাই প্রাইস হচ্ছে। ওরা চাইছে না মাঠে কিছু খুব বেশি দর্শক আসুক, ওরা চাইছে যারা ফুটবলের ক্রিম দর্শকটাই আসুক। টিকিট 800 থেকে 1000 টাকা হতে পারে ন্যূনতম টিকিটের দাম।
1: আচ্ছা,
2: 8-10 হাজার লোক থাকবে। মাঠটা ছোট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কিন্তু আপনার জানি ফিফা স্ট্যান্ডার্ডের মাঠ হচ্ছে 120 আর 80, আর 110 থেকে 120 আর 70 থেকে 80। যুবভারতী সর্বোচ্চ পর্যায়ের মাঠ, এটা আবার ন্যূনতম পর্যায়ের মাঠ। মাঠটা ছোট আছে, ইন্টার কাশি এই মাঠে খেলেছে কলকাতার সঙ্গে, ইটার কাশি দলটা খুব রিলেটেড, অভিজিৎ নতুন কোচ, তার আমলে কিন্তু হারেনি হাবাস চলে যাওয়ার পর। ম্যাচটা কিন্তু লড়াই হবে, এবং সেখানে যে ইস্ট বেঙ্গলের যে সাম্প্রতিক পারফরমেন্স, ইস্ট বেঙ্গলও কিন্তু শেষ 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ ড্র করেছে
1: একদম,
2: মোহনবাগানও তাই করেছে। সেই জন্য মানে এটা যেন ধরে নেওয়া না হয় যে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছে। কলকাতা লিগে এরকম পরিস্থিতিতে হলে, যখন আমরা টালিগঞ্জ অগ্রগামীর সাথে খেলতো বা তালতলার সাথে খেলতো বা বিএনআরের সাথে খেলতো, পাবলিক প্রেশার 20-22 হাজার লোক থাকতো,
1: আমরা নিয়ে নিই, কেউ রয়েছে না
2: এখানে, তা হবে না।
0: হ্যাঁ, শ্রোতা বন্ধু কে আছেন বলুন।
3: নমস্কার, আমি কৃষ্ণপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ বঙ্কিম বাবু বলুন।
3: এই যে কালকে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখলাম, অসাধারণ। তার মধ্যে আমরা তো ড্র হয়ে গেল খেলাটা ম্যাচ, আর আমাদের আকাশবাণীর তরফ থেকে কি আমরা উপহার পাবো না? ধারাভাষ্য সূর্য দার কাছে আমার একটা অনুরোধ।
0: আপনি শুনতে থাকুন।
1: এই মুহূর্তে যে ধারাভাষ্যের যে স্ট্রাকচারে আমরা রয়েছি, তাতে আমরা ক্যালকাটা ফুটবল লিগ করতে পেরেছি, আইএফএসএল পেয়েছি, কিন্তু আইএসএল এর ক্ষেত্রে আমাদের যে সত্তাধিকার সেটা খুব একটা সুগম হয়নি আমাদের জন্য। চেষ্টা আমরা করেছি এক দুবার, কিন্তু এটা অনেক রকম জটিলতা থাকে, সেই কারণেই কিন্তু আইএসএল এই মুহূর্তে মানে আমরা ধারাভাষ্য দিতে পারছি না। সবসময়ই চেষ্টা থাকে এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা আইএসএল এর ধারাভাষ্য শুনবেন, আমার সেই প্রত্যয় আছে। এবং বাংলা হোক বা ইংরেজি হিন্দি, যেটা আমাদের দিল্লি থেকে যে সম্প্রচার হয়, কোথাও না কোথাও আইএসএল এর ধারাভাষ্য কিন্তু আকাশবাণীতে আসবে। একটু ধৈর্য ধরতে হবে, এই সিজনে যেহেতু সত্য আমাদের কাছে নেই, আসলে ব্যাপারটা বুঝতে হবে, হঠাৎ করে একটি খেলার সত্য কোনোদিনই বিক্রি হয় না, বা সেটা এমন মার্কেটের মধ্যে, এটা আগের যুগে তো আমরা নেই। আমরা যে যুগে আকাশবাণীর একটা জায়গা ছিল যেখানে আমরা গেলেই ধারাভাষ্য করতে পারতাম, এখন সত্যের যে আদান প্রদান তার ক্ষেত্রে একটা ভীষণ জটিল প্রসেস চলে, তার মধ্যে রেভিনিউ থাকে, ব্যবসার একটা অঙ্গ থাকে, সেইগুলো সব কিছু নিয়ে এগোতে হয় বলে আমরাও সবচেয়ে বেশি খুশি হতাম। আমরা আইএফএ শিল্ডে ফাইনাল করে খুব খুশি হয়েছিলাম মাঠে গিয়ে, যে এত হাই প্রোফাইল খেলা আমরা করতে পারছি এত প্রতিকূলতার মধ্যেও, যে আমরা আইএফএর সঙ্গে সেই জায়গাটায় পৌঁছতে পেরেছিলাম। নিশ্চয়ই আপনারা শুনতে থাকুন আকাশবাণীতে আইএসএল এর ধারাভাষ্যের জন্য, আমরা সবাই অপেক্ষা করছি। হ্যাঁ, পরে ফোনটা এসে বোধহয় চলে গেল, জয়দার সঙ্গে আলোচনা
0: চলে এসেছে, চলে
1: আসেন, তারপর জয়দার কথা আবার ফিরবো। হ্যাঁ, কে রয়েছেন বলুন।
0: না, তিনি আবার চলেও গেছেন।
1: আচ্ছা, কেউ নেই বোধ হয়। জয়দা একদম মাঠের মানুষ যেহেতু, তাই জন্য এই যে টিকিটের কথাটি আপনি বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ জয়দা। এবং কিন্তু কেন, মানে এতে কি লাভ হচ্ছে যে দাম, যে একটা প্রাইসের একটা রেঞ্জ খুব বেশি,
2: মানে দেখুন এটা তো ইন্টার কাশির হোম ম্যাচ।
1: হ্যাঁ,
2: মাঠে একটা আবেগ থেকে অনেক কিছু হতে পারে, ইসমল চ্যাম্পিয়ন হচ্ছে, আইএসএল কোনোদিন পায়নি তারা, হয়তো বাজি ভটকা পুরানো হলো বা ইয়ে হলো, তখন কিন্তু ফাইনটা ইন্টার কাশিকেই দিতে হবে। ইন্টার কাশি ফিনান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে আছে, তারা ফুটবলারদের পেমেন্ট দিতে পারছে না। ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠে আনন্দ করো, বাজি ভটকা পুড়িয়ে যাবে, আর তাদের 5 লাখ টাকা ফাইন দিতে হবে, ওটা সেই জন্য চাইছে না ওরা। ওদের বক্তব্য হচ্ছে আমাদের টিকিটের দায়টা হাই করবো, এই হাই প্রাইসের টিকিট কেটে সেই সব ইস্টবেঙ্গল সমর্থকই আসবে যারা অন্তত এই জেস্চারটা দেখাবে না, আবেগ থাকলেও তাদের আনন্দের বহিঃপ্রকাশে বাজি পটকা পুড়বে না, এটাকে ওদের ইয়ে করতে হচ্ছে। আর অভিজিৎ আসার পরে যেটা একটা বাঙালি একটা ছেলে, তো ইয়ে সেন্টিমেন্টটা ফুটবলারদের সাথে, আগে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল অরিন্দম গোলকিপার কোচ, এই দুটি ছেলে থাকাতে প্লেয়ারদের সাথে ইন্ট্রোডাকশনটা অনেক খোলামেলা করতে পারছে, যেটা হয়তো আবাসের আমলে খুলতে পারছিল না। কালকেও স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে যে আমি খেলাটা কয়েক ঝলক দেখেছি, ওরা কিন্তু খুব খারাপ খেলে।
1: তুমি কি বলছো, ইন্টার কাশির কি একটা আপসেট করা, মানে
2: ইন্টার কাশি বলছে আমাদের ব্র্যান্ড ভ্যালু তো কিছুই নেই, আমাদের যা মুখ পুড়েছে হাওয়াস যেভাবে চলে গেছে, আমাদের ব্র্যান্ড ভ্যালু আপগ্রেডেশন হলে আমরা লড়াইটা ছাড়বো না। যেটা কালকে মোহনবাগানের প্রেসিডেন্টও বলে গেছে, যেন ট্রু স্পিরিটে খেলা হয়, খেলাটা ট্রু স্পিরিটে হবে, ম্যাচটাতেও লড়াই আছে, মোহনবাগানের কাজটাও সোজা নেই। মোহনবাগানে যা যে
1: গোল ডিফারেন্সের সমস্যা রয়েছে,
2: গোল ডিফারেন্সের সমস্যা আছে, গোল ডিফারেন্সে গিয়ে মোহনবাগানকে এখন 8 গোলে জিততে হবে। আমি যদি ধরি,
1: মানে তুমি বলছো অন্য রেজাল্টের উপর নির্ভর করা দরকার, যে মুম্বাই ধরো পাঞ্জাব ড্র হলো, ইস্ট বেঙ্গল হেরে গেল, তাহলে মোহনবাগান জিতলেই লিগ পেয়ে,
2: এরকম হতে পারে, কিন্তু লিগটা হোয়াইট ওই যে ম্যাচটা আছে 5:30 সময় যে ম্যাচটা আছে, ওই ম্যাচের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে।
1: একটু একটা জিনিস শুনিয়ে দিই একটু, তারপর বলছি শ্রোতাদের কি ব্যাপার সেটা। এই যে বাজি শুনতে পেলেন আপনারা, এই যে আবেগের যে উচ্ছ্বাস যেটা বহিঃপ্রকাশ, এটা কিন্তু প্রথম গোলে ইস্ট বেঙ্গল যখন কালকে এগিয়ে গেল এডমন্ড লালরিন্ডিকার গোলে, খুব সুন্দর একটি গোল, এবং এইটাই তো আমরা চাই জয়দা, এই যে স্বতঃস্ফূর্ত মানুষের ভালোবাসা ফুটবলের জন্য এবং দু ক্লাবের জন্য, কালকে টুটু বসুর জন্য দুই ক্লাব টিফোতে মিলিত হয়েছিল, ব্যানারে মিলিত হয়েছিল তাকে শ্রদ্ধা অর্পণ করে,
2: এটা খুবই ভালো জেস্চার দেখা গেছে।
1: আরেকটা ফোন বোধ হয় আসছে না, শ্রোতারা আসছেন যাচ্ছেন, হ্যাঁ এবার বোধ হয় এসছেন, শোনা যাক কি বলছেন শ্রোতা।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, কে আছেন বলুন।
4: নমস্কার, সজীব বাবু, আমি বহুদিন পর কোয়ারেন্টাইনে যেটা পরের মাসে আশা করছি শুনতে পাবেন।
1: সুমন বাবু নৈরাজ্য আমার পছন্দই হয়, উনি এটা একটা খুব

0: রিয়েলিস্টিক অ্যাটমসফিয়ারে নিয়ে আসেন অনুষ্ঠানটিকে। কিন্তু কালকে খেলার আমি যদি খুব টেকনিক্যালি বিশ্লেষণ করি জয়দা, কালকে প্রচুর চান্স দুটি দলই ক্রিয়েট করেছে এবং ভালো ডিফেন্সের পরিচয় আমরা পেয়েছি, যেটা আমার মনে হচ্ছিল একটু খামতি ফার্স্ট আছে। বহু প্লেয়ার কিন্তু ডুবিয়েছেন কাল, যেখানে গোলের সুযোগ তৈরি হতো। সাহাল ফার্স্ট হাফে বলটা একেবারে গোলের সামনে পেলেন, প্রথম টাচটা এত জোরে হলো, সয়বর্গ ওপর দিকে হেভি ফার্স্ট টাচ, এইটা একটা টেকনিক্যাল খামতি আমি দেখেছি কাল। কিন্তু সেই অর্থে একটা এন্টারটেইনিং খেলায় কিন্তু পেয়েছি, বাকিটা কিন্তু ভালো ফুটবলের
1: নিদর্শন। জিনিস হচ্ছে কালকে ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু খুব ভালো,
0: অসাধারণ খেলেছে অবশ্যই।
1: এরিয়াল বলো বলুন বা মাটিতে রাউন্ডার বলুন, ভালো। একটা জিনিস আপনারা একটুকু যদি লক্ষ্য করে দেখবেন, জিকসন সিং এবং বাসিম রশিদ
0: যে
1: ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে, ডবল ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে অস্কার বুঝে যে ব্যবহার করেছেন, তারা অনেকটা নিচে নেমে খেলছিল, মানে বক্সে কিন্তু ওপেন স্পেস পাইনি। এই যে আপনি বললেন সাহালের পা থেকে বলটা চলে গেল, লিস্টার্ন করতে পারলো না, ওরা কিন্তু, বা আপনি ম্যাকাকে দেখুন, যে ম্যাকা লাস্ট মোমেন্টে যে গোলটা, একদম লাস্ট মোমেন্টে যেটা পা বাড়িয়ে করলো, ম্যাকাও কিন্তু সেইভাবে
0: জায়গাটা পাইনি।
1: ওরা কিন্তু ওই জায়গাটায় খুব ওপেন স্পেস দেয়নি এবং খুব বুদ্ধি করে প্রায় ছজন ডিফেন্স করেছে। মূলত যখন গেছে মিগুয়েল থাকার মতো একটা ডিফেন্স ছাড়া থ্রু দু তিনটে যে দেখেছি, ওটা এতই দৃষ্টিনন্দন যে অনেক দু একটি ক্ষেত্রে হয়তো কৃষাণুদের
0: কথা
1: মনে করিয়ে দিয়েছে। মানে আমি কিন্তু বলছি না যে কৃষাণুদে আর মিগুয়েল এবারে সমগোত্রীয় প্লেয়ার, কিন্তু ডিফেন্স ছাড়া থ্রুটা দেখেও কিছু ঝলক আমরা কৃষাণুর দেখেছি। দুটো গোল যেভাবে হতে পারতো, একটা গোল ওরা করতে পারলো না, লিস্টন করতে পারলো না, সোজবাক করতে পারলো না, আর ভালো কিপিং দেখেছি দুজন গোলকিপারই কিন্তু দুর্দান্ত।
0: বিশেষ করে গিলের যে শেষ সেভটা লিগ উইনিং সেভও হতে পারে। তবে কাল অস্কার বুজে একটা কথা বলছিলেন যে এই যে আমরা গোল কনসিড করে ফেলছি, বিশেষ করে যে সেট পিসে কাল গোলটি, খুব ভালো গোল দিয়েছেন অবশ্যই, খুব ভালো কর্নার ছিল, প্ল্যান্ড ফার্স্ট পোস্টে কর্নার, ফ্লিকড হেডার কামিংসের, কিন্তু এটা একটা কিন্তু খেসারত হয়তো ইস্ট বেঙ্গল দিতে। ব্রুজকাল যেটা বললেন এইগুলো আমরা শুনবো, আমাদের কাছে দুটো বাইটি আছে, সেটা আমরা কিন্তু মৈত্রী ক্রীড়াঙ্গনে শুনবো, যেহেতু আমরা ফোন নিচ্ছি এখানে শুনছি না। এইটার জন্য হয়তো আমরা এই মুহূর্তে লিগ চ্যাম্পিয়ন হতে পারছি না, এই যে গোলগুলো আমরা কনসিড করে ফেলছি, কথাটা কিন্তু ঠিক। কালকে প্রচুর কর্নার তারা কনসিডও করেছে ইস্ট বেঙ্গল, এবং তার থেকে কিন্তু গোলটা হলো ইকুয়ালাইজিং গোল, যেটা এখনও লিগটাকে সজীব রাখলো।
2: আচ্ছা, বলতে বলতে আরেকজন শ্রোতা বন্ধু চলে এসেছেন।
0: হ্যাঁ বলুন
2: বন্ধু, কে আছেন বলুন।
3: নমস্কার, আমি সুব্রত মাল বলছি, গঙ্গাধরপুর ধামতলা হাওড়া থেকে।
2: হ্যাঁ সুব্রত বলুন।
3: আমার যেটা প্রশ্ন, দেখুন আইপিএল করতে বছর হচ্ছে, একটা নতুন নতুন আমাদের প্লেয়ার মানে ইন্ডাস্ট্রি টিমে তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আইএসএল এ সেইভাবে দেখতে পাচ্ছি না কোনো একটা মানে নতুন প্লেয়ার আসছে বা নাম করছে। তো আমার মনে হয় কি আইএসএল টা যে উদ্যোগ নিয়ে শুরু হয়েছিল সেটা কি আনসাকসেস হয়ে গেল?
0: বেশ,
2: আপনি শুনতে থাকুন,
0: একেবারে যুক্তি গ্রাহ্য প্রশ্নই বটে। জয়দা কিন্তু যেহেতু মাঠে সবসময় থাকেন, তিনি এই ভালো উত্তর দিতে পারেন। আইএসএল এর যে প্রজেক্ট আইএসএল, সেটা কতটা সফল? এই সিজনে প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে শুরুও করতে হলো, কি মনে হচ্ছে, প্লেয়ার উঠছে কি?
1: দেখুন এখানে দুটো পার্ট আছে, দেখুন লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি আছে, লাস্ট রাউন্ডে গিয়ে খেতাবের জয় পরাজয় নিষ্পত্তি হচ্ছে, কিন্তু এইবারের আইএসএল এ আপনি কি কোনো ভারতীয় তারকাকে দেখলেন? পাঞ্জাব টিমের দু তিনটে ছেলে নজর কেড়েছে, নিঃসন্দেহে যে লেফট ব্যাক উরবিস হয়তো কলকাতার বড় দলে,
0: মানে নতুন তারকার কথা বলছো তুমি, মানে চোখ কাটছে ভারতীয় তারকা,
1: সেরকম ভারতীয় তারকা সেভাবে কোথায় উঠলো? নতুন কোন ছেলে কি উঠে এলো? এর একটা কারণ হচ্ছে যে কল্যাণ চোবে বারবার আমরা যেটা বলছি যে রিডিউস করো, বিদেশির সংখ্যা রিডিউস করো, ইন্ডিয়ান ছেলেদের খেলতে দাও। ইন্ডিয়ান ছেলেরা, হ্যাঁ তুমি কিছুটা বলতে পারো ইস্ট বেঙ্গলের বিষ্ণু কিছুটা নজর কেড়েছে, এডমন্ড শুধু কালকে গোলটা করেছে না, একটুখানি নজর কেড়েছে। পাঞ্জাবের ছেলেগুলো যে উরবিস এই ছেলে এবং নেমিল বলে একটি ছেলে আছে মুম্বাই সিটি এফসিতে, হ্যাঁ ভালো উইঙ্গার, বাইসন গত বছর যে খেলাটা খেলেছে এবছর খেলতে পারলো না। মোহনবাগানের দলে কিন্তু কোনো নতুন কোনো
0: না, যারা প্রতিষ্ঠিত ভারতীয় তারাই
1: খেলেছে,
0: লিস্টন বা মানবীর ইত্যাদি।
1: মোহনবাগানের যে এটা ভাবতে হবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে, মোহনবাগান কিন্তু রেডিমেড তারকা নিয়ে মাঠে মারতে চাইছে, কোনো তারকা তৈরি করছে না, অন্তত ইস্ট বেঙ্গল এটা চেষ্টা করেছে, বিষ্ণু অনেকটা দাঁড়িয়ে গেল।
0: বিষ্ণু, হ্যাঁ একটা ইস্ট বেঙ্গলের যে স্ট্রাকচার তার থেকে উঠে আসা একজন
1: প্লেয়ার, এবং আজকে মোহনবাগানকে যে স্ট্রাগল করতে হলো, লিগ যখন শুরু হয়েছিল সুপার সাইড ছিল, তো মোহনবাগান সুপার সাইড ছিল ধারে ভারে, কিন্তু তুমি যদি একটু পিছিয়ে যাও মোহনবাগান প্রি সিজন একটা বড় ফ্যাক্টর, 10 মাসের ফুটবল সিজন, যদিও অনেক গ্যাপ ছিল এবছর, কিন্তু শেষ পর্যন্ত যখন যে আর্দ্রতার মধ্যে যে খেলা হয় এই মে মাসে এপ্রিল মাসে, সেখানে মোহনবাগান দাঁড়িয়ে যাচ্ছে। কেন বলো তো, মোহনবাগানের প্রি সিজন কন্ডিশনিংয়ে ফাঁকিবাজি ছিল, আজকে যদি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়, আমি

0: অস্কারকে ধন্যবাদ দেবো এই জন্যই যে অস্কার পাঁচ সপ্তাহ প্র্যাকটিস করে ডুরান্ডে খেলতে নেমেছিল আগস্ট মাসে, আর মোহনবাগান নেমেছিল পাঁচ দিনের প্র্যাকটিসে, তফাৎ তো একটা হবে।
1: ওই সময় থেকেই যে কন্ডিশন রয়েছে প্লেয়ারদের সেটা মাঝে গ্যাপটা সত্ত্বেও আমরা নিজেরাই ডুরান্ডে দুজনে ছিলাম,
0: মোহনবাগানের প্লেয়াররা মাঝে মাঝে ছুটি দিয়েছেন, মলিনাও ছুটি দিয়েছেন, এত গ্যাপ এত গ্যাপ। হ্যাঁ, এবং মোহনবাগানের ক্ষতি করে দিল এফসি গোয়ার পরে যে তিন সপ্তাহ যে গ্যাপ, এফসি গোয়া পাঞ্জাব ম্যাচ জিতলো মোহনবাগান, নর্থ ইস্ট জিতলো, তারপরে যে এফসি গোয়া ম্যাচের আগে 21 দিনের যে গ্যাপটা ছিল ওখানে একটা উইনিং ট্র্যাকে ফিরে গিয়েছিল মোহনবাগান। খেলাগুলো পরপর হয়ে গেলে হয়তো মোহনবাগান বেরিয়ে যেতে পারতো। মোহনবাগান শেষ তিনটে ম্যাচে কি পয়েন্ট পেয়েছে, মোহনবাগানের তো আজকে 30-32 থাকার কথা
1: এবং লিগ জয়ের রাস্তা সুগম হওয়ার কথা। একদম। আমরা আরেকজন শ্রোতা বন্ধু না, তিনি আসছেন যাচ্ছেন, আমরা এই আলোচনা আইএসএল হ্যাঁ শুনে নিই, তারপর আইএসএল আলোচনা শেষ করে আমি একটু আইপিএল এর দিকে যাবো, যেহেতু জয় দেখা।
2: হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন।
3: দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলির মইপুর থেকে বুদ্ধদেব মাইতি বলছি।
2: আচ্ছা বুদ্ধদেব বাবু বলুন।
3: কালকে খেলাটা খুব ভালোই হয়েছে, তবে ইস্ট বেঙ্গল হচ্ছে মোহনবাগানের কামিংস এর গোলটা আমার খুব ভালো লেগেছে।
2: আচ্ছা
1: বেশ, হ্যাঁ অবশ্যই খুবই টেকনিক্যালি সুপিরিয়ার গোল। আর কিছু বলবেন?
3: হ্যাঁ বলছিলাম, ওই শেষ ম্যাচটা কবে একই সঙ্গে কিনা সব এইটা জানতে চাইছি, একটু যদি বিস্তারিত বলেন শেষ ম্যাচটা।
2: ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
1: শেশ ম্যাচের টাইমিং ডিটেইলস জানতে চাইছেন শ্রোতা একসঙ্গে।
0: শেষ ম্যাচে বলা হয়ে গেছে মোহনবাগান এবং যে ম্যাচ লাস্ট ম্যাচ খেলবে স্পোর্টিং দিল্লির সঙ্গে, ইস্ট বেঙ্গল খেলবে ইন্টারকাশির সাথে, দুটো ইস্ট বেঙ্গলের খেলা সন্তোষপুর স্টেডিয়ামে এবং যুব ভারতীতে মোহনবাগান খেলবে, দুটো খেলাই 7:30 শুরু।
1: একেবারে ঠিক সিদ্ধান্ত অবশ্যই।
0: আর এটা আর তার আগে কিন্তু পাঁচটা স্লটে একটা বড় ম্যাচ আছে, সেখানে বুঝতে পারবো যে 1-2 মোহনবাগান হচ্ছে কিনা। ম্যাচটা যদি ড্র হয় বাংলার ফুটবলের পক্ষে ভালো, পাঞ্জাব এবং
1: মুম্বাই,
0: মুম্বাইয়ের ম্যাচ কেউ জিতলে সে কিন্তু এগিয়ে যাবে, তখন একটু মানসিক চাপে পড়ে যাবে ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগান।
1: আমাদের আরেক পুরনো শ্রোতা তিনি বলছেন সৌরভ বাবু, যে আমাদের কাছে বার্তা এসেছে যে 2001 সিজনে মোহনবাগান ইস্ট বেঙ্গলের এই নাটকীয়তা আমরা দেখেছিলাম।
0: যেটা উনি বলছেন, ইস্ট বেঙ্গলের কোচ ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, মোহনবাগানের কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য, মোহনবাগানের খেলা ছিল বেঙ্গালুরুর সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, আর ইস্ট বেঙ্গলের খেলা ছিল এসবিটির সাথে তিরুবনন্তপুরমে। তিরুবনন্তপুরমে সেই ম্যাচের আগে ওখানকার যে ক্ষমতাসীন দল দলের একটা মিটিং ছিল, সেই মিটিং 3 দিন আগে একটা মিটিং ছিল, তারপর সেই স্ট্রাকচার সরানো হয়। মাঠের আগের দিন স্বপন বল প্রচণ্ড উষ্মা প্রকাশ করেছিলেন, আমি ছিলাম সেখানে মাঠে, পেরেক মানে যখন প্র্যাকটিসের জন্য খুলে দেওয়া হয় তখন মাঠে অনেক জায়গাতেই পেরেক ছিল, উনি চক্রান্ত যেটা ওনার স্বকীয় ভঙ্গিতে উনি বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছিল, অমলা যা 2টি গোল করেছিলেন।
1: এবং আমার মনে আছে কি উন্মাদনা টিভিতে একসঙ্গে দেখছিলেন দর্শকরা, সেই উন্মাদনা হয়তো এই দিন আবার ফিরবে, কালকেও মাঠে আমরা দেখেছি সেই উন্মাদনা। কারণ সত্যি লীগ যখন স্টেকে আছে, এর আগে আইএসএল দেখেছি ইস্ট বেঙ্গল বহু পিছিয়ে থাকা একটা দল, তার মোহনবাগানের বিরুদ্ধে জায়ান্টে যেন আন্ডারডগ বনাম জায়ান্ট খেলা হচ্ছে, কালকে দুটি দল আবার যেন অনেকটা স্বকীয় সেই জায়গায় পৌঁছেছে যেখানে আমরা ওদের দেখতে অভ্যস্ত। মোহনবাগান ছিলই, ইস্ট বেঙ্গল যে এভাবে উঠে এসছে এই সিজনে, এই জন্য ব্রুজরও প্রচুর কৃতিত্ব প্রাপ্ত। মোহনবাগান এবং কোচ চেঞ্জ হলো, লোবেরা এলেন ইত্যাদি অনেক চেঞ্জ হলো,
0: কাকতালীয় ঘটনাও আছে ওই বছরের সাথে। সেবার কিন্তু এই খেলাটার কিছুদিন আগেই পল্টু দাস ইস্ট বেঙ্গলের প্রাণপুরুষ মারা গিয়েছিলেন, এবার মোহনবাগানের প্রাণপুরুষ টুটুদা মারা গেছেন। আর একটা কথা, একটা পরিসংখ্যান আমি দর্শক শ্রোতাদের জন্য বলে রাখবো, যে স্বাধীনতার পরে কোনো দল মানে খেলা শেষ হয়ে যাওয়ার 5-7 মিনিট আগে ইকুইলাইজার, এটা কিন্তু হয়নি মোহন ডার্বিতে, এটা কিন্তু একটা রেকর্ড হয়েছে। এই রেকর্ডটার জন্য আর একটা রেকর্ড হয়নি, যেটা ইস্ট বেঙ্গল আমরা সবাই ধরে নিয়েছিলাম 84 মিনিটে যখন এগিয়ে যায়, যে আমরা সবাই ধরে নিয়েছিলাম আইএসএল এ অবশেষে কাঙ্ক্ষিত জয় ইস্ট বেঙ্গল পাচ্ছে, কিন্তু কামিংসের গোলটা কর্নার থেকে হেডে এক এক করে দিল, ইস্ট বেঙ্গল জয়টা পেল না, এটা রেকর্ড। কিন্তু স্বাধীনতার পরে, আজকে 78 বছর হতে চললো, স্বাধীনতার পরে কিন্তু ডার্বিতে এরকম 89 মিনিটের গোলে ইকুইলাইজার হয়নি কোনো,
1: হয়নি। বাহ, খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমরা আইএসএল এর থেকে একটু আইপিএল এ যাবো, একদম শেষ লগ্ন অনুষ্ঠান, কলকাতা গুজরাট টাইটান্সকে একটা বেশ কঠিন খেলা হারালো, কিন্তু
0: হচ্ছে কেকেআর এর কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, খাতায় কলমে আছে,
1: খাতায় কলমে আছে,
0: কিছু নেই এখন। লড়াইটা বেঙ্গালুরু চলে গেছে, গুজরাট টাইটান্সও যাবে, এখন লড়াইটা হচ্ছে পাঞ্জাব এবং আরআর এর মধ্যে, রাজস্থান রয়্যাল পাঞ্জাব এরাই হয়তো আলটিমেটলি চলে যাবে। মুম্বাই ম্যাচ বাকি আছে আরআর এর, লখনৌ ম্যাচ বাকি আছে, পাঞ্জাবেরও লখনৌ ম্যাচটা বাকি আছে।
1: তোমার কি মনে হয় কেকেআর কিবার এই যে খুব স্লো একটা স্টার্ট করলো সিজনে, তাই কারণে।

0: প্রথমে ওরা মুস্তাফিজুর
1: শেষ ফোন একটা নিয়ে নেবো জয়দা
0: পেলো না,
1: আজকে শেষ ফোন এই হ্যালো ক্রীড়াঙ্গনে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত
2: সাংবাদিক জয়। জয়বাবু
3: জানি জয়বাবু ডিসকাউন্ট এবারে আসলে মানটা
2: এত খারাপ কেন, মানটা এত
1: মান খারাপ কেন? আমরা কিছুটা এদিন আলোচনা করেছি মান খারাপ না ভালো সেটা একটা সাবজেক্টিভ ব্যাপার। জয়দা মান খারাপ কেন, কি মনে হচ্ছে আপনার কি মত?
0: আইএসএল এর মান এমন কিছু হলো না, মানে ভারতীয় ফুটবলের যা মান আইএসএল এর মান ঠিক সেই জায়গায় এলো। অন্যান্য বছর তবুও দেখা যায় যে কিছু কয়েকজন বিদেশি প্রচণ্ডভাবে একটা দলকে শোল্ডার করে নিয়ে যান, এখানে কিন্তু কোনো বিদেশিরও কিন্তু আউটস্ট্যান্ডিং কোনো পারফরমেন্স নেই। ইউসেফ হায়েস্ট স্কোরার হচ্ছেন, তিনি এলেন দেখলেন জয় করলেন এরকম একটা ব্যাপার, কিন্তু তার অধিকাংশ গোল পেনাল্টি থেকে এবং তিনি কিন্তু কোনো ম্যাচই মানে 90 মিনিটের প্লেয়ার নন। হ্যাঁ এটা একটা খুব হায়েস্ট স্কোরার তিনি হয়ে যাচ্ছেন কিন্তু 90 মিনিটের প্লেয়ার নন।
2: অজস্র অজস্র ধন্যবাদ জয়দা, আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক রবীন্দ্রনাথ চৌধুরী এবং ক্রীড়া বিভাগের প্রযোজক সূর্য চৌধুরী। তাহলে আজকের মতো এখানেই থামলাম, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে অবশ্যই জানতে ইচ্ছে করছে কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে আমাদের খেলা নিয়ে আড্ডা সফর, অবশ্যই জানান aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR এভিনিউ কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিট ফার্স্ট ব্র্যাকেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS, ফার্স্ট ব্র্যাকেট ওপেন CS, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wp@indiapost.gov.in, adpgcowp@gmail.com বা pg@wp@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ফার্স্ট ব্র্যাকেট ওপেন CS ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর সাথে টেলিফোন নাম্বার 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক সায়ন্তন দাস ও দুই শিক্ষার্থী।
2: নমস্কার, আজকে আমরা একটা নতুন ক্লাসে ক্লাস টেনের পরমাণু নিউক্লিয়াস এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা যারা এসেছো একটু তোমাদের নামগুলো বলো।
3: অমলিকা।
4: আহিলি।
2: আচ্ছা, তোমরা পরমাণু কাকে বলে জানো তো?
3: স্যার, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য অংশ যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
2: তার মানে পরমাণুকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না, তাই তো?
4: না স্যার, পরমাণুকে ভাঙলে আমরা আন্তঃপরমাণবিক কণা, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন পাই।
2: ঠিক বলেছ আহেলি। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন এবং পরমাণুর বাইরে বিভিন্ন কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। এবার এই যে নিউক্লিয়াসের ভেতরে এই প্রোটন এবং নিউট্রন, এরা কিন্তু সব সময় একে অপরে রূপান্তরিত হচ্ছে।
3: কিন্তু প্রোটন আর নিউট্রনের নাম্বার তো আলাদা।
2: ঠিক, কিন্তু যতক্ষণ এই রূপান্তর হয় তাতে এই নাম্বারটা কিন্তু পরিবর্তন হয় না। যেটা তৈরি হয় সেটা একটা বিপুল পরিমাণ শক্তি, আর এই শক্তিটাই নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন নিউট্রন এরা থাকে এদেরকে আবদ্ধ করে রাখে। আমরা একটু পরেই এটা সম্বন্ধে আরেকটু জানবো, তার এটার নাম হচ্ছে বন্ধন শক্তি। কিন্তু দেখো, ওই যে নিউক্লিয়াসের ভেতরে একটা বিরাট শক্তি যেটা নিউক্লিয়াসকে ধারণ করে রেখেছে, সেটা যদি কখনো নিউক্লিয়াস ধারণ করতে না পারে তখন সেই নিউক্লিয়াসটা হয়ে যায় ভারসাম্যহীন, আনব্যালেন্সড, এবং নিউক্লিয়াস ভেঙে গিয়ে তখন তার থেকে বেরিয়ে আসে কিছু তেজস্ক্রিয় রশ্মি। আর এই যে ঘটনাটা, একেই বলে হচ্ছে তেজস্ক্রিয়তা। দেখো, খেয়াল করো, তেজস্ক্রিয়তা কিন্তু আসলে একটা নিউক্লিয় ঘটনা, এবং এটা একেবারেই স্বতঃস্ফূর্ত অর্থাৎ স্পন্টেনিয়াস।
4: স্যার, তাহলে কি সবসময় এটা হতে পারে? এটা কখন হবে বুঝবো কি করে?
2: এটা একটা ভালো প্রশ্ন করেছো। একটা পরমাণু তেজস্ক্রিয় হতে গেলে নিউক্লিয়াসটাকে ভারসাম্যহীন হতে হবে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন নিউট্রন এই যে বারবার পরিবর্তন হচ্ছে, সেখান থেকে যে শক্তিটা তৈরি হচ্ছে এই শক্তিটা কোনোভাবে নিউক্লিয়াস ধরে রাখতে পারছে না। সাধারণভাবে আমরা দেখেছি যে নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন এবং প্রোটন এদের যে অনুপাত, যেটাকে আমরা N/P রেশিও বলি বা নিউট্রন প্রোটন রেশিও বলি, এই N/P রেশিও বা নিউট্রন প্রোটন রেশিও যদি 1.5 এর বেশি হয়ে যায় তাহলে সাধারণভাবে নিউক্লিয়াসটা আনব্যালেন্সড হয়ে পড়ে।
3: তেমন মৌল কার স্যার?
2: দেখো, এমন যদি আনব্যালেন্স হতে হয়, বুঝতেই পারছো, নিউট্রনটা প্রোটনের থেকে অনেক বেশি হতে হবে, তাহলে এরা সকলেই উচ্চ পারমাণবিক গুরুত্ব সম্পন্ন। যেমন ধরো রেডিয়াম, এর পারমাণবিক গুরুত্ব হল 223, থোরিয়াম এর পারমাণবিক গুরুত্ব হল 232, ইউরেনিয়াম এর পারমাণবিক গুরুত্ব 235। একটা মজার ব্যাপার দেখো যে এদের নিউক্লিয়াসগুলো কিন্তু ভাঙতে ভাঙতে একটা সময় গিয়ে এরা লেডে গিয়ে পৌঁছায়। কেন জানো? কারণ লেডের যে পারমাণবিক সংখ্যা সেটা হলো 82, আর এই 82 গেলে তারা একটা ব্যালেন্স স্ট্রাকচার পায়, তার ফলে স্বতঃস্ফূর্ত যে বিভাজন স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন সেইটা হতে হতে হতে তারা লেডে গিয়ে পৌঁছায়। তার আগে পর্যন্ত চলে স্বতঃস্ফূর্ত বিভাজন বা স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন।
3: স্যার, এই স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন এর জন্য কি ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়?
2: ভালো প্রশ্ন করেছ অমলিকা। তেজস্ক্রিয় মৌল থেকে সাধারণত যে ধরনের রশ্মি নির্গত হয় তাদেরকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন ধরো, প্রথম ধরনের হলো আলফা রশ্মি। আলফা রশ্মি কারা? আলফা রশ্মি হলো হিলিয়াম কণার স্রোত। সাধারণত আমরা বলি যে বাই পজিটিভলি চার্জড হিলিয়াম আয়নস, অর্থাৎ দুই এই আয়নযুক্ত, তারা হিলিয়াম আয়নের স্রোত। এই এরা হলো আলফা রশ্মি। এছাড়া আছে বিটা রশ্মি। বিটা রশ্মি কারা? বিটা রশ্মি হলো দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। আর কারা বেরোয়? আর বেরোয় গামা রশ্মি। গামারশ্মি হল উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো, এই যে তেজস্ক্রিয়তা যখন 1896 সালে প্রথম বিজ্ঞানী হেনরি বেকরেল এটা আবিষ্কার করেন, তখন কিন্তু এই তেজস্ক্রিয় রশ্মির সূত্র ধরেই এটাকে আবিষ্কার করা হয়। এর পরে অবশ্য ম্যাডাম কুরি, পিয়ের কুরি এই সংক্রান্ত গবেষণা আরো অনেক অনেক বেশি জায়গায় নিয়ে যায়, অনেক উঁচু স্তরে নিয়ে যান।
4: স্যার, এই ডিসইন্টিগ্রেশন গুলো কি আলফা বিটা গামা রশ্মি বেরোলেই হয়?
2: না, বরং উল্টোটা বলতে পারো, ডিসইন্টিগ্রেশন হলে রশ্মিগুলো বেরোয়। যেমন কোনো পরমাণু থেকে একটা যদি আলফা রশ্মি বেরোয়, তাহলে পরমাণুটির ভর সংখ্যা কমে যাবে 4, আর পারমাণবিক সংখ্যা কমে যাবে 2। কেন? কারণ একটু আগে বললাম, কারণ এই যে আলফা রশ্মি সেটা আসলে হিলিয়াম কণার স্রোত। হিলিয়াম মানে হিলিয়াম হচ্ছে H2O4, অর্থাৎ 2 তার পারমাণবিক সংখ্যা এবং 4 তার ভর সংখ্যা। তেমনি যদি একটা বিটা রশ্মি বেরিয়ে যায়, তাহলে যে আগের যে পরমাণুটা সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ বিটা মানে হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। যদি ধরা যাক একটা পরমাণু, তাকে আমরা এক্স দিয়ে বোঝাচ্ছি, তার ভর সংখ্যা ক্যাপিটাল এম এবং তার পারমাণবিক সংখ্যা ক্যাপিটাল এ, তাহলে তার থেকে যদি একটা আলফা রশ্মি বেরিয়ে যায়, তাহলে তার ভর সংখ্যা হয়ে যাবে m-4 এবং পারমাণবিক সংখ্যা হয়ে যাবে a-2। একটা জিনিস দেখো, এই যে নতুন পরমাণুটা তৈরি হবে, তার নাম কিন্তু আর এক্স থাকবে না, তার নাম হয়তো বা ওয়াই হবে। কেন হবে ওয়াই? কারণ সে বদলে যাচ্ছে তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী। এরপরে যদি ধরো এর থেকে এবার একটা বিটা রশ্মি বেরিয়ে যায়, এক্স এর ভর সংখ্যা একই থাকবে, কিন্তু তার যে পারমাণবিক সংখ্যা সেটা বেড়ে যাবে এবং হয়ে যাবে a+1। একটা মজার ব্যাপার দেখো, এই যে এক্স, এর ভর সংখ্যা ছিল এম এবং এর পারমাণবিক সংখ্যা ছিল এ। এটার থেকে যদি আমি একটা আলফা রশ্মি বের করে দিই, একটা আলফা কণা যদি বেরিয়ে যায়, তাহলে তার ভর সংখ্যা হয়ে যাবে m-4 এবং তার পারমাণবিক সংখ্যা হয়ে দাঁড়াবে a-2। এবার যদি একটা বিটা রশ্মি বেরিয়ে যায়, তাহলে তার পারমাণবিক সংখ্যাটা হয়ে যাবে a-2+1, মানে a-1, ভর সংখ্যাটা একই থাকবে, অর্থাৎ m-4। আবার যদি একটা বিটা রশ্মি বেরিয়ে যায়, তাহলে এর পারমাণবিক সংখ্যা হয়ে যাবে a-1+1, অর্থাৎ আবার এ। একটা মজাদার বিষয় দেখো, আমরা শুরু করেছিলাম হচ্ছে যখন পারমাণবিক সংখ্যা ছিল a, যখন একটা আলফা এবং পরপর দুটো বিটা কণা বেরিয়ে গেল, তখন আবার পৌঁছলাম পারমাণবিক সংখ্যা এ তে। এমন দুটো পারমাণবিক সংখ্যা, যদি পারমাণবিক সংখ্যা যাদের সমান অথচ ভর সংখ্যা আলাদা, তাদের আমরা বলি আইসোটোপ। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যে পরপর একটা আলফা কণা এবং দুটো বিটা কণা বেরিয়ে গেলে যে মৌলটা তৈরি হবে সেটা মূল মৌলের একটা আইসোটোপ। এটা তো গেল আমাদের আলফা আর বিটার ব্যাপারে, গামার বিষয়ে বলি। আচ্ছা একটা জিনিস বলতো, গামা যদি বেরিয়ে আসে তবে কি হতে পারে?
3: স্যার, গামা তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তার তো কোনো ভর বা আধার নেই।
2: বাহ অমলিকা, একদম ঠিক ধরেছ, গামা রশ্মির কোনো ভর আধার নেই, সে কোনো গ্যাসকে আয়নিত করেও না। শোনো, গামা রশ্মি নির্গমনের ফলে কোনো ভর আধানের পরিবর্তন হবে না, এটা ঠিক, কিন্তু প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত ছোট যে সেটা একটা ধরো প্রায় 10 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত সেটাও ভেদ করতে পারে।
4: স্যার, যে কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে কি কি রশ্মি বেরোচ্ছে সেটা বোঝার কোনো উপায় আছে?
2: হ্যাঁ, অবশ্যই আছে আহিলি। এই সংক্রান্ত আমাদের একটা ভারী সুন্দর পরীক্ষা আছে। আমরা একটা গ্রাফাইটের একটা ছোট্ট ক্রুসিবলের ভেতরে, একটা বাটির ভেতরে একটা তেজস্ক্রিয় পদার্থ নিলাম। এবার তার চারপাশে আমরা কিছু কাউন্টার রাখলাম যারা বিভিন্ন রশ্মিকে গণনা করতে পারে, আর তার একদিকে আমরা ঋণাত্মক একটা আধানগ্রস্ত অঞ্চল রাখলাম, আর একদিকে একটা ধনাত্মক আধানগ্রস্ত অঞ্চল রাখলাম। এবার আমরা দেখব যে ওই তেজস্ক্রিয় পদার্থ থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে তার মধ্যে কিছু রশ্মি তারা ধনাত্মকের দিকে আকৃষ্ট হচ্ছে এবং তাদের কিন্তু বেঁকে যাওয়ার, অর্থাৎ সেই ধনাত্মক আধানের দিকে, ধনাত্মক আধানযুক্ত অঞ্চলের দিকে বেঁকে যাওয়ার যে প্রবণতা সেটা খুব বেশি। আবার ঋণাত্মক আধানযুক্ত অংশের দিকে বেঁকে যাওয়ার প্রবণতাও থাকবে কিছু রশ্মির, যদিও তাদের বেঁকে যাওয়ার প্রবণতা একটু কম। আর কিছু রশ্মি পাবো যারা কোনো দিকেই বেঁকছে না। এইরকম একটা পরীক্ষা থেকে আমরা বুঝতে পারবো যে ধনাত্মক দিকে যারা বেঁকছে তারা অবশ্যই ঋণাত্মক আধানযুক্ত, এবং এরাই হলো বিটা রশ্মি। কেন? কারণ বিটা রশ্মি হলো সুইফট মুভিং ইলেকট্রন, অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রনের স্রোত। আর ঋণাত্মক আধানগ্রস্ত অঞ্চলের দিকে যারা বেঁকছে তারা হলো প্রত্যেকে ধনাত্মক আধানযুক্ত। আমি একটু আগেও বলেছি যে আলফা রশ্মি তারা হলো বাই পজিটিভলি চার্জ হিলিয়াম আয়ন, অর্থাৎ হিলিয়াম কণার স্রোত যারা আয়নিত। এই হিলিয়াম আয়ন হলো প্লাস টু, সুতরাং ধনাত্মক আধানগুলো অর্থাৎ আলফা রশ্মিগুলো বেঁকে যাবে হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত অঞ্চলের দিকে। কিন্তু গামা রশ্মি এতই ক্ষুদ্র যে তারা কোনো দিকেই বেঁকবে না, তাদের তরঙ্গ দৈর্ঘ্য এত ছোট এবং তাদের কম্পাঙ্ক এত বেশি, তারা কিন্তু এর ভেতর থেকে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, তোমরা তেজস্ক্রিয়তার একক কি বলতে পারবে? তেজস্ক্রিয়তার এককের একটা মজাদার ব্যাপার আছে, কিন্তু বলতে পারবে যে তেজস্ক্রিয়তার একক কি? আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। আমরা জানি যে দুজন বিখ্যাত বিজ্ঞানী এই তেজস্ক্রিয়তা নিয়ে যারা কাজ করেছেন তাদের একজন হচ্ছেন হেনরি বেকারেল এবং আরেকজন হচ্ছেন মাদাম কুরি। এই দুজন মানুষকে সম্মান দিতে তেজস্ক্রিয়তার একক কিন্তু তিন ধরনের, বেকারেল, কুরি এবং রাদারফোর্ড। তোমরা মনে রেখো যে 3.7×10^10 ডিসইন্টিগ্রেশন, অর্থাৎ বিঘটন যদি হয় এক সেকেন্ডে, তাকে বলা হয় 1 কুড়ি। এবং এই 1 কুড়ি এই পরিমাণটাকে এটাই আমরা এসআইতে ব্যবহার করি। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে তেজস্ক্রিয়তা, একে তো কি আমাদের খুব ক্ষতিকর মনে হচ্ছে?
3: স্যার, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি তো তাহলে খুবই ক্ষতিকারক।
2: হ্যাঁ, ক্ষতিকারক এটা ঠিক যে একদম ক্ষতিকারক নয় তা বলা যায় না, তবে একটা কথা বলি তোমাদের, মানব সভ্যতার ইতিহাস কিন্তু এই আপাত ক্ষতিকরকে একটা কল্যাণকামী আশীর্বাদ রূপে আহরণ করা। তাই বাইরে থেকে যাদেরকে খুব ক্ষতিকর মনে হচ্ছে সেই তেজস্ক্রিয়তা মানুষের কিন্তু প্রভূত উপকারে লাগে। যেমন ধরো ম্যালিগন্যান্ট থাইরয়েডকে আমরা যদি সেটাকে সারাতে চাই তাহলে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন ব্যবহার করি। যদি আমরা লিউকোমা এই ক্যান্সারটাকে আমরা সারাতে যাই তাহলে আমরা রেডিও অ্যাক্টিভ ফসফরাস ব্যবহার করি। এছাড়াও রেডিও অ্যাক্টিভ কোবাল্ট ব্যবহৃত হয়। আরেকটা জিনিস, তেজস্ক্রিয়তার একটা বিরাট উপকার হচ্ছে কার্বন ডেটিং। কার্বন ডেটিং কি? এই যে সাধারণ কার্বন আমরা জানি 6C12, এই 6C12-এর আরেকটা আইসোটোপ আছে, সেটা হলো 6C14। সাধারণত এই গাছ বা অন্যান্য যে জীবাশ্ম তাদের মধ্যে এই 6C14টা পাওয়া যায় এবং তাদের যে অর্ধায়ু, সেই অর্ধায়ু থেকে আমরা এটা গণনা করতে পারি যে এই জীবাশ্ম বা এই গাছ বা অন্যান্য কিছুর তাদের বয়স কতটা। আরও একটা মজাদার বলি যে পৃথিবীর বয়স কতটা সেটা গণনার জন্যও কিন্তু এই তেজস্ক্রিয়তাই কাজে লাগে। কিরকম? তোমাদের পড়ার একদম শুরুর দিকে আমরা বলেছি যে ইউরেনিয়াম থেকে আমরা যদি ভাঙতে যাই তাহলে শেষে গিয়ে কি পাব? লেড, সীসা। পৃথিবীতে যত ইউরেনিয়াম এবং সীসা আছে তাদের যে অনুপাত সেটা যদি আমরা গণনা করি, এই গণনা করার থেকে, এই গণনার অনুপাত থেকে আমরা পৃথিবীর বয়স সেটাকে কিন্তু বের করে নিয়ে আসতে পারি, পেয়ে যেতে পারি। আচ্ছা, আরও একটা জিনিস তোমাদের মনে আছে, দেখো আমি শুরুতে তোমাদের বন্ধন শক্তির বিষয়ে বলেছি।
3: হ্যাঁ স্যার, সেই শক্তি নিউক্লিয়াসকে আবদ্ধ রাখতে সাহায্য করে।
2: একদম ঠিক। কিন্তু এই যে বন্ধন শক্তি, এই যে বিপুল পরিমাণ শক্তি, সেটা কোথা থেকে কিভাবে আসছে সেটা কিন্তু তখন তোমাদের আলাদা করে বলিনি। আচ্ছা, তোমরা কেউ ভর ও শক্তি নিয়ে আইনস্টাইনের যে বিখ্যাত সমীকরণটা আছে সেটা কি জানো?
4: হ্যাঁ স্যার, E=mc2।
2: ঠিক, E=mc2, যেখানে এই যে

0: ই এটা হলো নিউক্লিয়াসের ক্ষেত্রে বন্ধন শক্তি, আর এম হলো ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। আচ্ছা, এই ভর তার আবার ত্রুটি কিসের, এ ব্যাপারটা একটু তোমাদের ভালো করে বলি। যখন আমরা একটা নিউক্লিয়াসকে দেখি, নিউক্লিয়াসের ভেতরে রয়েছে প্রোটন এবং নিউট্রন। ধরা যাক একটা সোডিয়াম নিউক্লিয়াস, তার ভর সংখ্যা 23, তার পারমাণবিক সংখ্যা 11, তাহলে নিউট্রন আছে 12টা আর ইলেকট্রন 11টা, প্রোটন 11টা। একটা প্রোটনের যা ভর তাকে 11 দিয়ে গুণ করলে তাহলে ওর নিউক্লিয়াসে মোট যত প্রোটন আছে তার ভর পেয়ে যাব। একটা নিউক্লিয়াসের যা ভর তাকে 12 দিয়ে গুণ করলে ওর নিউক্লিয়াসে মোট যা নিউট্রনের ভর তা পেয়ে যাব। এই দুটোকে যদি যোগ করি সেটাই তো তাহলে নিউক্লিয়াসের ভর হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় যে নিউক্লিয়াসের ভর এই যে আমরা গণনা করে বের করলাম তার থেকে কিন্তু কম হয়। এই যে কম হচ্ছে, যেটুকু কম হয় তাকে আমরা বলি ভর ত্রুটি। এবার এই যে কম হলো এম, এই ছোট্ট এমটা, এই ছোট্ট ভরটা, এটা কোথায় গেল? তখন আইনস্টাইনের এই সমীকরণটা ব্যবহার হয়, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই যে ছোট ভর, এই ছোট ভরটা সে শক্তিতে পরিণত হয় ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই সমীকরণ অনুযায়ী। আচ্ছা, এই সিটা কি সেটা বলতো?
1: স্যার, সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড।
0: 3×10⁸ মিটার পার সেকেন্ড, তার মানে বুঝতে পারছো একটা বিরাট সংখ্যা। এবার ভাবো যে যখন এম খুব ছোট হবে তখন ই কিভাবে হবে? ই হবে ওই এম এর সাথে সি স্কোয়ার এর গুণ, অর্থাৎ 10⁸ এর বদলে এবার হয়ে যাচ্ছে 10⁸ × 10⁸, মানে 10⁶। তার মানে এই মানটা কি বিরাট বড় হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো। এখানে দেখো যে আমরা একটা ছোট্ট পরমাণুর একটা ছোট্ট নিউক্লিয়াসকে নিয়ে কাজ করছি, এই নিউক্লিয়াসে সামান্য একটু ভরের ত্রুটি হয়েছে, তার ফলে কিন্তু একটা বিরাট পরিমাণ শক্তি আহরিত হচ্ছে। আর এই যে বিরাট পরিমাণ শক্তি আহরিত হচ্ছে এটা কিন্তু গোটা মহাবিশ্বকে একভাবে চালায়। কিভাবে সেটা একবার জানো। আমরা আরও দুটো নিউক্লিয় ঘটনার কথা একটু জানি, তার একটা নাম হচ্ছে নিউক্লিয়ার ফিশন, আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন। আগে নিউক্লিয় বিভাজনের কথা বলি, কেন বলছি সেটা নিউক্লিয় সংযোজন বলতে গিয়ে বলবো। নিউক্লিয় বিভাজন হলো একটা বড় নিউক্লিয়াস, অর্থাৎ একটা ভারী কণা, একটা ভারী পরমাণু, তার নিউক্লিয়াসে এসে একটা ইলেকট্রন, তাহলে সে দ্রুতগতি সম্পন্ন এসে ধাক্কা দিল, নিউক্লিয়াসটা সে ব্যালেন্সড হয়ে গেল, তার সাম্যটা চলে গেল এবং সেটা ভেঙে গেল। এই যে ভেঙে গেল, ভেঙে যাওয়ার ফলে ওর ভেতরে যে বন্ধন শক্তি, তার ভেতর থেকে খানিকটা শক্তি সে বেরিয়ে এলো। একটা উদাহরণ হিসেবে আমরা খুব ব্যবহার করি, যেমন ধরো ইউরেনিয়াম 235, তার সাথে যদি আমরা একটা ইলেকট্রনকে এসে যদি ধাক্কা দিই, আমরা খুব ভালো হয় যদি ইলেকট্রন ধাক্কা দিই তাহলে আমাদের আহিত কণা তো, আরও ভালো হয় যদি আমরা একটা নিউট্রন দিয়ে ধাক্কা দিই, তাহলে এই ইউরেনিয়াম 235 কিছুক্ষণের জন্য ইউরেনিয়াম 236-এ পরিণত হয়। তার পারমাণবিক সংখ্যা হলো 92 এবং তার ভর সংখ্যা হলো 236। এইটা কিন্তু একটা আনস্টেবল কণা, এর সাম্য নেই, ভেঙে যায়। ভেঙে গিয়ে কিসে পরিণত হয়? বেরিয়াম এবং ক্রিপ্টান। এবং এই যে বেরিয়াম এবং ক্রিপ্টানে পরিণত হলো, বেরিয়াম তার ভর সংখ্যা 141, ক্রিপ্টান তার ভর সংখ্যা 91, এবং এদের দুজনকে নিয়ে তুমি যদি যোগ করো তাহলে দেখবে যে তিন ভাগ বাকি থাকছে। ওই তিনটে কি? তিনটে নিউট্রন তৈরি হয়। এই যে তিনটে নিউট্রন তৈরি হলো, এই তিনটে নিউট্রন আবার কি করবে? আবার গিয়ে তিনটে ইউরেনিয়াম কণাকে ধাক্কা মারবে, তাদের প্রত্যেকের কাছ থেকে আবার তিনটে করে নিউট্রন বেরোবে, তারা গিয়ে আবার প্রত্যেকে তিনটে তিনটে করে ইউরেনিয়ামকে ধাক্কা মারবে। এইভাবে এটা একটা চেন, একটা শৃঙ্খলিত, একটা সমীকরণের মতো, একটা রাসায়নিক বিক্রিয়ার মতো ক্রমাগত বাড়তে থাকে এবং এরই একটা বিরাট পরিমাণ শক্তি নির্গত হয় প্রত্যেকবারের থেকে। শক্তি আস্তে আস্তে একটা নিউট্রন থেকে তিনটে, তিনটে থেকে নটা, নটা থেকে 27টা, এইভাবে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এবং এই শক্তি কিন্তু আমরা অ্যাটম বোমা থেকে পাই। সেই জন্য অ্যাটম বোমা এত বিধ্বংসী। কিন্তু এই কথাটা বলতে গিয়ে আমি একটা কথা তোমাদের বলেছি, আমরা যখন নিউক্লিয়

0: ও সংযোজনের কথা পড়ছি বা বলছি, সেই সময় আমরা নিউক্লিয় বিভাজনের কথাটা আরেকবার বলবো। সংযোজনকে আমরা আগে বলিনি, অথচ যোগ করাটাকেই তো আগে বলা উচিত। অথচ বিভাজনকে কেন আগে বললাম সেটা বোঝার জন্য সংযোজন কি আগে সেটা বুঝি। নিউক্লিয় সংযোজন হলো ঠিক নিউক্লিয় বিভাজনের উল্টো, ওখানে ভারী ছিল, এখানে হালকা দুটো পরমাণু। দুটো হাইড্রোজেন ধরো, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম ধরো, আমরা ধরলাম দুটো হাইড্রোজেন, একটা 1H2 একটা 1H3, একটার নাম ডয়ট্রিয়াম একটার নাম টাইট্রিয়াম। এই দুটো যোগ হলো, যোগ হওয়ার পর তারপরে তারা কি তৈরি করলো, দুটো একসাথে যোগ হয়ে একটা নতুন নিউক্লিয়াস তৈরি করলো। এই নিউক্লিয়াসটার তার পারমাণবিক সংখ্যা কত হলো, এই হাইড্রোজেনের এক, ওই হাইড্রোজেনের এক, হয়ে গেল 2। তাহলে সেটা হয়ে গেল হিলিয়াম। হিলিয়ামের ভর সংখ্যা কত, 4। বেরিয়ে লোকে আরেকটা নিউট্রন আর প্রচুর পরিমাণে শক্তি সেই ভর ত্রুটির থেকে। কিন্তু আমি তাহলে সংযোজনটা কেন বিভাজনের পরে বললাম, তার প্রধান কারণ হলো এই যে দুটো হালকা পরমাণু পরস্পরের সাথে আটকে যাবে, গোলে আটকে গেল প্রায়, এটা করবার জন্য একটা বিপুল পরিমাণ শক্তি দরকার, এবং সেই শক্তিটা আমরা পাব নিউক্লিয় বিভাজন থেকে। নিউক্লিয় বিভাজন শক্তি দেবে, তবেই কিন্তু নিউক্লিয় সংযোজন হবে। তাই জন্য আমাদের এই নিউক্লিয় ঘটনায় একটা ভারী সুন্দর কথা আছে, ফিশন ফিউশন ফিশন। তার মানে আগে ফিশন হবে, অর্থাৎ বিভাজন, তারপরে সংযোজন, তারপরে আবার বিভাজন, তারপরে আবার সংযোজন, এইভাবে চলতে থাকে। এই যে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজনের ফলে যে শক্তি নির্গত হয় তা বিভাজনের থেকে কয়েক গুণ বেশি। আমরা যদি সূর্যের দিকে তাকাই বা বিভিন্ন নক্ষত্র দেখি, তাদের যে শক্তি শক্তি আহরিত হয় এই নিউক্লিয় সংযোজন থেকে। বুঝতে পারছো যে দেখো, আমরা শুরু করলাম একটা ছোট্ট পরমাণুর একটা ছোট্ট নিউক্লিয়াস থেকে, এবার দেখতে পাচ্ছি যে তার ভেতরে এত শক্তি আছে যে সে একটা গোটা মহাবিশ্বকে শক্তি যোগাতে পারে, চালাতে পারে। তাই যাদেরকে ক্ষুদ্র দেখছো তাদেরকে ক্ষুদ্র মনে করো না, কিন্তু একটা ছোট্ট পরমাণুর ছোট্ট একটা নিউক্লিয়াস, তার ভেতরে নিহিত রয়েছে প্রচুর পরিমাণ শক্তি। আমরা আরো কয়েকটা একটু উদাহরণ দিই। উদাহরণ যেমন, যেমন এই যে আমরা শুরুতে বন্ধন শক্তির কথা বলেছিলাম, এবং মাঝখানে বন্ধন শক্তি কিভাবে তৈরি হয় বা বন্ধন শক্তিটা আমরা পাই কোথা থেকে, সেটা আমরা বলেছিলাম কিসের কথা, ভর ত্রুটির কথা। আচ্ছা দেখো, এই ভর ত্রুটিতে তো আসলে ভরের একক, তা ভরের একক আমরা কি দিয়ে বুঝব? যদি পারমাণবিক ক্ষেত্রে আমরা ভরকে মাপি, তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাটমিক মাস ইউনিট দিয়ে মাপব, গ্রাম সেন্টিগ্রাম এই নিয়ে মাপব না। কিন্তু যেহেতু পারমাণবিক ক্ষেত্র, তাই জন্য তাকে মাপব অ্যাটমিক মাস ইউনিট দিয়ে। আর এই যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তিকে আমরা শক্তি মাপি কি দিয়ে, জুল দিয়ে সাধারণত। কিন্তু বন্ধন শক্তিকে আমরা একটা নতুন এককে মাপব, এবং সেই মাপটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট, MeV। এই বিষয়ে তোমাদের একটু ইলেকট্রন ভোল্টটাও একটু বলে দিই ছোট করে, নাহলে বোঝা যাবে না। এক ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ আর এক ভোল্ট। সেটাকে যদি আমরা জুলে পরিণত করি, তাহলে সেটা হয়ে যাবে 1.6×10⁷ ভোল্ট, 7 জুল/সেকেন্ড। অর্থাৎ ইলেকট্রন এবং ভোল্ট এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে ইলেকট্রনের চার্জ এবং ভোল্টকে যদি গুণ করি, তাহলে এই শক্তিটা পাবো। এই সাংঘাতিক শক্তি, মেগা মানে হচ্ছে বুঝতে পারছো 10⁻ কিলো হলে আমরা 3 বলি, আর মেগা হলে 6×10⁶। এত পরিমাণে এনার্জি, এত পরিমাণে শক্তি বেরিয়ে আসে। আমরা যখন নিউক্লিয় বিভাজনের কথা বলি, নিউক্লিয় বিভাজনে এই যে একটা উদাহরণ দিলাম ইউরেনিয়াম, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 92, আর তার ভর সংখ্যা 235, ভেঙে গেল। আমরা বললাম যে 91 এবং 141 ক্রিপ্টন এবং বেরিয়ামে ভেঙে গেল, তাদের ভর সংখ্যাগুলো এইভাবে ভেঙে গেল। পারমাণবিক সংখ্যাগুলো তাদের কত, 56 এবং 36। সমীকরণটা একটু মনে রাখতে হবে, সেখানে 56 বেরিয়াম 141 আর 36 ক্রিপ্টন 91, তার সাথে 3টে নিউট্রন, তার সাথে শক্তি। শক্তিটা কিন্তু যতবার বেরোচ্ছে মনে রাখবে এই ভর ত্রুটির থেকে ইকুয়াল টু এমসি স্কোয়ার গুণ করে আমরা মেগা ইলেকট্রন ভোল্টে শক্তি পাচ্ছি। আবার যখন ফিউশন করছি অর্থাৎ নিউক্লিয় সংযোজন করছি তখন এই যে মেগা ইলেকট্রন ভোল্টে আমরা নিউক্লিয় বিভাজন থেকে যে শক্তি পেলাম সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সেই শক্তিটা দিয়ে আমরা দুটো হালকা পরমাণু তাদেরকে তাদের নিউক্লিয়াসগুলোকে একসাথে যুক্ত করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু শুরুতে কোনো নিউট্রন লাগছে না, এসে ধাক্কা দিচ্ছে এমন নয়, এখানে যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হতে গেলে অনেকটা শক্তি লাগে, তোমরা দেখেছো। ধরো তোমরা কোনো একটা কিছু মোমকে গলতে দিচ্ছ, মোমকে যদি গলাতে হয় তাহলে সেখানে খানিকটা আগুন জ্বালাতে হবে, তো শক্তি লাগবে। এমনই ভাবো দুটো পরমাণু, তাকে যদি মনে মনে ভাবো যে তারা যেন গলে যাচ্ছে, বোমের মতো গলবে না নিশ্চয়ই, কিন্তু ভাবো তারা দুজন পরস্পরের সাথে প্রায় একত্রিত হয়ে যাচ্ছে, তার মানে সেখানে একটা বিরাট পরিমাণ শক্তি লাগবে। এই শক্তি আমরা পাই আবার সেই মেগা ইলেকট্রন ভোল্টে, পাই হচ্ছে নিউক্লিয় বিভাজন থেকে। এর ফলে সংযোজনের থেকে যে শক্তি বেরিয়ে আসছে সেটা বিভাজনের শক্তি, সাথে সংযোজনের শক্তি, একটা বিরাট পরিমাণ শক্তি। এবং এই বিরাট পরিমাণ শক্তি দিয়ে কিন্তু এই গোটা মহাবিশ্ব চলছে। আমাদের নিউক্লিয়াস পরমাণু, পরমাণুর নিউক্লিয়াস এবং পরমাণুর নিউক্লিয়াসের সংক্রান্ত যাবতীয় আলোচনা আমরা আমাদের দশম শ্রেণীর যে সিলেবাস রয়েছে তার মধ্যে খানিকটা শিখলাম। এবং আজকের জন্য আমাদের এখানেই পাঠদান সম্পূর্ণ হবে। মন দিয়ে পড়ো, সহজ যদি বুঝে গিয়ে থাকো তাহলে বড়ই সহজ একটা চ্যাপ্টার, আর সব কটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে। ধন্যবাদ সকলকে।
1: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক সায়ন্তন দাস ও দুই শিক্ষার্থী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হল। শুনলেন বিদ্যার্থীদের জন্য।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com।

0: ডট কম। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।
1: এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজকের আকাশ অংশত মেঘলা, বজ্রঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35.9 ডিগ্রি সেলসিয়াস ও 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণ ও তার সাথে ঝোড়ো হাওয়া ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বইবে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, বিজ্ঞানের খবর, বিজ্ঞান নিয়ে সচেতনতা, সত্যেশ্বর মুর্মুর সাক্ষাৎকার। 6:35 লোকগীতি, 6:40 শুনবেন কৃষি কথার আসর, গ্রীষ্মকালীন ডাল চাষ আলোচনা করবেন ডক্টর কাজল সেনগুপ্ত, কৃষক বন্ধু জীবানন্দ শীল এবং রামরঞ্জন দাস রায়, গবাদি প্রাণী পালনে প্রযুক্তি বিপ্লব নিয়ে রানা প্রতাপ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, রাত 8 স্বাস্থ্য জিজ্ঞাসা, গরমে সুস্থ থাকুন অতিথি ডক্টর অনির্বাণ দলুই, সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার, রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতে শরদ, শিল্পী সোমা ভট্টাচার্য, রাত 9:30 আবৃত্তির আসর কাজী নজরুল ইসলামের কবিতা কৌশিক সেনের কণ্ঠে, 9:45 সময়ের আয়না প্রযোজনা অসীম রায়, 10:00 বাংলা ছায়াছবির গান, রাত 10:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরালী নায়ার, 10:45 আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন সানাই এবং খেয়াল।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যে 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, সন্ধ্যে 7:10 শুনবেন শিল্প সংলাপ, কর্মজীবীদের অবসর সময়ের মানসিক স্বাস্থ্য নিয়ে ডক্টর দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটোপ্যাল, 7:30 শুনবেন অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় পুনাম সিং, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, রাত 8:15 শুনবেন নানা রঙের গান, রাত 9:16 শুনবেন স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, ম্যান্ডোলিন অভিজিৎ পাল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান, শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা খবর পাহাড়িত জিতেন্দ্রনাথ টুডু মারাং মন্ত্রী মানতান নরেন্দ্র মোদি মনে দিশম সাংঘারেয়া পোনা খেপরে সুইডেন খন নিত নরওয়েতে সেটের কানা মারাং মন্ত্রী দো গাপা ওডে নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড আর সুইডেন রেন মারাং মন্ত্রী কো সাও তেসার ভারত নর্ডিক চুড়না হেলমেট রে সেলেদ সাংঘারেয়া মুচাদ খেপরে মানতান মোদি দো ইতালিতে সেন ওডে উনি দো দিশম গমকে সার্গিও মাতারেলা আর মারাং মন্ত্রী জর্জিয়া মেলোনি সাওয়ে দুলুপ নাপামা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানতান অমিত শাহ ছত্তিশগড় পনত রায়পুরে পুন সাই গোটাং নেক্সট জেন ডায়াল মিদসাই গেবার গাড়ি সেন হাজুয়ে সারসাগুন কেনা সাপড়াও আখড়ারে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই স্পিকার রমন সিং আর যোগ মুখ্যমন্ত্রী বিজয় শর্মা হো সেটেরে তাহেকানা মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারিয়া পাতার সেতে তেহেন নবান্নরে মন্ত্রী মান্ডেরা দোসার দুপুরে সরকারি কামিয়ে কো লাগিদ বেতন কমিশন বেনাও অন্নপূর্ণা যোজনা সাঁতে আয়মা সাতামক বাবদে সায়বস্ত হয়ে কানা দুপুরুব তায়ম পুরো আর নাগার উত্তনও দপ্তর মন্ত্রী মানতীয় অগ্নিমিত্রা পাল খবরিয়ে কয় মেথার কোয়া অন্নপূর্ণা যোজনারে মন্ত্রী মান্ডের দো নীতি নিয়াম লেখাতে হেঁসায় এমা কানা পনত সরকারি বাসরে তিরলে কদ বিন ভাড়াতে হেজু সেন রেহ মন্ত্রী মান্ডার দো হেঁসায় এমাকানা এমাকাত কথা লেখাতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী তেহেন দিশুয় দরবারে এহব আকানা সরলেখরে হেনা বিজেপি অফিসরে তেহেন উনি দো বেকার কোয়া লালিসে আঁজম কেনা নয়া দরবারে যাহাই কো লালিসা উনকুয়া নিতুম সেনেলের কামি হো এনা সেতা খন এহব আকানা দলরেন পনসূত্রের লোকেট চট্টোপাধ্যায় হো নয়া দরবারে সেটেরে তাহেকানা জুদা জুদা সরকারি পান্থা করিয়া কামকাজ রেনা লাহান্তি অনতপল পরিস্থিতি সাঁতে আয়মা সাতামক বাবদে গাপালমারাও দিছে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী বারমাহারি জেলা সাংহারে সেন কানা মেয়াং সেতা উনি দো কলকাতা খন মহডা তায়ম বাগডোগরা সেটের কাতে শিলিগুড়িরে হেনা উত্তর কন্যারে উত্তরবঙ্গ রেয়া ইয়াই গোটাং জেলারেন চেতান ধাপ অফিসার কো সাঁয়ে দ্রুপ নাপামা মেনতে নবান্ন ডগরে বাড়াইয়া কানা আলিপুর দুয়ার কালিম্পং দার্জিলিং কোচবিহার সাঁতে উত্তরবঙ্গ রেয়া জুদা জুদা জেলারেন জেলা শাসনীয় পুলিশ সুপার বেগর নাওয়া বাছনাও এমএলএ কহ দুপুরে সেটের হুকুম আগাবার কোয়া দোসার হিল পশ্চিম বর্ধমান রেয়া দুর্গাপুরে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আর বানার বর্ধমান রেন শাসনতারি অফিসার আর এমএলএ কো সাও দুপুরুব রেয়া কামি হরা হো মুখ্যমন্ত্রীয়া দো হেনা তায়া কেরালাম পনতরে পুরুধুল কংগ্রেস লিডার ভি ডি সতীশান আয়ুরতে নাওয়া ইউডিএফ মন্ত্রী মান্ডের তেহেনকি তিরুবানন্তপুরমরে কিরিয়া তাঙ্কেনা কেরালাম রেন জিরন প্রদেশ কংগ্রেস পার্সেদ আর মারেন বিরোধী লিডার রমেশ চেন্নিথালা সানি জোসেফ কে মুরলীধরন আর আই ইউ এম এল লিডার পি কে কানহারি কুট্টি নাওয়া মন্ত্রী মান্ডারে ঠাঁক নামাকা কেরালামে বারগেল মিদ জনা সহেদানাং মন্ত্রী মান্ডের তেহেন কিরিয়া কো আতঙ্কেনা পনত গমকে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নাওয়া মন্ত্রী কো কিরিয়াই পাড়াও হচকেট কোয়া তঙ্গে মে চাঁদো দারাগান বারগেল ইরেল মাহিত পনত জাকাতরে ঈদ উল আজাহা মানাওয়া মেনতে নাখোদা মসজিদ পাহাটা খন বাড়াই হচো হয়ে কানা হোলা মসজিদ কমিটিয়া মিদ দুপুরুব তায়ম নোয়া সাব্যস্ত আকানা মেনতে মসজিদ কমিটি রেয়া ট্রাস্টি বোর্ড রেন কনভেনার নাসের ইব্রাহিম ওনায় সদর আকানা কলকাতা সাঁতে পনত রেয়া দক্ষিণ নাখারে হেনা যতম জেলারেগে দারাকান ইয়ামাহা ললো হয় আর বাং সাহা আবহাওয়া তাহেনা মেনতে আলিপুর অসিত দপ্তর সন্তর বার্তে এমাকানা হাদার হয়ে মিদিন বার্ষিক নাসে রেয়াড়ে আঙ্গজ হচরে হো মেনখান বাং সাহা লেকান আবহাওয়া তো তাহেন গিয়া অন্তে উত্তর নাখারে হেনা জেলা করে তো হাপ্তা জাকাত গে ঘানে ঝিড়িক ঘানে ঝমট জাড়ি রেনা আঁস হেনা আমেনতে আলিপুর অসিত দপ্তর ডগরে বাড়াইয়া কানা আইপিএল ক্রিকেটরে তেহেন চেন্নাইরে হেনা এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদ কিন সামাং দাপরাম নিত সিঙ্গার ইয়াটাং পেগেল টিজে খেলন তো এহব অন্তে আইপিএল রেয়া হোলা বারেয়া ম্যাচ হয়ে কানা পৈলো ম্যাচরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দো বারগেল পে রানতে পাঞ্জাব কিংসে পাঠু আকাদেয়া দোসার ম্যাচরে দো দিল্লি ক্যাপিটালস মনে উইকেটতে রাজস্থান রয়্যালসে পাঠু আকাদেয়া কলকাতা জাপা সরলেকরে হেনা যুব ভারতী খেলন ডাহিরে মোহনবাগান সুপার জায়ান্ট আর ইস্ট বেঙ্গল মুদ রেয়া খেলন দো হোলা মিমিন গোলতে মুচাদ আকানা ডার্বি ম্যাচ ড্র কাতে ইস্ট বেঙ্গল দো আইএসএল খেতাব জিতকরে নাসে লাহায়েনা ᱢᱟᱨᱠᱤᱱ ᱫᱤᱥᱚᱢ ᱜᱚᱢᱠᱮ ᱰᱚᱱᱟᱞᱰ ᱴᱨᱟᱢᱯ ᱛᱮᱦᱮᱨᱟᱱ ᱫᱤᱥᱟᱹ ᱠᱚᱰᱨᱟ ᱥᱚᱱᱛᱚᱨ ᱵᱟᱨᱛᱮ ᱡᱟᱹᱨᱤ ᱠᱟᱛᱮ ᱯᱩᱪᱷᱤᱢ ᱮᱥᱤᱭᱟ ᱨᱮᱭᱟᱜ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱯᱚᱨᱤᱥᱛᱷᱤᱛᱤ ᱫᱚ ᱱᱟᱣᱟ ᱠᱟᱨᱛᱮ ᱞᱚᱞᱚ ᱩᱨᱜᱩᱢ ᱟᱠᱟᱱᱟ ᱛᱮᱦᱮᱨᱟᱱ ᱫᱚ ᱳᱣᱟᱥᱤᱝᱴᱚᱱ ᱮ ᱮᱢ ᱟᱠᱟᱫ ᱡᱷᱚᱛᱚᱢ ᱥᱚᱨᱛᱚ ᱯᱩᱨᱟᱹ ᱠᱷᱟᱨᱤᱡ ᱠᱟᱛᱮ ᱯᱟᱞᱴᱟ ᱥᱚᱨᱛᱚᱭ ᱥᱟᱢᱟᱝ ᱟᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮᱦᱚᱸ ᱤᱨᱟᱱᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱜᱟᱶᱛᱟ ᱰᱚᱜᱚᱨ ᱨᱮ ᱵᱟᱰᱟᱭ ᱟᱠᱟᱱᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
1: ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱛᱟᱞᱢᱟ ᱠᱷᱚᱱ ᱱᱤᱛ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱠᱟᱹᱱᱩᱨᱟᱢ ᱥᱚᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ

0: আলে পাঠাকন, জোহার।
1: জোহার।
2: আজম কেদা পনাপে পাথাম তালাতে বিজ্ঞান চেতনা বাবদে সত্যেশ্বর মুর্মু সহ কুকুলির উপর কুকলির দে তাহেকেনা পরিমল হেমব্রম নিত গাপনা আখড়া কামিরাঞ্জ আজমা পেগে গাপা মাজান বেড়া সান্তাড়ি আখড়া রেঞ্জমুয়া কুনারাম মান্ডিয়া সাঁওতেন কোয়া সেরিং সোমবারি মুর্মুয়া সাঁওতেন কোয়া সেরিং আর আজমুয়া আখড়ারে দুলমাদুল পাতা সেরিং না হিস সিঙ্গড় বেড়া সান্তাড়ি আখড়া রেঞ্জমুয়া চন্দ্র মুর্মুয়া সাঁওতেন কোয়া সেরিং আরাজমুয়া সান্তাড়ি পতব কিরিং আক্রিং এনাং আর নেই বাবদে কালীপদ হেমব্রম সহ কুকলির উপর কুকলির দ সুতলাল সরেন গাপনা আখড়া কামিহরা পেঞ্জম কেদা তেহেঞ আখড়া মুচাদ মাড়াং আজম তবন পে কমলাকান্ত হেমব্রম সাঁওতেন কোয়া সাপড়াও তেনা দং সেরিং সেনেরি দ মিনতি হাঁসদা আর মেমরানি টুডু।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

0: 2018 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন চুক্তির ফলে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। এই একসময় প্রকল্পের নাম বদলে জল স্বপ্ন করা হয়েছিল বলেও তিনি দাবি করেন। পাশাপাশি সেচ প্রকল্পের ক্ষেত্রেও কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন কঠিন। অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে।
1: अभी तक हमारा करीब 89 लाख हमारा टारगेट 1 करोड़ का, अभी 11 लाख बाकी और हम 1 करोड़ तक जाना चाहते हैं। इसके अंदर लोगों के द्वारा और अभी तो जो मनरेगा में से भी और जी राम जी में भी इसका व्यवस्था है कि जो आपके पास डार्क जोन होगा उस जिले में आपको 65% पैसा मनरेगा का कंपल्सरी।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি সোমান্না, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, কেন্দ্রীয় পানীয় জল ও স্বচ্ছতা বিভাগের সচিব অশোক কে কে মিনা, পশ্চিমবঙ্গের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার দুষ্মন্ত নারিয়ালা সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকরা। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভান্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়ার করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেসব মহিলা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন।
2: নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে।
0: এছাড়াও আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। এদিকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অধীনে সরকারি কর্মী, বিভিন্ন বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হবে। একই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্ত চালু থাকবে বলেও শ্রীমতী অগ্নিমিত্রা পাল জানান।
2: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
0: প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী এবং শিশুদের উপরে নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার 2টি তদন্ত কমিশন তৈরি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত 2টি প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামনকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আগামীকাল শেষ হবে। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটার মোট 6 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এদিকে 25 মে পর্যন্ত ফলতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। তবে তদন্তে সহযোগিতা ছাড়াও কোনো গুরুতর অপরাধমূলক অভিযোগ পাওয়া গেলে তা আদালতের নজরে আনতে হবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের প্রবেশের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তরবঙ্গের 5টি জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে, আগামীকাল থেকে বাড়বে।

0: বৃষ্টির পরিমাণ। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপন বিরতি।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। কৃষি কাজের জন্য জল হাওয়ার খবরে জানানো হচ্ছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় একই আবহাওয়া দেখা যাবে। আগামী 7 দিনে আবহাওয়ার বিশেষ তারতম্য হবে না। আগামী 5 দিনে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার 2-1 জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1 জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: বন্ধুরা, আমরা যারা চাষবাস করি তারা পরিকল্পনা তো মাথায় রাখি যে কোন চাষটা করলে পরে আমি লাভের অঙ্কটা দেখতে পাবো। তো এই মুহূর্তে আমরা যদি গ্রীষ্মকালীন ডাল চাষের কথা ভাবি তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো আসুন আমরা জেনে নিই গ্রীষ্মকালীন ডাল চাষ নিয়ে। এ বিষয়ে বলার জন্যে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজল সেনগুপ্ত। আমরা পেয়েছি একজন প্রগতিশীল কৃষককে, নদিয়ার করিমপুর থেকে এসছেন জীবানন্দ শীল। নমস্কার।
5: নমস্কার
4: ডক্টর সেনগুপ্ত। যে কথাটা বলছিলাম, ডাল তো আমাদের মানে লাগে, রোজকার একটা দৈনন্দিন খাবার মধ্যে পড়ে। তো ডালে ভাত, ডাল ভাত, ডাল সবজি, মানে এটা প্রত্যহই আমরা গ্রহণ করি আর
5: ডাল ভাত, ডাল রুটি।
4: ঠিক ঠিক। তো একটু যদি বলেন যে এই সময়ে আমরা কি কি ধরনের ডাল শস্য নিতে পারি।
5: এই সময় আমরা 3টে ফসলের চাষ করতে পারি, কিন্তু আমরা মূলত 2টো ফসলই চাষ করি। একটা হলো মুগ ডাল, আর একটা হলো কলাই ডাল। এ প্রসঙ্গে আরেকটা জিনিস একটু বলি যে এই 2টো ডাল চাষ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে গ্রীষ্মকালে অনেক সময় জমিটা ফাঁকা পড়ে থাকে। কেন পড়ে থাকে? যে আমাদের সেচের জলের অভাব। কিন্তু আমরা প্রায় বিনা সেচে এই 2টো ডাল ফসলের চাষ করতে পারি। এই ফসল 2টো চাষ করার ফলে মাটি কিন্তু তার উর্বরতা আবার ফিরে পায়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় বা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শীতকালীন যে ফসলটা চাষ করি সেটা ধরুন গম হতে পারে, সেটা আলু হতে পারে, সেই ফসলগুলোতে আমরা এত বেশি পরিমাণে উদ্ভিদ খাদ্য বা সার দিয়ে থাকি যে প্রায় বিনা সারেও কিন্তু এই ডাল ফসল 2টো চাষ করা যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বীজটা লাগছে আর একটু পরিচর্যার খরচ, বাকি কিন্তু আমরা প্রায় বিনা খরচে এই ফসল 2টো চাষ করতে পারি। আর ফলে যেটা উপকার হয় সেটা সবসময় অর্থ দিয়ে বোঝা যায় না, সেটা হলো মাটির গুণাগুণ, মাটির স্বাস্থ্য কিন্তু আমার পুনরুদ্ধার হচ্ছে।
4: অর্থাৎ আপনি বলছেন যে মাটির উর্বরতা বজায় রাখার জন্য ডাল কিন্তু
5: খুবই গুরুত্বপূর্ণ,
4: মানে শস্য পর্যায়ের মধ্যে একটা ডাল শস্য
5: রাখতেই হবে, নিয়ম।
4: আচ্ছা, একটু আমরা জেনে নেব জীবানন্দ বাবুর কাছে। জীবানন্দ বাবু, আপনার আপনি কি চাষবাস করেন?
6: চাষবাস পাট চাষ করি খরিফে, তারপরে যে রবির প্রাক রবির আগে কিন্তু একটা আমরা সময় পাই, সেই সময়টাতে প্রায় 2 মাসের মতো সময়, সেই 2 মাসের মধ্যে আমরা একটা ডাল চাষ করি এবং সেটা মুগ এবং কলাই। তারপরে আমরা আবার চলে যাই সর্ষেতে। সর্ষের পরে আবার দেখা যাচ্ছে যে ওই গ্রীষ্মকালে একটা 2টো সময় একটু ফাঁকা সময় পাই, সেই সময়ে আবার গ্যাপে

0: আবার আমরা ওই ডাল চাষটা করি, এবং সেটাও সেই মুগ এবং কলায়।
1: মানে মুগ এবং কলাই এর মধ্যে আপনি কেন সীমাবদ্ধ থাকছেন?
0: এটা হচ্ছে, এটা খুব স্বল্প মেয়াদি, আর নির্দিষ্ট সময় 2 থেকে 2.5 মাসটাই আমাদের এই চাষের ফাঁকা সময় পায় আর কি, দুটো।
1: ডক্টর সেনগুপ্ত, ওনাদের লাগানোর সময় টময়গুলো ঠিকঠাক উনি বলছেন?
2: লাগানোর সময় ঠিকই আছে, ওনারা যেটা আমরা বলেছি ওনারা সেটা নিয়ম করে মেনে চলেন। সেটা হলো যে ডাল ফসলগুলো তোলার সময় যাতে সেটা বর্ষার সাথে ম্যাচ না করে, মানে বর্ষার সময় ছুটি তোলা বা ফসল তোলাটা একটু কঠিন, সেটা দেখেই ওনারা লাগান। ওনারা মোটামুটি ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি মধ্যে লাগান এদিকটায় গ্রীষ্মকালে, আবার বর্ষার পরপরই একটা ওই সেপ্টেম্বর মাস নাগাদ লাগান, যাতে নভেম্বর মাস নাগাদ ওটা উঠে যায়, পরে শীতকালীন ফসলটা চাষ করতে পারেন।
1: আচ্ছা, এই যে শস্যটা লাগানোর ক্ষেত্রে বা আমরা ফসল তোলার ক্ষেত্রে মানে শুরু থেকে কি কি বিষয়ের উপর আমাদের নজর দেওয়া উচিত?
2: প্রথমত হলো জমি তৈরি এবং বীজ শোধন। ডাল ফসল চাষের ক্ষেত্রে বীজ শোধন খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য ফসলের ক্ষেত্রে সাধারণত আমরা মাটিবাহিত বা বীজবাহিত জীবাণুগুলোর আক্রমণ কমানোর জন্য বীজ শোধন করি। ডাল ফসলের ক্ষেত্রে সেটা যেরকম গুরুত্বপূর্ণ, তার সাথে গুরুত্বপূর্ণ হলো যে রাইজোবিয়াম জীবাণু সার দিয়ে বীজ শোধন করা, কারণ রাইজোবিয়াম জীবাণু কিন্তু বাতাসের নাইট্রোজেনকে ডাল ফসলের শিকড়ে থাকা যে গুটি বা নডিউল তার মধ্যে যোগ করে, এবং সেইটা পুরোটা তো ওই ডাল ফসল নিজেরা ব্যবহার করে না, পরবর্তী ফসলের জন্য জমিতে রেখে দেয়। তো অনেকে আবার সেজন্য এই ধরনের ডাল ফসলকে বলা হয় এক একটা ছোটোখাটো ইউরিয়ার কারখানা, এটা মানে এই কারণেই বলে যে তারা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পরবর্তী ফসলের জন্য রেখে দেয়।
1: ঠিক। জীবানন্দ বাবু, আপনি যে ডাল শস্য নেওয়ার সময় জমিটাকে কীভাবে তৈরি করছেন?
0: জমি আমরা দুটো সিজনে ডাল করি। জমি প্রথমে যখন পাট কেটে নিই, পাট কেটে নেওয়ার পরে পাটের জমিতে বেশ কিছু সার থাকে, পাতা পচা সার, সেই জমিতে আমরা বেশি তেমন সার দিই না, ওই বীজ ফেলে দিয়ে বীজ আগে শোধন প্রক্রিয়া যেগুলো থাকে সেগুলো করে নিয়ে বীজ ছড়িয়ে দিয়ে চাষ দিলেই, মই দিলেই সঙ্গে সঙ্গে আমাদের কলাই এবং মুগ চাষটা হয়ে যায়।
1: আচ্ছা, মানে সেই ক্ষেত্রে জমি তৈরিতে আপনাদের বিশেষ পরিশ্রম
0: লাগে না,
1: করতে হয় না। ডক্টর সেনগুপ্ত, আপনি কি একটু বলবেন মানে বীজের হার বা জাত আমরা কি?
2: মোটামুটি মুগ বা কলাইয়ের ক্ষেত্রে 25 থেকে 30 কেজি হেক্টর প্রতি বীজ দিলেই যথেষ্ট। মাথায় রাখতে হবে যেটা চাষি বন্ধু বললেন শিলবাবু, যে ওনারা বেশিরভাগ ক্ষেত্রেই বা বেশিরভাগ চাষি ভাই ছিটিয়ে বীজটা বোনেন, আমি বলবো সারি করে বুনতে। 25 থেকে 30 সেন্টিমিটার দূরে দূরে সারিগুলো হলে ভালো হয়, কেন তাতে পরবর্তী পরিচর্যা বলুন বা ফসল তোলার সময় ফসল কাটার সময় সুবিধে হয়। আর সারি করে বললে কিন্তু পোকার আক্রমণ অনেকটা কমে যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক আমরা চাষি ভাইরা খেয়াল করি না। তো সারি করে বোনার কথা আমি বলবো অবশ্যই। এছাড়া মোটামুটি ঠিকই আছে। আর ওনারা তো বললেন যে লাঙল দেওয়ার পর মই দেন, মই দেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে জমিটা মোটামুটি লেভেল বা সমতল হয়ে যায়, মানে কোথাও উঁচু নিচু থাকে না, তাতে জল জমার সম্ভাবনা কমে যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন আজকাল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই ধরুন সাইক্লোন হচ্ছে বা নিম্নচাপ হচ্ছে, আমরা অনেক সময় বৃষ্টি পেয়ে থাকি, তো বৃষ্টিতে মাটিতে যদি জল জমে থাকে, ডাল এমন একটা ফসল যে 5-6 ঘন্টার বেশি যদি জমিতে জল জমে থাকে সেটা তার পক্ষে ক্ষতিকারক। অতএব এইটা গুরুত্বপূর্ণ বিষয় যে মই দেওয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
1: তাই এক্ষেত্রে জীবানন্দবাবু, এই যে আপনারা ছিটিয়ে বুনছেন, তাতে তো বীজের হার বেশি লাগছে নাকি?
0: আমরা 3 থেকে 3.5 কিলো বীজ দিই আপাতত,
2: বিঘাপতি।
0: পরবর্তীতে আমরা এইরকম যখন শুনছি লাইন দিয়ে বীজ বুনলে অবশ্যই তার উপকার পাওয়া যাবে এবং ফলনটা বৃদ্ধি পাবে, অবশ্যই আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা এই চিন্তাভাবনা নেব।
1: আচ্ছা, আপনারা কি বীজ শোধন করেন, মানে যেটা ডক্টর সেনগুপ্ত বলছিলেন?
0: হ্যাঁ, বীজ শোধনটা করি আমরা।
1: সাধারণত কিভাবে করে থাকি?
0: আমরা বীজ বোনার 7 থেকে 8 দিন আগে আমরা ওই আমরা দিই ওই রাসায়নিক পদ্ধতিতে আর কি, কার্বন ডাজিন কিংবা ব্যাভিস্টিন, এই সমস্ত দিয়ে 7 দিন আগে আমরা বীজটাকে শোধন করি একটা পাত্রে, সেই বীজটা সঙ্গে একটু ব্যাভিস্টিন এবং কার্বন
1: ডাইঅক্সাইড
0: দিয়ে সেটাকে আমরা শোধন করি এবং এক রাত্রি বন্ধ পাত্রে রেখে পরের দিন আমরা তখন আবার সেটাকে একটু ছায় শুকিয়ে নিয়ে পরের দিন আমরা বীজ বপন করি।
2: এক্ষেত্রে আমি একটা জিনিস বলি,

0: যে দু রকমের ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা উচিত, একটা কার্বেন্ডাজিম জাতীয়, আর একটা হলো যেটা সংস্পর্শে আসে যেরকম ম্যাঙ্কোজেব জাতীয়। দু ধরনের ওষুধ দিয়ে বীজ শোধন করা উচিত এবং বীজ শোধনের জন্য আমার 4 ঘন্টা যথেষ্ট, সারা রাত রাখার কোনো দরকার নেই। রাখলে ক্ষতি নেই কিন্তু না রাখাটাই ভালো, বিশেষ করে যদি ভিজিয়ে বীজ শোধন করা হয় তাহলে বেশিক্ষণ রাখাটা হয়তো ক্ষতি হতে পারে। শুকনোভাবে ড্রাই কন্ডিশনে যদি বীজ শোধন হয় তাহলে সারা রাত রাখলে ক্ষতি নেই। কিন্তু দুটো ধরনের বীজ ছত্রাকনাশক দেওয়াটাই ভালো। আজকাল অনেক দুটো মেশানো ছত্রাকনাশক বাজারে পাওয়া যায়, সেক্ষেত্রে একটা দিলেই হবে, কারণ সেক্ষেত্রে একটা সিস্টেমেটিক একটা কন্ট্যাক্ট মানে সংবেদনশীল এবং সংস্পর্শজনিত দু রকমই ওষুধ একসাথে মেশানো থাকে। আর পরবর্তীকালে যাতে জীবাণু সার দিয়ে শোধন করা মানে ভালো, সেটা আমি বারবারই বলছি চাষি ভাইদের যে সেটা কিন্তু মাথায় রাখতে হবে।
1: আচ্ছা, এখন ধরুন যে সমস্ত কৃষক বন্ধু আমাদের এখানে আলু চাষ করছে, তো তারা কি আলু তুলে নিয়ে তারপর ডালের ক্ষেত্রে যেতে পারে?
0: তারা অবশ্যই ডালের ক্ষেত্রে যেতে পারে।
1: মানে সেক্ষেত্রে মুগ বা কলাই চাষ করতে গেলে আর বাড়তি জমি তৈরির খরচাও বোধ হয় লাগবে না?
0: কিচ্ছু লাগবে না, জমি একটু লেভেল করে নিলেই হবে। কেন আলু তোলার সময় তো জমি একটু উঁচু নিচু হয়ে যাবে, কেন কোদাল দিয়েই হোক বা যেভাবে লাঙল দিয়েই হোক আলু তোলার সময় অসমান হয়ে যাবে, সেটাকে সমান করে নিয়েই বীজ বুনলেই হয়ে যাবে।
1: জীবানন্দবাবু, আপনি কি বলেন, আপনার ওখানে আপনার জেলা থেকে আলু চাষ আছে?
2: আমার করিমপুর এলাকায় পাট চাষটাই বেশি, আলুর চাষটা একটু কম। তো এছাড়া পাটের বললাম, পাটের একটা বললাম যে
1: এই সময়টাতে
2: এই সময় সর্ষে আছে, সর্ষে চাষ, সরিষা চাষের যে এখন সরিষাটা উঠে যাচ্ছে এবং একটা মরশুম ঠিক ডালের এই সময়ে মরশুম আসছে আর কি, সেটা সর্ষে কাটার পরে এই চাষটা করা যায়। আমি কয়েকবার করেছি এটা।
1: আচ্ছা, আপনারা একটা তৈলবীজ এর পরে আপনারা ডাল শস্য
2: করছি,
1: তাই তো? তো এই এবং অল্প দিনের মধ্যে একটা ভালো, সেক্ষেত্রে আপনারা কিভাবে মাটিটা তৈরি করছেন, সার কি দিচ্ছেন যদি একটু বলেন?
2: সামান্য পরিমাণ সার দিই আমরা, কারণ ওই ডালে বেশি সার নাইট্রোজেন লাগে না, কিছুটা ফসফেট এবং কিছুটা পটাশ সার আমরা দিয়ে আমরা এই চাষ মানে শুরু করি।
1: সেচের ব্যবস্থাটা কীরকম?
2: সেচ বলতে গেলে এই সিজনে বোনার সময় একটি সেচ লাগে এবং পরে আর একটি সেচ দিতে হয়, দিলেই আর সেচ মোটামুটি লাগে না।
1: আচ্ছা,
2: দুটো সেচেই হয়ে যায়।
1: ডক্টর সেনগুপ্ত, আপনি কি বলবেন?
0: আমরা দেখেছি যে একটা সেচেই হয়ে যায়, বীজ লাগানোর সময় যদি মাটিতে যথেষ্ট রস না থাকে তাহলে একটা হালকা সেচ যথেষ্ট। এবং পরবর্তীকালে আমরা দেখেছি এই কালবৈশাখী বলুন বা পাক কালবৈশাখী বলুন, একটা ছিটে ফোটা বৃষ্টি আমরা পেয়ে যাই, প্রতি বছরই পাই। অতএব আমরা দেখেছি যে বেশি সেচ দেওয়ার দরকার নেই। ডাল ফসলগুলো বিশেষ করে মুগ কলাই যদি একটা বৃষ্টি পেয়ে যায়, বেশি বৃষ্টি যদি হয় তাহলে একটা সমস্যা হয়, সমস্যা হয় মানে তাদের আবার ফুল ফল থেকে তখন তারা কিন্তু আবার নতুন করে ভেষজ যে বৃদ্ধি মানে ভেজিটেটিভ গ্রোথে চলে যায়, মানে তখন আবার ডালপালা ছাড়ে, ফুল টুল কমিয়ে দেয়, ফল বা সুটি কম হয়, গাছের বৃদ্ধিটা বেড়ে যায়, আবার পরবর্তীকালে আবার যখন মাটিটা একটু শুকিয়ে আসে তখন এই ফুল ফলগুলো হয়। অতএব সেদিক থেকে সেচ না দিলেও যথেষ্ট ভালোই ফলন পাওয়া যায়।
1: আমরা কি ধরনের অন্তর্বর্তী পরিচর্যা নেব?
0: অন্তর্বর্তী পরিচর্যার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগাছা দমন, কেননা যে কোনো ডাল ফসল এই মুগ কলাই প্রথম দিকে তার বৃদ্ধিটা খুবই কম থাকে, ফলে আগাছা সে সময় একটা ভালো জায়গা নিয়ে নেয়, মানে মাটি ঢেকে ফেলে বা মাটি থেকে রস এবং খাবার টেনে নেয়। তো আগাছা দমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল একটা আমাদের প্রচলন হচ্ছে যে আগাছা নাশক দিয়ে মানে ওষুধ দিয়ে আগাছা মারার। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে সবসময় হাত নিড়ানি দিয়ে ম্যানুয়ালি উইডিং যেটাকে বলে, সেইভাবে আগাছা নাশক না বদলে যদি আমরা নিড়ানি দিয়ে আগাছা তুলি তাতে দুটো উপকার। একটা হলো যে আগাছা তো দমন হলোই, তার সাথে মাটিটা যে একটু খুচিয়ে দেওয়া হলো, মাটিটা যে একটু নাড়িয়ে দেওয়া হলো, ফলে বাতাসের বা অক্সিজেনের চলাচল মাটির মধ্যে অনেক বেড়ে যায়। তো শিকড়ে বসবাসকারী যে রাইজোবিয়াম জীবাণু বা শিকড়ের বৃদ্ধির জন্য এই বাতাস বা অক্সিজেনের খুবই প্রয়োজন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল ম্যানুয়ালি না করলেও যেহেতু কৃষি শ্রমিক কম পাওয়া যায়।

0: বা তাদের খরচ বেড়ে গেছে, আজকাল কিন্তু অনেক যন্ত্র আছে, অনেক ছোট ছোট যন্ত্র আছে আমাদের, সেই সব যন্ত্রের সাহায্যে, যেটাকে উইডার বলে, তার সাহায্যে কিন্তু এই ধরনের আগাছানাশক এর পরিবর্তে যদি এগুলো ব্যবহার করা হয়, মাটির মধ্যে বাতাসের চলাচলটা ভালো হয়।
1: জীবানন্দবাবু, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনাকে এই যে ডাল মানে মুগ বা কলাইয়ের চাষ করছেন, তাতে কি কোনো নির্দিষ্ট জাত বেছে নিচ্ছেন নাকি জাতের দিকে কীরকম নজর?
2: জাত বলতে গেলে আমাদের করিমপুর এলাকায় আমি প্রথম শুরু করি মুগ চাষ। তাতে আমি আপাতত দুটো থেকে তিনটে জাত আমাদের পরিচিত জাত, যেমন একটা সম্রাট, আর একটি হচ্ছে আপনার সুকুমার, আর একটি বীরেশ্বর। এই তিনটে জাত আমাদের পরিচিত, সেটা আমরা বহরমপুর ডাল ও তেল বীজ গবেষণাগার থেকে আমরা এই বীজটা পেয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা কয়েকটি জাতের নাম শুনেছি, আমরা এখনও পাইনি, বা গতবারে একটি পেয়েছিলাম কিন্তু শিলাবৃষ্টিতে সেটা নষ্ট হয়ে যায়, তার ফলন আমরা বুঝতে পারিনি। সেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সেই বীজটা আমরা পেয়েছিলাম। এইবার আমরা একটু স্যারের কাছে জানতে চাইবো আরও অন্যান্য বীজ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন।
0: না, আপনারা যে বীজগুলো ব্যবহার করছেন ভালো, একটা সমস্যা হয় যে কিছু কিছু এই ধরনের জাতগুলোতে একটা ভাইরাস রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, কিন্তু ভাইরাস আবার ছড়ায় তো পোকার মাধ্যমে, পোকা দমনের যদি ব্যবস্থা নেন তাহলে ভাইরাস রোগটা ছড়াবে না। এছাড়াও কানপুরে যে ডাল গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে কিছু কিছু ভালো জাত এসছে, আপনারা যদি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেন তাদের মাধ্যমে বীজগুলো পেতে পারেন। দিল্লিতে পুষা বলে একটা ইনস্টিটিউট আছে, সেখানে থেকেও কিছু কিছু ভালো জাত বেরিয়েছে, সেগুলো আপনারা এবারে লাগিয়ে দেখতে পারেন, সেগুলোতে ভালো ফলন পাবেন এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেশি। অতএব এইগুলো দিকে আপনারা এবার নজর দিন। আর কলাইয়ের ক্ষেত্রে আমি বলবো আপনারা তো সারদা, গৌতম, উত্তরা এগুলো লাগান, এদেরও কিছু ভালো ভালো জাত এসছে। আমরা প্রথম দিকে হয়তো সব চাষি ভাইকে দিতে পারবো না, কিন্তু কয়েকজনকে দিতে পারবো, তাদের মাধ্যমে বীজটা ছড়াবে ভালো জাতগুলো।
1: আচ্ছা, আপনি যদি একটু বলেন জীবানন্দবাবু যে কী ধরনের অসুবিধাগুলো আপনারা, সমস্যা হ্যাঁ চাষের ক্ষেত্রে কি রয়েছে এই ডাল চাষের ক্ষেত্রে?
2: এই স্যার বলছিলেন যে একটা কুটে রোগ, অর্থাৎ পাতা হলদে হয়ে যাওয়া, এই সমস্যাটা কিন্তু বেশ একটা সমস্যা আমাদের ওইদিকে দেখা দেয়। তা আমরা এইটার তেমন কিছু প্রতিকার করতে পারি না, চারা যখন শুরু হয় আর কি তখন কোনো গাছের গায়ে ওই রকম পাতাগুলো কুটে রোগ দেখা দিচ্ছে, সে অবস্থায় ওই গাছগুলোকে তুলে দিই, আর ওইটা আমরা শুনি যে ওটা নাকি সাদামাছির থেকে সংক্রামিত হয়, তো ওই তুলে দিই, আর কিছুটা আমরা সামান্য হয়তো কীটনাশক ব্যবহার করি।
1: তো রোগ পোকা একটা সমস্যা চাষের ক্ষেত্রে।
2: হ্যাঁ,
1: তো সে আপনারা সেই সহযোগিতাটুকু কোথা থেকে পাচ্ছেন? আপনাদের ধার মানে কাছাকাছি তো ব্লকে?
2: হ্যাঁ, এডিও সাহেব আছেন, ভালো আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। এছাড়া আমরা কিছুটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সঙ্গে আমরা একটু যোগাযোগ করার, কখনো কখনো ডাল চাষ নিয়ে প্রশিক্ষণও নিয়ে থাকি। আর এছাড়া
1: মানে আপনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন?
2: হ্যাঁ। এছাড়া আমরা রেডিও শুনি নিয়মিত,
1: এবং
2: রেডিও শুনতে অনেককেই বলি।
1: একটু যদি ডক্টর সেনগুপ্ত বলেন আপনি যে কী ধরনের রোগ পোকা সমস্যা মূলত হতে পারে?
0: হ্যাঁ, এই দুটো ডালের ক্ষেত্রে প্রধান সমস্যা যেটা বললেন উনি, কুটে রোগ, মানে ইয়েলো মোজাইক ভাইরাস, পাতাগুলো একটু হলদে হলদে ছিটছিট দাগ হয়ে যায়, কুকড়ে যায়। ভাইরাস রোগ ছড়ায় পোকার মাধ্যমে, পোকা সাদামাছি আছে, এছাড়াও অ্যাফিড জাতীয় কিছু পোকা আছে, তাদের মাধ্যমে ভাইরাসটা ছড়ায়। প্রথম দিকে মাঠের অল্প কয়েকটা গাছে এটা দেখা যায়, পরবর্তীকালে সেই পোকাগুলো যখন অন্য গাছে আক্রমণ করে তার মাধ্যমে জীবাণুটা বা ভাইরাসটা ছড়ায়। তো এক্ষেত্রে প্রথম যেটা দরকার বীজ শোধন ছাড়াও, যে নিয়ম করে যদি ফুল আসার আগে যদি একবার পোকা মারার ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগটাকে আটকানো যেতে পারে, এবং এটাই করা উচিত। কারণ একবার রোগটা লেগে গেলে আমরা সবাই জানি ভাইরাস রোগ সাধারণত সেটাকে দূর করা যায় না, মানুষেরই বলুন বা গাছেরই বলুন, ভাইরাস একটা মারাত্মক রোগ, তা মারার ওষুধ এখন পর্যন্ত বেরোয়নি। কিন্তু সেটা যারা নিয়ে যায়, বহন করে নিয়ে যায়, বয়ে নিয়ে যায়, তাদের দমন করার তো ওষুধ আছে। তো এটা যদি আমরা নিয়ম করে যদি ফুল আসার আগে একবার স্প্রে করি, প্রয়োজনে আবার 15 থেকে 20 দিনের মাথায় আরেকবার স্প্রে করি, আমার মনে হয় এই রোগটাকে সহজেই আমরা দমন করতে পারবো। এবং এছাড়া আর কিছু বিশেষ কিছু সমস্যা নেই। আরেকটা সমস্যা হয় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুয়োপোকার আক্রমণ হয়েছে, তো শুয়োপোকার আক্রমণের জন্য বিভিন্ন ওষুধ আছে। আমি টোটকা বলতে পারি, টোটকার মধ্যে আমরা দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যে যদি ধরুন কোনো সাবান জাতীয় জিনিস স্প্রে করা যায়, অনেকে শার্প ব্যবহার করে প্রয়োগ করে উপকার পেয়েছেন, অনেকে যে শ্যাম্পু ব্যবহার করে উপকার পেয়েছেন। আমি নিজে বলতে পারি যে জলে গুলে যদি হলুদ দেন বা জলে গুলে যদি কর্পূর দেন, তাহলেও কিন্তু এইগুলো দমন করা যায়, অনেক উপকার পাওয়া যায়। তো এই ধরনের জিনিসগুলো, আরেকটা সুবিধা হলো এদের বিষক্রিয়া তো কম, ওদের পরিবেশের ক্ষতি হয় না, অনেক বন্ধু পোকা সেগুলো মারা যায় না। তো এই ধরনের ব্যবহার করলে আমার মনে হয় চাষি ভাইরা উপকৃত হবেন।
1: তা এই যে গ্রীষ্মকালীন ডাল চাষ আপনারা করছেন, আপনাদের মানে সেটা কি সকলে মোটামুটি আপনাদের এলাকা জুড়ে ডাল চাষই করেন, মানে এর পরে তৈলবীজের পরে না?
2: তৈলবীজের পরে কিছু কিছু অন্য চাষও হয়, তো ডাল চাষ এখন বেশ ব্যাপক হচ্ছে।
1: কারণ যেটা আমাদের ডক্টর সেনগুপ্ত বলছিলেন যে আমাদের ফসল চক্রে যদি একটা ডাল রাখা হয়, তাহলে কিন্তু আমরা মাটির যে উর্বরা শক্তি সেটা বাড়াতে পারছি, সুতরাং সেই ক্ষেত্রে মাটির গুণমান অনেক বাড়ছে এবং ধরে রাখতে পারছি, তাই তো?
0: আরেকটা জিনিস আমি একটু বলি, অনেক চাষি ভাইরা করেন, শীতকালীন ফসলের পরে ধরুন সর্ষে লাগিয়েছেন, তারপরে আবার একটা তৈল বীজের তিলের চাষ করেন। কিন্তু আমার ব্যক্তিগত মত বা আমার অভিজ্ঞতা থেকে যেটা বলি, তিলের বদলে যদি আমরা ডাল ফসলের চাষ করি, তাহলে কিন্তু অনেক কম সময়ে আমরা একটা ভালো ফসল পেয়ে যাব। আর জমির স্বাস্থ্য, জমির উপকারের কথাটা তো বারবারই বলছি, এইটা কিন্তু চাষি বন্ধুদের মাথায় রাখতে হবে যে তৈলবীজের পরে তৈলবীজ না করে তৈলবীজের পরে ডাল ফসলের চাষ করুন, তাহলে বেশি উপকার পাবেন। চাষি বন্ধুরা সাধারণত ডাল ফসল চাষ করতে চান না, এই কারণে যে বাজারে দাম পান না। একটা খুব ভালো সহজ উপায়, একটা বিরাট ভ্যালু অ্যাডিশন হলো, খোসাটা ছাড়ালেই কিন্তু যে ডালটা চাষি বন্ধুরা হয়তো 20 টাকা কেজিতে বিক্রি করছেন, সেটা 40 টাকা কি 50 টাকা কেজিতে বিক্রি করতে পারবেন।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম যে গ্রীষ্মকালীন ডাল চাষ নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজল সেনগুপ্ত এবং আমাদের মধ্যে নদিয়া জেলার করিমপুর এলাকার যে একজন প্রগতিশীল কৃষককে আমরা পেয়েছি, জীবনানন্দ শীল, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ,
2: নমস্কার।
3: বন্ধুরা, বর্তমান সময়ে এমন একটি জিনিস আমাদের অতি পরিচিত এবং আপনারা প্রায়শই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা আপনার হাতের মুঠোর মধ্যে যে সেলফোনটি রয়েছে সেখানে তার বিভিন্ন কার্যকারিতা আপনারা দেখতে পাচ্ছেন। সে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সব জায়গায় তারই অবাধ বিচরণ, এবং সেটা ছাড়া বলতে গেলে এখনও প্রায়ই অচল। প্রত্যেকেই একটু চেষ্টা করছে নিজেকে অন্যরকমভাবে উপস্থাপন করতে। আশা করি আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন, আমি কথা বলছি এআই টেকনোলজি নিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যাকে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা তো গেল আপনাদের সকাল্লাদের ব্যাপার, কিন্তু আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে এই এআই টেকনোলজি কৃষিক্ষেত্রেও তার আধিপত্য ফলাতে পারে? বিশেষ করে গবাদি পশুপালন যারা করে আসছেন, বাড়িতে আপনার হয়তো কোনো গরু ছাগল রয়েছে বা মুরগি রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এআই টেকনোলজি কাজ করতে পারে। একদমই তাই, এখন কৃত্রিম বুদ্ধিমত্তাও সেই স্থানটিও দখল করতে চলেছে। সেটা কীভাবে করে সেই ব্যাপারটা নিয়ে আজকের আমরা খুব একটা ইন্টারেস্টিং আলোচনা করব, এবং আলোচনার জন্য আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের সামেটির ফ্যাকাল্টি রানা প্রতাপ চট্টরাজ। আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা, ভারতে গবাদি পশুপালনে আধুনিক প্রযুক্তির বিপ্লব। তার আগে রানা প্রতাপ চট্টরাজ, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার।
4: নমস্কার সুব্রতবাবু, আপনাকেও নমস্কার।
3: যে কথা আমি শুরুতে বললাম, আমরা তো সর্বক্ষেত্রেই এখন, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে, এআই টেকনোলজির ব্যবহার মানে হরদম দেখছি, কিন্তু এটা আবার গবাদি পশুপালনের ক্ষেত্রে এটা কীরকম ব্যাপার?
4: এটা বলতে গেলে সুব্রতবাবু, প্রথমেই আমাদের যেটা বলা দরকার যে পশুপালন, বর্তমানে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের পশুপালন আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যদি দেখেন তাহলে পশুপালন শুধুমাত্র এখন খাদ্য সুরক্ষায় নয়, এটা গ্রামীণ জনজীবন এমনকি শহরে জনজীবনেরও কিছু যুবক যুবতীদের কর্মসংস্থানের
3: অন্যতম মাধ্যম, একদম
4: মাধ্যম। এবং আমরা সমীক্ষায় দেখেছি প্রায় 70% গ্রামীণ জনজীবন কিন্তু পশুপালনের সঙ্গে যুক্ত। এরপর হয় কি, গ্রামীণ কৃষকরা অনেক ক্ষেত্রেই কিন্তু কম প্রযুক্তি ইউজ করেন, মূলত যারা প্রোগ্রেসিভ ফার্মার আছেন, যারা উদ্যোক্তা,

0: ফার্ম করেন, বিভিন্ন গবাদি পশুপালনের ফার্ম, যেমন ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, গোটারি ফার্ম, পিগারি ফার্ম, বিভিন্ন ধরনের ফার্ম যারা বা খামারবাড়ি যারা স্থাপনা করেন, তারা কম প্রযুক্তির সাহায্য নেন। এর ফলে যেটা হয়, তারা গবাদি পশুকে সঠিক সময়ে প্রজনন করানো, সঠিক সময়ে তার স্বাস্থ্য ব্যবস্থা পর্যবেক্ষণ করা, তার খাদ্য নিয়ন্ত্রণ এবং মার্কেটিং লিঙ্কেজ অর্থাৎ বাজার বিশ্লেষণ, এই জিনিসগুলোর সঠিক ধারণা বা সঠিক ব্যবহার করতে পারেন না। বর্তমানে এবং আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তায় একমাত্র পথ, যদি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য না নেন, এক সময়ে কিন্তু তারা ফার্মিং করলেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন এবং বলা ভালো যে আগামী কয়েক দশকে যদি ফার্ম গড়ে তুলতে হয় আপনাকে অতি অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমকে ব্যবহার করেই কিন্তু এগিয়ে যেতে হবে।
1: বেশ, মানলাম আপনার কথা, কিন্তু বিগত দিনে যে সমস্ত ফার্মাররা পালন করে আসছিলেন তারা তো একটা নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে এতদিন ধরে তারা সেগুলো করে এলেন, সেগুলো কি তাহলে একেবারেই ফেলিওর?
0: না, সেটা একেবারেই ফেলিওর নয়। আপনি যদি একটা ফার্ম করেন, নিজস্ব বুদ্ধি না থাকলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যও নিতে পারবেন না। কেমন, এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আজকের দিনে আপনাকে আমি যদি পাঁচের সঙ্গে পাঁচ যোগ করতে বলি, আপনি দশ বলবেন, দশের সঙ্গে পাঁচ যোগ করতে বললে আপনি বলবেন পনেরো, কিন্তু আপনি যদি বলি যে কুড়িবার পাঁচে পাঁচ যোগ করুন, এটা কি আমাদের মস্তিষ্কের পক্ষে করা সম্ভব?
1: অনেক সময় সাপেক্ষ
0: আমরা ব্যবহার করি মাইক্রোসফট এক্সেল। এইটাকে যদি আমি ব্যবহার করি যে একটা ডাটা, ধরুন একটা চাষি আজকে 39 টাকা দাম পেলেন দুধ কিলো দরে বিক্রি করে, কোন বাজারে উনি বিক্রি করবেন, এই সাজেশনটা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে পেতে পারি। এমনকি ধরুন ছাগল, ছাগলের যদি মার্কেট আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন বছরের বিশেষ বিশেষ সময়ে দাম সব থেকে বেশি হয়, যেমন কালী পুজো, ঈদ ইত্যাদি ইত্যাদি। এইভাবে প্রত্যেকটি শাকসবজি, ফল ফুল, প্রাণী সম্পদের ক্ষেত্রেও মুরগির দামও কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে। আপনারা রেডিও মাধ্যম, গণমাধ্যমে এর দাম দেখে থাকবেন। এর সঠিক সময়টা একেবারে নির্বাচন করে ফার্মারদের কাছ থেকে সারা ওয়েবসাইটের তথ্যকে অ্যানালাইসিস করে একটা সঠিক তথ্য কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারে। এক্ষেত্রে কিন্তু ফার্মাররা আগে যে পদ্ধতি খাটিয়ে চাষ পালন করছেন সেটা করবে
1: আরো উন্নত,
0: এইটা ব্যবহার করলে তিনি কিন্তু তার উন্নতির রথের চাকাকে অনেক বেশি আগিয়ে নিয়ে যেতে পারবেন।
1: ঠিক, কেননা আমাদের এই যে যদি আমরা একটু প্রযুক্তির কথা ধরি, একটা সময় যদি আমরা ফিরে তাকাই, যে সময় শুধুমাত্র ফোন করার জন্য মানুষের হাতের মধ্যে একটা ছোট্ট ফোন ছিল, তখনও কিন্তু ভাবতাম না যে আমার হাতের মুঠোর মধ্যে সারা বিশ্ব চলে আসতে পারে। আজকে বিজ্ঞানের অগ্রগতির হাত ধরে যেটা আমরা পেয়েছি, ঠিক এটাও সেই রকম বলতে চাইছেন, তাই তো?
0: একদম।
1: বেশ, এই প্রসঙ্গে আরেকটু আমরা বিস্তারিত আলোচনায় যাব, তার আগে যদি একটু বর্তমানে ভারতের যে পশুপালনের তার একটু সামগ্রিক চিত্র যদি একটু বলেন।
0: বর্তমানে ভারতের পশুপালনে ভারতের স্থান কিন্তু অত্যন্ত ভালো, খারাপ কিন্তু নয়। কিন্তু ভারতের জনসংখ্যা এতটাই বেশি, যেমন দুধের ক্ষেত্রে আমরা বলি যে দুগ্ধ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে সারা বিশ্বে, কিন্তু তা সত্ত্বেও ভারতের পার ক্যাপাসিটা মানে প্রতি মানুষ পিছু দুধের পরিমাণ কিন্তু অত্যন্ত কম। আমাদের এই ভারতে বর্তমানে আমরা জানি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আছে, ফাও।
1: ফাও
0: এর 2000 সালে একটা প্রতিবেদন বেরিয়েছিল এবং তারা বলেছিল ভারতবর্ষে 303 মিলিয়ন ভারতবর্ষে কিন্তু গবাদি পশু রয়েছে। এবং আমরা জানি যে ভারত এমন একটা জায়গায় এসে উপস্থিত, বিশেষত আমার দক্ষিণ 24 পরগনা অঞ্চল, যেগুলো শহরাঞ্চল যেখানে বেশি আছে, সেখানে ম্যাক্সিমাম এগ্রিকালচারাল ল্যান্ড কিন্তু ইউজড। হোয়ারেস কানাডা, আমাদের ভারতবর্ষে প্রায় 60% এগ্রিকালচারাল ল্যান্ড ইউজড, যদি কানাডার দিকে দেখেন ওদের 6% এগ্রিকালচারাল ল্যান্ড ইউজড। তাই আমাদের ক্ষেত্রে কম জায়গায় বেশি পরিমাণ লাভ যদি করতে হয় আমাদেরকে প্রযুক্তির সাহায্য নিতে হবেই। আপনি একটু আগে একটা খুব সুন্দর কথা বলছিলেন যে প্রযুক্তি একটা এমন জিনিস, প্রযুক্তির রথের চাকা কিন্তু আমরা আটকাতে পারি না। আপনি যদি 10 বছর আগের কথা ভাবেন তাহলে আমাদের মৌসুনি আইল্যান্ড এবং সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল, পুরুলিয়ার বাঘমুন্ডির একটা অযোধ্যা পাহাড়ের নিচে একটা গ্রামের একজন চাষি যে স্মার্টফোন ইউজ করতে পারে এটা আমরা যেমন চিন্তা করিনি,
1: ঠিক
0: তেমনি আজ এই স্টুডিওতে কথা বলার পর প্রায় 10 বছর পর যে যদি আমি চিন্তা করি, আমি দেখব ফার্মিং লেভেলে ফার্মাররা অলরেডি এই ডিভাইসগুলো ব্যবহার করছেন এবং অলরেডি করছেন, করছেন না তাও নয়, কিন্তু এর ব্যাপকতা কিন্তু ছাড়িয়ে যাবেই যাবে।
1: একদম, এবং সেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে। বিজ্ঞানের ভালো মন্দ তো রয়েছে, কিন্তু এই যে বা চাষবাসের ক্ষেত্রে যে এরকম একটা উন্নত প্রযুক্তি আসবে, এটা বোধহয় কৃষিক্ষেত্রে একটা নতুন সত্যি

0: একটা বিপ্লব নিয়ে আসবে। আর আপনি একটু আগে বললেন যে পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এআই টেকনোলজিও কাজ করবে, সেটা কীরকমভাবে কাজ করছে?
1: যেমন আপনি যদি পশ্চিমবাংলার পশুপালনের চিত্রটা দেখেন, একজন গ্রামের চাষিই হোক বা গ্রামীণ উদ্যোক্তার সংখ্যাও তো গ্রামে খুব একটা এখন কম নয়। আপনি যদি পোলট্রি ফার্মগুলো দেখেন, প্রায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে পশ্চিমবঙ্গে, ডেয়ারি ফার্মও গজিয়ে উঠেছে, ছাগলের ফার্ম। মানুষ এটা বুঝে গেছে একটা কথাই, যে পশুপালন এবং কৃষি কিন্তু ভবিষ্যতে আমাদের আর্নিংয়ের উপায় হতে চলেছে, স্বাবলম্বী হবার উপায় হতে চলেছে। আমরা দেখেছি মাইগ্রেন্ট লেবারের কথা কোভিড পিরিয়ডে, সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার ফার্মার কিন্তু বাইরে 10-12 হাজার টাকা ইনকামের জন্য বাইরে আজকে পড়ে আছে, কিন্তু সহজেই তারা এটা ইনকাম আমাদের এখানে থেকে করতে পারে। গ্রামীণ পশুপালনে যেটা মূল সমস্যা হয়, ফিল্ড লেভেলে থেকেও আমরা দেখেছি যে গ্রামের চাষিরা একটা গরু অসুস্থ হলে খুব অসহায় হয়ে পড়েন। তাদের হাতের সামনে দপ্তরের লোককে কিন্তু সবসময় পান না কেন, তাদের সচেষ্টতার জন্য এটা মোটেও নয়, সংখ্যা খুবই কম, তাদের পক্ষে সারা ব্লক কভার করা ভীষণ মুশকিল, তাই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিলে তারা প্রাথমিক কিছু স্তরকে কিন্তু এগিয়ে দিতে পারে। যেমন স্টিল অ্যাপস টেকনোলজিস নামে ভারতের একটি স্টার্ট আপ বর্তমানে তাদের স্মার্ট মো প্ল্যাটফর্ম তৈরি করেছে।
0: স্মার্ট মো
1: এটা কিন্তু একটা এআই বেস সেন্সর। এটা কি করে, গবাদি পশুর যে স্বাস্থ্য সেটাকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে, তার অ্যানালাইসিস করে, এবং গরুটির যে তাপমাত্রা, আমরা জানি গরুর নর্মাল তাপমাত্রা 102.5, তার উপরে যখন হয় তখন অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যালার্ট দেয়। যে ফার্মার আছেন বা ডে এন্টারপ্রেনিওর আছেন তার মোবাইলে অ্যালার্ট দেন, এবং খুব বেশি যদি স্বাস্থ্যের অবনতি হয় দ্রুত মালিককে কিন্তু SMS-এর মাধ্যমে সেটি জানিয়ে দেয়। ফলে মালিক কি করতে পারে, এর চিকিৎসা করতে পারে সহজেই এবং পশুকে বাঁচিয়ে তুলতে পারে।
0: আচ্ছা, তার ফার্মে যে সমস্ত পশুগুলো রয়েছে সেগুলো এই যে টেকনোলজি সেখানে একটা নথিবদ্ধ হয়ে থাকছে এবং সে সেটা কন্টিনিউ পর্যবেক্ষণ করছে
1: একদম,
0: এবং যখন কোনো সমস্যা হবে সেটা তার যে ফার্ম মালিক বা যিনি রয়েছেন দেখাশোনা করছেন তাকে জানিয়ে দেবে।
1: বাহ,
0: এবং সেই কারণে যদি এআই টেকনোলজি ব্যবহার করেন তাহলে তার মানে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে।
1: হ্যাঁ,
0: আর রোগ নির্ণয় ওই একইভাবে কাজ করবে
1: একদম। আমাদের ICAR বা IVRI রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তারা একটা সমীক্ষা করে দেখেছে যে এআই ব্যবহার করে প্রায় 25-30% বেশি সঠিকভাবে পশুর সুস্থতা করা সম্ভব হচ্ছে। আগের থেকে কিন্তু অনেকখানি পশুকে কিন্তু সঠিক সময়ে চিকিৎসা করে বাঁচানো সম্ভব হচ্ছে।
0: এবারে যে সমস্ত মানুষজন আমি টেকনোলজি গ্রহণ করেছেন এমন চিন্তাভাবনা নিয়েই বলছি, যে সেক্ষেত্রে কৃষক বন্ধুরা যাদের গবাদি পশু রয়েছে তারা এই যে খাদ্য বন্টন বা একটা খাদ্যের ব্যবহার করা প্রাণীগুলোর মধ্যে, সেটাও কি এআই কাজ করবে?
1: একদম, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা সম্ভব।
0: কিভাবে সেটা?
1: আজকের ডেটে যদি আমরা কোনো খামারে যাই বা কোনো ফার্মে যাই, অর্গানাইজ ফার্মে, তাহলে আপনি দেখবেন একটা অ্যাজ এ গ্রস কিন্তু পশুকে খেতে দেওয়া হয়। সেখানে কিন্তু গবাদি পশুর ক্ষেত্রেই যেমন ধরুন বিচালি, ঘাস, তার দানা জাতীয় খাবার, যে দানা জাতীয় খাবার বিভিন্ন খাবারের সংমিশ্রণে তৈরি, তার প্রপার রেশিও মেনটেন করে দেওয়া সম্ভব হয় না।
0: হ্যাঁ, ম্যানুয়ালি করলে যেটা সমস্যা ওটা কম বেশি হবেই।
1: এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গরুর স্বাস্থ্য মনিটরিং করে অটোমেটিক্যালি কিন্তু এই রেশনটা বানিয়ে দেবে, যেটাকে বলছি আমরা TMR, টোটাল মিক্স রেশন বলে একটা কনসেপ্ট এসছে। এই ক্ষেত্রে অটোমেটিক ফিড ম্যানেজার বলে একটা নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হয়েছে। তারা প্রত্যেকটি গরুর ওজন অনুযায়ী অ্যানালাইসিস করে তার কতটা খাবার দেওয়া উচিত সেই গরুতে, সেটা কিন্তু সহজেই তারা ক্যালকুলেট করে। শুধু ক্যালকুলেট করার জায়গাতেই থেমে থাকে না, তারা প্রত্যেকটা গরুর দৈনিক যে খাবার সেটা কিন্তু নিজেরা তৈরি করে দেয়।
0: আরে বাবা, খাবারটাও তৈরি করবে?
1: তার খাবারও তৈরি করবে,
0: নির্দিষ্ট রেশিও মেনে। তার মানে তো এই চাষের ক্ষেত্রে, বিশেষ করে প্রাণী পালনের ক্ষেত্রে, মানে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে
1: নিঃসন্দেহে।
0: আর গবাদি পশু যারা পালন করছেন সেই জায়গায় তো একটা তার বংশবৃদ্ধি করা বা প্রজনন ব্যবস্থাপনা, সেটাও তো একটা ভাইটাল ব্যাপার। এই ব্যাপারে এআই কিভাবে সাহায্য করবে?
1: একটি ডেয়ারি ফার্ম, একটি গোটারি ফার্মের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো তার প্রজনন। আমরা আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালিত যে ডেয়ারি ফার্মটি রয়েছে, ওখানে সারা রাজ্যের খামারিরাই আসেন, তারা দেখেন আমরা ব্রিডিং সাইকেল মেনটেন করি। অর্থাৎ আমাদের 100-150 গরু আছে, সেই গরুর কোন সময়ে গরুটি বাচ্চা দেবে, কোন সময়ে ওকে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করব, সেইটা সম্পূর্ণভাবে একটি চার্ট দেখে কিন্তু নির্ণয় করি।
0: আচ্ছা,
1: এবং ওই চার্ট দেখলেই আমাদের ফার্মের সারা তথ্য বেরিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, যেসব ফার্মাররা 200-300 বা তারও অধিক প্রজনন করবে, তাদের পক্ষে একেবারেই মনে রাখা সম্ভব নয় যে কোন কোন গরুগুলি কোন সময়ে প্রজনন করাতে হবে, কোন দিনে কোন সময়ে তারা হিটে আসবে, অর্থাৎ গরম হবে। এবং একটা 500 ফার্মে একটা গরু হিটে এলে সেইটাকে নজরে রাখা অত্যন্ত মুশকিল,
0: খুব দুষ্কর ব্যাপার,
1: অত্যন্ত মুশকিল। আমরা আমাদের ক্ষেত্রে কিছু কিছু দেখেছি, আমরা এখন স্মার্ট ওয়াচ পরি, অনেকে স্মার্ট ওয়াচ করি, স্মার্ট ওয়াচ পরে আমরা হাঁটাচলা করি। স্মার্ট ওয়াচ কী করে, আমাদের যখন হার্টবিট বেড়ে যায়, আমাদের যখন অক্সিজেনের মাত্রা শরীরে কমে যায়, আমাদেরকে অ্যালার্ট দেয়।
0: হ্যাঁ,
1: ঠিক এই ধরনেরই ক্যাটেল ওয়াচ বলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এরা গরুর যে হেলথ, শুধু হেলথ নয়, তারা যে প্রজনন ক্যালেন্ডার, অর্থাৎ ব্রিডিং সাইকেল, সেই ব্রিডিং সাইকেলটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করে। এবং গরু হিটে এলে তারা কিন্তু ফার্মার বা মালিক তাকে কিন্তু SMS দেয়। অনেক ক্ষেত্রেই গ্রাম বাংলাতে আমরা দেখেছি যে প্রজনন ঘটিত সমস্যায় চাষিরা সব থেকে বেশি সমস্যায় পড়েন। ঠিক সময়ে গরু হিটে আসে না, গরম হয় না, এবং আলটিমেটলি তারা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। সেক্ষেত্রে কিন্তু প্রায় 25-30% ক্ষতি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এড়ানো সম্ভব।
0: আচ্ছা, একটা ভাইটাল পার্ট যেটা প্রজনন প্রাণীপালক বন্ধুদের কাছে, সেটাও এআই টেকনোলজির মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব,
1: কন্ট্রোল করা সম্ভব।
0: আর এবারে যদি একটু এই যে এআই এর মাধ্যমে যে পরিবেশ এবং এই গবাদি প্রাণীদের জীবনযাত্রার মান উন্নয়ন কীভাবে সম্ভব, যেটা আমরা ম্যানুয়ালি যেগুলো তাদেরকে দেখার চেষ্টা করছি, দেখাশোনা করছি, কিন্তু সেখানে এআই কীভাবে কাজ করবে?
1: সেখানেও এআই হচ্ছে একটা খুব ভালোভাবে কাজ করতে পারে। এই জন্যেই এখন বর্তমানে যদি আমরা দেখি যে বাইরের টেম্পারেচার, বাইরের তাপমাত্রা এবং হিউমিডিটি একটা এমন জায়গায় গেছে যে তাপমাত্রা এবং হিউমিডিটি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না। মূলত আমাদের যে গরুগুলো আমরা অধিক লাভের জন্য পালন করি, সেগুলো সবই বিদেশি প্রজাতির গরু, বা হলস্টেইন বা জার্সি, সেগুলো ঠান্ডার দেশের গরু। এই তাপমাত্রায় এবং এই আর্দ্রতায় সেগুলো কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে পালন চাষিরা ওইগুলোকে মেনটেন করতে। বর্তমানে টেরাইন্স বলে একটা প্রযুক্তি সংস্থা, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ তৈরি করে, তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, মনিটরিং সিস্টেম তৈরি করেছে, যেটা কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে। এবং এই তাপমাত্রা, হিউমিডিটি এবং টেম্পারেচার নিয়ন্ত্রণ করে বলেই একটা ঘরের মধ্যে যদি পালন করে, তারা টেম্পারেচার এবং আর্দ্রতাকে কিন্তু রেগুলেট করে। কীরকম টেম্পারেচার গরুর লাগবে সেই অনুযায়ী তারা সেই টেম্পারেচারকে মেনটেন করে। আপনি এআই কন্ট্রোল্ড এসি এখন দেখেছেন, যে এসিগুলো কিনা খুব 16 ডিগ্রি টেম্পারেচারে নেমে যায় না, কমফোর্টেবল,
0: একদম কমফোর্টেবল যে টেম্পারেচার হওয়া উচিত একটা রুমের, সেই রকম তারা দিয়ে দেয় নিজের মতো করে।
1: হ্যাঁ,
0: এক্ষেত্রেও কি সেই রকম মানে গবাদি প্রাণীর ক্ষেত্রেও সেই কাজটা করবে?
1: সেই কাজটাই করবে।
0: বাহ, এটা তো গেল মোটামুটি তার পরিবেশগত বা মানোন্নয়ন, জীবনযাত্রার মানোন্নয়নের কথা বলেন। এবং প্রত্যেকটা কৃষক বন্ধুরা যারাই যাই চাষ করি না কেন, শুধুমাত্র গবাদি প্রাণী কেন, আমাদের টার্গেট থাকে একটা তার বাজার ধরা বা তার লাভ কোথা থেকে পাবো, এই ব্যাপারে এআই কিভাবে সাহায্য করবে প্রাণীপালক বন্ধুদেরকে?
1: এ ব্যাপারেও এআই খুব ভালো রকম সাহায্য করতে পারে। কেননা আপনি যদি দেখেন আজকের ডেটে দুধের বাজার, প্রচুর কোম্পানি আছে দুধের মার্কেটে, খুব প্রতিযোগিতাপূর্ণ বাজার। একজন ফার্মার যদি নিজের ডেয়ারি স্থাপন করেন, তাকে কিন্তু ওই বাজারে ওই বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হবে। এই ক্ষেত্রে মো ফার্ম বলে ভারতের একটি স্টার্ট আপ, মো ফার্ম, তারা কি করে, তারা হচ্ছে কৃষকদের জন্য এআই ভিত্তিক বাজার বিশ্লেষণ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা দেখে যে কোন মার্কেটে কোন জিনিসের দাম বেশি, মানুষের মধ্যে ডিমান্ড বেশি। এখন হয় না, শপিং মলেও যদি আমরা প্রবেশ করি, আমাদের চোখের সামনে যে যে জিনিসগুলো রাখা থাকে তার ওরিয়েন্টেশনটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্স দিয়ে তৈরি।
0: আচ্ছা,
1: যে কোনো জিনিস চোখের সামনে রাখা থাকে না, আমরা কোন জিনিসটা দেখবো, কোনটা বিজ্ঞাপন দেখবো, মোবাইলে স্ক্রল করতে করতেও আমি যে জিনিসগুলো ভালোবাসি দেখবেন
0: সেগুলো আসতে থাকে।
1: এবং ফার্মারকে অ্যাডভাইস দেয় যে কোন সময়ে বাজারের প্রবণতা বেশি, দাম বেশি, সেই সময়ে বাজারটি সেল করবার, মানে পণ্যটি তার বিক্রয় করবার উপদেশ দেয়। এবং বর্তমানে বাজার এআই ভিত্তিক খামার বিশ্লেষণে চাষিরা কিন্তু অত্যন্ত লাভজনক অবস্থায় আসছেন, এবং এই প্রযুক্তি কৃষকদের আর্থিক সহায়তাতে অত্যন্তভাবে সাহায্য করছে।
0: মানে এমন একটা দিন আসতে চলেছে, একটা সময় যখন আমরা কোনো, আপনি যখন দোকানের কথা বললেন, এরকম দোকানের কথাই যদি ধরা যায় যে আমরা দোকানে গেলাম, কোনো একটা জিনিসের দাম হয়তো কেমন কি আছে, বা দোকান যিনি মালিক রয়েছেন তিনি বুঝতে পারছেন না তার স্টকে কত জিনিস রয়েছে, সেটা কবে তুলতে হবে দোকানে, কিন্তু ওই যখন বারকোড স্ক্যানার চলে এলো

0: বারকোড যখন এলো, এবং সেই প্রোডাক্টটা সম্পর্কে যাবতীয় তথ্য তার কম্পিউটারে লোড হয়ে রয়েছে, এবং জাস্ট একটা ক্লিকেই তিনি সবকিছু জেনে যাচ্ছেন
1: সবকিছু।
0: এবং এখানে এই যে প্রাণী পালনের ক্ষেত্রে যে এআই টেকনোলজির কথা আমরা আজকে আলোচনা করছি, সেটা প্রায় সেই রকম দেখতে পাচ্ছি
1: একদম।
0: মানে সেই একটা গরুর যাবতীয় তথ্য তার মধ্যে লোড রয়েছে, এবং তার কখন কি খাদ্য, তার স্বাস্থ্য কি সমস্যা হচ্ছে, সেটা আপনি কখন বিক্রি করবেন, কোন মার্কেটে বিক্রি করবেন, কত দাম চলছে, সেগুলোও সব জানতে পাচ্ছি,
1: সেগুলোও জানতে পাচ্ছি। এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে, নতুন নতুন কথা সেগুলো বলা প্রয়োজন। একটা হচ্ছে স্মার্ট নেক কলার।
0: কিরকম?
1: আমরা যে গরুর গলায় যে দড়ি বাঁধি, তার যেমন দড়ি বাঁধা হয়, ছাগলেও দড়ি বাঁধা হয়, সেরকম একটা গলায় পরানো হচ্ছে নেক কলার। সেই নেক কলার হচ্ছে স্মার্ট নেক কলার। সেটা এমন এক ধরনের কলার, গরু বা গবাদি পশুর গায়ের মধ্যে থাকে এবং তার টেম্পারেচারকে সেন্স করে, তার হিটকে সেন্স করে, এবং তার শারীরিক অসুস্থতাকেও কিন্তু স্মার্ট নেক কলার একটা সেন্স করে, এবং সেই তথ্য কিন্তু চাষিদের পাওয়া যায়। এছাড়াও পোলট্রির ক্ষেত্রেও রোবো ক্যাম আছে। রোবো ক্যাম হচ্ছে সিকিউরিটি ক্যামেরার মতোই, কিন্তু ধরুন 4000-এর ফার্ম, 4000 ফার্মের মধ্যে অ্যাট এ গ্ল্যান্স যদি আপনাকে তাকিয়ে বলা হয় যে কোন মুরগিটা আমার অসুস্থ, এটা কিন্তু চোখে দেখলেও সবসময় বলা সম্ভব নয় বা অসম্ভব এক প্রকার। এরা কি করে, প্রত্যেকটি মুরগির উপর নজর রাখে, এবং যে মুরগিটা অসুস্থ যে তার ইমেজিং সঙ্গে সঙ্গে কিন্তু ফার্মারকে পাঠিয়ে দেয়, ফলে সঠিকভাবে সঠিক সময়ে চিকিৎসা করতে পারলে সেই মুরগিটাকে বাঁচানো সম্ভব। যদি সঠিক সময়ে চোখে না আসে ফার্মারের, সে কিন্তু বাঁচাতে পারবে না। আরো অনেক ধরনের নানাবিধ এআই প্ল্যাটফর্ম এখন লঞ্চ করে গেছে, তার মধ্যে ভার্চুয়াল ফেন্সিং একটা অন্যতম।
0: ভার্চুয়াল ফেন্সিং কিরকম?
1: ভার্চুয়াল ফেন্সিং একটা গরুদের শরীরের মধ্যে এটাকে দেওয়া হয় কলারের মতোই কিছুটা। গরুরা মনে করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে এটা থাকবে যে ফার্মারের কাছে জিপিএস ট্র্যাকিং থাকবে। আমরা জানি বাঁকুড়া পুরুলিয়া এই জায়গায় গরু চড়াতে যাওয়া হয়, সেখানে গরুরা কিন্তু সবসময় পালের মধ্যেই মুভ করে, একটা কোনো গরুদের মধ্যেই কিন্তু এটা যদি দিয়ে দেওয়া যায়, সে কিন্তু তার মানে কোথায় গেল তার ট্র্যাকিং কিন্তু বসে একজন গোপালক দেখতে পাচ্ছে। এবং আজকের ডেটে এটা অত্যন্ত আধুনিক মনে হলেও, মানে আমি নিশ্চিত যে আগামী দিনে কিন্তু এই প্রযুক্তিগুলোর ব্যবহার অলরেডি হবে।
0: এবং এই প্রযুক্তির হাত ধরে বিশেষ করে প্রাণী পালন তো বটেই, সেই সঙ্গে কৃষিক্ষেত্রে ফার্মিং টেকনোলজি একটা মানে বিপ্লব আনতে চলেছে এই ক্ষেত্রে। তবে আরেকটা জিনিস, যখন আমরা এত কিছু দেখতে পাচ্ছি, এতগুলো সেক্টর এআই টেকনোলজি গ্রহণ নিজের করায়ত্ত করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সমস্ত মানুষজনরা এই গোটারি ফার্মিং হোক বা কৃষিক্ষেত্রে বা গবাদি প্রাণী পালনের ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, দৈহিক পরিশ্রম করে যারা দেখাশোনা করে সেখান থেকে একটা মজুরি পান, সেই জায়গা থেকে এই সমস্ত মানুষগুলোর কর্মহারা হবেন না তো?
1: বর্তমানে এটা অত্যন্ত আলোচনার বিষয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর হয়তো মানুষ কর্মহারা হতে পারেন, এটা অনেকেই বলছেন, এর দ্বিমত বহুমত সবই আছে। এর মধ্যে আমি ছোট্ট একটা দুটো আলোচনা গেলেই আপনি বুঝতে পারবেন। প্রথমত আমি হেলথ সেক্টরের কথা ধরি। আগে আমাদের অপারেশন বা যে কোনো ধরনের সার্জিক্যাল অপারেশন ওপেন মেথডে হতো, অর্থাৎ কাঁটা ছেঁড়া ইত্যাদি। বর্তমানে যদি আপনি কিডনিতে স্টোন অপারেশন করাতে যান, আপনি যদি একজন পেশেন্টকে জিজ্ঞেস করেন যে কোন ধরনের সার্জারি আমি করব, নিশ্চয়ই উত্তর আসবে রোবোটিক সার্জারি। কেউ বলবেন না আমি কাঁটা ছেঁড়ার মাধ্যমে করব। তার জন্য তো পশ্চিমবাংলায় ডাক্তারের সংখ্যা কমে যায়নি,
0: ঠিক
1: বরং রোবোটিক সার্জারি যিনি করছেন তার অ্যাসিস্ট্যান্ট, সেটাকে যিনি কন্ট্রোল করছেন তার কন্ট্রোলার, বিভিন্ন ধরনের নতুন ধরনের জব কিন্তু ক্রিয়েট হয়েছে।
0: এবং এই প্রসঙ্গে মনে পড়ছে, যখন কম্পিউটার আস্তে আস্তে আমাদের চাকরির সেক্টরগুলোতে যখন দখল করলো, কম্পিউটার এলো, তখন একটা আমাদের এই স্বাভাবিক যে প্রশ্নটা আমি করলাম, সেই প্রশ্নটাও আমজনতার মধ্যে জেগেছিল যে কম্পিউটার এলো আর বোধহয় কাজ থাকবে না, সবকিছু ওরাই করবে।
1: এই কারণেই কম্পিউটার কিন্তু পশ্চিমবাংলায় কিছুটা সময় পিছিয়েও ছিল এই চিন্তাভাবনার স্তরেই। তারপর যখন দেখা গেল যে নতুন কোনো প্রযুক্তি যখন কোনো সমাজে আসে, তখন মানুষ চিন্তা করে যে মানুষ কর্মহারা হবে, একেবারেই নয়। মানুষ যে মানুষ 4000 পোলট্রি পালন করছিলেন, তিনি 25000 পোলট্রি পালন করবেন, সেক্ষেত্রে খাবার দেওয়া ইত্যাদি মনিটরিংয়ের জন্যে যা লোক দরকার তার থেকে বেশি হবে। অনেক নতুন ধরনের যেমন কিছু জব চলে যাবে, তেমনি নতুন নতুন প্রচুর জব ক্রিয়েশন করবে। এবং প্রযুক্তি একটা এমন গতি, সেই গতিকে রুদ্ধ করবার ক্ষমতা কারোরই নেই, নতুন করে সেই গতিকে চালু করবার ক্ষমতাও কারো নেই। অটোমেটিক্যালি এমন একটা দিন আমরা দেখব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই আমাদের সকাল শুরু হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই আমাদের রাত্রি শেষ হবে।
0: বিজ্ঞান যেমন নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে আমাদের উন্নতির জন্য, সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে কম্পিউটারের হাত ধরে বা এই স্মার্ট টেকনোলজি যেগুলো আসছে। এবং বর্তমানে তো

0: কৃত্রিম বুদ্ধিমত্তা এআই টেকনোলজি ভারতের গবাদি পশুপালনে আধুনিক প্রযুক্তির বিপ্লব। সব শেষে ডক্টর চট্টরাজ, আপনার কাছে একটু জানতে চাইব, যে সমস্ত প্রাণী পালক বন্ধুরা এখনো পর্যন্ত ব্যাপারটা জানেন না বা এই টেকনোলজি নিয়ে একটা সংশয় রয়েছে, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কি বলবেন?
1: তাদের উদ্দেশ্যে বলবো একটাই, যে প্রযুক্তির ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়, খুব উচিত যেটা হচ্ছে ওই ট্রেনের মধ্যে সওয়ার হওয়াই ভালো। এজন্যেই যে ভারতে গবাদি পশুপালনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে, এবং আগামী দিনে কোনো মানুষই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য ছাড়া থাকতে পারবেন না। কেননা এইটা পশুর জীবনধারণের মান যেমন উন্নত করবে, তেমনি খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য এইগুলোকে কিন্তু ত্বরান্বিত করবে এর গতিবে। এবং এক্ষেত্রে খামারিরা যে লাভ করছিলেন তার থেকে অনেক অনেক বেশি লাভ করতে পারবেন। এবং কৃষি এবং পশুপালন যদি সঠিকভাবে আমাদেরকে করতে হয়, যদি আমাদের যে মাইগ্রেন্ট লেবার, আমাদের ছেলেরা যে বাইরে চলে যায় সামান্য কিছু অর্থ উপার্জনের লক্ষ্যে, সেইখান থেকে দূরে এনে যদি গ্রামীণ জনজীবনকে কর্মমুখী করতে হয়, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যিই পশুপালনে আনবে একটা বৈপ্লবিক পরিবর্তন।
0: বেশ, খুব সুন্দরভাবে বললেন, এবং যদি আমরা এটাকে গ্রহণ করতে পারি, যেহেতু আমাদের কৃষি নির্ভর ভারতবর্ষ এবং প্রায় 70% গ্রামীণ জনসংখ্যার জীবন জীবিকা নির্ভর করছে পশুপালনের উপর, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ করে আমরা একটা বিপ্লব আনতে পারি। আজকের আমাদের সময় প্রায় শেষ, আমরা আলোচনা করলাম কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতে গবাদি পশুপালনে আধুনিক প্রযুক্তির বিপ্লব। এ ব্যাপারে বিস্তারিত জানালেন নরেন্দ্রপুরে অবস্থিত সামিটির ফ্যাকাল্টি ডক্টর রানা প্রতাপ চট্টরাজ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। রানাবাবু, আপনাকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আপনাকেও নমস্কার।
0: আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, নমস্কার,
1: ধন্যবাদ।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
4: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন সমীক্ষা।
5: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম রক্তের অসুখ, লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। স্নেহা আর অভিকের বিয়ে ঠিক হয়েছে। লন্ডন থেকে অভিকের মাসি এসেছেন বিয়ে উপলক্ষে। বিয়ের সাজগোজ, ফটো তোলা, কেটারিং এর ব্যবস্থা ইত্যাদি আলোচনায় বাড়ি সরগরম। মাসি পেশায় চিকিৎসক, হেমাটোলজিস্ট। হঠাৎ বলে উঠলেন, আচ্ছা অভিক, তোমার আর স্নেহার রক্ত পরীক্ষা করিয়েছ তো? সকলে অবাক, কেন রক্ত পরীক্ষা কেন? ধেয়ে এলো প্রশ্ন। এটাই তো সবচেয়ে আগে করা দরকার, মাসি গম্ভীর মুখে বললেন। তোমাদের দুজনের রক্তে থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া অথবা পার্নিসাস অ্যানিমিয়ার মতো কোনো জিনঘটিত রোগের অস্তিত্ব আছে কিনা বিয়ের আগে পাত্রপাত্রীর রক্ত পরীক্ষার মাধ্যমে তা জেনে নেওয়া একান্ত দরকার।

0: কারণ পরবর্তীকালে তোমাদের সন্তানের মধ্যে রক্ত পরিবাহিত কোনো রোগ বাসা বাঁধলে তা নিয়ে তোমাদের দুশ্চিন্তা শেষ থাকবে না। হ্যাঁ, মাসির পরামর্শ মতো স্নেহা আর রফিক সঙ্গে সঙ্গেই রক্তের যাবতীয় পরীক্ষা করিয়ে নিয়েছিল। তাতে স্নেহার রক্তে সিকেল সেল অ্যানিমিয়ার জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনের অস্তিত্ব পাওয়া গেছে। এই সিকেল সেল অ্যানিমিয়া রোগটি কি, সে বিষয়ে কি বললেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর স্বপন সমাদ্দার, তা জেনে নেওয়া যাক। সিকেল সেল অ্যানিমিয়া একটি বংশগত জেনেটিক রক্তের অসুখ। লোহিত রক্তকণিকার স্বাভাবিক আকৃতি হল গোলাকার। এই অসুখে লোহিত রক্তকণিকার স্বাভাবিক গোলাকার আকৃতি নষ্ট হয়ে যায়, সি এর মতো অনেকটা অর্ধচন্দ্রাকৃতির আকার নেয়। এই ত্রুটিপূর্ণ কোষগুলো শক্ত ও আঠালো হওয়ায় রক্তনালীতে বাধা সৃষ্টি করে, যার ফলে শরীরে তীব্র ব্যথা, রক্তাল্পতা, সংক্রমণ এবং অঙ্গহানি ঘটতে পারে। তথ্য বলছে, সিকেল সেল অ্যানিমিয়া থাকা শিশুর জন্মের 5 থেকে 6 মাসের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। যদি বাবা ও মা দুজনেই সিকেল সেল অ্যানিমিয়ার বাহক হন, তাহলে সন্তানের এই রোগটি হওয়ার আশঙ্কা থাকে 25% মতো। এই রোগের প্রাথমিক লক্ষণ হল শরীরে তীব্র ব্যথা অনুভূত হওয়া, রক্ত সঞ্চালনে বাধার কারণে হাত পা, বুক বা পেটে প্রচণ্ড ব্যথা হয়। সি টাইপ বা কাস্তে চেহারার কোষগুলো দ্রুত ভেঙে যেতে থাকে, ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেনবাহী লোহিত কণিকার অভাব দেখা দেয়। সিকেল সেল অ্যানিমিয়া রোগে স্প্লিন বা প্লিহা ক্ষতিগ্রস্ত হয়, ফলে বেড়ে যায় সংক্রমণের ঝুঁকি। এই রোগের আরেকটি দিক হল শিশুদের শরীরের বাড় বৃদ্ধি খুব ধীর গতিতে হয়। এবার সিকেল সেল অ্যানিমিয়া রোগের ডায়াগনোসিস বা রোগ নির্ণয় বিষয়ে জেনে নেওয়া যাক। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটি সাধারণ রক্ত পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে অস্বাভাবিক হিমোগ্লোবিন শনাক্ত করা যায়। এছাড়াও পরীক্ষার আরও পদ্ধতি রয়েছে, যেমন নবজাতক স্ক্রিনিং। জন্মের একেবারে সঙ্গে সঙ্গেই এই স্ক্রিনিং করে দেখা হয়। মিউটেশন বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা যায় রোগটি। বারবার ইনফেকশন, হাতে পায়ে ফোলা ভাব ও সংক্রমণ ইত্যাদি লক্ষণ দেখে মিউটেশন বিশ্লেষণ করা হয়। তাছাড়াও বংশগত পরীক্ষা পদ্ধতি রয়েছে। এখন প্রশ্ন হল, এই রোগ কি নিরাময় হয় না? বোন ম্যারো বা স্টেম সেল ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই অসুখের নিরাময় সম্ভব। এছাড়া রোগটি নিয়ন্ত্রণে রাখবার জন্য খাবার কিছু ওষুধ আছে। তা ব্যতীত নিয়মিত রক্ত সঞ্চালন ও পরীক্ষার মাধ্যমে রোগটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই রোগে কিছু সতর্কতা মেনে চলতে হবে। জল শূন্য অবস্থায় বেশিক্ষণ থাকা চলবে না। এছাড়াও অতিরিক্ত ঠান্ডা বা গরম এবং অতিরিক্ত উচ্চতায় যাতায়াত এড়িয়ে চলাই উচিত। আরেকবার মনে করিয়ে দেওয়া দরকার, বিয়ের আগে পাত্রপাত্রী দুজনেরই রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া একান্ত আবশ্যিক। তাহলেই অনেক জটিল রোগকে এড়িয়ে চলা সম্ভব। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ি।
1: সমীক্ষা শুনলেন।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে সহ

0: এক গুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। 5 দিন সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়ে। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম মেধা ও মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত পোষণ করেছেন। বৈঠকের পর দুই নেতা এক যৌথ প্রেস বিবৃতি দেন। প্রধানমন্ত্রী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটের সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবেও অভিহিত করেন।
1: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडेरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
0: ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি। দুদেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন। এই সফরে প্রধানমন্ত্রী তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। উল্লেখ্য, এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতে পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশগ্রহণের অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপরেও তিনি জোর দেন। বিজেপি প্রধানমন্ত্রীকে সুইডিশ কোম্পানিগুলি সর্বোচ্চ সম্মান দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে অংশীদারিত্ব আরও মজবুত করা, সমুদ্রপথে সহযোগিতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হবে বলেও রাজনাথ সিং জানান। উল্লেখ্য, ভিয়েতনাম সফরে প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ভ্যান ফ্যান গিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতেও আগামীকাল শ্রী সিং সেখানে থাকবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আহান গিউ বাউকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতিও খতিয়ে দেখবেন তারা। সরকার জানিয়েছে, দেশে তৈল শোধনাগারগুলি স্বাভাবিকভাবে কাজ করছে এবং পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও

0: ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, এখনও পর্যন্ত কোনো ঘাটতির খবর নেই। এদিকে রসায়ন ও সার মন্ত্রকের যুগ্ম সচিব অপর্ণা শর্মা বলেছেন, খরিফ মৌসুমের জন্য দেশে 50% বেশি বা 2 কোটি মেট্রিক টন সার মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল।
1: আনে বালা দিন মে সেকেন্ড ফেজ মে 39,000 করোড় কা আজ আমারি এগ্রিমেন্ট হো গিয়া হ্যায়, বাঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায়। 29,000 করোড় টিল নাও পশ্চিম বাঙ্গাল সরকার কো মিলা হ্যায়, লেকিন গ্রাউন্ড রিয়েলিটি তো আচ্ছা নেই হিসক উপর ভি হাম লোক কো আনে বালা দিন মে সোচনা চাইয়ে দেখনা চাইয়ে।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল জানান, 2026 সালে জলজীবন মিশন শুরু হয়েছে 1,69,000 কোটি টাকার বাজেট নিয়ে। 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তা চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে হয়েছে 56%। শ্রী পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত।
2: পশ্চিম বঙ্গাল মে জল জীবন মিশন কে লিয়ে কুল লাগত 67.811 করোড় হ্যাঁ, জিসমে সে কেন্দ্র কা হিসা 33,363 করোড় হ্যাঁ। 2019-2025-26 কে দৌরান রাজ্য কো অব তক 24,645 করোড় কা কেন্দ্রীয় আমন্ত্রণ কিয়া গয়া হ্যায়, জিসমে সে কেবল 13,000 করোড় প্রতিশত হি খরচ হুয়া হ্যায়। রাজ্য কে রাজ্যাংশ মে দেরি এবং আবশ্যক দস্তাবেজ সময় পর প্রস্তুত না হোনে কে কারণ 11,670 করোড় কি রাশি অপ্রযুক্ত রই হ্যায়।
0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ এই সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্প এই মাস পর্যন্ত চালু থাকবে।
3: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
0: কেরালা মে নতুন UDF মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী VD সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, VD সতীশনের নেতৃত্বে 21 সদস্যের নতুন UDF মন্ত্রিসভা আজই শপথ নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের ধরা হয়। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। টসে জিতে চেন্নাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে তারা 2 ওভারে 1 উইকেটে 31 রান করেছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:50।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার

পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রাত ৮টায় শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা। গরমে সুস্থ থাকুন, অতিথি ডক্টর অনির্বাণ দলুই। সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতে শরৎ, শিল্পী সোমা ভট্টাচার্য। রাত ৯:৩০টায় শুনবেন আবৃত্তির আসর কাজী নজরুল ইসলামের কবিতা কৌশিক সেনের কণ্ঠে। ৯:৪৫ সময়ের আয়নায় প্রযোজনা অসীম রায়। রাত ১০টায় শুনবেন বাংলা ছায়াছবির গান। ১০:৩০ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরালী নায়ার। রাত ১০:৪৫ আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। রাত ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীত।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 1:15 নানা রঙের গান, 9:16 শুনবেন স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, ম্যান্ডোলিন অভিজিৎ পাল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: একটি ঘোষণা। 136তম ডাক আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস (CS) মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, abpgcowb@gmail.com বা pgwb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপযুক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস এর সাথে টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হলো। এখন বিজ্ঞাপন বিরতি এবং তারপর খবর।
1: এবার কি করবে?
2: আছে তো ফ্রি ওয়াইফাই।
3: বোকা, শুধরে যা।
1: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
1: আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
5: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। নতুন রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা এ মাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন

0: দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের তদন্তে রাজ্য সরকার 2টি কমিশন গঠন করেছে। হিংসা রুখতে রাজ্যে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 2021 সালে ভোট পরবর্তী হিংসার 458টি ফাইল পুনরায় খোলা হয়েছে। হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুকূল বায়ুপ্রবাহ জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভান্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেসব মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা সরাসরি অন্নপূর্ণার ভান্ডারের সুবিধা পাবেন। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা প্রকল্পের আওতায় না আসলেও যাদের আবেদন এখনও ট্রাইব্যুনালে বিবেচনাধীন তারা প্রকল্পের সুযোগ পাবেন। অন্নপূর্ণা ভান্ডারে নতুনভাবে আবেদন করার জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল খোলা হবে। এছাড়াও আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। মন্ত্রী বলেন, দূরপাল্লা বা লোকাল বাস সব ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর হবে।
1: 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন।
0: পরিবহন ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন বলেই মনে করছে প্রশাসন। এদিকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন।
0: যদিও আজকের বৈঠকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী কোনো বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্তই চালু থাকবে বলে শ্রীমতী পাল জানান। তিনি বলেন, আগামী মাস থেকে সেই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সংরক্ষণ নীতি নিয়েও আজ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2024 সালের 22 মে রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের অধীনে চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের হার ও তালিকা পুনর্বিবেচনা করা হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে কোনো ঘোষণা না হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া মিলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা হলেও কবে তা বাস্তবায়িত হবে বিবেচনাধীন। নির্বাচনের আগে মহার্ঘ ভাতা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত পূরণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইভাবে বকেয়া দিয়ে মেটানোর বিষয়ে এখনই আশাহত হওয়ার কারণ নেই বলে আকাশবাণীকে জানিয়েছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। অন্যদিকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন চুক্তির ফলে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন হওয়া কঠিন বলে মত প্রকাশ করেন তিনি।
2: বাঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায়, পিনে কা সাফ পানি কব মিলেগা, নল সে জল কব মিলেগা, হাম লোগ ইসকো পুরা করনে কা কাম করুঙ্গা। সেন্ট্রাল স্টেট এক সাথ জো ডাবল ইঞ্জিন কি স্বরূপ দেশ কি 20 স্টেট মে চল রহা হ্যায় মোদী জি কা নেতৃত্ব মে গাইডেন্স মে, এক কাম ভি হাম লোগ আগে লেকর যাউঙ্গা। বাঙ্গাল কা বহুত কাম কি জরুরত হ্যায়, উইদাউট দা সাপোর্ট ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, উইদাউট দা সাপোর্ট ফ্রম ইয়োর মিনিস্ট্রি, হাম লোগ আগে বাড়না মুশকিল হ্যায়।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে। যদিও স্কুল ও

0: আঙ্গনবাড়িতে পানীয় জলের পরিষেবার হার এখনও জাতীয় গড়ের নিচে। জল সংরক্ষণ এবং জনগণের অংশগ্রহণের ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, দেশ জুড়ে 1 কোটি জল সংরক্ষণ কাঠামো যেহেতু লক্ষ্য নেওয়া হয়েছিল, তার মধ্যে ইতিমধ্যেই 89 লক্ষ কাজ সম্পূর্ণ হয়েছে।
1: अभी तक हमारा कभी करीब 89 लाख, हमारा टारगेट 1 करोड़ का, अभी 11 लाख बाकी और हम 1 करोड़ तक जाना चाहते हैं। इसके अंदर लोगों के द्वारा और अभी तो जो मनरेगा में से भी और जी राम जी में भी इसका व्यवस्था है कि जो आपके पास डार्क जोन होगा उस जिले में आपको 65% पैसा मनरेगा का कम्पल्सरी।
0: প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী এবং শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার 2টি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত 2টি প্রস্তাব গৃহীত হয়। আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামনকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি দ্রুত কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ধনধান্য প্রেক্ষাগৃহে আজ বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্বশাসন ফেরাতে সরকার ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কোনো ধর্মীয় স্লোগান তুলে পুলিশের ওপর হামলা, পাথর ছোঁড়া বা বিক্ষোভের জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল কলকাতা পার্ক সার্কাসের 7 পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গিয়ে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করতে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যান। এক্ষেত্রে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
2: আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে, শুধু অ্যারেস্ট নয় কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে।
0: 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোথায় কত মামলা হয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানীভবনে এক বৈঠকে। তিনি জানান, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 458টি ফাইল পুনরায় খোলা হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আগামীকাল শেষ হবে। 26 মে পর্যন্ত ফলতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 4 জেলা এবং কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে, আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে দক্ষিণবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় স্বাভাবিক 35.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা এ মাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
3: দাদু, এই গাছটার নাম কি?
4: ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না যেন। ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এক্ষুনি করছি।
3: দাদু দাঁড়াও, লিংকে একদম ক্লিক করো না।
4: কেন?
3: এই SMS টা একটা স্ক্যাম, ক্লিক করলে তোমার সব ব্যাংক ডিটেইলস চুরি হয়ে যাবে।
4: ওহো, সাবাস গপ্পু, জোর বাঁচিয়ে দিলি। এই নে তোর বুদ্ধি খাটানোর ফল।
5: RBI কথা বলে স্মার্ট হোন পুরল ঠাকুর।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: স্বাস্থ্য জিজ্ঞাসা শুরুর ঠিক আগেই স্থানীয় সংবাদে আমরা শুনলাম যে ঝড় বৃষ্টির কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে বটে, কিন্তু তাপমাত্রা কমার তেমন কোনো লক্ষণ নেই। পারদ রীতিমতো যে ঊর্ধ্বমুখী তা আমাদের এখন আর আবহাওয়ার খবর শুনে বুঝতে হচ্ছে না, আমরা নিজেরাই বেশ বুঝতে পারছি। আর ঘরে থাকি বা বাইরে যে যেখানেই থাকি না কেন, ক্রমবর্ধমান এই তাপমাত্রা আমাদের জানিয়ে দিচ্ছে যে এবারে গরম কিন্তু বেশ জোরদার ব্যাটিং করছে। কিন্তু সেই ব্যাটিংকে যদি আমাদেরকেও একটু ঠিকঠাকভাবে খেলতে হয় তার সঙ্গে, যাতে করে নিজেরা আমরা সুস্থ থাকতে পারি, আমাদের পরিবারকে ভালো রাখতে পারি, তাহলে কিন্তু কিছু বিধিনিষেধ আমাদের একটু মেনে চলতে হবে, মাথায় রাখতে হবে এমন কিছু সুপরামর্শ যা চিকিৎসকেরাই আমাদের বলতে পারবেন। একটু খেয়াল যদি রাখে, একটু সচেতন যদি থাকে, তাহলে যত ঝোড়ো ইনিংসে খেলুক না কেন এই গরম, আমরা কিন্তু মোটের উপর সুস্থ থাকতে পারব। তাহলে সেই পরামর্শ জানবো কিভাবে, তার জন্যই তো রয়েছে স্বাস্থ্য জিজ্ঞাসা। প্রতি সোমবার রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আপনাদের জন্য লাইভ ফোন ইন এই অনুষ্ঠান। আজকের বিষয় একদম ঠিক ধরেছেন, এই প্রবল গরমে সুস্থ থাকার উপায়। আমরা জানব এই বিষয়ে যে একটু আগে বললাম সুপরামর্শ, নানান পরামর্শ এবং বিধিনিষেধ, সেসব বিষয়ে আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার সবাইকে। আজকে এই সত্যি যত গরম, আজকেও যে টেম্পারেচার প্রায় 45 ডিগ্রির কাছাকাছি এবং মানুষের অত্যন্ত অসহিষ্ণুতা ছিল, এবং সেটা নিয়ে যে আলোচনা করতে পারছি, সবাইকে সেটা নিয়ে যে জানাতে পারছি, এর জন্য ভালো লাগছে।
0: আমি তো যা আমার মনে হচ্ছে জিজ্ঞেস করবোই ডাক্তারবাবুকে। আর আমাদের শ্রোতা বন্ধুরা, আপনারা জানেনই যে টেলিফোন লাইন আপনাদের জন্য খোলা রয়েছে 2213134212 1342, আমাদের ফোন নাম্বার। আর শুরুতে অবশ্যই কোড দিতে ভুলবেন না 033। আবারও বলি 0332131342। এই প্রবল গরমের সুস্থ থাকার নানান উপায় এই নিয়ে আজকের এই আলোচনা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার।

0: তাপমাত্রার পারদ চড়ছে তো চড়ছেই ডাক্তারবাবু, নামার তো তেমন খুব একটা লক্ষণ আমরা কেউই দেখতে পাচ্ছি না, এবং আবহাওয়া দপ্তরও তেমন কোনো একটা আমাদের বার্তা দিতে পারছেন না স্বস্তির। তাহলে এর মধ্যে স্বস্তি আমাদের খুঁজে নিতে হবে। একটু যদি বলেন যে এই গরমের সঙ্গে যারা যাদের বেরোতেই হয়, বাড়িতে থাকলে তো তাও একটু ছায়ার মধ্যে থাকতে পারছেন, পেশাগত কারণেই অনেককে দীর্ঘ সময় বাইরে থাকতে হয়, রোদে গরমে থাকতে হয়, এবং তাপমাত্রা মোটামুটি 42-43 ক্রস করলেই হিট স্ট্রোকের মতন একটা সমস্যা প্রায়শই প্রতি বছরই আমরা দেখতে পাই, বহু মানুষ মারাও যান তাতে। একটু যদি বলেন হিট স্ট্রোক বিষয়টা কি এবং সেক্ষেত্রে তার লক্ষণ, সেক্ষেত্রে আমরা কি করব, এই বিষয়গুলি।
1: দেখুন, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বোধহয় বেশিরভাগ অঞ্চলই আমাদের এই এই সময়টা বা আর কিছুক্ষণ কিছু মাস পরেও হয়তো হতে পারে যে আমরা হঠাৎ করে একটা বিভিন্ন সময় দেখব যে টেম্পারেচার বা যে তাপমাত্রা সেটা অনেকটা বেড়ে যায়। এবং শুধু তাপমাত্রাটা নয়, ভারতবর্ষের যদি আমরা পশ্চিমাঞ্চলে দেখি তাহলে সেক্ষেত্রে দেখব হয়তো অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পায় কিন্তু আর্দ্রতা অতটা বৃদ্ধি পায় না। কিন্তু আমাদের এই রাজ্যে তাপমা, যেহেতু সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল, আমাদের রাজ্য বলুন, উড়িষ্যা বলুন, অন্ধ্রপ্রদেশ বলুন, এইসব রাজ্যগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু আর্দ্রতার পরিমাণটাও বাড়তে থাকে। এবং এই আর্দ্রতার পরিমাণ বাড়ার কারণে যেটা আমাদের একটা, যে আপনি একটু আগে বললেন না যে 42-43 ডিগ্রি, মানে হয়তো টেম্পারেচার দেখাচ্ছে 38 ডিগ্রি, কিন্তু সেটা আমাদের কাছে ফিল হচ্ছে সেটা হয়তো 43-44-45 এরকম।
0: ওই মোবাইলে যেটা রিয়েল ফিল দেখায় সব সময় 4-5 ডিগ্রি বেশি,
1: একদম রিয়েল ফিল, এটা আমাদের দেখে বেশি। সুতরাং ওই টেম্পারেচারটা দেখে আমার একটু কম আছে বলে আজকে ভালো আছি এটা ভাবা চলবে না, এটা হচ্ছে প্রথম একটা সাজেশন। রিয়েল ফিলটা খুব ইম্পর্টেন্ট। এবার আপনি যে কথাটা বললেন যে

0: মানুষ আছেন, দেখুন জীবিকার স্বার্থে তো মানুষকে আর বাড়িতে বসে থাকলে চলবে না, স্কুলে না হয় আমরা ছুটি দিতে পারি, অফিস বা কাজের জায়গায় ছুটি দিলে তো রাষ্ট্র ব্যবস্থাই আর চলবে না। তো সেই জন্য মানুষ দৈনন্দিন জীবনযাপনের তাগিদে তাকে বেরোতেই হবে, কিন্তু বেরোতে গেলেও আমাদের কিছু জিনিস আগে জানতে হবে। প্রথম কথা, এই যে হিট স্ট্রোক এই কথাটা উঠছে কেন, মানে হঠাৎ করে গরম পড়লে? আমাদের তো গরম ছোট থেকেই আমরা দেখে আসছি, আমরা তো সবাই ভারতবর্ষে যারা এখানে জন্মেছেন তাদের কাছে গরমটা নর্মাল, তাহলে তো সেটা আমরা কেন অ্যাডাপ্টেড হতে পারলাম না, কেন তার সাথে মিলতে পারলাম না? শরীরের মধ্যে হাইপোথ্যালামাস বলে একটা জিনিস আছে মস্তিষ্কের মধ্যে, আমাদের শরীর যখন খুব গরম হয়ে যায়, যদি টেম্পারেচার ধরুন বাড়তে শুরু করে, তখন শরীর অটোমেটিক্যালি তাকে ব্যালেন্স করে। এটা শরীর একটা, ভগবান একটা অদ্ভুত একটা নিয়ম বানিয়ে দিয়েছেন আমাদের শরীরে, একটা মেকানিজম। এবং এই গরম যেই বাইরের টেম্পারেচার বাড়তে শুরু করে, শরীরের ভেতর থেকে বিভিন্ন ধরনের মেকানিজম, বিভিন্ন ধরনের মেসেজ যাওয়া শুরু হয় ব্রেন থেকে, এবং তাতে আমাদের শরীরে ঘাম উৎপন্ন হয়। এবং এই ঘাম যখন জলের পরিমাণ দেখবেন বাইরের শরীরের ঘাম, এটা যখন হাওয়ার সংস্পর্শে আসে, তখন এখান থেকে একটা লিন তাপ তৈরি হয়, যেটা আসতে যেটা আমাদের শরীরটাকে ঠান্ডা করে এবং জলটা বাষ্পীভূত হয়ে যায়। এটা হলো বেসিক নেচার। এবার যখন টেম্পারেচার বাড়তে বাড়তে এমন বেশি বেড়ে যায়, বা রিয়েল ফিল যেটা বলছেন, সে টেম্পারেচারের যে রেগুলেশন, সেই রেগুলেটরি মেকানিজমটাই আর মানুষের শরীরে কাজ করে না, তখন আর এই ঘাম তৈরি হওয়াটাই বন্ধ হয়ে যায়। হিট স্ট্রোক।
1: আচ্ছা,
0: যদি আমাদের শরীরের এই টেম্পারেচার বাড়তে শুরু করে এবং আমরা যদি তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না নিই, মানে জল বেশি খাচ্ছি না, ইমিডিয়েটলি আমাকে ঠান্ডায় গিয়ে মানে শরীরটা ঠান্ডা করার চেষ্টা করছি না, বা আরও বেশি করে ঘাম হচ্ছে, এইরকম হতে হতে জলের তারতম্য হতে হতে, মানে যে পরিমাণ জল আমরা খাচ্ছি আর যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, তার যখন তারতম্য হচ্ছে, হতে হতে একটা সময় শরীরে জলশূন্যতা তৈরি হবে, ডিহাইড্রেশন। এবং এই ডিহাইড্রেশন তৈরি হতে হতেই ওই হাইপোথ্যালামাস আর কাজ করবে না, করতে করতে ওই টেম্পারেচার রেগুলেটরি বডিটা আর কাজ করবে না, তখন আমার শরীরটা বাইরের টেম্পারেচারের মতোই গরম হতে শুরু করবে, তখন আর ঘাম হবে না।
1: আচ্ছা,
0: তখন টেম্পারেচার বাড়তে বাড়তে যেরকম আমাদের জ্বর হয়, 102 ডিগ্রি ফারেনহাইট, 103 ডিগ্রি ফারেনহাইট, 4 ডিগ্রি ফারেনহাইট, এরমভাবেই আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে থাকবে। দেখে মনে হবে জ্বরে গা পুড়ে যাচ্ছে, কিন্তু সেটা জ্বর নয়, সেটা বাইরের তাপমাত্রার সাথে শরীরের তাপমাত্রার যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা এবার হু হু করে বাড়তে শুরু করেছে। তাই এরা তথাকথিত ওই প্যারাসিটামল বলুন বা ওই জাতীয় ওষুধ খেয়ে বলুন, এটা কিন্তু কমবে না। এইটা হলো হিট স্ট্রোক। প্রথমত আমরা যদি তিনটে ধাপে ভাগ করি, যে প্রথমেই হলো হিট ক্র্যাম্প। প্রথমেই দেখবেন যে যখন মানুষ খুব বাইরে ঘুরে বেড়াচ্ছেন বা বাইরে যারা কাজ করছেন বা অনেকক্ষণ রোদের এক্সপোজারে আছেন, গরমে আছেন, সেটা রোদ কেন, এমনি গরমের মধ্যে থাকলেও হতে পারে, বদ্ধ ঘরে অনেকক্ষণ হয়তো গরমে আছে, কোনো ফ্যান নেই, এয়ার কন্ডিশন নেই, কুলিং নেই,
1: এই ক্ষেত্রে ম্যাটার
0: করে, তাপমাত্রাটা ম্যাটার করে এবং তার সাথে আর্দ্রতাটাও। এবার প্রথমে দেখবেন আমাদের হাত পা একটু ব্যথা শুরু হয়, পেশিতে টান ধরে, আমাদের একটু জিভে জড়তা তৈরি হয়, হ্যাঁ একটু গলাটা শুকনো শুকনো লাগে, এইগুলো শুরুটা হলো মাসেল ক্র্যাম্প বা হিট ক্র্যাম্প। আমরা শুরু করি খুব খুব উইকনেস লাগে, দুর্বল লাগে আমাদেরকে, এটা হলো হিট ক্র্যাম্প। এটাও যদি আরও কিছুক্ষণ চলতে থাকে এবং আমরা যদি ব্যবস্থা কিছু না নিই, তারপরে শুরু হবে হিট এক্সজশন, মানে আমি এরপর ক্লান্তিতে মাথা মানে ঠিকমতো কাজ করতে পারছি না, ভালো করে কথা বলতে পারছি না, জিভটা শুকনো হয়ে আসছে, বারবার জল তেষ্টা পাচ্ছে, আমার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, গা বমি বমি লাগছে, এইগুলো হলো হিট এক্সজশনের লক্ষণ। এবং এর পরবর্তীকালে যখন যদি দেখা যায় যে এইটার পরবর্তীকালে মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, ভুল বকা শুরু করলো, বা বমি হয়ে গেল, বা টেম্পারেচার অনেক এরকম যেরকম বললাম 103-104 ডিগ্রি পুড়ে যাচ্ছে একদম, বা ধরুন
1: এটা কি হঠাৎ করেই বাড়তে থাকে?
0: না, এটা হঠাৎ করে আস্তে আস্তে হবে। এই যে প্রত্যেকটা স্টেজ কিন্তু প্রত্যেকের যাবে, প্রত্যেকে এই স্টেজের মধ্যে দিয়ে যাবেন, তিনি যদি নিজে বুঝতে পেরে তার জন্য ব্যবস্থা নিতে পারেন বা কাউকে কারোর সাহায্য নিয়ে ব্যবস্থা না নেন, তখনই কিন্তু এইগুলো আস্তে আস্তে নেক্সট ধাপে যাবে। এবং সবচেয়ে খারাপটা হচ্ছে হিট স্ট্রোক। কেন হিট স্ট্রোক বলছি? স্ট্রোক হলে যেরকম আমরা অজ্ঞান হয়ে যায় মানুষ, হাত পা শিথিল হয়ে যায়, নিজের ওপর কন্ট্রোল থাকে না, এবং সেটা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। এখানেও তাই, যে প্রচণ্ড বেশি তাপমাত্রার কারণে শরীরের কিন্তু এরকম একটা স্ট্রোকের মতো ফিচার দেখা যায়, যেটাকে বেসিক্যালি আমরা হিট স্ট্রোক বলি। এটা হচ্ছে সবচেয়ে খারাপ এবং সত্যিই তাই, যে এটাও যদি আমরা যত্ন না নিই বা এটার যদি তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা না নিই, এটা কিন্তু অবধারিতভাবে মৃত্যু ডেকে আনবে।
1: ডাক্তারবাবু, এই যে তৎক্ষণাৎ ব্যবস্থার কথা বললেন এবং হিট স্ট্রোকের আগের যে দুটি পর্যায়, সেক্ষেত্রে নিজে বুঝতে পারাটা একটা খুব বড় জিনিস।

0: লক্ষণগুলো তো বুঝলাম যে আমার এই এই লক্ষণ হচ্ছে, এবার আমি একটু সচেতন হতে হবে, বুঝতে পারার পরে আমি কি করব?
1: হ্যাঁ, মানে এই যে আপনি একটু আগে বলেন না, যারা সারাক্ষণ বাইরে থাকে তাদের জন্য আমরা কিছু প্রিভেন্টিভ পার্ট বলবো। মানে আগে এটা বলে নি যে আপনারা এটা হবে কেন, এটা তো না হওয়াটাই আমাদের কাছে শ্রেয়। আমরা হলে কি করবোটার থেকে আগে ভেবে নি যে কি করে আমরা আটকাই, কেন এরকম হবে না। তো প্রথম কথা বলবো যে এই এই টেম্পারেচারের যে জিনিস, যে বাড়া টেম্পারেচার বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, এবং এটার প্রতি একটু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের মানুষকে একটু জেনে রাখতে হবে, যারা মাঠে ঘাটে কাজ করছেন, যারা কৃষি কাজ করছেন বা শ্রমিকের কাজ করছেন, বা হয়তো রিক্সা চালাচ্ছেন বা ফল মানে কোনো কিছু বিক্রি করছেন বাইরে, তাদেরকে তো সারাক্ষণ এর মধ্যেই থাকতে হচ্ছে, তারা তো আর কাছের ছায়া পাচ্ছেন না সবসময়। তো এইটা তাদের ক্ষেত্রে এই টেম্পারেচার সম্পর্কে যে এই সময় কীরকম কী আসতে চলেছে, এখন কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার বলুন, আবহাওয়া দপ্তর বলুন, তারা কিন্তু কন্টিনিউয়াস, এবং নিউজ মিডিয়াগুলো মানে আপনাদের থ্রু দিয়ে, আপনাদের মাধ্যমে বহু মানুষ কিন্তু জানতে পাচ্ছেন যে আগামীকাল কীরকম থাকবে, তারপরে কতদিন ধরে এরকম একটা তাপমাত্রা হিটপ্রবাহ চলবে,
0: কমলা সতর্কতা, লাল সতর্কতা, সব
1: কীরকম তাপপ্রবাহ চলবে আমরা জেনে যাচ্ছি। সুতরাং এইটা আগে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে টেম্পারেচার সূর্য যখন মধ্য গগনে থাকে একদম যে 12টা থেকে 3টে, এই সময়টা আমরা যতটা পারবো এড়িয়ে যাব। এইটার সময় আমি ভাববো যে আমি সূর্যের মধ্যে গিয়ে রোদের মধ্যে সব কাজ করব আর আমার শরীর আমাকে পুরোটা মেনটেন করে নেবে, এটা হবে না। সুতরাং চেষ্টা করতে হবে একান্ত দরকার না থাকলে 12টা থেকে 3টে এই সময়টুকু আমরা এড়িয়ে চলব। যারা কাজ করছেন ভোরবেলা উঠে পড়ুন, ভোরে উঠে মাঠে ঘাটের কাজ যেখানে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, অনেকক্ষণ কাজ করতে হচ্ছে, সেই কাজ করুন, আবার বাড়িতে চলে আসুন, রেস্ট নিন, আবার 4টে 5টার পর থেকে আবার করুন, এইভাবে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 1 ঘন্টা কাজ করেই আপনাকে বিরতি নিতে হবে, যদি আপনাকে কোনো কাজ করতেই হয় এই গরমের মধ্যে, 1 ঘন্টা করেই আপনি অন্তত 10-15 মিনিটের বিরতি নিন, কোনো ছায়া নিকটবর্তী, সেটা কোনো গাছের ছায়া হতে পারে, কোনো বাড়ি হতে পারে, সেখানে আপনি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিন। এবং জল তেষ্টা না পেলেও, আমরা আবারও বারবার বলি এটা সমস্ত রোগীদের, তেষ্টা না পেলেও, তৃষ্ণা না হল না পেলেও আপনি বারবার জল পান করুন, 1 ঘন্টা 45 মিনিট ছাড়া ছাড়া আপনি জল পান করুন। এবং যদি আপনার শরীরের কোনো রেস্ট্রিকশনস না থাকে, মানে অনেকের হার্টের সমস্যা থাকে বা কিডনির সমস্যা থাকে, সেখানে কিন্তু জলের রেস্ট্রিকশনস থাকে, আশা করব তারা এরকম রোদের মধ্যে নিশ্চয়ই কাজও করবেন না বা করতে বাধ্য হবেন না, সেক্ষেত্রে তাদের এই জলের রেস্ট্রিকশনটা যদি বাদ দিই, সাধারণ মানুষের ক্ষেত্রে একজন পূর্ণবয়স্ক পুরুষ বা মহিলা যাই হন না কেন, তাদের ক্ষেত্রে 3 থেকে 3.5 লিটার জল সারাদিনে খেতে হবে, এবং এই জলটা বারে বারে খেতে হবে। এবার যথাসম্ভব আপনি যখন বেরোচ্ছেন ছাতা ব্যবহার করুন, সুতির জামা ব্যবহার করুন, যাতে আপনার শরীরের হাওয়া চলাচল করে, এবং যখন ঘামে ভেজা শুরু হচ্ছে তখন যেন ওই লিন তাপটা বেরিয়ে গিয়ে আপনার শরীরটা ঠান্ডা করতে পারে, যেন টাইট জামা কাপড় পরলে কিন্তু, হ্যাঁ সেটা কিন্তু হবে না, সুতির হালকা পোশাক এবং হালকা যেটা একটু খোলামেলা এবং যেটাতে মানে টাইট নয় লুজ ফিটিং হতে হবে এইবারে। এবং আপনার এইটা গেল, তো তখনকার জন্য আমরা কি করব, এবং তাছাড়াও আমাদের কিন্তু এই সময়টা বাকিটাও ভাবতে হবে যে আমরা সারাদিনে কি করছি, আমরা এই বারবার ধরে স্নান করা, হ্যাঁ সকালবেলা বা রাত্রি দুপুর বিকেলবেলা দিনে দুবার করে স্নান করা, তারপরে যে আমরা যিনি যে জামা কাপড়গুলো পরছি বারবার সেটাকে বারবার রিইউজ মানে চেঞ্জ করে নেওয়া, তারপর খাওয়া দাওয়া, যে সময় খুব ভারী খাবার কিছু মানে যেগুলো আমরা সহজে হজম করতে পারবো না সেগুলো না খেয়ে, জল জাতীয় খাবার যেগুলো যেমন বেশি পরিমাণে আপনার লস্যি হতে পারে, ফ্রুট ফল হতে পারে, এখন তো অনেক রসালো ফল পাওয়া যায় সেগুলো হতে পারে, এইগুলো দিয়ে খাওয়াতে হবে। এইগুলো আমাদের কিন্তু বেসিক একটা নিড, আপনি জল তেষ্টা পাক বা না পাক আপনি জল ক্যারি করুন নিজের কাছে, জল নিয়ে যান এবং জল খেতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, টুপি ব্যবহার করতে হবে, রেস্ট নিতে হবে, বারে বারে ছায়াতে যেতে হবে, এইগুলো কিন্তু আমাদের মেন কথা।
0: অর্থাৎ খাওয়া এবং পড়া, আমরা যে বলি খাওয়া পড়া একসঙ্গে, এই দুটোই আমাদের কিন্তু সারা দিনই বলুন রাতই বলুন আমাদের একটু মাথায় রাখতে হবে, যে আমরা গরমের সময় এই প্রবল গরমের সময় একটু সহজ পাচ্য খাবার খাবো এবং একটু বেশি করে জল খাবো, এবং আমরা সুতির পোশাক পরবো, হালকা পোশাক পরবো, খোলামেলা। একটু টেলিফোনে আসি ডাক্তারবাবু, তারপর আবার পরের কথায় আসি। 2213134221342 আমাদের টেলিফোন নাম্বার। আর ফোনে যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিই আপনাদের, যারা একটু পরে টিউন করেছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, তাঁদের জন্য জানাই আজকের আলোচ্য বিষয় প্রবল গরমে সুস্থ থাকার উপায়। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই। কে রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন।
2: হ্যালো, বলুন। নমস্কার।

0: আর আমি হুগলি জেলা রাজবাট থেকে আশিস বর কথা বলছি।
1: বলুন আশিস
2: বাবু। নমস্কার
0: ডাক্তারবাবু। নমস্কার।
2: নমস্কার
0: শর্মিষ্ঠা জি। নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার বলুন।
0: হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে এই প্রচন্ড গরমে শরীরকে সাময়িক কিভাবে ঠান্ডা রাখা যায় এবং রাত্রে ভাত খাওয়া উচিত কিনা?
1: প্রথম কথার উত্তর তো ডাক্তারবাবু এতক্ষণ ধরে দিলেনই আপনার, দ্বিতীয় কথাটির উত্তরে আসি।
2: না খাওয়ার ব্যাপারটা নিয়ে একটু আগে আমরা একটু যদি একটু বিশদেই আলোচনা করে নিই যখন এই সুযোগ এসছে। প্রথম কথা হচ্ছে যে ভাত খাবো না রুটি খাবো সেটা নয়, আমরা তো এমন একটা জায়গায় বসবাস করি যেখানে ভাতই প্রধান খাবার, আমরা রাইস বেস্ট এরিয়াতেই থাকি, রাইস আমাদের প্রাইম ডায়েট আমাদের মতো এলাকায় আর কি পশ্চিমবঙ্গের, তো সেখানে আমরা ভাত অবশ্যই খাবো। কিন্তু আমাদের মেইনলি বুঝে নিতে হবে যে এই সময় খাওয়া দাওয়ার জন্য যেটা আমরা বেশি ভারী খাবার বা বেশি তেল ঝাল মশলা দিয়ে তৈরি করা যে সহজ পাচ্য নয় এরকম যে খাবারগুলো আমরা খাবো খাই জেনারেলি সেগুলো খাবো না, সেগুলো কম খাবো বেসিক্যালি। তার সাথে আমরা প্রচুর পরিমাণে ফল আর শাকসবজি খাবো। এই সময় বাজারে মৌসুমি ফল আম থেকে শুরু করে লিচু কাঁঠাল থেকে তরমুজ থেকে পেঁপে থেকে প্রচুর ফল বাজারে, সেই ফলগুলো আমরা খাবো। কারণ প্রত্যেকটা ফলে কিন্তু অনেক পরিমাণে আপনার ক্যালসিয়াম মিনারেলস আছে ভিটামিনস আছে, তার সাথে পরিমাণে জল আছে, এইটা কিন্তু জলের ঘাটতি মেটাবে। এবং জলের সাথে আমরা যেটা ভুল করছি মানে আমরা যেটা বুঝতে পারছি না যে জল আমরা যখন শুধু খাচ্ছি তখন শুধু জল যাচ্ছে কিন্তু ঘামের সাথে আমাদের শুধু জল বেরোচ্ছে না, জলের সাথে সোডিয়াম পটাশিয়াম মিনারেলস এগুলোও বেরোচ্ছে। তো এই যে আমরা যদি ফলগুলো বেশি পরিমাণে খাই, ফলের জুস খাই সেগুলো বা আমাদের লস্যি খাই, এগুলোতে কিন্তু এই এই জিনিসগুলোও আছে, মানে আমরা এক্সট্রা যে সোডিয়াম পটাশিয়ামের কথা বলছি, ম্যাগনেশিয়ামের কথা বলছি এগুলো কিন্তু সব আছে, মিনারেলস অ্যান্টি অক্সিডেন্ট আছে, এগুলো আমাদের জন্য আরও বেশি করে লড়াই করার জন্য ভালো। আর আপনি বললেন একটু আগে ভাত খাওয়ার কথা, ভাত আমাদের খুব সহজ পাচ্য খাবার, ভাত খাওয়ার খুব একটা কোনো অসুবিধা নেই। যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে আমরা বলি ভাতের পরিমাণটা একটু যতটা সম্ভব আপনার ডাক্তারবাবু আপনাকে ঠিক করে দিয়েছেন ততটাই খাবেন। আর বাংলায় একটা খুব প্রচলিত খাবার আছে পান্তা ভাত, এটা কিন্তু গ্রামের দিকে আমাদের সময় হয়তো শহুরে মানুষেরা অনেকেই হয়তো একটু নাক সিটকান বা কিছু হয়তো ভাবেন, কিন্তু পান্তা ভাত কিন্তু এই সময়কার জন্য অত্যন্ত ভালো একটা খাবার। যে জলের মধ্যে যে ভাতটা ভিজিয়ে রাখা এবং তার মধ্যে যে ফার্মেন্টেশন হয় এবং তার মধ্যে অনেক রকম পুষ্টিগুণ তৈরি হয় এবং সেই ভাতটা খেলে সত্যি যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসি যে পেট ঠান্ডা হবে শরীর ঠান্ডা হবে, বেসিক্যালি তাই, কারণ এটা অত্যন্ত সহজ পাচ্ছ, সঙ্গে আমার যত নিউট্রিয়েন্ট আছে সব এর সাথে যাচ্ছে এবং আমার আলাদা করে কোনো নিউট্রিয়েন্ট লাগছে না, কেননা এবং জলও লাগছে না, কেননা জলের মধ্যেই তো থাকছে জিনিসটা। তো এই যে খাবার, এই যে তথাকথিত পুরনো বাংলা পশ্চিমবঙ্গের যে খাবারগুলো বাঙালির যে খাবারগুলো সেগুলো কিন্তু এই সময় আমরা এড়িয়ে যাওয়া না যাওয়াই ভালো, আমরা যেগুলো খাই সেই খাদ্যাভ্যাসে থাকাটাই ভালো। নতুন করে
1: একটু জানতে চাইবো এখানে যে পান্তা ভাতের ক্ষেত্রে যেহেতু ফার্মেন্টেশন হচ্ছে সেই জন্যই অনেকের একটুখানি যেন মনে ভয় থাকে যে ওটা তো ফার্মেন্টেশন হয়ে গেল, যে গরম ভাতের যে বিষয়টা সেটা তো নয়।
2: গরম ভাতের জিনিসটা আলাদা, গরম ভাতটা সহজ পাচ্ছ আমরা বলেছি, কিন্তু এই যে পান্তা ভাতের যে ফার্মেন্টেশন সেটা আপনি তো বেশি দিন এটাকে আমরা পচিয়ে খাচ্ছি না, আমাদের ভাতকে কিন্তু পচিয়ে অনেক দিন ধরে রাখলে সেখান থেকে মদ তৈরি হয় সেটা আমরা জানি, এটা তো আর সেটা নয়, এটা হয়তো 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা আমরা রাখছি এবং তারপরে রাতে গিয়ে অনেকে খান বা সকালে খান। পশ্চিম রাঢ়বঙ্গের একটা বিশেষ অঞ্চলে রাঢ়বঙ্গে একটা পান্তা ভাত তো একটা স্টেপল ফুড, তারা রেগুলার খান এটা, তো সেইটাই আমরা বলছি যে এটা কিন্তু খুব ভালো অভ্যাস, কারণ সেই অঞ্চলগুলোতে কিন্তু তাপপ্রবাহ বেশিরভাগ সময়ই থাকে বছরে এবং তারা এটা প্র্যাকটিস করেন, সুতরাং তারা ভালো থাকার একটা খাবার কিন্তু এর মধ্যে অলরেডি ওদের জীবনযাপনের মধ্যে ঢুকে গেছে। তো এইটা কিন্তু আমরাও করতে পারি। এবং আমি যে বললাম যে শহরাঞ্চলে মানুষ একটু নাক সিটকান বা অঞ্চলের মানুষ পছন্দ করেন না, তা কিন্তু নয়, এখন কিন্তু আমরা একটু রেস্টুরেন্টেও কিন্তু এই ধরনের খাবার পাচ্ছি।
1: হ্যাঁ ঠিক।
2: এবং মজার ব্যাপার হচ্ছেন যদি আপনারা দেখেন যে আমাদের রাষ্ট্রপতি তিনিও কিন্তু কদিন আগে যে খাবারগুলো খেয়েছেন একটু আগে আপনারা জানবেন, সেটার মধ্যে কিন্তু এই পান্তা ভাত একটা খুব ইম্পর্টেন্ট খাবার, যিনি ওটা তার মেনুতে রেখেছিলেন, তো সুতরাং এটা মোটেই অচ্ছুত নয়, ভারতবর্ষের খাবার একদম। আর তার সাথে আমাদের এই যে বারবার বললাম জল বেশি করে খাওয়া, লস্যি বা ঘোল যেটাকে আমরা বলি সেগুলো আমরা খেতে পারি, ছাতুর শরবত আমরা অনেকে পছন্দ করেন, আমাদের বিভিন্ন রকমের মানুষ আছেন তারা এগুলো পছন্দ করেন সেটা তারা খেতে পারেন, চা কফি কোল্ড ড্রিঙ্কস এইগুলো খাওয়া যাবে না, চা কফি এগুলো কিন্তু বেশি মাত্রায় খেলে ডায়ুরেসিস হয় মানে শরীর থেকে জল বেরিয়ে যায়, সুতরাং সেটা খাওয়া যাবে না। আর কোল্ড ড্রিঙ্কস কোনোভাবেই, কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, আমাদের বিভিন্ন রকম ঠান্ডা পানীয় পাওয়া যায়, বোতলের ফ্রুট জুস পাওয়া যায়, প্যাকেটজাত ফ্রুট জুস পাওয়া যায়, টেট্রা প্যাকে পাওয়া যায়, এগুলো কিন্তু নয়। এগুলো একেবারেই আমাদের মোটেই হেলদি খাবার নয়, এবং এগুলোতে সুগারের পরিমাণ খুব শরীরে বেড়ে যায়, এবং তাতে কিন্তু আলটিমেটলি আমাদের শরীর কিন্তু শুধু সুগার বা গ্লুকোজ চাইছে না, সঙ্গে আরও অন্যান্য জিনিসপত্র চাইছে, মানে নিউট্রিয়েন্ট, মানে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এইগুলো সেগুলো কিন্তু এতে যাচ্ছে না, সুতরাং এটা আরও খারাপ। সুতরাং আমরা এইগুলো খাবো না। আর একটা জিনিস আমি যেহেতু ওনার প্রশ্নে বলে দেখি, আমাদের এই যে আপনি বললেন না অনেকেই বাইরে বেরোচ্ছেন খুব হিট এক্সজশন হলে কী করব, তো আমরা কিন্তু বলি, সাজেস্ট করি যারা তো প্রথমে হিট এক্সজশন নিয়ে বারবার আসছে, যে বেশি করে জল খাবেন। একই সাথে আমরা বলি ওআরএসের জল খাবেন, যাদের ক্ষেত্রে হয়তো প্রেশারের আছে অনেক, আনকন্ট্রোলড হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে বেশি ওআরএসের জল আমরা সাজেস্ট করব না। কিন্তু ওআরএসের জল সাধারণ মানুষ আপনারা খেতে পারেন, এক লিটার দু লিটার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং এই ওআরএসের মধ্যে কিন্তু একটা WHO অ্যাপ্রুভড ওআরএসের যে প্যাকেট আমরা কিনতে পাওয়া যাই বাজারে দোকানে, সেগুলো এক লিটার পরিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জলে মিশিয়ে সেটা আমরা 24 ঘন্টা পর্যন্ত সেটা থাকে, সেটা আমরা খাবো, পান করব। কিন্তু যেটা টেট্রাপ্যাকে ইদানিং আমরা দেখি যে ওআরএসের টেট্রাপ্যাক পাওয়া যায়, লোকে বলছে যেটা ওআরএসের মতোই, ওআরএসই অনেকে বলছেন, এটা নিয়ে একটা বিতর্ক চলছে। সুতরাং সেটা আমাদের এই বিতর্কে যাওয়ার প্রয়োজন নেই, এখন আমরা এই ওআরএসের প্যাকেট কিনবো, কিনে জলে গুলে আমরা খাবো। এটাও কিন্তু আমাদের শরীরের যে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হয়, এই যে শরীর থেকে যে হ্যাঁ ঘামটা বেরোচ্ছে, ইউরিনটা কমে যাচ্ছে, এটা কিন্তু সেই ওআরএসটাও কিন্তু আমাদের মানে আমাদের এই যে ব্যালেন্স শরীরে সেটা লাগতে সাহায্য করবে।
1: ডাক্তারবাবু অনেকেই জানেন, কিন্তু তবু আর একবার আমি জানতে চাইছি যদি আপনি বলে দেন, কারণ সবার পক্ষে, আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন সবার পক্ষে ওই প্যাকেট কিনে জলে গোলাটা সবসময়ের জন্য সম্ভব হয় না। বাড়িতে আমরা কিভাবে নুন এবং চিনি দিয়ে জল ফুটিয়ে ওআরএসটা বানিয়ে নিতে পারি সেটা যদি একটু জানিয়ে দেন।
2: দেখুন, নুন চিনির শরবত আমরা ছোট থেকে সবাই খেয়ে এসেছি, আমরা এটাই বলি যে সাধারণ বাড়িতে আমরা দেখি গ্রামের দিকে হোক বা একটু মফস্বল অঞ্চলে, ছোটোবেলায় যখন আমরা যেতাম বা আমরা কোনো বাড়িতে যখন যেতাম তখন নুন চিনির এবং লেবু দিয়ে শরবত একটা বানিয়ে দিত। ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস আমাদের, মানে এটা আমাদের তখনকার দিন থেকে চলে আসছে। এখন আমাদের কাছে অনেক সফিস্টিকেটেড জিনিসপত্র আছে, সফট ড্রিঙ্কস আছে, বোতলের কোল্ড আমাদের ফ্রুট জুস আছে, এসব আছে অনেক কিছু, কিন্তু এইগুলোর কোনো বিকল্প হবে না। নুন এক চামচ, নুন এবং এক চামচ চিনি তার সাথে জলে গুলে খেতে পারলে এটা কিন্তু অনেকটাই ওআরএসের মতোই কাজ করবে, বাড়ির মতোই কাজ করবে। এবং আপনি লস্যি, যেটা আমরা বলছি বারবার, যে দই, বাড়িতে পাতানো দই, সেটা জলে গুলে তার সাথে হালকা নুন যার দরকার হবে, চিনি, সেটা যদি দিয়ে খেতে খাওয়া যায়, এই দুটো খাবার কিন্তু খুব ভালো। মানে যদি ওআরএস একান্তই না পাওয়া যায়, অন্তত এইগুলো দিলেও আমাদের শরীরের কিন্তু অনেকটা ডেফিসিয়েন্সি বা যে ধরনের সমস্যা আমাদের হবে সেটা কিন্তু আমরা ওভারকাম করতে পারি। ভিটামিন সি রয়েছে লেবুতে, নুনের জন্য আমরা নুন দিচ্ছি তাতে সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, আর চিনির জন্য যে গ্লুকোজ রয়েছে, এই প্রত্যেকটাই কাজের কাজ। তবে হ্যাঁ, আমরা যদি বলেন যে আইডিয়াল কোনটা, আদর্শ কোনটা, সেটা অবশ্যই ওআরএস, কারণ ওটা একদম মাপে মাপে যতটা দরকার ততটাই করা আছে, কিডনির ওপর যাতে চাপ না পড়ে সেভাবে করা আছে, যাতে সুগারের পরিমাণ ঠিকঠাক নির্দিষ্ট করা আছে। তো সুতরাং ওআরএস কিনতে পারাটাই শ্রেয়, কিন্তু যদি একান্তই না হয়, নুন চিনি দিয়ে লেবু দিয়ে শরবত বা দইয়ের ঘোল যেটাকে আমরা বলি, সেগুলো কিন্তু আমরা খেতে পারি।
1: বেশ, আমরা আবারও একবার টেলিফোনে আসি,
3: আমার বয়স 68 বছর, আমাকে শ্রমিকের কাজ করতে হয়, গরম পড়েছে, এই গরমে কাজ করলে ঘাম দিয়ে যেমন সেই চান করে এলাম সেই রকম ভাবে ঘাম ঝরতে থাকে, তাহলে সেই সময় এটা বিশ্রাম করে কিরকম পানীয় জল খাওয়া দরকার বা কি করা দরকার একটু বললে ভালো হয়, কারণ এত ঘাম দিয়ে জল ঝরে গেছে, গেঞ্জি টেঞ্জে সব যেমন সে চান করে উঠে এলাম সেই রকম ভাবে।
1: বেশ বেশ, আপনি শুনতে থাকুন।
2: হ্যাঁ, একটু আগেই আমরা এটা নিয়েই বলছিলাম, এবং এটা সত্যিই খুব অসুবিধা যারা সত্যিই মাঠে ঘাটে কাজ করতে হবে, এবং তাদের তারা কাজ না করলে তো মানুষ খেতে পাবে না। তো সুতরাং তাদের জন্য আমাদের বারবার আমরা যেটা বলছি যে আপনারা সকালবেলা কাজটা করার চেষ্টা করুন, একটু ভোরে ভোরে উঠে, ভোর ভোর উঠে পড়ুন, উঠে যখন রোদটা শুরু হয়েছে যেটা আমরা বললাম 12টা থেকে 3টে, সেই সময়টা বাদ দিন, বাদ দিয়ে তার মধ্যে কাজটা শেষ করার চেষ্টা করুন। এবং এইটা থেকে হিটে গরমের তাপ থেকে আপনি হয়তো মুক্তি পেলেন, কিন্তু উনি যে কথাটা বলছেন সেটা খুব সিগনিফিকেন্ট আমাদের এই অঞ্চলের জন্য, খুব সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে যে ঘাম, এত আর্দ্রতা,
1: ঘেমে ভিজে বাড়ি ফিরলেন, এবার
2: এত এত এত

0: আবার আবার দরকার হলে কাজ করা, আবার একটু এসে রেস্ট নেওয়া। এবার যেটা আপনি একটু আগেও আমরা আলোচনা করছিলাম যে হঠাৎ করে যদি দেখি যে আমি ডিহাইড্রেশন হচ্ছে, আমি কি করে বুঝবো যে আমার ডিহাইড্রেশন, আমার শরীরে জলের অভাব হচ্ছে, জলশূন্যতা হচ্ছে? তো এটার কথা না, খুব তিন চারটে খুব সহজ উপায় আছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রস্রাব বা ইউরিনের কালারটা দেখব। যদি দেখি যে ইউরিনটার পরিমাণ কমে যাচ্ছে, আমাদের সাধারণভাবে 4 থেকে 8 বার সারাদিনে একটা নর্মাল লোক যিনি ভালো করে জল খাচ্ছেন, 2 লিটার থেকে 2.5 লিটার জল খাচ্ছেন এবং তার কোনো রোগ নেই তার ক্ষেত্রে, এবং কোনো ওষুধ খাচ্ছেন না আলাদা করে, তার ক্ষেত্রে কিন্তু প্রায় 500 থেকে 2 লিটারের মতো আমাদের ইউরিন হবে। বা আমরা যদি আরও সহজভাবে বলি যে 6 থেকে 8 বার একবার ইউরিনে যাবে। কিন্তু যদি দেখি যে এই প্রস্রাবের পরিমাণটা কমে আসছে, মানে যতবার যাচ্ছেন হয়তো কম পরিমাণে হচ্ছে বা অনেকটা গ্যাপে গ্যাপে হচ্ছে, 6 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টায় হয়তো না হয় একবারে 10-12 ঘন্টা ইউরিনই হয়নি, বা ইউরিনের রং যেটা কালার সেটা খুব গাঢ় সর্ষের তেলের মতো বাদামি রঙের বা গোল্ডেন কালার যেগুলো আমরা বলি, অ্যাম্বার কালার বলি, এরকম আসছে, তার মানে কিন্তু আপনার শরীরে জলশূন্যতা হচ্ছে। এছাড়াও খুব জল তেষ্টা পাবে, গলাটা শুকিয়ে আসবে, জিভটা শুকিয়ে আসবে, আপনার স্কিনে দেখবেন যে যখন আপনার স্কিন পিঞ্চ নিয়ে আমরা ছেড়ে দেবো, মানে চিমটিকে স্কিনটাকে তুলে নিয়ে চামড়াটাকে তুলে নিয়ে ছেড়ে দেবো, সেটা খুব তাড়াতাড়ি আবার ফিরে যাওয়ার কথা যদি শরীরে জল বেশি থাকে। যদি জল কম থাকে এইটা কিন্তু এই ফিরে যাওয়ার প্রবণতাটা কম হবে, মানে স্কিনটাকে তুলে ছেড়ে দেওয়া যখন হবে তখন সেই ছেড়ে যাওয়া যে আবার নর্মালাইজ হয়ে যাওয়া, আবার নর্মাল জায়গায় ফিরে যাওয়া,
1: কুচকে থাকবে,
0: হ্যাঁ হ্যাঁ কুচকে থাকবে, এবং এইটাকে বলি টার্জিডিটি। এই স্কিন টার্জিডিটিটাও কিন্তু কমে যাবে, মানে যত তাড়াতাড়ি ফেরার কথা তত তাড়াতাড়ি ফিরবে না। এবং তার সাথে এই যে সমস্যাগুলো আমি একটু আগে বললাম যে হাতে পায়ে একটু ক্র্যাম্প ধরা, মানে টান টান লাগছে, শরীরটা ভালো লাগছে না, আনচান করছে, মাথার যন্ত্রণা শুরু হচ্ছে, এইগুলো কিন্তু হিট ক্র্যাম্প এবং হিট এক্সোশনের আর্লি সাইন্স। এইগুলো যদি আপনার হয় আপনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এবং সেই ব্যবস্থাগুলো কি তাহলে আমরা এখন বলে দিই একটু করে। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আপনাকে ওই জায়গা যাই যেখানেই আপনি আছেন সেখান থেকে নিকটবর্তী কোনো ছায়া বা কোনো ঠান্ডা জায়গা, যেখানে ছায়াযুক্ত জায়গা সেখানে আপনাকে যেতে হবে। এবং যদি সেখানে ফ্যান থাকে সেটা সবচেয়ে ভালো, যদি ফ্যানের তলায় আপনার জামা কাপড় যেটা আছে যতটা খোলা সম্ভব, লজ্জা নিবারণের কষ্টটুকু ছাড়া বাকি যেটুকু সম্ভব আপনাকে খুলে সেই ফ্যানের তলায় বসতে হবে। সম্ভব হলে বালতি বালতি জল দিয়ে স্নান করতে হবে, বা আমরা যেটা বলি যে গাইডলাইন যেটা আমাদের আর কি চিকিৎসা ক্ষেত্রে, সেটা হচ্ছে বরফ ঠান্ডা জলের মধ্যে শরীরটা ডুবিয়ে বসতে হয়, বরফ ঠান্ডা জল। কিন্তু ভারতবর্ষে কোথায় আপনি বরফ পাবেন সব জায়গায়? তাহলে আমরা বলি যে বারবার ওই চৌবাচ্চা হোক, অনেক সময় আমরা গ্রামের দিকে পুকুর বা চৌবাচ্চা পাই সেটা হতে পারে, আর না হলে বালতি বালতি জল আমাদের গায়ে ঢালতে হবে।
1: এই সময় একা পুকুরে চান করাটাও তো
0: না, এবার এবার এবার ঘটনা হচ্ছে যে আমরা কোন পর্যায়ে তাকে পাচ্ছি। আমরা যদি হিট ক্র্যাম্প বা হিট এক্সোশনে পাই তাহলে এটা হয়ে যাবে, কেননা তিনি তখনও তার নিজের জ্ঞানে আছেন। কিন্তু হিট স্ট্রোক হয়ে গেলে তখন কি সেটা আমরা একটু বাদে বলছি। এখন এখন নর্মাল, এখন হিট এক্সোশন হচ্ছে, হিট ক্র্যাম্প হচ্ছে আমি বুঝতে পারছি। উনি যদি জল খাওয়ার মতো পরিস্থিতিতে থাকেন ওনাকে অবশ্যই জল দেওয়া উচিত। জল উনি খাবেন, ভালো করে গিয়ে রেস্ট নেবেন, জামা কাপড় যেরকম বললাম খুলে নেবেন, ফ্যানের তলায় থাকবেন, এবং যদি সম্ভব হয় বারে বারে জলে স্নান করাতে হবে, বা যদি বরফ পাওয়া যায়, বরফ জলে বরফ ঠান্ডা জল পাওয়া যায় তাহলে সেটা সবচেয়ে ভালো। এইবার আমি আসি হিট স্ট্রোকের গল্প। মানে ধরুন রাস্তাঘাটে আপনি যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে দেখলেন একজন মানুষ, বয়স্ক একটা একজন মানুষ হঠাৎ করে দেখলেন রাস্তায় পড়ে গেলেন, বা পড়ে গিয়ে দেখলেন হঠাৎ করে তার জ্ঞান চলে গেছে, বা হয়তো কিছু একটা আমরা খুব সচরাচর যেটা দেখি যে একজন বয়স্ক মানুষ দুপুরবেলা হাঁটছেন, ছাতা নেই, হয়তো ব্যাগ বা কিছু একটা ক্যারি করছেন, করতে করতে হঠাৎ করে তিনি পড়ে গেছেন, এবং পড়ে গিয়ে প্রথমে একটু বসলেন, তারপর আর জ্ঞান হারিয়ে পড়েই গেলেন, প্রজ্ঞান হয়ে গেলেন। তখন আমরা কি করব? তখন আমাদের সাধারণ আমরা ওনার পরিপার্শ্বে যারা আছি, যারা সাধারণ ওনার সাথে যাওয়া আসা করছি, দেখছি, দোকানদার যারা আছেন, তাদের কি করণীয়? আমাদের প্রথম করণীয় হচ্ছে ওনাকে সঙ্গে সঙ্গে আগে কোনো একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া, এবং গায়ে ঠান্ডা জল আপনাকে ঢালতে হবে, এবং জামাকাপড় যতটা সম্ভব সেগুলো খুলে দিতে হবে যাতে শরীরের থেকে ওই টেম্পারেচারটা আর বাড়তে না পারে, এবং ইমিডিয়েট গায়েকে বারবার জল ঢালতে হবে। আমরা এই সময় একটা ভুল করি, যিনি অজ্ঞান হয়ে গেছেন তাকে কিন্তু কোনোভাবেই আর জল খাওয়ানোর চেষ্টা করা যাবে না। জল খাওয়াতে গেলেই, সেটা জল পান করতে গেলেই তিনি তো নিজের সেন্সে নেই, সেটা আমাদের ফুসফুসের মধ্যে চলে যাবে, বা সেটা এমন একটা বিপদ হবে সেটা কিন্তু আরো খারাপ জিনিস হয়ে যাবে। সুতরাং সেটা না করে আপনারা এই প্রাথমিক এই কাজগুলো আগে করুন। আগে হবে হচ্ছে অ্যাক্ট দেন ট্রান্সপোর্ট, আগে আপনি কাজ আপনি এই কাজগুলো করুন, তারপরে হসপিটালে নিয়ে যান।

0: অর্থাৎ তক্ষণে গাড়ি করে নিয়ে
1: হ্যাঁ
0: হসপিটালে
1: তক্ষণে
0: ছোটার
1: গাড়ি করে
0: দরকার নেই।
1: দৌড়বো, এইটা করতে গেলে আমাদের কিছু ইম্পর্টেন্ট টাইম নষ্ট হবে।
0: হুম,
1: মানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি বলি আমরা, যে যখন যত তাড়াতাড়ি সম্ভব আপনি হসপিটালে
0: গোল্ডেন
1: নিয়ে
0: টাইমের
1: চলে
0: মধ্যে।
1: যান।
0: হ্যাঁ,
1: হ্যাঁ, এখানে একটু উল্টো, এখানে আগে আপনি ইমিডিয়েটলি এই কাজগুলো করুন, করে
0: আচ্ছা,
1: আপনি তারপরে স্টেবিল একটু স্টেবিলাইজ হলে তাকে আপনি পাঠান।
0: অর্থাৎ আগে তাকে ছায়ায় নিয়ে আসতে
1: ছায়
0: হবে,
1: নিয়ে আসতে হবে,
0: ঠান্ডা করতে হবে,
1: ঠান্ডা করতে হবে,
0: যত পারা যায় জল ঢালতে হবে
1: এসি
0: গায়ে।
1: এসি আমাদের রাস্তাঘাটে কোথাও দেখি এসি ঘর যেখানে চলছে সেখানে নিয়ে যেতে হবে, যাতে ওনার টেম্পারেচার রেগুলেটর এবং টেম্পারেচার কন্ট্রোলটা ঠিকঠাক হয়।
0: আচ্ছা,
1: আমাদের একটা গাইডলাইন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং WHO-র, যে যে প্রত্যেকটা হসপিটালে কিন্তু একটা হিট স্ট্রোক ম্যানেজ করার মতো একটা সিস্টেম থাকবে, একটা ইউনিট থাকবে,
0: আছে আমাদের
1: বেড
0: এখানে।
1: থাকবে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সব জায়গায় তো আমাদের সেরকম নেই, বা সেইভাবে হয়তো পরিষেবা সম্ভব না, ম্যান পাওয়ার ক্রাইসিস আছে। এবং সেখানে একটা পরিষ্কার একটা জায়গা আছে, সেটা হচ্ছে চৌবাচ্চা, যেটা ঠান্ডা বরফ জলের চৌবাচ্চা থাকবে আর কি।
0: আচ্ছা,
1: সেখানে ওনাকে চৌবাচ্চার মতো, আমি জিনিসটা সহজ করে বললাম, ওরকম হয়তো নয়, একটু একটু সায়েন্টিফিক্যালি তৈরি, কিন্তু সেখানে মানে গলা পর্যন্ত ডুবিয়ে বসানো বা যাতে পেশেন্ট থাকে সে ব্যবস্থা করতে হবে। সুতরাং এই জিনিসটা কিন্তু ট্রিটমেন্টের পার্ট, মানে ট্রিটমেন্টের মধ্যেই আছে, সেটাই যেন আপনার ওই প্রাইমারি ফার্স্ট এড যেটা আমরা বলছি সেখানে যেন এটা শুরু হয়ে যায় যতটা সম্ভব।
0: বেশ, এরপরে পরবর্তীতে কি তাকে হাসপাতালেই নিয়ে যেতে হবে?
1: অবশ্যই, আমাদের
0: জ্ঞান ফিরেও আসে,
1: উনি জ্ঞান হয়তো নাও ফিরতে পারে, হয়তো আরো আরো সমস্যা থাকতে পারে, হয়তো উনি আরো ভুল বকছেন, হয়তো বা আমরা যদি সিনকো মানে খিচুনি হতে পারে, এইগুলো হলে আমাদের তো অবশ্যই আমরা লোক নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের কাছে নিয়ে যাব। সেখানে বাকি চিকিৎসা যেরকম হয় শুরু হবে, সেটা ডাক্তারের গাইডলাইন মেনে শুরু হবে, কিন্তু তার আগে আমাদের এই যে যে জিনিসগুলো আমরা বললাম সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যে আমরা এই সময় যেন একটা বারবার বললাম, যে যদি অজ্ঞান হয়ে গিয়ে থাকেন তাকে জোর করে মাথা তুলে জল খাওয়ানোর চেষ্টা করবেন না, তাতে হিতে বিপরীত হবে। আর শরীরে ঠান্ডা করার যা যা ব্যবস্থা আপনার কাছে আছে, সেটা জল দেওয়া থেকে শুরু করে বরফ জলে স্নান করানো থেকে শুরু করে এসি চালানো থেকে শুরু করে ফ্যান চালানো থেকে শুরু করে সবটাই আপনি করবেন, যাতে অন্তত তার ওই হিট স্ট্রোক এবং মৃত্যুর মধ্যে আপনি একটা বাধা হয়ে দাঁড়াবেন।
0: ডাক্তারবাবু, এই হিটস্ট্রোকের ক্ষেত্রে সাধারণত আমরা বয়স্ক মানুষদেরই বেশি দেখি, ছোট বাচ্চাদেরও হয়, যে কারণে হয়তো গরমের ছুটিটাও একটু ওদের জন্য বেশি দেওয়া হয়। ঠিক কি কারণ, ওদেরই কেন এরকমটা হয়? আর সুস্থ সবল মানুষ, মধ্যবয়স্ক যারা রয়েছেন বা যুবক যুবতী, তাদের ক্ষেত্রেও কি হিটস্ট্রোকের সম্ভাবনা থাকে?
1: হ্যাঁ, হিটস্ট্রোকের সম্ভাবনা সবার ক্ষেত্রেই থাকবে, সাধারণ মানুষ ক্ষেত্রে, কিন্তু বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি। আমরা একটু বুঝে নিই যে একটু ফিজিওলজিটা, আমাদের শারীরবৃত্তীয় কারণটা একটু বুঝে নিই। আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে টেম্পারেচার লসটা খুব বেশি হয়, টেম্পারেচার তাপমাত্রা বেরিয়ে যায়, মানে শরীরের উপরিভাগ থেকে প্রচুর পরিমাণে তাপমাত্রা বা টেম্পারেচার লস হতে পারে। এবং টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম যেটা যেটা আমরা একটু আগে বললাম, যে বাইরের তাপমাত্রা বাড়লে আমার শরীর কীভাবে তাপমাত্রা আমার শরীরটাকে ঠান্ডা করবে, সেটা তখন ওদের অতটা ডেভেলপ করেনি। সুতরাং আমরা কিন্তু যদি আমরা ক্যাটাস্ট্রফিগুলো দেখি, মানে মারা গেছেন কেউ বা কিছু, সেগুলো কিন্তু আমরা দেখব কিন্তু এই ধরনের বয়স্কদের ক্ষেত্রে, মানে আইদার খুব বয়স্ক যারা বা বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রেও যে টেম্পারেচার কন্ট্রোল সেটা সিস্টেমটা মানে আগের মতো থাকে না। বয়স হচ্ছে তো, সব বয়স হলে, বয়স বাড়লে তো সব জিনিসেই যেমন আমাদের একটা মেশিন, যেমন বয়স বেশি হলে কাজ করতে অসুবিধা হয়, সেরকম এখানেও তাই, সিস্টেমের মধ্যে কিছু গণ্ডগোল থাকবে, এটাই নিয়ম, এটা তোমাদের খারাপ কিছু নেই, এটাই নিয়ম। কিন্তু এইটাই, এই জন্য ভালনারেবল যদি পপুলেশন আমরা বলি, যাদের ক্ষেত্রে রিস্ক বেশি থাকে তারা বয়স্ক এবং বাচ্চাদের, এবং যে কটা ক্যাটাস্ট্রফি আমরা দেখবেন তাদের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু এই মানে বাচ্চা অনেকক্ষণ রোদে রেখে দিয়েছিল বা অনেকক্ষণ খেলছিল, হঠাৎ করে কেউ দেখছে দেখেনি হঠাৎ করে, তখন হঠাৎ করে কোনো একটা খারাপ খাওয়া হয়েছে, বা বয়স্কদের ক্ষেত্রে তিনি হয়তো কোনো কাজ করছিলেন, মাঠে ঘাটে কোনো কাজ করছিলেন বা কোনো ভারী জিনিস বইছিলেন, হঠাৎ করে এরকম একটা হয়েছে, স্টেশনে হয়তো বসেছিল অনেকক্ষণ হয়েছে, এগুলো খুব কমন আমরা দেখতে পাই। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, বয়স্কদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আলাদা করে কেয়ার নিতে হবে, যেহেতু এদের হিট রেগুলেটরি সিস্টেমটা খুব কম কাজ করে, তাই বারে বারে জল পান করা, রোদের মধ্যে না যেতে দেওয়া, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বেশি গরমের মধ্যে না থাকা, গরমের যাতে এক্সপোজারটাই কম হয়, এবং বারবার জল পান করা যাতে শরীরটা হাইড্রেটেড থাকে, জলশূন্যতা না হয়, তাহলে এই কাজগুলো কিন্তু মেন, এটা কিন্তু করে যেতে হবে।
0: বেশ, আমরা আবারও আসি টেলিফোনে। আজ আমাদের আলোচ্য বিষয় প্রবল গরমে সুস্থ থাকার উপায়, এবং আমরা কথা বলছি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুইয়ের সঙ্গে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: ডাক্তারবাবু এবং সঞ্চালন দিদি আমার নমস্কার নেবেন?
1: নমস্কার,
0: বলুন।
2: আমি সাগরদ্বীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
0: বলুন।
2: ডাক্তারবাবু, তো আমরা আমি আমরা কিন্তু পান্তা ভাতের যেটা কথা বলছেন, আমরা আমাদের এখানে গ্রাম বাংলায় আমরা সবাই কিন্তু সকালে পান্তা ভাত খাই। আমরা তো একটা কথা কি, আমরা রোদি কাজ করি, বিশেষ করে আমি রাজমিস্ত্রি পেশায় কাজ করি, রোদি কাজ করতে হয়, প্রচুর সমস্যা হয়। তো ডাক্তারবাবু, ওয়ার এক নুন লেবু জল মাঝে মাঝে খাই। তো একটা প্রশ্ন ডাক্তারবাবু, যে ওই যে বাজারে আমি কোনো প্রোডাক্টের নাম করবো না, মানে ওই মিষ্টি টাইপের সাদা টাইপের গুঁড়ো পাওয়া যায় যেটা অনেকে খায়, কিন্তু আমি তার পক্ষপাতি নেই, তো এটা খেলে কতটা সেই ঠান্ডা হয় বা কি প্রকার করে বলেন। আর এই যে অজ্ঞান হয়ে যাওয়া, অজ্ঞান হলে সিপিআরটা এই সময় কি কোনো কাজে লাগবে যদি দয়া করে বলেন?
0: বাহ, ভারী সুন্দর দুটো প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আপনি গ্লুকোজের কথা বলছেন, সাদা গুঁড়ো, তার নানান নাম হয়। সেই গ্লুকোজ জল এই গরমের মধ্যে খাওয়া কতটা শরীরের জন্য প্রয়োজনীয় এবং উপকারী, আর আগে এটা শুনে নিই।
1: তো খুব গুরুত্বপূর্ণ, আমার খুব ভালো লাগলো যে সুদূর সাগরদ্বীপ থেকে সিপিআর নিয়ে উনি এতটা সচেতন, এবং এই যে গ্লুকোজের জল লোকে খাচ্ছেন সেটা নিয়ে উনি জানেন। ধন্যবাদ মানে আপনাকে। তো যেটা বলার, সেটা প্রথমে যেটা আপনি বলছেন যে গ্লুকোজ, আমরা গ্লুকোজের জিনিস মানে বাইরে থেকে অনেকেই কিনতে পাই, খুব কমনলি আমরা ব্যবহার করি, আমরা ছোটোবেলায় বোধহয় সবাই খেয়েছে, এখনও বোধহয় খায়। এবার আমরা আসি যে আজকের দরকারটা আদৌ কতটা প্রয়োজন আর কি। তো এই গ্লুকোজের যে আমরা পাউডারটা পাই, তার মধ্যে কিন্তু শুধুই গ্লুকোজ থাকে, অন্য কিছু না। মানে আমরা কেন অন্য কিছু, অন্য কী থাকতে পারে? অন্য থাকতে পারে নুন, বিভিন্ন ধরনের সল্ট, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। আর থাকতে পারে কিন্তু ভিটামিন, মিনারেলস থাকতে পারে, এটা থাকতে পারে। আর কিছু এক্সট্রা, আরও গ্লুকোজ ছাড়া অন্য কিছু থাকতে পারে, সুক্রোজ থাকতে পারে, অন্য কিছু জিনিস থাকতে পারে। তো এই গ্লুকোজ খেলে যেটা হবে, যে আপনার শরীরের যদি গ্লুকোজের ঘাটতি হয়, সেটা সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, গ্লুকোজটা চলে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের শরীরে যে ঘাম বেরোয়, সেখানে কিন্তু শুধু গ্লুকোজ বা জল বেরোচ্ছে না, কিন্তু জলের সাথে সাথে প্রচুর পরিমাণে এই সোডিয়াম, পটাশিয়াম বেরোয়। দেখবেন আপনারা, ঘাম কিন্তু ঘাম কিন্তু নোনতা নোনতা স্বাদের হয়, সেটা সবাই জানি আমরা। এই নুনটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এই নুনটা কিন্তু গ্লুকোজ জলে আসবে না। গ্লুকোজ জলে যদি আপনাকে খেতেই হয়, তাহলে সেটাকে একটা নুন মিশিয়ে খেতে হবে, নুন চিনির শরবতের মতো নুন মিশিয়ে খেতে হবে, তাহলে কিছুটা লাভ হবে। কিন্তু গ্লুকোজ শুধু খেয়ে গেলাম, তাতে আমার শরীরে চিনির পরিমাণ বাড়লো, এবং দেখা যায় যে অনেক গ্রাম বাংলার মানুষ অনেকেই আছেন তো, যারা রেগুলার তো সুগার পরীক্ষাই করেন না, ওই গ্লুকোজের জল খেয়ে খেয়ে ভাবছে আমি খুব ভালো আছি, এদিকে সুগারটা বাড়ছে। তো সুতরাং সেটা একটা খারাপ লক্ষণ। সুতরাং গ্লুকোজের জলের থেকে গ্লুকোজ যারা কিনতে পাচ্ছেন, তারা ওয়ারেসও কিনতে পারবেন।
0: একদম,
1: গ্লুকোজ যারা ইউজ করতে পাচ্ছেন, তারা ওয়ারেসও পারবেন। সুতরাং তার থেকে আপনি ওয়ারেস খান।
0: এই গ্লুকোজের ক্ষেত্রেই অনেক কোম্পানিতে দেখা যায় যে কোনোটায় অরেঞ্জ ফ্লেভার, কোনোটায় লেমন। এই গরমে লোকজন ভাবে এই তো বেশ, গ্লুকোজও আছে সঙ্গে লেবুও আছে, ভারী ভালো একটা জিনিস। সত্যি কি ওগুলো ছবিতেই থাকে, নাকি ওই লেমন ফ্লেভারে যেগুলো থাকে তাতে খানিক লেবুও থাকে?
1: দেখুন, লেবু তো থাকে, লেবু তো খেতে লেবুর মতো মনে হলেই কি আর লেবু থাকে, সেটা তো নয়। আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফুড অ্যাডিটিভস আমরা অ্যাড করি, যে কোনো খাবারে আমরা অ্যাডিটিভ এবং প্রিজারভেটিভ বলে দুটো কথা হয়। মানে আমরা খাবারটাকে প্রেজেন্টেবল করার জন্য কিছু মেশাতে পারি, যেটা হচ্ছে আপনি যেটা একটু বললেন যে লেমন ফ্লেভার, না হলে অরেঞ্জ ফ্লেভার। আর আমরা করতে পারি কি, যে খাবারটা যাতে বেশি দিন ভালো থাকে ওই সময়, তার জন্য প্রিজারভেটিভ অ্যাড করতে পারি। তো যদি দেখেন আপনি ভালো করে ওই পেছনের দিকে, যখন খাবারে কি কি থাকে খাদ্য গুণ, এখন তো সরকার FSSAI পুরো স্ট্রিক্ট অর্ডার করে দিয়েছেন যে আপনার কী কী ইউজ করছেন সব লিখতে হবে, কী ইনগ্রেডিয়েন্টস আছে, কত ক্যালোরি, এবং তার মধ্যে কত কত খাদ্যগুণ বা পুষ্টিগুণ আছে সব লিখতে হবে, না হলে সেটা FSSAI মার্কই দেবে না। তো সেরকম মার্ক দেওয়াতে আপনি ভালো করে পড়ে দেখবেন, তাতে ক্যালোরি দেওয়ার সবই আছে। কিন্তু এই যে লেবুটা হয়তো আর্টিফিশিয়াল এজেন্ট, বা হয়তো আর্টিফিশিয়াল সুইটনার, মিষ্টি আর্টিফিশিয়াল, আমরা লেবুর জায়গায় লেবুর রস বা লেবুর সেন্ট আমরা ইউজ করছি, এইগুলো হচ্ছে অ্যাডিটিভ সব। এই অ্যাডিটিভগুলো সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই, আমি শুধু সব ক্ষেত্রে বলবো না, হয়তো একটা দুটো জায়গা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো কিন্তু কোনোটাই প্রাকৃতিক নয়, সবই কৃত্রিম। সুতরাং কৃত্রিম জিনিসের ক্ষেত্রে আমাদের কাছে খেতে ভালো লাগবে, কিন্তু পুষ্টিগুণ কিছু নেই। তার থেকে আপনি অবশ্যই, যেরকম বললাম, লেবুর চিনি, নুন চিনি, লেবু নিজের শরবত বানিয়ে খান, অন্তত এগুলোর থেকে আপনি বেশি উপকার পাবেন।
0: এবং ঘরে পাতা
1: দই, যেটা আমরা বারবার বলছি, ঘরে পাতা দই।

0: এর এর যা পুষ্টিগুণ আছে সেটা কিন্তু অনেক অনেক খাবারেই নেই, আপনি কোনো খাবারে কিনে খেতে পারবেন না সেটা।
1: ঠিক, এবারে আমরা সিপিআর এর কথায় আসি, যে স্ট্রোকের সঙ্গে আমরা জানি সিপিআর এর অনেকেই জানেন এই বিষয়ে, আমরা স্বাস্থ্য জিজ্ঞাসায় শ্রোতা বন্ধুরা মনে করতে পারবেন বারবার অনুষ্ঠান করি এই নিয়ে, সুতরাং হিট স্ট্রোকের ক্ষেত্রে সিপিআর তাৎক্ষণিকভাবে দিলে কোনো কি কাজে আসবে?
0: ঠিক, হিট স্ট্রোকের ক্ষেত্রে হিট স্ট্রোক হয়েছে সেটা বোঝা তো সাধারণ মানুষের পক্ষে একটু ডিফিকাল্ট, মানে একটা মা একজন মানুষ বসে আছেন হঠাৎ করে তার এরকম হয়েছে, সেটা তো মানুষ, সেটা স্ট্রোকের কারণে হলো না হার্টের কারণে হার্ট অ্যাটাক হলো সেটা তো মানুষ বুঝতে পারবেন না। তাই হিট স্ট্রোকের কিছু সিমটম আমরা আবার একবার মনে করিয়ে দিই, যে যদি উনি জ্ঞান থাকেন, যদি পেশেন্টের জ্ঞান থাকে, রোগীর জ্ঞান থাকে, তাহলে উনি নিজেই বলবেন যে আমার খুব জলাটা গলা তেষ্টা পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, বা একটু অসংলগ্ন কথাবার্তা উনি বলবেন, ওনার ঘাম হতে পারে বা টেম্পারেচার খুব বেড়ে যেতে পারে, গায়ে হাত দিলে দেখবেন খুব গরম, এগুলো সাধারণভাবে যাদের হার্ট অ্যাটাক হচ্ছে তাদের হবে না জেনারেলি, যে আমার টেম্পারেচার অনেক বেড়ে যাবে 102-103, মানে গায়ে জ্বরের জন্য যেরকম গায়ে হাত পেয়ে আমরা দেখতে পাই সেরকম আর কি, বা ধরুন সিনি বলার সময় যে চেষ্টা পাচ্ছে এই কথাগুলো উনি বলবেন সেটা বলতে পারবেন না, তো এই যে জিনিসগুলো হয় বা বুকে ব্যথা হয় এগুলো কিন্তু উনি অনুভব করবেন না যার হিট স্ট্রোক হচ্ছে। তো সুতরাং এটা প্রথমে আমাদের যদি আমরা বুঝতে পারি যেটা হিট স্ট্রোক হচ্ছে, তাহলে অবশ্যই আমরা হিট স্ট্রোকের জন্য প্রাইমারি যেটা ফার্স্ট এড যেটা বললাম যে শরীরটাকে ঠান্ডা করার ব্যবস্থা সেটা করতে হবে। এবং হিট স্ট্রোকের থেকে আমরা হিট স্ট্রোকে আরও কিছু জিনিস পাই, যে পালস মানে পালসটা খুব বেড়ে গেছে, খুব দ্রুত নাড়ির গতি আর কি, খুব দ্রুত শ্বাস প্রশ্বাস হচ্ছে, তারপরে মানে একটু অসংলগ্ন কথাবার্তা বলছেন, এইগুলো হলে তো পেশেন্টের তখনও জ্ঞান থাকছে, তখন আমাদের হয়তো বুঝতে সুবিধা, কিন্তু যখন দেখি একেবারেই অজ্ঞান হয়ে গেছেন, তার পালসও পাওয়া যাচ্ছে না, তখন অবশ্যই সিপিআর এর প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে একটা সিপিআর কিন্তু সেই মানুষটাকে বাঁচাতে পারবে, সেক্ষেত্রে কিন্তু ওই মানে আর ফার্স্ট এড অফ দ্য যেটা আমরা বলছি হিট স্ট্রোকের ক্ষেত্রে ফার্স্ট এডের ব্যবস্থা করবো অত দেরি করবো সেটা হবে না। তাই একটা মানুষ কথা বলছেন কিছুটা হলো কমিউনিকেট করতে পারছেন, আর একদমই যিনি অজ্ঞান হয়ে গেছেন তার কোনো রেসপন্ড করছেন না, পালস পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সত্যি সত্যি সিপিআর স্টার্ট করতে হবে। আর যেক্ষেত্রে আমরা দেখছি যে পেশেন্ট রেসপন্ড করছে, পেশেন্ট বলতে পারছে যে এই যে সমস্যাগুলো আমি বলছি সেগুলো যদি বলতে পারেন, তাকে ইমিডিয়েটলি তাকে ওই ঠান্ডা করার ব্যবস্থা করুন, তারপর ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু যদি দেখা যায় যে আমরা সিপিআর দেওয়ার ক্ষেত্রেও যারা সিপিআর আমরা শেখাই বা ট্রেনিং যখন করানো হয়, তখনও কিন্তু আমাদের বলা হয় যে কাদের দেব, সেটাও কিন্তু আমাদের বলে দেওয়া হয় যে হঠাৎ করে কি কারণে আমরা দেব। এক্ষেত্রে অবশ্যই একটা পয়েন্ট হচ্ছে যে ওই পালস দেখা, রোগীর জ্ঞান না থাকা, এইগুলো আর কি। তো সুতরাং সেটা দেখে আমরা সে হিট স্ট্রোক হোক বা অন্য কোনো স্ট্রোক হোক, হার্ট অ্যাটাক হোক বা অন্য যে কোনো কারণে হোক, আমরা কিন্তু সিপিআরটাকে দিলে আমরা দেখবো যে পেশেন্টকে কিন্তু আমরা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবো, বাকি চিকিৎসা হাসপাতালে হবে।
1: বেশ ডাক্তারবাবু, এইবারে একটু আসি ত্বকের সমস্যার ক্ষেত্রে, গরমের সঙ্গে ত্বকের সমস্যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ঘামাচি তো সবচেয়ে মানে কমন যদি আমরা বলি তেমন একটি সমস্যা, এছাড়াও গায়ে লালচে দাগ হওয়ার, চুলকুনি, র্যাশ বেরোনো, নানান রকম সমস্যা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও হোক বা বড়রা সবাই ভোগেন নানানভাবে, সুস্থ থাকার জন্য ত্বককে ভালো রাখার জন্য এই গরমে আমরা কী করবো?
0: ত্বকের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ত্বকে আমরা দু তিন রকমের জিনিস দেখতে পাই গরমের সময়, একটা হচ্ছে হিট র্যাশ। প্রচুর যারা গরমের মধ্যে আমরা কাজ করেন যারা, তারা অনেকক্ষণ যদি গরমে এক্সপোজড পার্ট যেগুলো মানে যেখানে জামার হাতে হাতের জায়গাটা, পিঠ পেট এইগুলোতে, পায়ের জায়গাটা, এইগুলোতে কিন্তু হিট র্যাশ, লাল লাল র্যাশ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে খুব চুলকায়, অনেকের ক্ষেত্রে জ্বালা করে, এগুলো হয়। আপনি যেটা বললেন ঘামাচি, সেটাও এক ধরনের খুব সময়, এটা হিট র্যাশেরই পরবর্তী স্টেপ হচ্ছে ঘামাচি তৈরি হওয়া, যেটা যেখান থেকে চুলকানি হয়। আরেক ধরনের একটা সমস্যা হচ্ছে যে যেগুলো আমাদের জামা ভেতরে থাকে আর কি, অন্তর্বাসের ভেতরের জায়গাগুলো, সেখানে কিন্তু ওই ঘাম জমে জমে খুব সহজে ফাঙ্গাল ইনফেকশন হয়, মানে ছত্রাক সংক্রমণ হয়, সেখানেও তো কিন্তু এই ছত্রাক চুলকানির সংক্রমণ কিন্তু এটা কিন্তু চলতেই থাকে। তো আমাদের এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা বারবার স্নান করব, দিনে দুবার স্নান অবশ্যই করা উচিত, সকালবেলা একবার আবার রাত্রেবেলা একবার, যাতে আমাদের সাবান দিয়ে পরিষ্কার করে স্নান করব। এবং সাবান দিয়ে স্নান করলে আমরা যদি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কম। আবার যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী ভাবো, যাদের যদি অলরেডি এরকম হিট র্যাশ দেখতে পাই, আমরা হিট র্যাশের জন্য অবশ্যই সেই জায়গাগুলোকে ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে, এবং বরফ লাগানোর ব্যবস্থা করতে হবে। এবং তার সাথে অনেকের ক্ষেত্রে আমরা সানস্ক্রিন ইউজ করি, ভালো কোম্পানির সানস্ক্রিন, এবং যেগুলোতে একটু ঠিকঠাক পরিমাণে ব্যবহার

0: করা হয় যৌগগুলো, সেগুলো আমরা
1: সাধারণ মানুষ যতটুকু বুঝি সেটা হলো এসপিএফ টুকু দেখে নিতে পারি।
0: একদম এসপিএফ এবং কিছু কোম্পানি আমাদের কিছু মানে ভালো যেটা মেডিকেটেড, হ্যাঁ মেডিকেটেড যেগুলো আমাদের কাছে আছে, মানে দোকানে তো দুরকম হয় কসমেটিক অ্যান্ড মেডিকেটেড, তো মেডিকেটেড যে কোনো ছাগা থাকলে তো সেইগুলো আমরা ব্যবহার করব। যাদের ক্ষেত্রে মুখে বা ত্বকের জায়গা এক্সপোজ পার্টে যখন আমরা হিট র্যাশ দেখতে পাচ্ছি সেগুলো আমরা ব্যবহার করব। আর যাদের ক্ষেত্রে ঘামাচি হচ্ছে সেটা বারবার বললাম যে স্নান করা বারবার এবং ঠান্ডা জলে রাখা, গা পরিষ্কার করা এবং সবসময় হালকা সুতির জামা কাপড় পরা, এগুলো করলে কিন্তু ঘামাচির থেকে মুক্তি পাওয়া যায়। ঘামাচিতে আমরা দেখি যে খুব কমনভাবে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি খুব পাউডার ইউজ করা হয়, এই ট্যালকাম পাউডারগুলো কিন্তু ঘামা ঘর্মগ্রন্থি যেটা আমাদের, আমাদের ঘর্মগ্রন্থি হচ্ছে শরীরের টেম্পারেচার কন্ট্রোল করার একটা আদর্শ জিনিস, মানে টেম্পারেচার বাইরে বাড়বে ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসরণ হবে এবং সেই ঘামটা শুকিয়ে গিয়ে শরীরটা ঠান্ডা রাখবে। ট্যালকাম পাউডার কিন্তু এই ঘর্মগ্রন্থিগুলো বন্ধ করে দেয় মুখটা, এবং সেই মুখটা বন্ধ করে দেওয়ার কারণে যেটা হয় যেটা হলো যে ঘামটা বেরোতে পারে না, ঘামটা ভেতরে জমতে শুরু করে, তাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং সেক্ষেত্রে ফোঁড়া বা র্যাশ এই জাতীয় জিনিসপত্র আবার হতে পারে।
1: সুতরাং অনেক বাড়িতেই দেখেছি অভ্যেস আছে যে বাচ্চাকে স্নান করানোর পর একদম বেশ থুপে থুপে সুন্দর করে সাদা বানিয়ে দেওয়া, তাকে পাউডার দিয়ে, যত পাউডার দেব তত সুস্থ থাকবে,
0: এটার কোনো প্রয়োজনীয়তা নেই। পাউডারের একটা সুন্দর গন্ধ আছে কিন্তু এইটুকুই, তার বেশি আর কোনো প্রয়োজনীয়তা নেই। পাউডারের আর একটা ভ্যালু আছে, সেটা হলো হচ্ছে আমাদের অন্তর্বাসের ভেতরে যে জায়গাগুলো আমাদের এক্সপোজ নয় আর কি, বগলের তলা হতে পারে, কুঁচকি হতে পারে, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টের তলা যেতে হতে পারে, সেই জায়গাগুলোতে কিন্তু বারবার ঘর্ষণের কারণে এবং ঘামের কারণে কন্টিনিউয়াস তো ঘাম হয় ওখানে, অন্য জায়গাগুলো শুকিয়ে গেলে ওখানে হয় না, ওইখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়। কিন্তু সেক্ষেত্রে আমাদের অ্যান্টি ফাঙ্গাল পাউডার হয়, সেটা কিন্তু অ্যাজ এ মেডিকেশন, অ্যাজ এ ওষুধ, ওষুধের মতো করে সেটা ব্যবহার করতে হবে। কিন্তু সাধারণভাবে যেটা আমরা দোকান থেকে কিনতে পাই সেই পাউডারের কিন্তু খুব বেশি কোনো ভ্যালু নেই।
1: দোকান থেকে আমরা এই পাউডার কিনে নিয়ে নিজেরা লাগাতে পারি,
0: নিজেরা লাগানো তো উচিত নয়, নিজেরা অবশ্যই লাগানো উচিত না। আমরা খুব সাধারণভাবে, এটা তো আমরা হয়তো এখানে আগেও আলোচনা করেছি আমরা, বা আমরা বারবার বলি যে ওষুধের দোকানে যখন আমরা গিয়ে ওই কোথাও আমাদের র্যাশ হয়েছে বা চুলকানি হয়েছে বলে যাই এই গরমের সময়তেও, সেখানেও এই একটা স্টেরয়েড যুক্ত অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিয়ে দেওয়া হয়, এগুলো কিন্তু ডেঞ্জারাস, আরও ক্ষতিকর, অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স বাড়ছে এবং এগুলো এমন সময় যাবে যে কোনো অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক যে ক্রিম সেগুলা কাজ করবে না, তো এরকম জায়গায় যাচ্ছে। তাই জন্য এটা আমরা বলি যে আপনি অবশ্যই পরামর্শ নিয়েই করুন, কিন্তু তাও যেহেতু বেসিক যেটুকু আমরা জানার প্রয়োজন মনে করলাম, যেহেতু এই অ্যান্টিফাঙ্গাল পাউডারে খুব বেশি আপনার স্টেরয়েড থাকে না, সেটা আমরা ঘাম যদি খুব বেশি হয় ওই জায়গাগুলোতে আমরা জেনারেলি ইউজ করতে দিতে পারি, কিন্তু আপনি নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। এবং বারবার আমাদের এই যে অন্তর্বাস সেটা কিন্তু পাল্টাতে হবে, আমরা একই অন্তর্বাস সকাল থেকে রাত্রি পর্যন্ত পরে যাব আর ঘাম হবে আর আমরা বলবো যে আমরা ঠিক থাকবো, এটা হতে পারে না। অন্তত যারা সারাক্ষণ ধরে পড়ে আছেন অন্তত চেঞ্জ করার চেষ্টা করুন, রোজকারে কাচতে হবে, যেটা যেন আবার যেন দ্বিতীয়বার ব্যবহার না হয়, যেটা আমরা অনেক জায়গাতেই খেয়াল করি, হস্টেল টস্টেলে খুব কমন এগুলো, হ্যাঁ এগুলো, এই জন্য এই হাইজিন মেনটেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
1: বেশ ডাক্তারবাবু, এই গরমের সময় আমরা যেমন দেখি যে শীতকালে বাড়ির বাথরুমের সাবানটিতে গ্লিসারিনযুক্ত সাবান চলে আসে, আবার যে গরম এসে যায় তখন কোনো সাবানে নিম পাতা রয়েছে, কোনো সাবানে কোনো জীবাণুনাশক রয়েছে, সেইগুলো রিপ্লেসড হয়ে যায়, সেইগুলো আমরা ব্যবহার করি যাতে এইতে রাখি আমাদের সাধারণভাবে
0: কম থাকবে, আমাদের স্কিনের জন্য তত ভালো, আমাদের চামড়ার জন্য ত্বকের জন্য তত ভালো। এবার এইটার জন্য আমরা সাধারণত যে ধরনের সাবান আমরা দেখতে পাই বা কিনতে পারি সেগুলো সবই কোটাতেই নর্মাল, মানে আমাদের সাবানের কাজই হলো শরীরের থেকে যে জমা ধুলোবালি বা ঘর্মগ্রন্থির তলায় যে জীবাণুগুলো বা ধুলোবালিগুলো জমে আছে সেগুলো পরিষ্কার করা। এবং এইটা যদি আমাদের নর্মাল সাবানের ফেনাতে আমরা যখন শরীরে মাখছি, যে নর্মাল সাবানের যে ফেনা হচ্ছে সেটা হচ্ছে লিপিডের একটা তেল, তৈলাক্ত একটা জিনিস, সেটা সাবান আমাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যে স্কিন মানে ত্বকটা থাকে, মানে যেটা যে মানে যে সেল ওয়াল যেটাকে আমরা বলি, তার যে চারদিকে কাঠামোটা থাকে সেটা কিন্তু এই সাবানের জলে কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো সেটা কিন্তু সাবানের, যে কোনো সাবানের যে আমরা ইউজ করি, যে পামিট অয়েল, বিভিন্ন ধরনের অয়েল দিয়ে তো সাবান তৈরি হয়, সেগুলোতেই কিন্তু এটা হয়ে যাওয়ার কথা। এক্সট্রা যে জীবাণু নাশকের কথা আমরা বলি সেটার কিন্তু যে খুব বেশি ভ্যালু আছে তা নয়, আমরা যদি সাবান যদি নিয়মিত ব্যবহার করতে পারি, যদি প্রত্যেকবার স্নান করার সময় সাবান দিয়ে স্নান করি, তাহলে আমাদের শরীরে যে কুটুকু জীবাণু বা ধুলো ময়লা ছিল সেগুলো সবটাই পরিষ্কার।

0: পরিষ্কার হয়ে যায়। এরপরে এরপরে কিছু আমাদের জীবাণুনাশক সাবানের কিছু ব্যবহার আছে, সেগুলোর কিন্তু ত্বক ভালো রাখা বা গরমকালে আরও বেশি আপনার ত্বকটাকে এক্সট্রা সুবিধা দেবে, পরিষ্কার করে দেবে, এরকম কিছু নয়। তবে ওই ধরনেরগুলো, এগুলো মেডিকেটেড সোপ, ওর মধ্যে অনেক ধরনের আমরা কেমিক্যাল আমরা ইউজ করি। আমরা একটা মজার কথা বলি, একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। এই আমরা খুব সাধারণ ধারণা আছে বোধ হয় স্কিন ডিজিজ হলে এই ধরনের সাবানগুলো বোধ হয় আমরা মাখলে বোধ হয় আরও ভালো হয়,
1: ঠিক?
0: কিন্তু এটা ঠিক ভিতে উল্টোটা হয়। যদি কারো স্কিনের অ্যালার্জি শুরু হয় বা গরমে কোনো সাবানে বা কোনো জিনিসে কোনো অ্যালার্জি হয়, বা আমরা যেটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি, মানে কোনো কিছু কন্ট্যাক্টে হচ্ছে, এই সাবানগুলোই কিন্তু সবচেয়ে কমন যেগুলোই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস করে।
1: আচ্ছা।
0: এবং আমরা কিছু যেরকম লিকুইড পাওয়া যায় না, যে আমরা তুলে করে লাগাই মাঝে মাঝে, তো সেই ধরনের লিকুইডগুলো মানুষ কিন্তু সবার আগে ব্যবহার করেন এবং তাতে কিন্তু আরও বেড়ে যায় এই ধরনের অ্যালার্জিক র্যাশ, কেননা এইগুলো ইটসেলফ অ্যালার্জি তৈরি করতে পারে।
1: কিন্তু এটা ভারী মুশকিল হয়ে গেল আমাদের, তো আমাদের জানার পুরো উল্টো কথা ডাক্তারবাবু বলছেন। সুতরাং আর একবার মনে করিয়ে দিই শ্রোতা বন্ধুদের, এই গরমে র্যাশ বেরোলে হাতে লালচে ভাব, হাতে পায়ে গলায় যেখানে যাই হোক, আমরা ওই তুলোয় করে লিকুইড যে জীবাণুনাশক হিসেবে যা যা কিনতে পাওয়া যায়, আপনারা জানেন ব্র্যান্ডের নাম আমরা ব্যবহার করতে পারি না, বলতে পারি না, সেগুলো করবেন না, লাগাবেন না, তাই তো
0: ডাক্তার? দরকার নেই। তার জায়গায় আপনি ক্যালামাইন লোশন হয়, ক্যালামাইন লোশন সেটা ইউজ করতে পারেন, সেটাতে আপনার স্কিনের র্যাশ এবং যে ইচিং বা চুলকানি যেটা, সেটা কমে যাবে। এবং তার সাথে আমি যেরকম বললাম, সাবান ব্যবহার করুন, নর্মাল সাবান দিয়ে দিনে দুবার করে স্নান করুন। যদি আপনার সেই র্যাশ আরও দেখছেন বাড়ছে বা আরও হয়তো সেটা মানে এমন পর্যায়ে যাচ্ছে এটা আপনার ওষুধে ওই লাগানো ক্রিমে কাজ করছে না, ল্যাকটোক্যালামাইন মানে ক্যালামাইন লোশনে কাজ করছে না, তাহলে আপনি চিকিৎসকের পরামর্শে তিনি হয়তো মুখে আপনাকে আরও কিছু ওষুধ খেতে দেবেন। তো এই দিনের জিনিসগুলো হলেই মোটামুটি কিন্তু ক্লিন হয়ে যাবে এবং আপনাকে রোদে বেরোনো যাবে না। রোদে যদি আপনি না বেরোন, রোদের ছায়াতে থাকেন, বারবার স্নান করেন, ঠান্ডা পরিবেশের মধ্যে থাকেন, এই হিট র্যাশ কিন্তু কমে যাওয়াটাই স্বাভাবিক, যদি না অন্য কিছু কারণ থাকে।
1: বেশ, আমরা প্রায় শেষের দিকে এসে গিয়েছি আলোচনার, আর একটা ফোন নিতে পারি। 2213-1342। নমস্কার। হ্যাঁ বলুন।
2: নমস্কার, আমি হুগলি জেলা হরিপাল বড়বাজার থেকে লক্ষ্মীনারায়ণ কুন্ডু বলছি।
1: বলুন বলুন।
2: হ্যাঁ, বড়ই সময় হয়ে যাই আলোচনা ডাক্তারবাবু, নমস্কার।
0: নমস্কার।
2: আজকে এই যে ঘটনাটা বলছেন হৃদস্ট্রোকেতে আজকেই আমাদের মাঠেতে একজন মারা গেছে, 48 বছর বয়স। হ্যাঁ, গরুটাকে খালি আনতে গেছে বেলা 11:30 থেকে 12টার মধ্যে হয়েছে, সঙ্গে সঙ্গে ওইখানেই ফেন্ট, সঙ্গে সঙ্গে আমাকে ডেকেছিলাম, আমি গেলাম, এতে এক্সপায়ার করে গেছে। যাকে বড়ই সমালোচনা, মানে সময় উপযোগী আলোচনা। আর দেখো, এই যে শরীরে যে মানে ঘাম হচ্ছে হচ্ছে, তাহলে এই ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে আমরা যে রাখবো, শুধু ইলেকট্রোল খাবো আর আমাদের যে শরীর থেকে সোডিয়ামটা বেরিয়ে যাচ্ছে ঘামেতে, তা আমরা এই সময় কতটা কাঁচা নুন আমরা খেতে পারি বা খেতে পারি না?
0: দেখুন, একটু প্রশ্নটা খুব সংক্ষেপ করি, না সময় খুব কম আমাদের হাতে। প্রথম কথা যে নুন আমরা কতটা খেতে পারি, নুন আমরা যাদের হাইপারটেনশন আছে তাদের নুন বেশি খাওয়ার প্রয়োজনীয়তা একদমই নেই, নুন বেশি খাবেন না। কিন্তু এই যে নুনের ঘাটতি মেটানোর জন্য এক চামচ নুন আমাদের সারা দিনের জন্য 5 গ্রামের কম আর কি, তাহলে কিন্তু এনাফ, ঠিক আছে?
1: সারা দিনের জন্য,
0: হ্যাঁ হ্যাঁ, 5 গ্রাম যে এক চামচ নুন। এবং সেটার জন্যই আমি বললাম যে আমরা যে ওআরএসের যে জল খাই, সেই ওআরএসের জল যদি 1 লিটার দিনে, আপনার যদি হাইপারটেনশন না থাকে, আপনার যদি শরীরের পটাশ সোডিয়ামের পরিমাণ বাড়ার প্রবণতা না থাকে এবং কিডনির কোনো রোগ না থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে 2 থেকে 3 লিটার ওআরএসের জল সারাদিনে খেতে পারেন। এটা আমাদের একদম সহজ কথা, বুঝে নিন। শরীরের যদি আপনার এই যে বারবার ঘামের মধ্যে দিয়ে ডিসইলেকট্রোলাইটেমিয়া বা সোডিয়াম লস হচ্ছে, সেটা কিন্তু এই পরিমাণ ওআরএস যদি আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরোটাই সেখানে রিপ্লেনিশ হয়ে যাবে বা চলে আসবে আবার। এছাড়াও যে নুন দিয়ে আমরা যখন খাই, যে এই যে একটাকে বললাম যে দইয়ের ঘোল হতে পারে বা কোনো ফ্রুট জুস হতে পারে, সেগুলোতে আমরা অল্প নুন টেস্ট করার জন্য দিতে পারি, তো সেইগুলোতে খুব সাংঘাতিক কোনো ক্ষতি হয় না। কিন্তু অতিরিক্ত নুন আমরা খেলে দিলে হাইপারটেনশন যাদের আছে, ব্লাড প্রেশার যাদের বেশি আছে, এই কদিন আগে হাইপারটেনশন ডে গেল, সুতরাং এদের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু নুনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। নিকটবর্তী যিনি আপনাকে নিয়মিত দেখছেন সেই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, করে সেই মতো করে খান।
1: আর একই সঙ্গে এই ওয়ারিসের ক্ষেত্রে বা নুন চিনির জল নিজেরা খাওয়ার ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে একটু কি করবেন?
0: দুটো ক্ষেত্রেই ডায়াবেটিস যাদের রয়েছে।

0: বা যাদের হাইপারটেনশন রয়েছে তাদের দুটো ক্ষেত্রেই কিন্তু একটু রিস্ক, মানে
1: সুগার এবং প্রেসার যাদের রয়েছে
0: তাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু এই বেশি খাওয়াটা সবসময় রিস্কের। কিন্তু আমি আবারও বললাম যাদের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের সোডিয়ামের ঘাটতি হচ্ছে, গ্লুকোজের ঘাটতি হচ্ছে, যারা হিট এক্সজশনের মধ্যে চলে গেছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, সেটা খেতেই পারেন। এবং ওআরএসের জল যদি আপনি 1 লিটার খান এবং আপনার সুগার যদি কন্ট্রোল থাকে, মানে ধরুন আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন, আপনি নিয়মিত শরীর চর্চা করেন, আপনার শরীরে সুগার ওষুধ খেয়েও একদম নর্মাল থাকছে, তাহলে ওই 1 লিটার 1.5 লিটার 2 লিটার ওআরএসের জল আপনার 1-2 দিনে হয়তো সুগারটা একটু কম বেশি ঘাটবে, কিন্তু বাকি আপনি মানে দীর্ঘস্থায়ী বেসিসে যদি আপনি দেখেন তাহলে আপনি ভালোই থাকবেন, ওটার জন্য আপনার শরীরে কোনো আলাদা করে ক্ষতি হবে না।
1: ডাক্তারবাবু, হাতে আর ঠিক 1.5 মিনিট সময় রয়েছে, আর একবার আপনার কাছে জানতে চাইবো এই গরমে সুস্থ থাকতে গেলে সার্বিকভাবে আমরা কী কী করবো, কী কী করবো না।
0: প্রথমেই বলবো যে যাদের সবসময় চেষ্টা করুন যে কাজটা 12টা থেকে 3টে এই সময়টা না বেরোতে, এবং সঙ্গে যদি বেরোতেই হয় একটা ছাতা নিয়ে বেরোবেন অবশ্যই, এবং সঙ্গে জলের বোতল নিয়ে বেরোবেন। বাজারের কাটা ফল, বাজারের জল হঠাৎ করে আমি কিনে খাচ্ছি, সেগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে পারলেই ভালো। হালকা সুতির জামা কাপড় পরুন, যেখানে বায়ু চলাচলটা খুব সহজেই হয় এবং ঘামটা সহজে বেরিয়ে যেতে পারে, সেরকম জামা কাপড় পরুন। বারে বারে জল পান, জল তেষ্টা না পড়লেও জল পান করুন, যার জন্য ওয়েট করবেন না যে জল যখন তেষ্টা পাবে তখনই খাবো, সেরকম নয়। এবং যদি অনেকক্ষণ ধরে কাজ করতে হয় এক জায়গায় দাঁড়িয়ে, তাহলে 1 ঘন্টা বাদে বাদে বা 45 মিনিট ছাড়া ছাড়া আপনি কোথাও একটু যান, গিয়ে রেস্ট নিন, ছায়াতে গিয়ে রেস্ট নিন। যদি শরীর মন খারাপ মনে করে, যে ওয়ার্নিং সাইন্সগুলো আমরা একটুক্ষণ ধরে বললাম এগুলো যদি মনে হয়, সঙ্গে সঙ্গে দেরি না করে আপনি নিকটবর্তী কোনো, যেখানে এসি চলছে বা যেখানে ফ্যান আছে, যেখানে ছায়া আছে, যেখানে অন্য মানুষজন আছেন যারা আপনাকে সাহায্য করবেন, সেখানে যান, গিয়ে আগে নিজের শরীরটা ঠান্ডা করুন, তারপর আপনি নিকটবর্তী চিকিৎসায় গিয়ে, চিকিৎসা কেন্দ্র বা হসপিটালে গিয়ে আপনি চিকিৎসা নিন।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর করে বললেন, হয়তো বা আরও অনেক কিছু জানা বাকি রয়ে গেল, সত্যি সময়ের অভাব তো বটেই। অনেক ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই গরম আমাদের দেশে খুব কমন একটা জিনিস, কিন্তু আমরা জানি গরম থেকে কীভাবে বাঁচতে হয়, কীভাবে ভালো থাকতে হয়।
1: সুতরাং যা যা জানলাম সবটা মেনে চলবো, কেমন? তাহলেই দেখবেন আপনি, আমি, আমার বাড়ির, আমার পারিপার্শ্বের প্রত্যেকে ভালো আছে, আর আমাদের স্বাস্থ্য জিজ্ঞাসার এটাই তো মূল লক্ষ্য, তাই না? হ্যাঁ, শেষ করছি আজ এখানেই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই, আর আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি শর্মিষ্ঠা সরকার। সুস্থ থাকুন, সুস্থ রাখুন সকলকে, এটুকুই, নমস্কার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী সোমা ভট্টাচার্য, রাগ দেশ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। দেশ রাগে সরোদ, শিল্পী সোমা ভট্টাচার্য।

দেশ রাগে শরদ শুনলেন শিল্পী সোমা ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। 136তম ডাক আদালত বিষয়ে মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17ই জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেল এর অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ব্র্যাকেটে CS এর সঙ্গে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবৃত্তির আসর। এই অনুষ্ঠানে আজ শুনবেন কৌশিক সেনের কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ।

প্রথম নিবেদন, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ। দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। দাও অমৃত মৃতজনে, দাও ভীতিচিত জনে,

শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্যকান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম শক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। এবারের কবিতা বিজয়িনী। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয়ে কেতন লুঠায় তোমার চরণ তলে এসে, আমার সমর জয়ী অমর তরবারি, দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে বাড়ি, এখন এভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে, ওগো জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল, আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে, যত তুন আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে, আমার সমর জয়ী অমর তরবারি, দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী, এখন এভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে, ওগো জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল, আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে, যত তুন আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি, পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কিতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান,

সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশা মুশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতে নাওভান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের শাম গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমার কৈফিয়ত, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে, হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁচ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলি আছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই চাস জেলে। গুরুকান তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা, প্রতি শনিবার চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নাড়ি কাঁচা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটা জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও, আমপাড়া পড়া হাম্বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে, হিন্দুরা ভাবে পারসি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, ননকোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে, গোড়া রাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজি ভাবে তাহাদের অঙ্কুশি। নরভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী, বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুকন এই তব বিদ্বেছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা। আমি মনে ভাবি আর কোষে কোষে হৃদপেশী, দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন নাম, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন, আর কিছু শুনেছ কি ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শাসাতে নারীনু তবু পোড়া মন বন্দিরে, যতবার

0: আধি ছেড়েছে শিকল, মেরে মেরে তাই করিনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে, হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাও ফসকালে, ফুল নেতার হবি নে যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়, গুঁড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা সেই তালে নিস, তোর ফুটো ঘরটাও ছে, নয় পস্তাবি শেষকালে। বোঝে না কোষে যে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি, দিন যাবে এবে পান খেয়ে, রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কুচি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ও গো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিয়ারিয়া, এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস, হেরনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লিখা, বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ।
1: আবৃত্তির আসর শেষ হল। আজ শুনলেন কৌশিক সেনের কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সময়ের আয়নায়।

0: সময়ের আয়নায়, সময়ের আয়নায়। নমস্কার, আজ মে মাসের তৃতীয় সোমবার, আর মে মাসের তৃতীয় সোমবার এই সময়টা সময়ের আয়নায় উকি দেওয়ার নিয়ম মেনে আপনারা তো সকলেই প্রায় জেনে গিয়েছেন। আর আজ তাই নিয়ম মেনে আরও একবার হাজির হয়েছি আমি শঙ্খদীপ। গত এক মাস অর্থাৎ এপ্রিল মাসের তৃতীয় সোমবার থেকে আজ মে মাসের তৃতীয় সোমবার পর্যন্ত ঘটে যাওয়া নানান ঘটনাকে একত্রিত করে কোলাজের আকারে উপস্থাপন করবার জন্য এই মুহূর্তে উঁকি দিতে হবে সময়ের আয়নায়। তাই প্রথমেই যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো 25শে বৈশাখ কবি প্রণাম উপলক্ষে নামখানায় শ্রীমতী সোনালী চক্রবর্তী তার স্কুলে পালন করলেন রবি প্রণাম অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ঠিক কেমন করে উদযাপন করা হলো আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে, একটু শুনে নিই সরাসরি সোনালী চক্রবর্তী মহাশয়ার মুখ থেকেই।
1: আমি সোনালী চক্রবর্তী। নামখানাতে একটা ছোট্ট নাচের স্কুল আছে। এই বছর 2026-এর 25শে বৈশাখ আমরা উদযাপন করেছি। এই উদযাপনের যেটা মূল উদ্দেশ্য, আমার সমস্ত ছাত্রছাত্রীদের এবং সবাইকে আমার তরফ থেকে রবীন্দ্র চেতনা, রবীন্দ্র ভাবনা সবার মনের মধ্যে তৈরি করার জন্য আজকের আমি এই প্রোগ্রামটা করিয়েছি। 21 সাল থেকে 26 সাল পর্যন্ত

0: তো আমরা এই 5-6 বছর করেই আসছি। তো যত স্টুডেন্ট আছে আমার, যতগুলো স্কুল মানে ক্লাসের যত শাখা আছে সব শাখার একসঙ্গে প্রোগ্রামটা করে থাকি। তো সেখানে হয় সকাল থেকে বড়রা আসে, তাদের ওই অতিথি বরণের জন্য যে কিছু কাজ থাকে সেগুলো তারা করে, আর বিকেল 3টে থেকে আমরা র্যালি শুরু করি। প্রত্যেক মায়েরা, প্রত্যেক স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করেন, আসেন, এবং বাবারা, গার্জেনরা যে যেরকম পারে সবাই এখানে মানে র্যালিতে আসেন, এবং সকলে নাচের ড্রেসে আসে, আর মায়েরা আসে যে কোনো একটা কালারের ড্রেস কোড পরে। তো এই র্যালিটা আমাদের খুব মানে ভালো লাগে, মন থেকে মনে হয় যে আমরা প্রত্যেক মানুষের কাছে মনের কোণে কোণে একটু একটু করে রবীন্দ্র চেতনা পৌঁছে দিতে পারবো। তাই বিকেল থেকে র্যালি শুরু হয়, সন্ধ্যে থেকে প্রোগ্রাম শুরু হয়, সবাই প্রত্যেকে নাচ গান আবৃত্তি এখানে হয়, কবিতা শেখানো হয়, গান শেখানো হয়, ছবি আঁকা নাচ, এটা নিয়ে আমরা একটা ছোট্ট স্কুল তৈরি করেছি। এই প্রোগ্রামের শেষে আমরা স্টুডেন্টদের এবং গার্জেনদের মিলিয়ে সবাইকে খাওয়ানোর একটা ব্যবস্থা করি। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, 350-400 জনের মতো লোক খায়, এবং কবিদের আমরা সম্বর্ধনা দিই। অনেক শিল্পীরা আছেন, তারা অনেক পিছিয়ে আছেন, অথচ তাদের প্রতিভা অনেক অনেক বেশি। আমাদের যে সব থেকে যার কথা না বললেই নয়, আমার গুরুমা, অর্থাৎ ছোটবেলা থেকে যিনি আমার পা ধরে নাচ শিখিয়েছেন, আমার হাত ধরে মুদ্রা শিখিয়েছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় মানসী দিদিমণি, অর্থাৎ মানসী ধারা মহাশয়া, ওনাকেও আমি প্রত্যেকবার সম্মান জানাই। এছাড়াও আমার আছে গানের, বা আমাদের গান ধরে শিখিয়ে বারবার করে রিভাইজ করে করে আমরা প্র্যাকটিস করেছি, তেনে হলেন দীনেশ হাজরা মহাশয়।
1: এরপর যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত পানিহাটির পানিহাটি ক্লাব, এক ঐতিহ্যবাহী ক্লাব, এতদ অঞ্চলের অন্যতম পুরনো এবং ইতিহাসে সমৃদ্ধ একটি ক্লাব। সেই ক্লাবের রবীন্দ্র জয়ন্তী বরাবরই এলাকার মানুষের জন্য এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকে এসেছে। তাই নিয়ম মেনে এবছরেও পানিহাটি ক্লাব কর্তৃপক্ষ গত 10ই মে রবিবার উদযাপন করলেন কবি প্রণাম অনুষ্ঠান। আমরা সরাসরি এই অনুষ্ঠান সম্পর্কে কথা বলে নিয়েছিলাম পানিহাটি ক্লাবের ললিত কলা বিভাগের সহ সম্পাদক মাননীয় শ্রী সব্যসাচী চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে।
2: পানিহাটির সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে পানিহাটি ক্লাব এক বিশেষ মর্যাদার অধিকারী। যখন ডক্টর বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ দেশ বরেণ্য ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন বা এখানে আগমন করেন, 1950 সালে পানিহাটি ক্লাব সরকারিভাবে নিবন্ধিত হয়। ক্লাবের সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান রবীন্দ্র প্রণাম বা কবি প্রণাম অনুষ্ঠান। এটি অনুষ্ঠিত হল গত 10ই মে রবিবার 2026 সন্ধে 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতেই ক্লাবের ললিত কলা বিভাগের সহসম্পাদক শ্রী সব্যসাচী চট্টোপাধ্যায় তার স্বাগত ভাষণ রাখেন। পরে বর্তমান ক্লাব সভাপতি মাননীয় শ্রী গোবিন্দ রায়চৌধুরী মহাশয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং নবীন প্রজন্মকে এগিয়ে আসার আন্তরিক আবেদন রাখেন। এরপরেই ক্লাবের কার্যকরী সমিতির সিদ্ধান্ত অনুসারে মূল অনুষ্ঠানে চলে যাওয়া হয়। অংশগ্রহণ করেন অধিকাংশই ক্লাব সভ্য ও সভ্যবৃন্দ। আমন্ত্রিত ছিল নৃত্য, আবৃত্তি এবং সঙ্গীতের দলগুলি, এবং কিছু একক সঙ্গীতও পরিবেশিত হয় ইত্যাদি ইত্যাদি, যার মধ্যে আমরা উল্লেখ করতেই পারি একক সঙ্গীতে যারা ছিলেন মৈত্রী বন্দ্যোপাধ্যায়, রাজশ্রী ভট্টাচার্য, সুশোভন মুখোপাধ্যায়, সুপ্রতিম ঘোষ, রিঙ্কি দাস। সমবেত সঙ্গীতে ছিলেন সুরবিথি পরিচালনায় মৈত্রী বন্দ্যোপাধ্যায়। পানিহাটি অভিযাত্রী ছিলেন তাল তালিম মিউজিক একাডেমি পরিচালনায় সব্যসাচী চট্টোপাধ্যায়। সমবেত আবৃত্তির একটি দল এসেছিল, নাম স্বর ও ব্যঞ্জন পরিচালনায় পল্লব দত্ত। ছিল শ্রুতি নাটক। আমাদের ক্লাব সভ্য এবং সভ্যার মাধ্যমে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মহিনাথ মুখোপাধ্যায় এবং তার সহধর্মিনী শ্রীমতী

0: দেবস্মিতা মুখোপাধ্যায়। তাদের এরপর ছিল আমাদের একক আবৃত্তি, যারা ছিলেন তাদের মধ্যে আলপনা মান্না, মহুয়া ব্যানার্জি, অয়নিকা ঘোষ, পার্থপ্রতিম চ্যাটার্জি, স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়। মাউতর গানে রবীন্দ্রনাথের গানের সুর বাজিয়ে শোনান পল্লব দত্ত। সমবেত নৃত্যে ছিল শাস্ত্রীয়ম, যার পরিচালনা ছিল পল্লবী চ্যাটার্জি, এবং ছন্দম, যার পরিচালনায় রিঙ্কু অধিকারী। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিল বাচ্চু চক্রবর্তী কিবোর্ডে, সৈকত চ্যাটার্জি তবলা, স্বর্ণিম ব্যানার্জি তবলা এবং পার্কাশনে মৃদুল ভট্টাচার্য। এবং সমগ্র অনুষ্ঠানটার সঞ্চালনার দায়িত্বে ছিল ক্লাব শোভা অয়নিকা ঘোষ। সকলের ভূয়সী প্রশংসা করতালিতে মুখরিত হয়ে উঠেছিল আমাদের পানিহাটি ক্লাবের রবীন্দ্র স্মরণ, রবীন্দ্র প্রণাম অনুষ্ঠান। নমস্কার।
1: এরপর যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো গত 11ই মে প্রখ্যাত কবি অমিয় চক্রবর্তীর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল কলকাতা এশিয়াটিক সোসাইটি। আর সেখানে গিয়ে আমরা সরাসরি শুনে নিলাম এই অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা।
2: মেলাবেন তিনি মেলাবেন, প্রায় প্রবাদ প্রতিম হয়ে গেছে এই উচ্চারণ। কবি অমিয় চক্রবর্তী এবছর 125তম জন্মবর্ষে পা দিলেন। একদা রবীন্দ্রনাথের সাহিত্য সচিব এবং বিখ্যাত কবি অধ্যাপক অমিয় চক্রবর্তী কেবল রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ ছিলেন এমন নয়, রবীন্দ্রনাথ তাকে অসমবয়সী বন্ধু হিসেবেও দেখতেন। তার একমুঠো এবং খসড়া কাব্য দুটি পড়ে অমিয়চন্দ্রের কাব্যে তার স্বকীয় স্বাতন্ত্রে মুগ্ধ হয়েছিলেন গুরুদেব। আর এসব কথা মনে রেখেই গত 11ই মে 2026 এই বিশিষ্ট কবি অধ্যাপককে শ্রদ্ধা জানালো কলকাতার এশিয়াটিক সোসাইটি। সোসাইটির প্রশাসক লেফটেন্যান্ট কর্নেল অনন্ত সিংহ এবং তাদের একাডেমিক সেকশনের ডক্টর কে কা অধিকারী বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী মালা চট্টোপাধ্যায়ের আন্তরিক আয়োজন ছিল এই আলোচনা সভা। অনুষ্ঠানটির মুখবন্ধ রচনা করেন অধ্যাপক ঋতম মুখোপাধ্যায়। সামগ্রিক অনুষ্ঠানের পরিকল্পনার দায়িত্বও ছিল তার। আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন প্রবীণ এবং নবীন প্রজন্মের 5 অধ্যাপক, সুমিতা চক্রবর্তী, তরুণ মুখোপাধ্যায়, সুমিতা ভট্টাচার্য, মোস্তাক আহমেদ এবং দেবারতী জানা। অমিয় চক্রবর্তীকে কেন আমরা স্মরণ করব, তার কবিতায় আত্মজীবন বন্ধনী পার হয়ে কিভাবে মরজীবনের মর্কত মনে হয়ে উঠতে পারে, আন্তর্জাতিক মন নিয়ে কিভাবে তিনি হয়ে ওঠেন এক জাতীয়তাবাদী কবি যিনি বলেন আমারও নেই ঘর, আছে ঘরের দিকে যাওয়া। তার কবিতায় কালবেলার ছায়া, বিশ্ব মানবতা, আন্তর্জাতিকতার সমন্বয়, বিজ্ঞান, দর্শন, ঈশ্বর চেতনার বিশিষ্টতা, পাশাপাশি সমকালের কবিবন্ধুদের ভাব ভঙ্গি, ভাষা, শৈলীগত দিক থেকে কিভাবে আলাদা হয়ে গেছে, এসব কথা উঠে আসে এই আলোচনায়। তার গদ্য চিঠিপত্র কাব্যের পাশাপাশি উল্লিখিত হয়েছে। এছাড়াও আমাদের অতিরিক্ত পাওয়া কবির সঙ্গে অধ্যাপক সুমিতা চক্রবর্তীর ব্যক্তিগত আলাপচারিতার স্মৃতি, এসেছে কবিপত্নী হৈমন্তী দেবীর সঙ্গে তার কথোপকথনের প্রসঙ্গ, প্রদর্শিত হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি, সৌজন্যে অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী, অধ্যাপক নীলরতন সরকার এবং আরও একাধিক সূত্র। অমিয় চক্রবর্তীর বইপত্রের এই প্রদর্শনীতে তাঁর লেখালেখির একটা ধারণা পান উপস্থিত মুষ্টিমেয় অথচ আগ্রহী শ্রোতা ও সংবাদ মাধ্যমের মানুষজন। 4 ঘন্টার এই আলোচনা সভার শেষে প্রায় সকলেই উপলব্ধি করেন যে তাঁর মতো বিশ্ব পথিক মানবতাবাদী কবিকে চর্চায় শুধু নয়, চর্যায় আনা প্রয়োজন, তবেই তাঁর সেই পঙ্ক্তিকে আমরা মননে বাজিয়ে তুলতে পারব। মেলাবেন তিনি মেলাবেন।
1: এতক্ষণ ধরে নানান অনুষ্ঠানের কথা শুনলাম, এবারে সরাসরি চলে যাব রোড সাইড আড্ডায়। আর এ মাসের রোড সাইড আড্ডায় প্রশ্ন ছিল আম জনতার কাছে, আপনার প্রিয় রবীন্দ্রনাথের লেখনী কোনটি? সেখানে কবিতা, গান, গল্প, ছোট গল্প, উপন্যাস, যে কোনো কিছু হতে পারে। আর তাতেই সারা দিয়ে আম জনতা জানালেন তাদের ভিন্ন ভিন্ন ভালো লাগার কথা।
3: নমস্কার, আমি চিন্তক নাইয়া। আমার মতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রচনা হলো তার লিপিকার একটি ছোট গল্প তোতা কাহিনী।
4: নমস্কার, আমি শুভম মৈত্র, রবীন্দ্রনাথের প্রিয় লেখনী অচলায়।
5: নমস্কার, আমি পল্লব দত্ত। রবীন্দ্রনাথের লেখার মধ্যে একটি কবিতা আমার কাছে অসাধারণ লাগে, সেটি হচ্ছে পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। এই লেখাটি আমার কাছে অসাধারণ লেগেছে এবং কবিতাটি আমার অত্যন্ত প্রিয়। পথের বাঁধন কবিতাটি আমার কাছে শ্রেষ্ঠ কবিতা বলে মনে হয়।
1: সবাই তো বেছে নিলেন

তাদের সবচেয়ে প্রিয় রবি ঠাকুরের লেখনী। আর আমি বলি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আজকের মতো সময় হাতে আর নেই, এতক্ষণ সঙ্গে ছিলাম সময়ের আয়নায় অনুষ্ঠানে, আমি শঙ্খদীপ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কানে রাখুন আকাশবাণী কলকাতা।

0: সময়ের আয়নায় সময়ের আয়নায় শুনছিলেন সময়ের আয়নায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গান। আজ প্রথমে শুনবেন বাঘবন্দি খেলা ছায়াছবি থেকে পরপর দুটি গান। প্রথমে হেমন্ত।

বাংলা ছায়াছবির গান শুনছেন বাঘবন্দি খেলা থেকে পরপর দুটি গান শুনলেন। এবারে ছবি বাঘিনী, প্রথম শিল্পী রুমা গুহ ঠাকুরতা।

0: বাঘিনী ছায়া ছবির শেষ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ।
1: যখন ডাক

বাংলা ছায়াছবির গানে বাঘিনী ছায়াছবির গান শুনলেন। এবারে শাহজাহান রেজেন্সি থেকে অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে এই গানটি।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরলী নায়ার।

পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মনীষা মুরলী নাইয়ার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। প্রথমে পরপর দুটি গানের রচয়িতা জটিলেশ্বর মুখোপাধ্যায়।

পরপর পাঁচখানি আধুনিক গান শুনলেন শিল্পী শ্রেয়সী চৌধুরী, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

0: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে এখন সানাই, শিল্পী হাসান হায়দার খান, রাগ গরখ কল্যাণ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। গরখ কল্যাণ রাগে সানাই, শিল্পী হাসান হায়দার খান।

গরক কল্যাণ রাগে। শানাই শুনলেন শিল্পী হাসান হায়দার খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী পল্লব ভদ্র রায়, রাগ যোগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে দৈপায়ন রায়। যোগ রাগে খেয়াল, শিল্পী পল্লব ভদ্র রায়।

যোগ রাগে খেয়াল শুনলেন শিল্পী পল্লব ভদ্র রায়। শিল্পকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে দৈপায়ন রায়। আকাশবাণী কলকাতা

0: of a new India. Union Commerce and Industry Minister Piyush Goyal has said that India has set a target of achieving exports worth $1 trillion this year and $2 trillion over the next 5 years. He asserted that this will be the true hallmark of an Atmanirbhar Bharat. The Commerce Minister was addressing the website launch ceremony of Bharati Vyapar Mahotsav in New Delhi. Mr. Goyal said exports this year have reached $863 billion, nearly 5% higher than the previous year, despite global challenges. A high-level U.S. industry delegation held discussions with Science and Technology Minister Dr. Jitendra Singh in New Delhi yesterday. The deliberations were held on emerging opportunities for private investment and industry collaboration in India's nuclear sector. The delegation includes senior representatives from the U.S. nuclear industry, business stakeholders and officials associated with India-U.S. cooperation in civil nuclear energy and advanced technologies. The Ministry of Ayush yesterday had issued a comprehensive public health advisory on extreme heat and heat wave for the current summer season. The advisory emphasizes adequate hydration, avoiding direct exposure to sunlight during peak hours, use of light cotton clothing and consumption of seasonal fruits and fluids rich in electrolytes. And that is the end of this news bulletin.
1: Akashbani, Kolkata. Ekhon apnader janiye di 19 May 2026 mongolbarer Gitanjali o Sanchoita Prochar Taronger onushthan suchi. গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত শুনবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। ছটা পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশ মিনিটে আজকের চাষবাস, কথিকা হাঁস ও মুরগি পালন বলবেন ড কেশবচন্দ্র ধাড়া। ছটা চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, দাঁত ও মুখের সার্বিক স্বাস্থ্য, এ নিয়ে বলবেন ডাক্তার পার্থ প্রতিম চৌধুরী। ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সৌরভ সাহা। সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার। সকাল আটটায় জানা অজানা, কথিকা জাদুঘর জমজমাট বলবেন ড সীমা মুখোপাধ্যায়। আটটা পাঁচ মিনিটে নজরুলগীতি শিল্পী কল্যাণ চট্টোপাধ্যায়। উত্তরণ আটটা বেজে কুড়ি মিনিটে, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সৌমিতা মিশ্রর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। আটটা তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল নটায়। নটা পঁচিশ মিনিটে জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। নটা তিরিশ মিনিটে আকাশবাণী পডকাস্ট কবি তন্ময় চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনা দুর্বা দে। সকাল দশটায় লাইভ ফোন ইন গানের ভেলা, উপস্থাপনায় বিদিশা রায়। বেলা এগারোটায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সায়নী মজুমদার। বেলা বারোটায় বাংলা আধুনিক গান শিল্পী দেবস্মিতা দাস। লোকগীতি বারোটা বেজে পনেরো মিনিটে শিল্পী অমর পাল। বারোটা পঁয়ত্রিশ মিনিটে উনো জমির দুনো ফসল, মাশরুম চাষ বিষয়ে বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী। দুপুর একটায় নির্বাচিত নজরুল গীতি, একটা পঞ্চাশ মিনিটে মাননীয়েশু, উপস্থাপনায় মৌলী দাশগুপ্ত। দুটো তিরিশ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি সঙ্গীত কুনারাম মান্ডি ও সহশিল্পীদের পরিবেশনায়। তারপর সাঁওতালি প্রচলিত গান আখরা বে দোল মাদলের সঙ্গীতালেখ্য দ্বিতীয় পর্ব। সবশেষে সাঁওতালি লোকগীতি সোমবারি মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায়। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করবেন শেউলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল দাস এবং সঙ্গে থাকবে দুই বিদ্যার্থী। সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে সাঁওতালি লোকগীতি, পরিবেশনায় চন্দ্র মুর্মু ও সহশিল্পীরা। ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি বই বাজারের সেকাল ও একাল, এই বিষয়ে কালীপদ হেমব্রমের সাক্ষাৎকার শুনবেন। ছটা চল্লিশ মিনিটে কৃষি কথার আসর, ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, এই বিষয়ে মণিদীপ্ত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিটে তরজা গান, পরিবেশনায় সুখদেব হালদার ও সহশিল্পীরা। সাতটা তিরিশ মিনিটে সমীক্ষা বলবেন আবাহন দত্ত। রাত ৮টায় আজকের প্রসঙ্গ আকাশবাণী।

কলকাতার সংবাদ বিভাগের নিবেদন। 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী, সম্পাদক প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা, এ নিয়ে আলোচনা। প্রথম পর্ব শুনবেন অংশগ্রহণে চঞ্চল মজুমদার ও দেবাশিস ঘোষ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী সংযুক্তা বিশ্বাস। শ্রবণী 9:30 প্রথমে স্বরচিত কবিতা পাঠে শুভাশিস ভাদুড়ী, তারপর স্বরচিত গল্প পাঠ করবেন শান্তা মুখোপাধ্যায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার। 10:45 বাংলা আধুনিক গান শিল্পী দেবস্মিতা দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। এবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পল্টু বিশ্বাস। 6:35 রামচরিতমানস শুনবেন 115তম পর্ব। 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী কল্যাণ চট্টোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:30 নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস। লোকগীতি শুনবেন 8:50 মলয় ঘোষের কণ্ঠে। 9:10 রসধারা উপস্থাপনায় শিলাক্ষনা পর্বত। 10:15 অঞ্জুমান শায়স্তা নাজের উপস্থাপনায়। বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় সংযুক্তা নন্দী। বেলা 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী সংযুক্তা বিশ্বাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পল্টু বিশ্বাস। 5:20 উর্বশী উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। এরপর 6:10 হিন্দি অনুষ্ঠান। 7:10 নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন 19 মে 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বিকেল অথবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88% এবং সর্বনিম্ন 62%। গতকাল রাত 8:30 থেকে আজ রাত 8:30 পর্যন্ত কলকাতা ও তার আশপাশের অঞ্চলে কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 13 সেকেন্ড। জয় হিন্দ।